আপনার খুনে তো 101.6 MHz FM উজ্জয়ন্ত তিন অঙ্ক চারাং তঙ নরকনি বুকু খুমামন তিনি ফুং কচাং জরাও খাখলাই নর যত্ন কাহাম করে তংবাই হেনে আও তিনি ফুং কচাং জরাও তিনি চিনি ক্রাক সাল ক্রাক সাল নরক চিনি তিনি টং সালনি এগুলো ক্রাক সাল হাইন হাই নং কচার কিফুলি ফাইফিরকা সাই কলামাবাই আও অজরাব থাকলায় চিনি সালগামা পান্ডানি ফাইজিব সালগামা পান্ডানি পুইলা বেরম চিনি সুরিমং নি বিশিংতে এবার কেবা যংসা খনা তো রচামুং নি বিশিংতে চিনি দিনে সালগামা পান্ডান চেংলায় সালব্রুমনি হাইখলায় সালব্রুমনি হাইখলায় ন চেঙ্গে না হালায়নে অ জরাব ফাইদে অ জরা থালায়নে চিন্তিরি সালকমা পানি সুরিমং যতন চিনি খাওয়া বিশিঙ্গ সুরিবই না হালায়নে সালব্রমনে হাইখলায়

0: থাকো, যেভাবে বোমা বো ফা বোমা সাবুতিনে চৌতর লই তু ফাইব কত কিছু কাং কাঙ্কু উরা খাই তর লগে দিন হর সে কোন পা দে তো বসার বোমা বো পা নাই তো আপনার পালন খাই কারণ এক এক পল এক যদি সে সহজে কিনা আপ পরস্পর যদি সে তুমি বড় জীবনের শ্রেষ্ঠ জীব দল হয়েছে যে কোনো পৃথিবীর কোন করে তারপরে বড় এমন অবস্থা অবজ্ঞা মনীষের জাত যে আব বড় তো শরীর কারণ বড় এত বড় পৃথিবী বা বড় বড় তাব সমাজ হব দেশ বা দেশ কত উন্নতি মনে করে ঘোরা হয়তো কত বৈজ্ঞানিক দিতে হয়তো আর মনে করাই রণগুলি নিতে হলে বড় সমাজ বলতে বাহিনী আসবো বাহিনী বা সুতরাং আবার মেশিন হাকে বোমা বোখান বুড়া বুড়ি বন্ধ ইয়াকারি বিদায় সমান কমজাবো সহজে বোমা পাবো কোনো কৃষি বুড়া কমজা বন আলাম পালন ফেরেন নাগো বন চা ফেরেন নাগো হ্যাঁ আবার কোনো কম সহজে বোমা বৃষ্টি বুড়া মানে বন ইয়াকারি কমজা যতন বোমা বোখানে যত্ন আলাম পালন ফেরেন পুরুষ
1: বেলাই হামবাই আও জেফ্রুজি সারক কল কত রুগী বা তর আফর পিয়াবা বোমা বুফার কাইসা খাগামু দো যে আসে আনি বসানো তরি রেখা আনি বসানি আনি বসানি বাই আেফর চলি আওয়ানো শাক আফর আনিব সারক গিজি সালে আনি গানাবো ফাইটন আবো যত বোমা বুফানি নাহার মুখ খাকা মুখ দোক হাইয়াদিবা না হ্যালো আও ফুঙ্কা লামসক চিন্তি সালকামা পান্দাবো
2: এমন দোকান

0: nơi sai nơi si dog Christo bị si ở pan đã awa ingu tông nira tham chế độ phật bảy mét ở bà sa sai nira dog chế quỹ kilo hạt số akas bani agot tala pan đã pilla unesen có cả hàm bài sang lại grawan tên này bagi có cả hàm tu bôi phải kia khudiram bosuni có cả hàm chawa khai đi sawa khai man ya ke sapana sadi sawi bo man ya ke sedi sui bo man ya ke logi phanaradi logi bo riman ya ke je borok logi re nai borok no phan dom sadi tomong abo bo man ya ke যে চওয়া খাইনাই বরকনি বখানতা সবাইদি তামনি হেন বা বনরকনি বাগিন চবা খাই তঙ্গ ব পেখাক জাকনাই মানই স্নামই ব মানো সেপ মানখে বৈনব ফরঙ্গই ক্লাংনাই ফাঁসির জাকনা সেকাং বিনি খানাং জাকনাই লব মং অহা আমা ইয়া কার্দি আন ওয়াইশা বেড়াই ফায়না মনিতে মনিতে ফাঁসি সাওয়ান হায়ংনি বড়রব আন নায়ন তালসি সালসিনি উল ফিরগৈ ফায়ান তই সংনি নখুঙ্গ আফ্রো সিনেউই মানিয়া হনখেলে নাইদি কতকনি ফাঁসিনি মারি অবংখা ক্ষুদিরাম বসুনি ক কাহাম
1: আও যিনি থালাইয়ানে যিনি তিনি সাল নকসাওই কক থাইসা থাইনি তিনি সাল বসলাতে বসার রগ্নি শাল হেনে সাজাগৈ দঙ অবন কারিব যতনি কতর কুক শাল উংখা চিনি তিনি বারো হা কতর তিনি হাই শালন 1908 বিসি ও বেলাখিন খাক রাখ ভারত হা কতর হামজাকাই বরম গুনাং ক্ষুদিরাম বসুনি তিনি ফাঁসি রিজাকমানে শাল হেনে সাজাগৈ দঙ খরকসা বরক হানা হামজাগৈ সানা হামজাগৈ হানা নারগনা থাকদানি ব অবহাই খেলায়ী কথক সর রিজাগ অবনি শাল তিনি দেখাইছে হিংকাই অবহাইন বাংলা কগ্রবাইনি বেলেখিন খাগনাং বরং গুনা কাজি নজরুল ইসলামনি ধুম কেতুহিনে কাইসা ককতুমা বলাই বিনি পইলা চেংসা জাকমানি শাল তিনি 1922 বিসিও তেই রেডিওতে হজাক খলাইমানি পইলা শাল হিনিব সাজাগাই দঙ এস ও এস যে ককচার মং অবনি শাল হিনিব সাজাগাই দঙ তিনি তেই সাত কানুনি বিসিংগ সাতনি প্রজাতন্ত্র স্বাধীনতা লাভ এবার তিনি ইন্ডিপেন্ডেন্স মারমানি শাল 1960 অবব পালাই জাগাই দঙ তেই 1961 বিসি ও ভারত হাকতর বাই দাদরা তেই নগর হাবেলি তিনি হাপমানি এবার খেবা ভারত হাকতর বাই থানসাংমানি শাল হিনেব সাজাগাই দঙ হাইকে আসুক জরান খাবাইকা চিনি তিনি শাল নরক সাবই কক থাইসা থাইনি অজরাও যায়ানে সা খামগ্রায় সা খামগ্রায় যিনি নরকবাই সালাইনাই যিনি

0: www.bub.gov.in ওয়েবসাইট। এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া নেই বিশৃঙ্গল কিসে বুক চাষক থাকে বরফ সকুনা নিকল মোগলাই সানজাখা বুক চাষক থাকে চঙ্গ থামরা সার চিসুকু একেবারে 389 বুক চাষক থাকা জুনিয়র এক্সিকিউটিভ ম্যানেজার অ বুক চাষক থাকি বাকি রেমারি নাইনি গসিচাক ইউনিভার্সিটিনি গ্রেজুয়েট তাই পোস্ট গ্রেজুয়েট হব কয়মংলাইরি মাননাই কয়মংলাইরি পাইথাক সালমারি অবিসিনি সেপ্টেম্বর তালে সাল স্নি সালমারি জরা তেব কাহামকে সিনানি বাকে ওয়েবসাইট নাই মাননাই www.aai.gov.in ওয়েবসাইট আসু যারা সঙ্গ সেবক বরফ লামানী খালাইখ্যা
1: আও অজর যায় যিনি নগর দৈবনিফ্রাইসিংগ যগর দৈবার বখাক্তি দিনে সাজাকা দিনে ফুজরা যে মিয়ানী যে তুমারি বাই চাংমারি সাজাকমানী অবংকা থামচিবা পয়েন্ট নই ডিগ্রি সেলসিয়াস তে খামাবো দঙ্গ নৈজি দশ ডিগ্রি সেলসিয়াস নাকার মশানো 24.4 ডিগ্রি সেলসিয়াস তে তিনি তুংমারি বে চাংমারি দঙ্গানে তিনি তুংমারি সাকা বকাগ দঙ্গ 34 ডিগ্রি সেলসিয়াস তে খামাবো দঙ্গ 26 ডিগ্রি সেলসিয়াস তে নগর তৈ হুকুনি মারি দঙ্গ রাও চুকুচি বা তে খামাব দঙ্গ সিনিচিসা তে যতই বেবাগে ওয়াতে তিনি ফুজরা ওয়াখা 27.4 মিলিমিটার তে হজা খালাই জাখা গরং গরং থায়ো ফেরাঙ্গকে ওয়াতে ওই মানুহিনে সাজাখা হাইকে যতন সারানি মজুঙ হজাখ তনানি বাকে ওয়াতে ফেরাং রক ওয়াবই দফুরু খেতরক সামং তাইয়াবই তাইঙ্গে ন চাকক নাই অজরব থাংলাইয়ানো হাইকে রচাপুনি ফাইজিঙ্গ রচামুঙ্গ খরাং রে নাই
0: সুভাষ দেববর্মা

0: সুভাষ দেব বর্মানে রেসাপুংনি লগিন তিনি হায়ুনি খরং পান্ডা অরণ মথাকসিনাই যতনো হামবায় আং তিনি তঙ্গ অজয়
1: আং তোমানি নরকনি বুকু খামামন

0: औ दाखौबो खमारिखि सिं अजराव जों थालायानो गगदुगनि फेथिंगो गगदुगो साबदाव नायनो लायानो हेलो हेलो सायमालिया यामरग यासाक जाक तामहिं के दिनि किसिसा टेक्निकल इशु उंगि दंहा ककरै हायना हाय गगदुग फैजाक नायनो लायानो गगदुगो साबदाव हेलो Hello? Hello?
1: Hello?
0: Hello? Hello? Oh, the whole thing is that the people who are living in the world are living in the world. The people who are living in the world are living in the world. ফিয়াবা চিনি ও বসারক যেফুর চিনি বুমা বুফা চলিয়া বা চুকিয়া বরক সায়া চুন নাই দি চিনি বার যা না দি হিনে হাইফানো চিনি বসারক নিব কাইসা বার যা দো বা দায়িত্ব ডিউটি দো যে চিনি বুমা বুফানো চুন আশ্রক খেলাই তুবুখা বন বিনি চুকিয়া জড়াব বইনি লোক দিব তংনানি হাইয়া দে হ্যালো হয় জজাকে ককরে অজরাব সারানি মুসঙ্গ অবন যেন যাই টকলায় জানি যা যত নাম করেন টানি হিনে ফেবা যেগুলো চিনি বুমা বুফা যেন ইয়াকারে থাঙ যেন আপুর সাইমানো বসং জরাতে যেন পাইলাইয়াবো দং হিনে হ্যালো হ্যালো হ্যালো ককরে চিনি ককদুক যেন মিডিয়ার অবহাই খেলায় নগো যে কাইসা কক বুমা বুফা নতুয়ে চিনি দাবুনি জরানি বসারক ফিয়াবা আসে বারজা বা ডিউটি না হানানি নাই বুমা বুফানি তামিহেকে জানি যা লংমানি এবার জানি যা ইমানো আশা খেলাই হামজাগো ইমানো যেন সেক্রিফাইস বা কম্প্রোমাইজ খেলাইনি নাইয়া বুমা উফারকনি বাকে হ্যালো হ্যালো হ্যালো তখনও লামসগো ফোন কাহাম হ্যালো ফোন কাহাম দেখো তাকো আমি খরান খাওয়াই দো হ্যালো সাইমালিয়া তিনি তামনি আসে টেকনিক্যাল ইস্যু হা ককরে তাকো এবার বুকুক গরংনানি সাইটক দিন র হ্যালো হ্যালো হাই নহাই টেকনিক্যাল ইস্যু তিনি কলাম সাবই মালিয়া খরকসা পাই ফানো খরকসা তাকো বাই ককসাকা ফিয়াবা তাবো জেসে গরংনা নাইও খরকসা বাই ফানো গরংগে মাইনে অংজাক হ্যালো
2: হ্যালো
0: বখুনো লাম সগো ফুন কাহাম
2: হ্যালো
0: খানাই দঙ্গ বখু সাদে হুম বেলেগখিনি লামসগো নন
2: বুমা বুফা সারাত বরং মনুষ সঙ্গে মাইয়া যত বুমা বুফা আঙ্গু বেশ আরো সেলাই টাই গলায় গাই

আকাশবাণী, খবর পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা সুষ্ঠুভাবে অধিবেশন চলতে দেওয়ার জন্য সংসদের সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন। ঝাড়খণ্ডে প্রশ্ন ফাঁসের প্রতিবাদে অনশনরত ছাত্র নেতা দেবেন্দ্রনাথ মাহাতোর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ছাত্রদের ওপর পুলিশি দমনপীড়ন ও লাঠিচার্জের প্রতিবাদে বিজেপি আজ ঝাড়খণ্ড বন্ধের ডাক দিয়েছে। প্রবীণ আমলা দীপ্তি গড় মুখার্জিকে কেন্দ্রীয় উচ্চশিক্ষা সচিব হিসেবে নিযুক্ত করা হয়েছে। বিপ্লবী ক্ষুদিরাম বসুর আজ 119তম আত্মবলিদান দিবস। কলম্বিয়ার পশ্চিমাংশে 7.4 মাত্রার শক্তিশালী ভূকম্পনে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 132, আহত 570 জন। নাইজেরিয়ায় U23 কমনওয়েলথ ফেন্সিং চ্যাম্পিয়নশিপের প্রথম দিনেই ভারত 4টি সোনাসহ 17টি পদক জিতেছে। আসছি বিস্তারিত খবরে। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা সংসদের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সংসদ সদস্যদের প্রতি আবেদন জানিয়েছেন। সংসদ ভবনে গতকাল কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে সংসদে অচলাবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। লোকসভার প্রশ্নোত্তর পর্ব এবং গুরুত্বপূর্ণ বিলগুলি নিয়ে আলোচনায় অংশগ্রহণের জন্য সদস্যদের অনুরোধ জানান অধ্যক্ষ। তিনি বলেন, সংসদের বাইরে নয়, সংসদের ভেতরে বিতর্ক এবং আলোচনার মাধ্যমে জনগণের সমস্যার সমাধান করতে হবে। সরকার প্রশ্ন ফাঁস নিয়ে ছাত্র বিক্ষোভ এবং এ সংক্রান্ত যাবতীয় বিষয় নিয়ে সংসদে বিস্তারিত আলোচনার জন্য প্রস্তুত বলে সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু জানিয়েছেন। কার্য উপদেষ্টা কমিটির বৈঠকের পর সংসদ ভবন প্রাঙ্গণে সাংবাদিকদের তিনি বলেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও এ ব্যাপারে সব প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত রয়েছেন। সংসদে কর এবং অন্যান্য আইন সংশোধনী বিল পাশ হয়েছে।

বিলটি রাজ্যসভায় অনুমোদনের পর লোকসভায় পাঠানো হয়। সেটি আগেই লোকসভায় অনুমোদিত হয়েছে। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বিলটি সভায় পেশ করেন। পরে আলোচনার জবাবি ভাষণে তিনি বলেন, এই বিলের উদ্দেশ্য হল ভারতের ম্যানুফ্যাকচারিং পরিমণ্ডল আরও জোরদার করা, নতুন বিনিয়োগ আকর্ষণ এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি। রাজ্যসভার ছাড়পত্র মেলায় সংসদে ব্যাংকার্স বুকস এভিডেন্স বিল 2026 পাশ হয়েছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বিলটি সভায় গতকাল পেশ করেন। লোকসভায় বিলটি আগেই পাশ হয়েছিল। এই বিলে ব্যাংকার্স বুক সংক্রান্ত সাক্ষ্য প্রমাণের আইনকে আরও আধুনিক এবং বর্তমান ডিজিটাল ব্যাংকিং ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করে তোলার সংস্থান রয়েছে। ঝাড়খণ্ডে চাকরির নিয়োগ পরীক্ষায় কথিত অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে গতকাল পড়ুয়াদের বিধানসভা ঘেরাও অভিযানে অংশ নেওয়ার সময় ছাত্র আন্দোলনের নেতা দেবেন্দ্রনাথ মাহাতো অসুস্থ হয়ে পড়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাজ্যের নিয়োগ পরীক্ষায় তথাকথিত অনিয়মের প্রতিবাদে তিনি গত 9 দিন ধরে অনশন করছিলেন। রক্তে শর্করার মাত্রা আশঙ্কাজনকভাবে কমে যাওয়ায় তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। ঝাড়খণ্ড বিধানসভার কাছে পুলিশের লাঠিচার্জের সময় তিনি আহত হন বলেও দাবি করা হয়েছে। আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশি দমনপীড়ন এবং লাঠিচার্জের প্রতিবাদে বিজেপি আজ ঝাড়খণ্ড বন্ধের ডাক দিয়েছে। বিজেপির রাজ্য সভাপতি আদিত্য সাহু জানিয়েছেন, সকাল 8টা থেকে মধ্যরাত পর্যন্ত এই বন্ধ চলবে। জরুরি পরিষেবাগুলিকে বন্ধের আওতার বাইরে রাখা হয়েছে। উল্লেখ্য, গতকাল ঝাড়খণ্ড বিধানসভার কাছে বিক্ষোভকারী ও পুলিশের মধ্যে সংঘর্ষে বেশ কয়েকজন আন্দোলনকারী এবং 4 জন পুলিশকর্মী আহত হয়েছেন। প্রবীণ আমলা দীপ্তি গড় মুখার্জিকে কেন্দ্রের উচ্চশিক্ষা সচিব নিযুক্ত করা হয়েছে। নতুন দিল্লিতে গতকাল সচিব পর্যায়ে রদবদলের পর একথা জানানো হয়। 1993 ব্যাচের মধ্যপ্রদেশ ক্যাডারের আইএএস আধিকারিক শ্রীমতী মুখার্জি বিনীত যোশীর স্থলাভিষিক্ত হলেন। শ্রী যোশী গত মাসে পঞ্চায়েতি রাজ দপ্তরের সচিব নিযুক্ত হন। নিটের প্রশ্নপত্র ফাঁস নিয়ে বিতর্কের মধ্যেই নতুন এই নিযুক্তি বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। পল্লবী জৈন গোভিল কর্পোরেট বিষয়ক দপ্তরের নতুন সচিব হচ্ছেন। এছাড়াও ক্যাবিনেট সচিবালয়ের অফিসার অন স্পেশাল ডিউটি ওএসডি সুশীল কুমার লোহানীকে অভ্যন্তরীণ জলপথ কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান নিযুক্ত করা হয়েছে। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী শিবরাজ সিং চৌহান গতকাল নতুন দিল্লিতে ন্যাশনাল স্কলারশিপ পোর্টালের মাধ্যমে সারাদেশের কৃষি বিষয়ে শিক্ষার্থীদের বৃত্তি এবং ফেলোশিপের অর্থ প্রদান করেছেন। ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার ডিবিটির মাধ্যমে 6,000-এরও বেশি পড়ুয়ার ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি 21 কোটি টাকারও বেশি অর্থ পাঠানো হয়েছে। এই নতুন উদ্যোগের ফলে শিক্ষার্থীরা এখন থেকে প্রতি মাসে সরাসরি ডিবিটির মাধ্যমে তাদের বৃত্তি পাবেন। শ্রী চৌহান বলেন, বৃত্তি কেবল আর্থিক সহায়তা নয়, বরং এটি কৃষি শিক্ষাকে শক্তিশালী করার এবং একে ব্যবহারিক শিক্ষার সঙ্গে যুক্ত করার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। সময় মতো আর্থিক সহায়তা পেলে ছাত্রছাত্রীরা আরও ভালো করে তাদের পড়াশোনায় মনোযোগ দিতে পারবে বলেও উল্লেখ করেন তিনি। সরকার আরও 11টি বিমান আন্তর্জাতিক বন্দর চিহ্নিত করেছে, যেগুলি দিয়ে ই ভিসাধারী বিদেশি নাগরিকরা ভারতে প্রবেশ করতে পারবেন। এর মধ্যে আছে 9টি স্থলবন্দর ও 2টি বিমানবন্দর। স্থলবন্দরগুলির মধ্যে আছে আটারি ও আগরতলা। মন্ত্রক সূত্রে জানা গেছে, নতুন এই বন্দর সংযোজনের ফলে ইলেকট্রনিক ভিসার ব্যবহার আরও কার্যকর হবে। এতে আরও বলা হয়েছে, ভারত 72 ঘন্টারও কম সময়ে 95% ই ভিসা প্রদান করে থাকে। নতুন এই 11টি আন্তর্জাতিক বন্দর সংযোজনের 88 জন ই ভিসাধারী ভারতে প্রবেশ করতে পারবেন। সরকার জানিয়েছে, ভূপতিত বনাঞ্চল এবং বনাঞ্চলের বাইরে ক্ষতিগ্রস্ত এলাকা পুনরুদ্ধারের লক্ষ্যে সরকার 2015-16 সাল থেকে গ্রিন ইন্ডিয়া মিশন রূপায়িত করে চলেছে। বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন দপ্তরের প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিং লোকসভায় গতকাল এক লিখিত উত্তরে জানান, 2015-16 সাল থেকে এই গ্রিন ইন্ডিয়া মিশনের আওতায় 17টি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলের 184,000 হেক্টর জমি বাস্তুতান্ত্রিকভাবে পুনরুদ্ধার করা সম্ভব হয়েছে। বিশিষ্ট সাহিত্যিক পাঞ্চজন্য পত্রিকার প্রাক্তন সম্পাদক তথা প্রাক্তন সাংসদ তরুণ বিজয়ের প্রকাশিত হতে চলা বই স্যাফরন সার্জের বিষয়বস্তু নিয়ে তাঁর মুখোমুখি আকাশবাণীর সাংবাদিক অভিরূপ ভট্টাচার্য। সাক্ষাৎকারটি শোনা যাবে আজ রাত 8টা থেকে গীতাঞ্জলির প্রচার তরঙ্গ এবং আকাশবাণীর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। বিপ্লবী ক্ষুদিরাম বসুর আজ 119তম আত্মবলিদান দিবস। রাজ্যজুড়ে নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে বীর এই শহীদের স্মৃতি তর্পণ করা হচ্ছে।

0: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ পশ্চিম মেদিনীপুরের কেশপুরে মোহবনী গ্রামে ক্ষুদিরাম বসুর পৈতৃক বাসভূমিতে যাবেন। সেখানে জেলা প্রশাসনের উদ্যোগে এক অনুষ্ঠানে ক্ষুদিরামের পূর্ণাবয়ব মূর্তিতে মাল্যদান করবেন তিনি। এই প্রথম কোনো মুখ্যমন্ত্রী ক্ষুদিরামের পৈতৃক বাসভবনে যাচ্ছেন। উল্লেখ্য, স্বৈরাচারী ইংরেজ শাসনের বিরুদ্ধে পরাধীনতার হাত থেকে দেশকে মুক্ত করতে 18 বছরের তরুণ ক্ষুদিরাম ঝাঁপিয়ে পড়েছিলেন দেশের স্বাধীনতা আন্দোলনে। 80তম স্বাধীনতা দিবস উদযাপনে এবার দেশের যুবশক্তি এবং 2047 সালের মধ্যে বিকশিত ভারত গঠনের লক্ষ্যে দেশের যুব সমাজের অবদান বিশেষ গুরুত্ব পাবে। পাশাপাশি জাতীয় স্তোত্র বন্দে মাতরমের 150 বছর পূর্তিকে স্মরণে রেখে এই প্রথম লালকেল্লায় স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানে এই স্তোত্র গাওয়া হবে। নতুন দিল্লিতে গতকাল প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিং সংবাদ মাধ্যমকে জানান, প্রতিবছরের মতো এবারও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লালকেল্লার প্রাকার থেকে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন।
1: This is the first time we are doing it with that sequence. The sequence is that he arrives on the rampart, then the national song is played and everybody keeps standing. Thereafter, he unfurls the flag and the national anthem. Yes, I mean the guidelines indicate that for national functions it will be the norm. Yes.
0: আরএসএস প্রধান মোহন ভাগবত আসন্ন মার্কিন যুক্তরাষ্ট্র সফরে ভারতীয় মার্কিন সম্প্রদায়ের উদ্দেশ্যে ভাষণ দেবেন। চলতি মাসের শেষে আমেরিকা যাবেন তিনি। আমেরিকান হিন্দুজ ফর এঙ্গেজমেন্ট অ্যান্ড ডায়ালগ অ্যাহেডের আয়োজনে 29 আগস্ট নিউ ইয়র্কের ম্যাসেডন স্কোয়ার গার্ডেনে ইউনিভার্সাল ওয়ানেস সেলিব্রেশনস শীর্ষক এক অনুষ্ঠানে বক্তব্য রাখবেন শ্রী ভাগবত। ইসরায়েলে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত জেপি সিং জেরুজালেমে ইসরায়েলের আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতা সংস্থা মাসাভের প্রধান আইনাত স্লেইনের সঙ্গে সাক্ষাৎ করেছেন। মাসাভের মাধ্যমে ভারত ও ইসরায়েলের মধ্যে উন্নয়ন অংশীদারিত্বকে আরও সম্প্রসারিত এবং মজবুত করার বিষয়ে কথা বলেন তারা। কলম্বিয়ার পশ্চিমাংশে 7.4 মাত্রার শক্তিশালী ভূকম্পনে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 132, আহত 570 জন। মার্কিন যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল চোকো অঞ্চলের সান জোসে দেল পামারের কাছে রাজধানী বোগোটা থেকে প্রায় 400 কিলোমিটার পশ্চিমে। কম্পনের জেরে শতাধিক বহুতল ভবন ভেঙে পড়েছে, অনেক মানুষ ধ্বংসাবশেষের নিচে আটকা পড়েছেন। নাইজেরিয়ার লাগোসে U23 কমনওয়েলথ ফেন্সিং চ্যাম্পিয়নশিপের প্রথম দিনেই ভারত 4টি সোনাসহ 17টি পদক জিতেছে। পুরুষদের সাবার ইভেন্টে নিখিল ওয়াক সোনা জিতেছেন, লক্ষ্য বাতসের পেয়েছেন রূপো। মহিলাদের ইভেন্টে জয়স আশিতা ফয়েলে সোনা, কানাকলক্ষী রূপো জিতেছেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা সুষ্ঠুভাবে অধিবেশন চলতে দেওয়ার জন্য সংসদ সদস্যদের উদ্দেশ্যে আহ্বান জানিয়েছেন। ঝাড়খণ্ডে প্রশ্ন ফাঁসের প্রতিবাদে অনশনরত ছাত্রনেতা দেবেন্দ্রনাথ মাহাতোর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর শেষ হলো, এরপর স্থানীয় সংবাদ।

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি সোমা চট্টোপাধ্যায়। ত্রয়োদশ রাজ্য বিধানসভার দশম অধিবেশন আগামী 27 আগস্ট থেকে শুরু হচ্ছে। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু এই অধিবেশনের জন্য সম্মতি দিয়েছেন। রাজ্য বিধানসভার সচিবালয় সূত্রে গতকালে খবর জানানো হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নাগরিকদের হর ঘর তিরঙ্গা অভিযানে উৎসাহের সঙ্গে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন। সামাজিক মাধ্যমে তিনি জানান, ত্রিবর্ণ পতাকা আমাদের গর্ব। এবছরের হর ঘর তিরঙ্গা অভিযানের লক্ষ্য হল তিরঙ্গা যাত্রা, তিরঙ্গা র্যালি, তিরঙ্গা কনসার্ট এবং বন্দে মাতরম গাওয়ার মাধ্যমে দেশজুড়ে দেশপ্রেমের চেতনা ছড়িয়ে দেওয়া। আজ দেশের স্বাধীনতা সংগ্রামের অন্যতম বীর সেনা শহীদ ক্ষুদিরাম বসুর আত্মত্যাগ দিবস। 1908 সালের এই দিনে ব্রিটিশ বিরোধী আন্দোলনে মাত্র 19 বছর বয়সে ক্ষুদিরাম বসু শহীদ হন। দেশবাসী আজ তার এই আত্মত্যাগকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে। আগরতলাতেও ক্ষুদিরাম স্মৃতিরক্ষা কমিটির উদ্যোগে তাকে স্মরণ করা হচ্ছে। গোমতী জেলার মাতাবাড়ি বিধানসভার চন্দ্রপুরে বেসরকারি উদ্যোগে অত্যাধুনিক ফার্মেসি কলেজ গড়ে উঠেছে। ব্যাঙ্গালোরের মাইলস্টোন ইনস্টিটিউট অব ফার্মাসিউটিক্যাল সায়েন্সেস রাজ্যে তাদের শাখা চালু করার উদ্যোগ নিয়েছে। যদিও অস্থায়ীভাবে গত বছর থেকে রাজ্যে পঠন পাঠন শুরু হয়েছে। নির্মাণ কাজের অগ্রগতি খতিয়ে দেখতে কলেজ পরিদর্শন করেন বিধায়ক তথা বিজেপি ত্রিপুরা প্রদেশ সভাপতি অভিষেক দেবরায়। তিনি কলেজের ডিরেক্টর রেখা চালাপাঠি সহ কর্তৃপক্ষের সঙ্গে মত বিনিময় করেন। পরে কলেজের ডিরেক্টর রেখা চালাপাঠি জানান, প্রাথমিকভাবে ডি ফর্মের জন্য 100টি আসন, বি ফর্মের জন্য 60টি আসন এবং মাস্টার্স কোর্সের জন্য 20টি আসনের অনুমোদন।

পাওয়া গেছে। ভবিষ্যতে পিএইচডি সহ ফার্মাসিউটিক্যাল শিক্ষার আরও উচ্চতর বিভিন্ন পাঠ্যক্রম চালু করার পরিকল্পনা রয়েছে। আসন্ন শারদোৎসবের আগে রাজ্যে সব ধরনের সড়ক মেরামতের কাজ সম্পন্ন হবে। গতকাল মহাকরণে এক সাংবাদিক সম্মেলনে পূর্ত সচিব কিরণ গিত্তে এই সংবাদ জানান। তিনি বলেন, রাজ্যের বিভিন্ন সড়কের রক্ষণাবেক্ষণ কাজের অগ্রগতি পর্যালোচনা করতে সম্প্রতি মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা আগরতলায় উচ্চ পর্যায়ের বৈঠক করেন। বৈঠকে পূর্ত দপ্তর, NHIDCL এবং সংশ্লিষ্ট দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন। শ্রী গিত্তে বলেন, সড়ক মেরামতের ক্ষেত্রে কাজের গুণমান বজায় রাখার জন্য সংশ্লিষ্ট সমস্ত কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্যসভায় অনুমোদনের মাধ্যমে সংসদে পাশ হল ব্যাংকার্স বুকস এভিডেন্স বিল 2026। লোকসভায় ইতিপূর্বে বিলটি পাশ হয়েছে। বিলটি উত্থাপন করেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এই বিলের লক্ষ্য বর্তমান ব্যাংকিং ব্যবস্থার চাহিদা মেটাতে আইনি কাঠামোকে আধুনিকীকরণ করা। গতকাল বিলটি নিয়ে আলোচনায় জবাবি ভাষণে কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেন, এই বিলটি একটি অত্যন্ত সংস্কারমূলক পদক্ষেপ যা দেশকে আরও দ্রুত গতিতে এগিয়ে যেতে সাহায্য করবে। তিনি উল্লেখ করেন, 1891 সালে ব্যাংকার্স বুকস এভিডেন্স অ্যাক্ট প্রণীত হয়েছিল, যখন ব্যাংকিং ব্যবস্থা সম্পূর্ণরূপে কাগজ ভিত্তিক ছিল। তিনি বলেন, আজ ভারত তার অর্থনীতিকে ডিজিটাল করার ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি প্রদর্শন করেছে। লোকসভায় গতকাল ট্রাইব্যুনাল সংস্কার বিল 2026 পাশ হয়। বিলটি উত্থাপন করেন আইন ও বিচার প্রতিমন্ত্রী অর্জুন রাম মেঘাওয়াল। কৃষিমন্ত্রী রতনলাল নাথ গতকাল রাজ্য থেকে সংযুক্ত আরব আমিরশাহীতে 1000 কেজি অর্গানিক মধু রপ্তানির আনুষ্ঠানিক সূচনা করেন। গতকাল আগরতলায় ইন্টারন্যাশনাল অর্গানিক বায়ার সেলার মিটে তিনি বলেন, অর্গানিক কৃষিক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি করেছে রাজ্য। বর্তমানে রাজ্যে প্রায় 47,000 কৃষক অর্গানিক চাষের সঙ্গে যুক্ত। রাজ্যে প্রায় 26,000 হেক্টর জমিতে অর্গানিক চাষ হয়। কৃষি দপ্তরের উদ্যোগে এবং আপেডার সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানে নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, মিশর, দক্ষিণ কোরিয়া, ইতালি, আর্জেন্টিনা, জার্মানি, গ্রিস ও ফিলিপিন্স সহ বিভিন্ন দেশের আন্তর্জাতিক ক্রেতারা অংশ নেন। অনুষ্ঠানে আপেডার সিনিয়র কনসালট্যান্ট ডক্টর তরুণ বাজাজ, কৃষি সচিব অপূর্ব রায়, IFOAM অর্গানিক্স এশিয়ার এক্সিকিউটিভ ডিরেক্টর জেনিফার চ্যাং উপস্থিত ছিলেন। সপ্তাহব্যাপী নিপুণ ত্রিপুরা কর্মসূচির সমাপ্তি অনুষ্ঠানে হরঘাট তিরঙ্গা ও নিপুণ ত্রিপুরার বার্তাকে সামনে রেখে শিক্ষার্থীদের মধ্যে মৌলিক শিক্ষা ও দক্ষতা বৃদ্ধির গুরুত্ব তুলে ধরতে গতকাল আগরতলার ক্ষুদিরাম বসু ইংলিশ মিডিয়াম স্কুলে বিশেষ সচেতনতা কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের নিয়ে এক র্যালি ও বৃক্ষরোপণ করা হয়। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত ঘরোয়া দ্বিতীয় ডিভিশন লীগ ফুটবল প্রতিযোগিতার গত রাতের খেলায় ত্রিপুরা স্পোর্টস স্কুল জয়লাভ করেছে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে নৈশলোকে অনুষ্ঠিত খেলায় ত্রিপুরা স্পোর্টস স্কুল 2-0 গোলে বিবেকানন্দ ক্লাবকে হারিয়ে দেয়। অপর ম্যাচে ত্রিবেণী সংঘ 7-1 গোলে ফ্রেন্ডস ইউনিয়নকে পরাজিত করে। আজকের আকাশ সাধারণত মেঘলা থাকবে। রাজ্যের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 24.8 ডিগ্রি সেলসিয়াস। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আজ সন্ধ্যে 7:55।

আকাশবাণী আগরতলা কক্তমা পরেও কিশোর জমাতিয়া মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদী লুকুরক্ন হরগর তিরঙ্গা সামং বুতাঙ্গ খাতুং খাজানী বিশিংতি মানজাক নানী কবক মুংারেখা হদানি কক্তমা লামো মন্ত্রী বক্রক শাখা পালিক থামনি বানাচিনি কুংচুংজাক তাকলাই বিশিনি হরগর তিরঙ্গা সামং বুতাংনি নাহারমংখা তিরঙ্গা হিমমুং তিরঙ্গা রেলি তিরঙ্গা কনসার্ট বন্দে মাতারম উরসামংনি বিশিংতি হাকতর গনাঙ্গী হানো হামজাকমা পিরি রেনা উনকুটি হাঙ্কর আমচাই বহরগর তিরঙ্গা সামং বুতাংন খাতুং খাজানী বিশিংতি পালাইজাগৈ তঙ্গ অব সাল চিসনি আগজ জরা চলেওয়ান অ সামং বুতাঙ্গ জুদা জুদা মথা রংনক আকরগ বানা ইয়াফারলাইমুং রঙ্গলিতাই বসংনি বানাসনামা বাতাইমুং আকরক অঙ্গৈ তঙ্গ রাজ্যসভা গসিমুং মানমানী বিশিংতি সংশোধনীয় ব্যাংকার বুকস এ বিডেন্স নৈসাই নৈসি দক বিল পাসংখা লোকসভা অবনী সুকাং অ বিল পাসংমানে বিল নতি শাখা কেন্দ্রনি রংমন্ত্রী নির্মলা সীতারমন বিল নতি কেন্দ্রনি রংমন্ত্রী শাখা অ বিল হাকতর নতাইব দই হামখ্রাইনি খাকতিলংনানি সুবাওয়ান বসাখা তাবুক ভারত রংথং ডিজিটাল খ্লাইথানি খুরসাটাই হামখ্রাইনি লামা ফুনগুই তঙ্গু লোকসভা মিয়া ট্রাইব্যুনালস নাম ফিরমা বিল বিশি নৈসাই নিষে দক পাসংখা অ বিল নতি শাখা কেরংতাই দরবার মন্ত্রী ইয়াকসু অর্জুন রাম মেঘওয়াল ফিলচিথাম হাস্তে বিধানসভানি সুকু অধিবেশন অ তালনি নৈশিসনি সালমারিনি সিমি জেঙ্গান হাস্তে ফা ইন্দ্রসেনারে দিনালো অ অধিবেশন।

0: বাকি গসিমং রেখা হাস্তে বিধানসভা নেতাং কতর নিবাক্ত অকক্তমা সাবিমান জাখা হুকভার মন্ত্রী রতনলাল নাথ হাস্তে কথাজাক আরব আমির শাহীও সাহ সাই কেজি অর্গানিক মধু রহরমানী মিয়া পান্ডা তৈসেঙ্গিরেখা মিয়া আগরতলা ইন্টারন্যাশনাল অর্গানিক বায়ার সেলার মিট বসাকা অর্গানিক হুকবার খুরসাজাক ঠাই হামক্রাই ইঙ্গি দঙ্গ হাস্তে ও টাবুক হাস্তে বেবাক গৈ খরক ব্রিসিসনি হুকবার ক্লাইনার অর্গানিক হুকবার বাই রায়দা বাই গদালজাক হুকবার নাইখুংনি চেতন বাইতাই আপেদানি সুবাস সুবাই সংসাজাক ও পান্ডাও নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া মিশর দক্ষিণ কোরিয়া ইতালি আর্জেন্টিনা জার্মানি গ্রিস ফিলিপাইন্স নখবই জুদা জুদা হা কতরনি হায়ং বেরেমনি পাইনাই রক মানজাখা বস্কাং অসাতেয়ারনি সুকাংন হাস্তেনি বেভাগ বেরেমনি লাহার নাম ফিরজাকানী সামুং পাইরে জাগানা মিয়া তাং কতর কক তোমা থমনাই রকনি ককমালাই মুঙ্গ পি ডাব্লিউ ডি তাংক্রা কিরণ গীতে অ কক তোমা রেখা বসাকা হাস্তেনি জুদা জুদা লাহার নাম ফিরমা সামুং চেয়ারি নাইনা সালকিসা সুকাংন মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা আগরতলা কুসুক বেরেমনি কগলাম সালাইমা ও আচোখা কগলাম সালাইমা ও পি ডাব্লিউ ডি এন এস আই বি সি এল টাই গরংজাক নাইকুনি কুসুক বেরেমনি আচুক ঠাইনি অফিসারক আর মানজাখা মসাঙ্গিতে সাকালাহার নাম ফিরমা সামুং কাহাম খাই তাংনা ও গরংজাক বেবাক আদং রকন দাগিমুং রাজাখা উদয়পুরনি কানা চন্দ্রপুর সাক চরাই সাকথারমা বাই বেলাই কতালকুক ফার্মেসি কলেজ নাম তিসাজাগৈ দঙ্গো বেঙ্গালুরুনি মাইলস্টোন ইনস্টিটিউট অফ ফার্মাসিউটিক্যাল সায়েন্সেস অফ হাস্তেয় বরকনি বেদেক জল খ্লাইনা সাকথারকা অ ফার্মেসি কলেজ তাংনানি সামুমিয়া বেড়াই নাইকা প্রদেশ বিজেপি কাসকু অভিষেক দেব রায় হা কতর নিয়কানী সবে খ্লাইনাই বেখা কতর ফানগান সবানি বাকি লংমা রলাংনাই ক্ষুদিরাম বসুনীতিনি সাক নয়া কারমাশাল ব্রিটিশ ন কেবেঙ্গি সভা আন্দোলন খ্লাইমা বাকি ক্ষুদিরাম বসু ন বিশি চিচুকুরা সারনি তিনি তৈ সাল কতক সলরই উঠারজাক মানে হা কতরনি লুকুরক বন তিনি বরমরই মৈতু খ্লাই দঙ্গো আগরতলা বা ক্ষুদিরাম ন মৈতু খ্লাইনাই নারকনাই বুথুপনি সাকথারমা বাই ক্ষুদিরাম বসু ন মৈতু খ্লাইমা পান্ডা যোগালি জাগৈ দঙ্গো ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন বাই কম থিংজাক অরনি ফিল নই ডিভিশন লীগ ফুটবল বাতাইমুনি মিয়া হরনি থমুঙ্গ ত্রিপুরা স্পোর্টস স্কুল কপ্লাই এংখা উমাকান্ত মিনি স্টেডিয়ামও মিয়া হর সংযোজাক থমুঙ্গ ত্রিপুরা স্পোর্টস স্কুল কুলকাইনি বুকজানি ফেরবাই বিবেকানন্দ ক্লাব নাই মেচেনখা নবার তৈবারনি সেখাংবারিয়া ককমুঙ্গ সাজাকা তিনি নখা ও গোবাংকুক নসুমুই তঙ্গানো হাস্তে গনাঙ্গি পিসা ফিরিং আমজায় ফেরাঙ্কগৈ কিসা মিসা ওয়াতি ফাইমানো তিনি তুংমারি সাকাও 34 ডিগ্রি সেলসিয়াসনি গানাগিনি তঙ্গানো মিয়া সাকানি তুংমারি তঙ্খা 35.2 ডিগ্রি তাই তিনি ফুঙ্গ খামানি তুংমারি তঙ্খা 24.4 ডিগ্রি সেলসিয়াস মিয়ানি সিনি তিনি ফুংজরা ওয়াতি ফাইকা 27.4 মিলিমিটার কক তোমা পরে মুং তাবুক জরাতে অরণ পাইখা উলনি কক বরক বাই কক তোমা অয় খলাই জাগান তিনি হরনি দামসনি তামই সতী ব্রিজি বাব
1: আকাশবাণী আগরতলা।

0: নমস্কার, শুভ সকাল, একরাশ শুভেচ্ছা সহ আপনাদের প্রত্যেককে স্বাগত জানাবো আজকের অভিজ্ঞাপনে। আজকের গোটা অভিজ্ঞাপনে উপস্থাপনায় আমি চন্দ্রিমা আপনাদের সঙ্গে থাকব, আর আমার সঙ্গে রয়েছে
1: আমি অম্বালিকা।
0: বন্ধুরা, ইতিহাসের পাতা খুললে কখনো কখনো এমন কিছু নামের সামনে এসে দাঁড়াতে হয় যাদের বয়স ছিল অল্প, কিন্তু স্বপ্ন ছিল আকাশের চেয়েও বড়, যাদের জীবনের দৈর্ঘ্য হয়তো কয়েকটি বসন্ত মাত্র, অথচ তাদের আত্মত্যাগের অভিঘাত ছড়িয়ে পড়েছিল প্রজন্মের পর প্রজন্মে। তেমনই এক উজ্জ্বল নাম ক্ষুদিরাম বসু।

0: 1889 সালের 3রা ডিসেম্বর মেদিনীপুর জেলায় জন্ম হয়েছিল এই দুরন্ত কিশোরের। শৈশবেই বাবা ত্রৈলোক্যনাথ বসু এবং মা লক্ষ্মীপ্রিয়া দেবীকে হারান তিনি। বড় হয়ে ওঠেন দিদি অপরূপা দেবীর স্নেহে, কিন্তু তার শৈশব ছিল না কেবল খেলা আর পড়াশোনার গল্পে ভরা। চারপাশের ঔপনিবেশিক শাসন, অত্যাচার, দেশের মানুষের প্রতি ব্রিটিশ প্রশাসনের অবিচার এবং স্বাধীনতার আকাঙ্ক্ষা ধীরে ধীরে তার কিশোর মনকে আলোড়িত করতে থাকে। সরকারি তথ্যভিত্তিক নথিতে উল্লেখ আছে, মাত্র 15 বছর বয়সেই তিনি বিপ্লবী সংগঠন অনুশীলন সমিতির সঙ্গে যুক্ত হন।
1: তখন বাংলার আকাশে স্বদেশী আন্দোলনের উত্তাল হাওয়া। 1905 সালের বঙ্গভঙ্গের প্রতিবাদে বাংলার যুব সমাজের একাংশ ব্রিটিশ শাসনের বিরুদ্ধে আরও তীব্র প্রতিরোধের পথ বেছে নিচ্ছে। সেই সময়েই ক্ষুদিরামের মনে জন্ম নেয় এক অদম্য সংকল্প, দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করতেই হবে। তিনি তখন কিশোর, কিন্তু তার চোখে ছিল স্বাধীন ভারতের স্বপ্ন।
0: স্বদেশী প্রচার, বিপ্লবী কর্মকাণ্ড এবং ব্রিটিশ বিরোধী আন্দোলনের সঙ্গে যুক্ত হতে হতে ক্ষুদিরাম ক্রমশ চলে আসেন সশস্ত্র বিপ্লবী ধারার কাছাকাছি। তার জীবনের সবচেয়ে আলোচিত অধ্যায় শুরু হয় ব্রিটিশ ম্যাজিস্ট্রেট ডগলাস কিংসফোর্ডকে লক্ষ্য করে পরিকল্পিত অভিযানের মধ্য দিয়ে। কিংসফোর্ড ছিলেন জাতীয়তাবাদী ও বিপ্লবীদের বিরুদ্ধে কঠোর রায় দেওয়ার জন্য পরিচিত ব্রিটিশ বিচারক। তাকে হত্যার উদ্দেশ্যে ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকি মুজাফ্ফরপুরে পৌঁছান।
1: 1908 সালের 30 এপ্রিল মুজাফ্ফরপুরের রাত তখন নিস্তব্ধ, অন্ধকারের মধ্যে অপেক্ষা করছিল দুই তরুণ বিপ্লবী। তাদের লক্ষ্য ছিল কিংসফোর্ডের গাড়ি, কিন্তু ইতিহাস কখনো কখনো নির্মম পরিহাস নিয়ে আসে। যে গাড়িটিকে কিংসফোর্ডের গাড়ি মনে করা হয়েছিল সেটি তার ছিল না। বিস্ফোরণে কিংসফোর্ড নিহত হননি, বরং গাড়িতে থাকা দুই ব্রিটিশ নারী নিহত হন। ঘটনাটি পরবর্তীকালে মুজাফ্ফরপুর ষড়যন্ত্র মামলা নামে ইতিহাসে পরিচিত হয়।
0: অভিযানের পর দুজন পালিয়ে যাওয়ার চেষ্টা করেন, প্রফুল্ল চাকি পুলিশের হাতে ধরা পড়ার আগেই আত্মহত্যা করেন, আর ক্ষুদিরাম বহু পথ পায়ে হেঁটে পালানোর পর অবশেষে পুলিশের হাতে ধরা পড়েন। তখনও তার বয়স 18 পেরোয়নি।
1: শুরু হয় বিচার। মুজাফ্ফরপুর ষড়যন্ত্র মামলার বিচার শুরু হয় 1908 সালের 21 মে। ক্ষুদিরামের পক্ষে একাধিক আইনজীবী সওয়াল করেন, কিন্তু শেষ পর্যন্ত ব্রিটিশ আদালত তাকে মৃত্যুদণ্ড দেয়। সরকারি নথিতে উল্লেখ রয়েছে, মৃত্যুদণ্ডের রায় শোনার পরও সেই অল্প বয়সী তরুণের মুখে ভয়ের ছাপ দেখা যায়নি, বরং তার হাসি বিচারককেও বিস্মিত করেছিল। এ যেন মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও জীবনের কাছে পরাজিত না হওয়ার এক অদ্ভুত দৃশ্য।
0: তারপর এলো 11 আগস্ট 1908। মুজাফ্ফরপুর জেলের ফাঁসির মঞ্চে উঠে গেলেন মাত্র 18 বছরের এক তরুণ। তার হাতে ছিল না কোনো অস্ত্র, সামনে ছিল না কোনো যুদ্ধক্ষেত্র, ছিল শুধু মৃত্যুর দড়ি। অথচ তার অন্তরে তখনও ছিল স্বাধীনতার স্বপ্ন। ক্ষুদিরাম বসু ফাঁসির মঞ্চে শহীদ হলেন, বয়স তখন মাত্র 18। তার মৃত্যুর পর বাংলার মানুষের মধ্যে তার নাম হয়ে উঠল সাহস, আত্মত্যাগ এবং দেশপ্রেমের প্রতীক।
1: ক্ষুদিরামের জীবনের পথ নিয়ে ইতিহাসের মূল্যায়ন করতে গেলে তাঁর সময়ের রাজনৈতিক বাস্তবতা এবং সশস্ত্র বিপ্লবের কঠিন প্রেক্ষাপট দুটিকেই মনে রাখতে হয়। মুজাফ্ফরপুরের ঘটনায় নিরাপরাধ মানুষের মৃত্যুও ঘটেছিল, এটি ইতিহাসের একটি বেদনাদায়ক সত্য। কিন্তু একই সঙ্গে এটিও সত্য যে ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে স্বাধীনতার আকাঙ্ক্ষায় এক কিশোর নিজের জীবনকে তুচ্ছ করে দিয়েছিলেন।
0: ক্ষুদিরাম তাই শুধু একটি নাম নন, তিনি এক প্রশ্ন। একটি স্বাধীন দেশের জন্য একজন মানুষ কতটা ত্যাগ করতে পারে? তিনি এক উত্তর। বয়স ছোট হতে পারে, কিন্তু আদর্শের কাছে বয়স কখনো বড় নয়। আজ স্বাধীন ভারতের মাটিতে দাঁড়িয়ে যখন আমরা স্বাধীনতার অর্থ বুঝতে চাই, তখন ক্ষুদিরাম

0: কথা মনে পড়ে। মনে পড়ে সেই কিশোরের কথা যে মৃত্যুর মুখে মুখে দাঁড়িয়েও ভয়কে জয় করেছিল।
1: সময় তার জীবন কেড়ে নিয়েছিল, কিন্তু তার নাম কেড়ে নিতে পারেনি। মুজাফফরপুরের সেই ফাঁসির মঞ্চ থেকে আজও যেন ভেসে আসে এক অমর আহ্বান, দেশকে ভালোবাসার জন্য বয়স লাগে না, প্রয়োজন শুধু একটি নির্মল হৃদয়, একটি সাহসী মন, আর নিজের চেয়েও বড় কোনো স্বপ্ন, যেই স্বপ্নের নাম ছিল স্বাধীনতা। আর সেই স্বপ্নের এক উজ্জ্বল কিশোর সৈনিক শহীদ ক্ষুদিরাম বসু।

আধুনিক গানের স্বর্ণযুগের অন্যতম উজ্জ্বল নক্ষত্র ভারতীয় বাঙালি গায়ক ও সুরকার মানবেন্দ্র মুখোপাধ্যায়। তিনি ছিলেন ধ্রুপদী সঙ্গীতের উপর ভিত্তি করে বাংলা গানকে এক অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার শিল্পী। 1929 সালের 11ই আগস্ট কলকাতায় জন্ম নেওয়া মানবেন্দ্র 1950-এর দশকে নিজের স্বতন্ত্র ও মায়াবী কণ্ঠের জাদুতে শ্রোতাদের মন জয় করেন। তাঁর গায়কিতে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের এক দারুণ প্রভাব ছিল। 1954 সালে উত্তম কুমার অভিনীত চাঁপাডাঙ্গার বউ চলচ্চিত্রে সঙ্গীত পরিচালক হিসাবে তার আত্মপ্রকাশ ঘটে। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা এই ছবির গানগুলো ব্যাপক জনপ্রিয়তা পায়। এছাড়া অ্যান্টনি ফিরিঙ্গির মতো বহু চলচ্চিত্রে তিনি কণ্ঠ দিয়েছেন এবং সুর করেছেন। আধুনিক বাংলা গানের পাশাপাশি তিনি নজরুলগীতি গায়ক হিসেবেও নিজেকে শ্রেষ্ঠ প্রমাণ করেন। জীবনের শেষ দিকে তিনি 18 শতকের ঐতিহ্যবাহী বাগবাজারের গান বা বাবু সংস্কৃতির গানগুলোকে নতুনভাবে শ্রোতাদের সামনে নিয়ে আসেন। এই গঙ্গা এই পদ্মা, হালকা মেঘের পালকি এবং হাজার জনম ধরে, এরকম গানগুলো আজও বাঙালি হৃদয়ে অম্লান হয়ে রয়েছে।

ইতিহাসের পাতা থেকে জেনে নেব আরও কিছু ঘটনা। ১৯০৯ সমুদ্র যাত্রায় জাহাজ থেকে প্রথম SOS রেডিও বিপদ বার্তা বা সংকেত পাঠানো হয়েছিল আজকের এই দিনে। দাদরা ও নগর হাভেলি আনুষ্ঠানিকভাবে ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল হিসাবে অন্তর্ভুক্ত হয় ১৯৬১ সালে আজকের দিনে। ১৮৪০ কবি, সঙ্গীতজ্ঞ ও বাংলা শর্টহ্যান্ড লিপির উদ্ভাবক দ্বিজেন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেছিলেন আজকের দিনে। ১৯০৮ সালে খ্যাতনামা বাঙালি রবীন্দ্র বিশারদ পুলিন বিহারী সেনের জন্ম হয়। ১৯৩৮ বিখ্যাত ভারতীয় বাঙালি পদার্থ

বিজ্ঞানী চঞ্চল কুমার মজুমদার আজকের দিনেই জন্মগ্রহণ করেন। এছাড়াও আজকের দিনটি আপনাদের জন্য যাদের জন্য বিশেষ রয়েছে তাদের প্রত্যেকের জন্য রইল আমাদের আজকের অভিজ্ঞাপনের পর্ব থেকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা।

0: এবারে চলে যাচ্ছি লিখছি তোমায় পর্বে। আজকের লিখছি তোমায় পর্বের প্রথম চিঠি লিখে পাঠিয়েছেন পূর্ব মেদিনীপুর থেকে স্বপন কুমার প্রামাণিক। সহমর্মী সহযাত্রী অভিজ্ঞাপন। হিমালয় থেকে কন্যাকুমারী বিস্তৃত এই স্বর্ণপ্রসূভূমি বহু ধর্মের, বহু জাতির, বহু ভাষের আশ্চর্য বৈচিত্র্যময় দেশই আমার জন্মভূমি। এর প্রাকৃতিক সৌন্দর্য, প্রাকৃতিক সম্পদ, মানবিক সৌন্দর্য ভুলোখ্যাত। খ্যাতিমান বহু মানুষ পৃথিবীব্যাপী মানুষের দিকদর্শী। অমেয় ঐশ্বর্যের পরিশীলিত সমাহারের কারণেই পাশ্চাত্যের নানা জাতি ধর্মের মানুষ অবাধ অনুপ্রবেশ করে লুঠতরাজি চালিয়েছে, যদিও সম্পদশালী এই দেশকে নিঃস্ব করতে পারেনি। বরং তারা এ দেশ থেকে শিক্ষা নিয়ে গেছে আতিথেয়তা, সহনশীলতা, পরার্থপরতা, নৈতিকতা। এর শিল্প, সাহিত্য, সংস্কৃতি, জ্ঞান, বিজ্ঞান জগতের পরম আদরণীয়। কল্যাণময়ী এই মাতৃভূমির পালয়িত্রী রূপমুগ্ধ, গুণমুগ্ধ হয়ে পৃথিবীর যাবৎ মানুষেরা এসা ভারত তীর্থভূমির চরণ স্পর্শ করা, তোমার চরণ তীর্থে মাগো জগৎ করে যাওয়া আশা, আর তার তার ভাষায় গেয়ে ওঠা ওই ভুবন মনোমোহিনী বলেই বিশ্বকবি কম্বুকণ্ঠে চারণ করেন ওই নির্মল সূর্যকরজ জলধরণী জনক জননী জননী। পুণ্যভূমির সন্তান আমরা, এ মাটির, এই মাটির ফল ফুল জল হাওয়ায় বিকশিত হয়ে আমৃত্য উচ্চারণ করি তোমার কোলে জন্ম আমার, মরণ তোমার বুকে, তোমার পরে খেলা আমার দুঃখে সুখে। আসুন সবাই এই আগস্টের পূর্ণ ভোরে ঐক্যমন্ত্রে সমবেত গেয়ে যাই, ভারত আমার ভারতবর্ষ, স্বদেশ আমার স্বপ্ন গো, তোমাতে আমরা লোভিয়া জন্ম, ধন্য হয়েছি ধন্য গো। নিবেদনে স্বপন কুমার প্রামাণিক, হানু ভূঁয়া, পূর্ব মেদিনীপুর।
1: পরের চিঠিটি লিখছেন বন্ধু দেবাশিস বন্দ্যোপাধ্যায়। তিনি লিখছেন, প্রিয় অভিজ্ঞাপন, স্বাধীনতা দিবসের সকাল, স্কুলে ছেয়ে মেয়েরা লম্বা প্রভাত ফেরিতে বেরিয়েছে। এই দিনটির জন্য কোটি কোটি ভারতবাসী অপেক্ষায় ছিল কয়েকশো বছর। দ্বাদশ শতকের শেষ ভাগে তরাইনের প্রান্তরে রাজপুত রাজা পৃথ্বীরাজ চৌহানের পরাজয়ের সঙ্গে সঙ্গে অস্তমিত হয়েছিল স্বাধীন ভারতের সূর্য। তারপর দীর্ঘ সাতশো আটশো বছর তুর্কি, আফগান, পাঠান, মুঘল, ফরাসি, পর্তুগিজ, ওলন্দাজ, ব্রিটিশের হাতে কৃষ্টি, সংস্কৃতি, স্বধর্ম ক্ষত বিক্ষত হয়েছে বারবার। শোষণ নিপীড়নে নিঃশেষিত হয়েছে ভারতবাসী। মহারানা প্রতাপ, রঞ্জিত সিং, ছত্রপতি শিবাজী, লক্ষ্মীবাই, এমন কত স্বদেশী রাজা মরণপণ লড়াই করে গেছেন, স্বপ্ন দেখেছেন স্বাধীন মাতৃভূমির জন্য। অবশেষে ব্রিটিশের বিরুদ্ধে শত সহস্র বিপ্লবীর আত্মত্যাগের পর আমরা পেয়েছি আজকের ভারতবর্ষ। এদেশের প্রতিটি ধূলিকণায় মিশে রয়েছে ভারত মাতার বীর সন্তানের রক্তবিন্দু। এই দেশ একান্তই আমার, আমাদের, ভারতবাসীর। এই পুণ্যভূমির মাটিতে অক্ষয় হয়ে রয়েছে রাম, কৃষ্ণ, বুদ্ধ, মহাবীর, নানক, চৈতন্য।

বিবেকানন্দের পদচিহ্ন। এদেশের বাতাসে ধ্বনিত হয় হেমোর চিত্ত পুণ্যতীর্থে জাগরে ধীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। প্রাচীন যুগে নালন্দা তক্ষশিলা ছিল ভারতের জ্ঞান ভাণ্ডার, সারা পৃথিবীর যার টানে আসত এদেশে। আমরা আজও সেই স্বপ্ন দেখি, বিজ্ঞান প্রযুক্তি কৃষি সংস্কৃতি ক্রীড়া সবেতেই আমরা এগিয়ে যাব, আমরা পথ দেখাবো বিশ্বকে। তাই আমাদের কণ্ঠে ধ্বনিত হয় ভারত আবার জগত সভায় শ্রেষ্ঠ আসন লবে। ধন্যবাদ সহ দেশ মাতৃকার প্রতি বিনম্র শ্রদ্ধায় দেবাশিস বন্দ্যোপাধ্যায়, সাঁঝিবাড়ি, ডাক, জ্ঞানদাস, কান্দ্রা, জেলা পূর্ব বর্ধমান।

চলে যাব পরবর্তী চিঠি যে পরবর্তী চিঠিখানি লিখে পাঠিয়েছেন বাঁকুড়া থেকে তপন বন্দ্যোপাধ্যায়। প্রিয় বন্ধু, মাসে মাসে বিষয়ভিত্তিক বৈচিত্র্যময় আলোচনায় আমরা উদ্বুদ্ধ। বন্ধুদের আহ্বান, সম্মান প্রদর্শন বন্ধুত্বকে যেমন নির্মল বিশুদ্ধ করে, তেমনি বন্ধুর প্রতি একটা আকর্ষণ বাড়িয়ে তোলে। এর জন্য ভূয়সী প্রশংসা পাওয়ার অধিকারী আপনারা। ব্যবহারিক ক্ষেত্রে দেখি সামান্য কারণেই বন্ধুত্ব নষ্ট হয়ে যায়, বিষয়ভিত্তিক আলোচনায় সে সুযোগ থাকে না। স্বাধীনতা অর্জনের আগে আমাদের স্বপ্ন ছিল স্বাধীন দেশের নাগরিক হব। স্বাধীন দেশে আমরা এই স্বপ্নই দেখি, আমরা যেন সকল দেশবাসী একসাথে দেশের কথা ভাবতে পারি, আমরা আমাদের কাজ দিয়ে যেন আমাদের স্বপ্ন পূরণ করতে পারি। কোনোদিন আমাদের বিরাট কিছু আকাঙ্ক্ষা ছিল না, ধনী হব, রাজা হব, বিপুল সম্পত্তির মালিক হব, এসব বাসনা আমাদের মতো সাধারণ দেশবাসীর কোনোদিনই ছিল না। আমরা অল্পে তুষ্ট, খাওয়া পড়া লেখাপড়া স্বাধীনভাবে চলাফেরা করা, আমাদের যেন অন্য বস্ত্র বাসস্থানের অভাব না থাকে। আমাদের পূর্বপুরুষরা সেই স্বপ্নই আমাদের দেখিয়েছেন, তাই আমরাও গানের সুর ফেরি করে বলি, চাই না মাগো রাজা হতে, কিংবা আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, এমন হাজার বাক্যে ফুটে ওঠে আমাদের বিলাসিতাহীন সরল স্বাভাবিক জীবনালেখ্য। ঋতুবিলাসী দেশবাসী আমরা, স্বপ্নকে ছড়িয়ে রাখি সারা বছর ধরে, নিজেরাই আমাদের স্বপ্নকে বাস্তবায়িত করতে চেষ্টা করি। এটি তপন বন্দ্যোপাধ্যায়, পাঁচাল, বাঁকুড়া।

আজকে লিখছি তোমায় পর্বের শেষ চিঠিটি পড়ে শোনাচ্ছি। লিখছেন মনামি দোলই, বৃন্দাবনপুর থেকে। বন্ধু লিখছেন, আমার দেশ শুধু মানচিত্রের একটি ভূখণ্ড নয়, আমার দেশ আমার সবচেয়েতে বড় স্বপ্ন। এই স্বপ্নের রং সবুজ লাল, সবুজ মানেই শস্য শ্যামলা ধরিত্রী, আর লাল মানে শহীদের রক্তে কেনা স্বাধীনতা। আমার দেশ আমার শিকড়, আমার ইতিহাস আর ভবিষ্যতের প্রতিশ্রুতি, আমার অস্তিত্বের ঠিকানা। আমার স্বপ্নের দেশে প্রতিটি শিশু বই হাতে স্কুলে যাবে, ক্ষুধা নিয়ে নয়। কৃষক তার ফসলের ন্যায্য দাম পাবে, শ্রমিকরা ঘামের মর্যাদা পাবে, নদীগুলো দূষণমুক্ত হয়ে কলকল রবের ওই

ফিরবে, বাতাসে থাকবে না বিষ ধোয়া। আমার স্বপ্নের দেশে মানুষ আগে, তারপরে পদবী, জাতি, ধর্ম, যেখানে ন্যায় হবে সবচেয়ে বড় ক্ষমতা। তরুণরা বিদেশে যাবার ভিসা নয়, দেশ গড়ার দায়িত্ব কাঁধে নেবে। যেখানে মেধা ক্ষমতার কাছে মাথা নত করবে না, সত্যকে টাকা দিয়ে কেনা যাবে না। আমার স্বপ্নের দেশে দারিদ্র থাকবে না, কোনো রাজনীতি থাকবে না, মারামারি, হানাহানি, খুন খারাপি থাকবে না। আমার স্বপ্নের দেশে মেয়েদেরকে খোলা রাস্তার মাঝে কেউ কুমন্তব্য করবে না কিংবা খারাপ স্পর্শ করবে না। যে দেশে দেবী দুর্গার আরাধনা হয়, সে দেশের প্রতিটি মানুষ নারীকে মাতৃজ্ঞানে শ্রদ্ধা জানাবে। আমার স্বপ্নের দেশে রাত করে কাজ থেকে বাড়ি ফেরা মেয়েটার বাবা বা মা ভীত সন্ত্রস্ত থাকবে না। সেখানে সে

মন্তব্য করবে না কিংবা খারাপ স্পর্শ করবে না। যে দেশে দেবী দুর্গার আরাধনা হয় সে দেশের প্রতিটি মানুষ নারীকে মাতৃজ্ঞানে শ্রদ্ধা জানাবে। আমার স্বপ্নের দেশে রাত করে কাজ থেকে বাড়ি ফেরা মেয়েটার বাবা বা মা ভীত সন্ত্রস্ত থাকবে না। সেখানে শিশু নারী সবাই রাস্তাঘাট কলেজ কর্মক্ষেত্রে সর্বত্র নিরাপদ থাকবেন। আমার এই স্বপ্ন একদিন পূরণ হবে না এটা আমি মানি না। রোজ একটু সততা সহানুভূতি সাহসের ইট গাঁথলে নিশ্চয়ই একদিন এমন স্বপ্নের দেশ তৈরি হবে। আর আমার এমন স্বপ্নের দেশ তৈরির জন্য আমরা নিজেদের শেষ রক্তবিন্দু পর্যন্ত দিতে পারি। ভগবানের কাছে প্রার্থনা করি, আবারও যদি জন্মগ্রহণ করি এই শস্য শ্যামল ধরিত্রীর কোলেই যেন জন্মাতে পারি। আমার দেশ, আমার গর্ব, আমার ভালোবাসা, জয় হিন্দ, জয় ভারতবর্ষ। বলো বলো বলো সবে শত বিনা বেনুরবে, ভারত আবার জগত সভায় শ্রেষ্ঠ আসন লবে।

এবারে জানিয়ে দিচ্ছি একটি তথ্য। ত্রিপুরা পলিসি ফর স্ক্রিনিং অ্যান্ড এম্প্যানেলমেন্ট অফ কালচারাল আর্টিস্টস অর্গানাইজেশনসের অঙ্গ হিসেবে সাংস্কৃতিক শিল্পী ও সংস্থা বাছাই ও তালিকাভুক্তির জন্য দ্বিতীয় পর্বের অডিশনের জন্য গান, নৃত্য, থিয়েটার, সঞ্চালনা, যন্ত্রসঙ্গীত এবং আবৃত্তি এই ছয়টি ক্ষেত্রে আগ্রহী শিল্পীদের কাছ থেকে আবেদনপত্র আহ্বান করা হচ্ছে। আবেদনকারীদের 31 আগস্ট 2026 মধ্যে নিজ নিজ জেলা, মহকুমা, তথ্য ও সংস্কৃতি কার্যালয়ে আবেদন করার জন্য অনুরোধ করা হচ্ছে। আবেদনপত্রের নমুনা www.ica.tripura.gov.in এই ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে, অথবা নিজ নিজ জেলা, মহকুমা, তথ্য সংস্কৃতি কার্যালয় থেকে সরাসরি সংগ্রহ করা যাবে। এই ছিল একটি তথ্য।

তথ্যের পরে এবারে আপনাদের জানিয়ে দিচ্ছি কিছু কাজের খবর। ভারতীয় রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড RRB এর অধীনে সেকশন কন্ট্রোলার এই পদের জন্য নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই পদের জন্য অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে এবং আবেদনের শেষ তারিখ 14 আগস্ট 2026। মোট শূন্য পদ 119টি। শিক্ষাগত যোগ্যতা, আবেদনকারীকে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস হতে হবে। প্রার্থীদের বয়স 20 থেকে 33 বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত ক্ষেত্রে নিয়ম অনুযায়ী ছাড় রয়েছে। যোগ্য প্রার্থীদের অফিসিয়াল পোর্টাল rrbapply.gov.in এর মাধ্যমে অনলাইনে ফর্ম পূরণ করতে হবে। নিয়োগের ক্ষেত্রে কম্পিউটারভিত্তিক পরীক্ষা, কম্পিউটারভিত্তিক অ্যাপটিটিউড টেস্ট, নথিপত্র যাচাইকরণ এবং A2 ক্যাটাগরির মেডিকেল পরীক্ষা নেওয়া হবে।

0: ঘড়ির কাঁটা বলছে সময় হয়ে গেছে আমাদের আজকের বিজ্ঞাপনের পর্ব থেকে বিদায় নেবার। তাই যেতে যেতে আকাশের মনের খবর আপনাদের জানিয়ে দিচ্ছি। আবহার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ সাধারণত মেঘাচ্ছন্ন থাকবে, বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও। আগামীকালের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস এবং 26 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। গতকালের সর্বোচ্চ এবং আজ সকালের সর্বনিম্ন তাপমাত্রা 35.2 ডিগ্রি সেলসিয়াস এবং 24.8 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 95%, সর্বনিম্ন 71%। আজ ভোর 5:30 পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ 27.8 মিলিমিটার। সতর্কতা হিসাবে বলা হয়েছে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ত্রিপুরার প্রায় সবকটি জেলায়। এই ছিল আবহাওয়ার খবর। সেই সঙ্গে শেষ করব আজকের অভিজ্ঞাপন। আজকের অভিজ্ঞাপনে উপস্থাপনায় আমি চন্দ্রিমা চক্রবর্তী আপনাদের সঙ্গে ছিলাম, আর আমার সঙ্গে ছিল
1: আমি অম্বালিকা ভট্টাচার্য।

শ্রোতা বন্ধুরা, স্বাগত জানাচ্ছি 101.6 MHz এফএম মুজান্তে। আর এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছি আমি আর্য অম্বালিকা, আর শুরু করছি আজকের তোমায় গান শোনাবো। আজকের তোমায় গান শোনাবো পর্বে আমরা এমন একজন মানুষকে নিয়ে কথা বলবো যিনি বাংলা সঙ্গীত জগতের এক অন্যতম উজ্জ্বল নক্ষত্র। বাংলা গানের আকাশে কিছু কণ্ঠস্বর থাকে যাদের পরিচয় শুধু তাদের গাওয়া গানের মধ্যে সীমাবদ্ধ থাকে না। সময় পেরিয়ে গেলেও সেই কণ্ঠ আমাদের স্মৃতিতে আর স্মৃতির অলিগলিতে ফিরে ফিরে

আসি। ফিরে আসে কখনো প্রেমের আবেশ হয়ে, কখনো বিরহের দীর্ঘশ্বাস হয়ে, কখনো বা ভক্তির নিবিড় অনুভূতি হয়ে। তাদের গান শুনলে মনে হয় সময় যেন কয়েক মুহূর্তের জন্য থমকে দাঁড়িয়েছে। বাংলা সঙ্গীতের তেমনই এক স্বতন্ত্র সুরেলা এবং গভীর অনুভবের শিল্পী মানবেন্দ্র মুখোপাধ্যায়। তিনি ছিলেন গায়ক, সুরকার এবং সঙ্গীতের এক একনিষ্ঠ সাধক। তার কণ্ঠে বাংলা আধুনিক গান যেমন পেয়েছিল এক অনন্য আবেগ, তেমনি নজরুল গীতিও পেয়েছিল এক শক্তিশালী ও স্বতন্ত্র পরিবেশন ভঙ্গি। চলুন শুনি আজকে তোমায় গান শোনাবো পর্বের প্রথম গান।

1929 সালের 11ই আগস্ট কলকাতার কালীঘাটে জন্মগ্রহণ করেন মানবেন্দ্র মুখোপাধ্যায়। তার ডাকনাম ছিল পল্টন। জন্ম কলকাতায় হলেও তার পারিবারিক শিকড় ছিল তৎকালীন অবিভক্ত বাংলার বরিশালের উজিরপুরে। মুখোপাধ্যায় পরিবারের সেই বাড়ি পরিচিত ছিল গানের বাড়ি নামে। সঙ্গীত সেখানে কোনো আলাদা বিষয় ছিল না, বরং পারিবারিক জীবনেরই অবিচ্ছেদ্য অংশ ছিল। তার বাবা অতুলচন্দ্র মুখোপাধ্যায় সঙ্গীত চর্চা না করলেও তার দুই কাকা রত্নেশ্বর মুখোপাধ্যায় ও সিদ্ধেশ্বর মুখোপাধ্যায় ছিলেন সঙ্গীতের সঙ্গে গভীরভাবে যুক্ত। ছোটবেলা থেকেই তাই মানবেন্দ্রের চারপাশে ছিল কীর্তন, ধ্রুপদী সঙ্গীত এবং নানা ধরনের সঙ্গীত চর্চার আবহ। শৈশবের সেই সঙ্গীতময় পরিবেশই ধীরে ধীরে তৈরি করে দিয়েছিল তার

অগ্নিরূপী সত্তার ভিত। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তিনি উজিরপুরের একটি বিদ্যালয়ে পড়াশোনা করেন এবং 1946 সালে সেখান থেকে ম্যাট্রিকুলেশন পাশ করেন। পরবর্তীকালে তিনি কলকাতায় ফিরে এসে নিজেকে সম্পূর্ণভাবে সঙ্গীত সাধনায় নিয়োজিত করেন। তবে তার সঙ্গীত শিক্ষা কোনো একক ধারার মধ্যে আবদ্ধ ছিল না। শাস্ত্রীয় সঙ্গীতের পাশাপাশি কীর্তন, নজরুলগীতি এবং বাংলা গানের নানা ধারার সঙ্গে তার নিবিড় পরিচয় গড়ে ওঠে। কলকাতার সেই সময়ের সঙ্গীত জগৎ ছিল অসাধারণ সমৃদ্ধ। বিশ্বদেব চট্টোপাধ্যায়, বড়ে গোলাম আলী খান, জ্ঞানপ্রকাশ ঘোষ, বেগম আখতার, রবিশঙ্কর, আলী আকবর খান, চিন্ময় লাহিড়ি, এমন বহু বিশিষ্ট শিল্পীর সান্নিধ্য ও সঙ্গীতের পরিবেশ তার শিল্পী জীবনকে গভীরভাবে প্রভাবিত করেছিল। এবারে শুনব তার কণ্ঠে একটি নজরুলগীতি।

মানবেন্দ্র মুখোপাধ্যায়ের এই জীবনের সঙ্গে কাজী নজরুল ইসলামের সম্পর্ক সম্পর্কের কথা বিশেষভাবে উল্লেখযোগ্য। তার কাকা রত্নেশ্বর মুখোপাধ্যায় ছিলেন নজরুল ইসলামের ঘনিষ্ঠজন। কিশোর মানবেন্দ্রের কীর্তন শুনে নজরুল মুগ্ধ হয়েছিলেন এবং তাকে নিজের দুটি গান শিখিয়েছিলেন বলে বিভিন্ন সূত্রে উল্লেখ রয়েছে। সখী সাজায় রাখল পুষ্প বাসর এবং হে মাধব হে মাধব। একজন কিশোর শিল্পীর জীবনে স্বয়ং বিদ্রোহী কবিরের সান্নিধ্য নিঃসন্দেহে ছিল এক বিরল আশীর্বাদ। পরবর্তীকালে নজরুলগীতির প্রতি মানবেন্দ্রের যে গভীর অনুরাগ তৈরি হয়েছিল তার পেছনে প্রাথমিক সংযোগেরও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। নজরুলগীতির ক্ষেত্রে মানবেন্দ্র মুখোপাধ্যায়ের অবদান বাংলা সঙ্গীতের ইতিহাসে বিশেষভাবে স্মরণীয়। নজরুলের গানকে তিনি শুধু গেয়েই যাননি, তার কণ্ঠে সেই গান নতুন এক শ্রুতি মাধুর্য লাভ করেছিল। ষাটের দশকের মাঝামাঝি সময়ে তার রেকর্ডে নজরুলের গান নজরুলগীতি হিসেবে পরিচিতি পাওয়ার বিষয়টিও বিভিন্ন লেখায় উল্লেখ করা হয়েছে। নজরুলের গানকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে তার ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক সময় যখন নজরুলের গান কিছুটা বিস্মৃতির আড়ালে চলে যাচ্ছিল, তখন মানবেন্দ্র নিজের পরিবেশনার মাধ্যমে সেই গানকে আবার শ্রোতার কাছে ফিরিয়ে আনতে সচেষ্ট হন। তার কণ্ঠে নজরুলের প্রেম, ভক্তি, বিরহ, প্রকৃতি ও মানবিকতার নানা অনুভূতি যেন নতুন করে প্রাণ পেয়েছিল। তবে মানবেন্দ্র মুখোপাধ্যায়কে শুধুমাত্র নজরুলগীতি শিল্পী হিসেবে দেখলে তার বিশাল সঙ্গীত সত্তাকে সম্পূর্ণভাবে বোঝা যায় না। বাংলা আধুনিক গানের জগতেও তিনি ছিলেন এক অত্যন্ত জনপ্রিয় ও স্বতন্ত্র কণ্ঠ। তার গানের মধ্যে ছিল শাস্ত্রীয় সঙ্গীতের দৃঢ় ভিত্তি, অথচ পরিবেশনের মধ্যে ছিল সহজ আবেগ ও গভীর মানবিকতা। প্রেমের গান তিনি যখন গাইতেন তখন সেখানে শুধু প্রেম থাকত না, থাকত অপেক্ষা, আকুলতা, অভিমান এবং না পাওয়ার বেদনা। তার কণ্ঠের সেই গভীরতা শ্রোতাকে গানের কথার ভেতরে নিয়ে যেত।

গায়ক হিসেবে জনপ্রিয়তার পাশাপাশি মানবেন্দ্র মুখোপাধ্যায় ছিলেন একজন সফল সুরকারও। তার সঙ্গীতবোধ ছিল গভীর এবং শাস্ত্রীয় সঙ্গীতের ভিত ছিল অত্যন্ত শক্তিশালী। চলচ্চিত্রের সঙ্গীতের সঙ্গেও তিনি যুক্ত ছিলেন। সাড়ে চুয়াত্তর ছবিতে রাগ আহির ভৈরবের ওপর তাঁর আলাপ শুনে পরিচালক নির্মল দে মুগ্ধ হন এবং তাঁকে সুরকার হিসেবে কাজ করার সুযোগ দেন। এই ঘটনাটি তার সুরকার জীবনের একটি উল্লেখযোগ্য অধ্যায় হিসেবে বর্ণিত হয়েছে। মানবেন্দ্রের শিল্পী সত্তার আরেকটি উল্লেখযোগ্য দিক ছিল তার সঙ্গীতের বহুমাত্রিকতা। তিনি কোনো একটি নির্দিষ্ট ঘরানার মধ্যে নিজেকে বন্দী রাখেননি। শাস্ত্রীয় সঙ্গীতের সাধনা তাঁকে দিয়েছিল কণ্ঠের নিয়ন্ত্রণ ও গভীরতা। কীর্তন তাঁকে দিয়েছিল ভক্তিরসের অনুভব। নজরুলগীতি তাঁকে দিয়েছিল কবিতার সঙ্গে সুরের এক বিস্ময়কর সংযোগ। আর আধুনিক বাংলা গান তাঁকে দিয়েছিল মানুষের দৈনন্দিন আবেগের কাছে পৌঁছে যাওয়ার সুযোগ। এই সব কিছুর মিলনেই তৈরি হয়েছিল তাঁর নিজস্ব গায়কে। রবীন্দ্রসঙ্গীতের সঙ্গেও তার একটি বিশেষ যোগাযোগের কথা জানা যায়। একটি সঙ্গীত প্রতিযোগিতায় তাকে রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করতে হয়েছিল এবং সেই সময় তিনি দেবব্রত বিশ্বাসের কাছ থেকে গান শেখেন বলে উল্লেখ রয়েছে। অর্থাৎ সঙ্গীতের বিভিন্ন ধারার প্রতি তার আগ্রহ ছিল গভীর এবং শিক্ষা গ্রহণের ক্ষেত্রেও তিনি ছিলেন অত্যন্ত মনোযোগী। মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কণ্ঠের একটি বড় বৈশিষ্ট্য ছিল তার স্বচ্ছতা ও গভীরতা। তিনি গানকে কেবল সুরের কাঠামোর মধ্যে আবদ্ধ রাখতেন না, গানের কথার অর্থ এবং আবেগকে সামনে নিয়ে আসতেন। তাই তার গান শুনলে মনে হয় তিনি যেন আমাদের হয়ে কথা বলছেন। কখনো তিনি প্রেমিক, কখনো বিরহী, কখনো ভক্ত, কখনো আবার নিঃসঙ্গ কোনো মানুষের মনের কথা বলে চলেছেন। এই কারণেই তার গান একটি নির্দিষ্ট প্রজন্মের স্মৃতি হয়ে থেমে থাকেনি, পরবর্তী প্রজন্মের কাছেও তার কণ্ঠ আজও আকর্ষণীয়। জীবনের শেষ দিন পর্যন্ত সঙ্গীত ছিল তার সাধনার কেন্দ্র। ১৯৯২ সালের ১৯শে জানুয়ারি কলকাতায় তার জীবনাবসান ঘটে। কিন্তু একজন সত্যিকারের শিল্পীর মৃত্যু তার কণ্ঠকে থামিয়ে দিতে পারে না। শরীর চলে যায়, কিন্তু থেকে যায় তার সৃষ্টি, তার রেকর্ড, তার কণ্ঠের অনুরণন এবং অসংখ্য শ্রোতার স্মৃতি। আজ এত বছর পরেও যখন রেডিওর তরঙ্গে ভেসে আসে মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কণ্ঠ, তখন মনে হয় সময় আসলে কোথাও যায়নি। সেই পুরনো দিনের জানলা দিয়ে আবার যেন দেখা যায় এক শিল্পীকে, যিনি গানকে শুধু পেশা হিসেবে নেননি, গানকে করেছেন জীবন সাধনা। তার কণ্ঠে প্রেম যেমন কথা বলেছে, তেমনই কথা বলেছে ভক্তি, বিরহ, বেদনা এবং বাঙালির চিরন্তন অনুভূতি।

এবারে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। রাজ্যসভায় অনুমোদনের মাধ্যমে সংসদে পাশ হল ব্যাংকার্স বুকস এভিডেন্স বিল 2026। লোকসভায় ইতিপূর্বে বিলটি উত্থাপন করেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এই বিলের লক্ষ্য বর্তমান ব্যাংকিং ব্যবস্থার চাহিদা মেটাতে আইনি কাঠামোকে আধুনিকীকরণ করা। লোকসভায় গতকাল ট্রাইব্যুনাল সংস্কার বিল 2026 পাশ হয়। বিলটি উত্থাপন করেন আইন ও বিচার প্রতিমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল। ত্রয়োদশ রাজ্য বিধানসভার দশম অধিবেশন আগামী 27 আগস্ট থেকে শুরু হচ্ছে। রাজ্যপাল ইন্দ্রসেন রেড্ডি নালু এই অধিবেশনের জন্য সম্মতি দিয়েছেন। রাজ্য বিধানসভা সচিবালয় সূত্রে গতকাল এখবর জানানো হয়েছে। কৃষিমন্ত্রী রতনলাল নাথ গতকাল রাজ্য থেকে সংযুক্ত আরব আমির শাহিতে 1000 কেজি অর্গানিক মধু রপ্তানির আনুষ্ঠানিক সূচনা করেন। গতকাল আগরতলায় ইন্টারন্যাশনাল অর্গানিক বায়ার সেলার মিটে তিনি বলেন, অর্গানিক কৃষি ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি করেছে রাজ্য। বর্তমানে রাজ্যের প্রায় 47,000 কৃষক অর্গানিক চাষের সঙ্গে যুক্ত। রাজ্যে প্রায় 26,000 হেক্টর জমিতে অর্গানিক চাষ হয়। আসন্ন শারদ উৎসবের আগেই রাজ্যে সব ধরনের সড়ক মেরামতের কাজ সম্পূর্ণ হবে। গতকাল মহাকরণে এক সাংবাদিক সম্মেলনে পূর্ত সচিব কিরণ গীতে এই সংবাদ জানান। তিনি বলেন, রাজ্যের বিভিন্ন সড়কের রক্ষণাবেক্ষণ কাজের অগ্রগতি পর্যালোচনা করতে সম্প্রতি মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা আগরতলায় উচ্চ পর্যায়ের বৈঠক করেন। সরকারি উন্নয়নমূলক কাজ ও সুযোগ সুবিধা মানুষের কাছে পৌঁছে দেওয়ার মূল লক্ষ্য বলে জানান জনজাতি কল্যাণমন্ত্রী বিকাশ দেববর্মা। জেলার উন্নয়ন নিয়ে প্রশাসনিক পর্যালোচনা বৈঠকে যোগ দিয়ে তিনি একথা বলেন। আজ দেশের স্বাধীনতা সংগ্রামের অন্যতম বীর সেনা শহীদ ক্ষুদিরাম বসুর আত্মত্যাগ দিবস। 1908 সালের এই দিনে ব্রিটিশ বিরোধী আন্দোলনে মাত্র 19 বছর বয়সে ক্ষুদিরাম বসু শহীদ হন। দেশবাসী আজ তার এই আত্মত্যাগকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছেন। আগরতলাতেও ক্ষুদিরাম স্মৃতি রক্ষা কমিটির উদ্যোগে তাকে স্মরণ করা হচ্ছে। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত ঘরোয়া দ্বিতীয় ডিভিশন লীগ ফুটবল প্রতিযোগিতার গতরাতের খেলায় ত্রিপুরা স্পোর্টস স্কুল জয়লাভ করেছে। আকাশ সাধারণত মেঘলা থাকবে। রাজ্যের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 24.8 ডিগ্রি সেলসিয়াস। শুনলেন সংবাদ শিরোনাম।

0: পে ফিরে যাই। আজকে ইন্টারন্যাশনাল ডে অফ সন্স অ্যান্ড ডটার্স, তাই এই দিনটা শুধুমাত্র আপনার সন্তানের জন্য, আপনার ছেলে আপনার মেয়ের জন্য। আসুন আজ কথা বলি আপনার বাড়ির সন্তানের ছেলেবেলা নিয়ে, অর্থাৎ আপনার বাবা এবং মা হওয়ার গল্প, তার ছোটবেলার, সন্তানের ছোটবেলার জার্নি এবং আপনার অনুভূতি, আপনার সঙ্গে জড়িয়ে থাকা স্মৃতি, ছোটবেলার দুষ্টামি, ছোটবেলার খুনসুটি, এই সমস্ত কিছু নিয়ে আজকের এই একটা ঘন্টা সময়। একটি শিশুর জন্মের সঙ্গে সঙ্গে শুধু একটি নতুন প্রাণ পৃথিবীতে আসে না, জন্ম নেয় একটি নতুন পৃথিবীও। সেই পৃথিবীর আকাশটা একটু বেশি নীল, বৃষ্টির শব্দটা একটু বেশি মধুর, রোদ্দুরের উষ্ণতাটা একটু বেশি আপন। ছোট্ট দুটো হাত যখন প্রথমবার বাবা মায়ের আঙুল আঁকড়ে ধরে, তখন থেকে যেন জীবনের সমস্ত ব্যস্ততার মাঝখানে একটি নতুন অর্থ খুঁজে পাওয়া যায়। ঘরের এক কোণে পড়ে থাকা ছোট্ট জুতো জোড়া, টেবিলের ওপর ছড়িয়ে থাকা রং পেন্সিল, বিছানার পাশে পড়ে থাকা পুতুল কিংবা খেলনা গাড়ি, এসব আর নিছক জিনিস থাকে না, এগুলো হয়ে ওঠে একটি পরিবারের ভালোবাসার নিঃশব্দ দলিল। আর এই সমস্ত কিছুর মধ্যেই ধীরে ধীরে বড় হতে থাকে একটি শিশুর ছেলেবেলা। শ্রোতা বন্ধুরা, আপনারা যারা আজকের বিষয় নিয়ে কথা বলতে চান আমার সঙ্গে, আপনারা কিন্তু ফোন করতে পারেন আমাদের স্টুডিওর নম্বরে। আর নম্বরটি আপনাদের যদিও বা জানা, তাও একবার মনে করিয়ে দেওয়া, 0381-232-6253। আমাদের কোন একজন বন্ধু চলেছেন সঙ্গে দেখতে পাচ্ছি। হ্যালো, হ্যালো,
1: হ্যালো,
0: নমস্কার।
1: নমস্কার, আমি রবীন্দ্র ভট্টাচার্য বলছি, কলেজ জেলা আদর্শ।
0: হ্যাঁ বলুন।
1: আজকে বিষয়টা কি রেখেছে জানি,
0: সন্তানের ছেলেবেলা।
1: সন্তান, সন্তান আমার একমাত্র, মানে একমাত্র মেয়েই।
0: আচ্ছা আচ্ছা,
1: বিয়ে দিয়ে দিয়েছি।
0: আচ্ছা,
1: ও ছোটবেলায় দুষ্ট তো বলবো না, দুষ্ট ছিলই না একদম। আর মেয়ে তো, মেয়েরা একটু শান্তই থাকে। আমার মা ডাকতো বনু বলে।
0: আচ্ছা,
1: মার খুব আদরের ছিল, আমাদের আদরেরই ছিল। ও লেখাপড়া স্কুল থেকে করেছে, তখন তো কি কান্না, আমার একটু খারাপ লাগলো, আমার সামনে কি পড়ে গেল।
0: তারপর
1: ব্যথা বেশি লাগেনি, অল্প একটু লেগেছিল। মেয়ে নিয়ে কোনো অশান্তি বা ঝামেলা আমার হয়নি।
0: আচ্ছা, বাহ, ভালো থাকবেন আপনি এবং আপনার সন্তান, সকলে ভালো থাকবেন। ধন্যবাদ ফোন করার জন্যে। শ্রোতা বন্ধুরা, আজকের বলছি তোমায় পর্বে আমরা কথা বলছি সন্তানের ছেলেবেলা নিয়ে। আরও একজন বন্ধু চলে এসেছেন। হ্যালো,
2: শুভ সকাল।
0: শুভ সকাল বিশ্বজিৎ বাবু, বলুন।
2: খুব সুন্দর সঞ্চালনা, মানবেন্দ্র মুখোপাধ্যায়ের গানের শুনলাম, মধুর। তবে 3 মিনিট হলে আবার লাইনটা কেটে দেন, এটাও মধুর সিস্টেম। যাই হোক,
0: বলুন।
2: আপনার যেটা ডিউটি সেটা করতে, কিন্তু আমরা ঘটনা হচ্ছে কি, আজকে এমন একটা দুর্বল জায়গার মধ্যে আপনি আমাদের এনে দাঁড় করিয়েছেন। সন্তান স্নেহ, তাদের স্মৃতি কোনো বাবা মা ভুলতে পারবে না। প্রথমে বলি, আজকে আমরাও যে বড় হয়েছি, আমরা আজকে সন্তানের বাবা, আমরাও কিন্তু শিশু ছিলাম, আমরাও কিন্তু আমাদের মা বাবার কোলে খেলে বেরিয়েছি। আজকে আমার নিজের সন্তান, আমার দুই কন্যা দুজনই গ্রাজুয়েট এবং বিএসসি পাস করেছে এবং মেডিকেল দিয়েছিল, ছোটজন বাইরে পেয়েছে, সেটা একটা জিনিস অন্য ব্যাপার। কিন্তু ছোটবেলার যে স্মৃতির কথা আপনি বলছেন না,

শ্রোতা বন্ধুরা, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের বলছি তোমায় পর্ব। আজকের বলছি তোমায় পর্বে আপনাদের সঙ্গে রয়েছি আমি অম্বালিকা। আর আজকের বলছি তোমায় পর্বে কী নিয়ে কথা বলবো জানেন? আজকের দিনটা, আজকের বলছি তোমায় পর্বের এই সময়টুকু, চলুন আপনার সন্তানের ছেলেবেলার

0: ওর মধুর স্মৃতি মনে পড়ছে জানেন এই মুহূর্তে।
1: আচ্ছা,
0: আপনার আমি তো একদম সরকারি স্কুলে পড়িয়েছি, তখন তো ইংলিশ মিডিয়ামের অতটা বারবার তো ছিল না, তো বাংলা মিডিয়ামে আপনি দেখবেন মিড ডে মিলের ব্যবস্থা আছে। তো মিড ডে মিলের মধ্যে কি হয়েছে, আমার মেয়ে ছিল কলকাতাতে, কলকাতা থেকে ত্রিপুরা, আমি কিছুদিন কলকাতা ছিলাম, আসার পরে ত্রিপুরা যখন ভর্তি হলো, এ তো বুঝতে পারেনি খিচুড়ি দেওয়ার ব্যাপারটা, খিচুড়ি দিয়েছে বলছে ইলিশ মাছ ভাজা দেবে না, এই কথাটা না আমাকে প্রায় বহুত বছর শুনতে হয়েছে। মাস্টার মশাই আমাকে দেখলেই বলেন যে আপনার ইলিশ মাছ ভাজি মেয়েটা কেমন আছে। আসলে বিষয়টা দেখুন, এটা যে ছোটবেলার স্মৃতি কিন্তু সে ওয়ানে পড়ে। আরেকটা জিনিস আপনাকে বলছি, আমি একটু রাগি মানুষ, রাগি বলতে আমি শৃঙ্খলাটাকে খুব মেনটেন করি। বড় মেয়েটাকে যখন আমি পড়াশোনার ব্যাপারে খুব রুটিন মাপে শাসন করতাম, ছোটটা কি করতো জানেন, ওর বকাবদ্ধ এবং রাগ দেখে তাড়াতাড়ির মধ্যে ধারাপাত অ্যাথলিট সিলেক্ট ছিল, আমরা যেটা লিখতাম ওটা মাথায় নিয়ে চলে আসতো, বলতো বাবা আমি কি লিখব, মানে বড়টাকে বড়টার শাসনের নমুনা দেখে ছোটটা স্লেট পেন্সিল নিয়ে দৌড়াদৌড়ি করছে
1: সেই সেই
0: পড়াশোনা করবে। আসলে ঘটনা হচ্ছে কি, আজকে আমার একটা কি জানেন, যে আমার না প্রত্যেক মা বাবারই কিন্তু সন্তানের প্রতি দুর্বলতা থাকে, এটা বলার অপেক্ষা রাখে না। আজকে সন্তান যত বড় হোক না কেন, আমাদের কাছে কিন্তু সেই ছোট্ট শিশুটার মতোই কিন্তু আমাদের মনে দাগ কেটে যায়, স্মৃতির যে খেলাটা, স্মৃতির যে খেলাটা ওটা খেলে বেড়ায়। তবে শুধু একটা কথা লাস্টে বলবো, আপনার তো টাইম হয়ে গেছে, আপনি তো ঘরের দিকে তাকিয়ে আছেন, যাই হোক শুধু একটা কথাই বলবো যে এই সন্তানগুলির যে স্মৃতি প্রত্যেকটা বাবা মা বুকে আগলে বেঁচে থাকুক, ভালোবাসা তাদের উপর বর্ষিত হোক, এটাই চাই। প্রত্যেক সন্তান ভালো থাকুক, সুস্থ থাকুক, সুন্দর ভবিষ্যতের জন্য তারা পাখা মিলে উঠতে থাকুক।
1: একদমই তাই, অনেক ধন্যবাদ, সঙ্গে থাকবেন। শ্রোতা বন্ধুরা, আপনাদের সন্তানের গল্প আজ শুনব বলছিত মায় পর্বে, এবং ইতিমধ্যেই দুজন শ্রোতা বন্ধু কিন্তু তাদের সন্তানের স্মৃতি আমাদের সঙ্গে ভাগ করে নিয়েছেন। আপনারাও যারা করতে চাইছেন চটপট ডায়াল করতে হবে আমাদের স্টুডিও নম্বর 0381226253। আমরা বড়রা অনেক সময় বুঝতেই পারি না কখন সেই ছোট্ট মানুষটি আমাদের চোখের সামনে একটু একটু করে বড় হয়ে উঠছে। গতকাল যে শিশুটি মায়ের আঁচল ধরে হাঁটতে শিখছিল, আছে নিজের পায়ে দৌড়চ্ছে, যে শিশুটি বাবার হাত ধরে রাস্তা পার হতে ভয় পেত, আছে নিজের পৃথিবী তৈরি করার স্বপ্ন দেখছে। শৈশব আসলে জীবনের সবচেয়ে ছোট্ট অথচ সবচেয়ে দীর্ঘ অধ্যায়, কারণ সময়ের হিসেব তা খুব বেশি দিন স্থায়ী নয়, অথচ দীর্ঘ কারণ সেই সময়ের স্মৃতিগুলো সারা জীবন আমাদের সঙ্গে থেকে যায়। মানুষের জীবনে কত বছর আসে, কত বছর চলে যায়, কত মানুষ আসে, কত সম্পর্ক বদলে যায়, কিন্তু শৈশবের স্মৃতিরা যেন কোথাও গিয়ে থেমে থাকে। পুরনো একটি স্কুল ব্যাগ, মলিন হয়ে যাওয়া একটি ছবি, কোনো পুরনো গানের সুর, বৃষ্টি ভেজা মাটির গন্ধ কিংবা শীতের সকালের রোদ হঠাৎ করেই আমাদের ফিরিয়ে নিয়ে যায় সেই দিনগুলোর কাছে। আর তখন মনে হয়, আহা, যদি আবার একবার সেই ছোট্ট দিনগুলোর কাছে ফিরে যাওয়া যেত। কিন্তু ফিরে যাওয়া যায় না, কারণ শৈশব নদীর জলের মতো, একবার বয়ে গেলে তাকে আর আগের জায়গায় ফিরিয়ে আনা যায় না। তাই সন্তানের ছেলেবেলা শুধু তার নিজের নয়, বাবা মায়ের কাছেও এক অমূল্য সময়, যে সময়টুকু একবার চলে গেলে পরে কেবল স্মৃতির ভাঁজে তাকে খুঁজে পাওয়া যায়। আজকের ব্যস্ত জীবনে সন্তানকে আমরা অনেক কিছুই দিতে চাই, ভালো স্কুল, ভালো পড়াশোনা, সুন্দর পোশাক, দামি খেলনা, আধুনিক প্রযুক্তি, নানা ধরনের প্রশিক্ষণ, আমাদের চেষ্টার কোনো শেষ নেই। আমরা চাই আমাদের সন্তান ভবিষ্যতে সফল হোক, প্রতিষ্ঠিত হোক, নিজের পায়ে দাঁড়াক, এই চাওয়াটা স্বাভাবিক। প্রত্যেক বাবা মায়ের স্বপ্নের মধ্যেই সন্তানের ভবিষ্যৎ জড়িয়ে থাকে, কিন্তু এই ভবিষ্যতের চিন্তা করতে করতে আমরা কখনো

কখনো ভুলে যাই ভবিষ্যতের মানুষটি আজ একটি শিশু, তারও আজকের দিন আছে, আজকের হাসি আছে, আজকের অভিমান আছে, আজকের ছোট্ট ছোট্ট স্বপ্ন আছে। আমরা তার আগামী দিনের সাফল্যের জন্য এতটাই ব্যস্ত হয়ে পড়ি যে তার বর্তমানের আনন্দটুকু হয়তো অজান্তেই আমাদের হাত ফসকে চলে যায়। অথচ শিশুর কাছে সবচেয়ে বড় প্রাপ্তি কোনো দামি উপহার নয়, বাবা মায়ের সঙ্গে কাটানো কিছু নির্ভেজাল মুহূর্ত। এবারে সময় একটা গান শোনার। শুনবো একটা গান এবং তারপর আবারও কথা বলছি আপনাদের সঙ্গে।

0: শ্রোতা বন্ধুরা, আজকের বলছি তোমায় পর্বে আপনাদের সঙ্গে রয়েছে আমি অম্বালিকা। কথা বলছি সন্তানের ছেলেবেলা এই বিষয়টি নিয়ে। আর দেখতে পাচ্ছি একজন শ্রোতা বন্ধু চলে এসেছেন ইতিমধ্যেই। হ্যালো,
1: সকাল, আমি
0: শ্যামল বাবু বলছেন?
1: শ্যামল রায় বলছি।
0: হ্যাঁ বলুন বলুন।
1: সন্তানের ছেলেবেলা, এটা তো এখন ছবির মতো হয়ে আছে একদম। আমি তো আমার মা বাবার ছোট্ট শিশু ছিলাম, শিশু থেকে বড় হলাম, তাদের নয়নের মনে ছিলাম। এখন মা বাবা নেই, কিন্তু কিন্তু সেই সন্তান স্নেহে এমন ভাবে ধরে রেখেছিল, এই স্নেহটা যেন চুম্বকের মতন। চুম্বকের ধর্ম যেমন লোহাকে আকর্ষণ করা, তেমনি স্নেহ, ভালোবাসা, পুকুনি, শাসন, এগুলি হচ্ছে মা বাবার ধর্ম। এগুলি দিয়েই আমাদেরকে ধরে রেখেছিল একটা সময়। তারপরে আস্তে আস্তে বড় হলাম, মা বাবা চলে গেল, এখন আমি বাবা হয়েছি। আমারও দুই মেয়ে এক ছেলে, মেয়ে দুটোকে বিয়ে দিয়ে দিয়েছি, ছেলে একজন আছে, সে যে পরে আগরতলাতে। তারপরও তাদের জন্য যেন সময় একটা ভাবনার মধ্যে থাকি, চিন্তার মধ্যে থাকি, ওই যে স্নেহ ভালোবাসা এটা দিয়ে যেন তাদেরকে ধরে রাখতে পারি না। একটা মুহূর্তে যদি কোনো খবর না পাই বা কিছু না হয়, কেমন যেন হয়ে যায় এটাই। তাই সত্যি ছেলেবেলা তো আমরাও কাটিয়েছি, এখন আমার আমার ছেলে মেয়েরাও তার ছেলেবেলা কাটিয়ে বড় হয়েছে। সত্যি এগুলি এই ছেলেবেলা এখন ছবির মতো হয়ে আছে, অ্যালবামের ছবির মতো। মাঝে মাঝে আপনারা প্রসঙ্গগুলি তুলেন, এগুলি মানে বলতে এত ভালো লাগে।
0: নিশ্চয়ই, অনেক ধন্যবাদ শ্যামলবাবু, সঙ্গে থাকবেন। একটি শিশু হয়তো বড় হয়ে মনে রাখবে না তার ছোটবেলার তার খেলনাটির দাম কত ছিল, তার জামাটি কোন দোকান থেকে কেনা হয়েছিল, কিংবা তার ঘরের আসবাব কত দামি ছিল। কিন্তু সে মনে রাখবে বৃষ্টির দিনে বাবা তাকে নিয়ে বারান্দায় দাঁড়িয়েছিলেন কিনা, মনে রাখবে পরীক্ষায় কম নম্বর পেয়ে কাঁদলে মা তাকে বুকে জড়িয়ে বলছিলেন কিনা, আবার চেষ্টা কর, তুই পারবি। বন্ধু রয়েছেন সঙ্গে। হ্যালো হ্যালো
2: হ্যালো,
0: নমস্কার বন্ধু, কে রয়েছেন?
2: নমস্কার, আমি পশ্চিমবঙ্গ বীরভূম থেকে নিতাই আর বলছি।
0: হ্যাঁ নিতাই বাবু বল।
2: দেখুন, সন্তানের ছেলেবেলা,
0: হ্যাঁ
2: তো সন্তান যেমনই হোক কিন্তু সন্তানের ইচ্ছা পূর্ণ করতে প্রত্যেক মা বাবা কিন্তু এগিয়ে আসে। তো আমার একটি মেয়ে একটি ছেলে,
0: আচ্ছা,
2: কিন্তু আমার সন্তান হয়েছে 9 বছর পর। হ্যাঁ
0: আচ্ছা,
2: বহু প্রতীক্ষার পর আমি দুটি সন্তান পেয়েছি এবং তাদের আবদার আমি কোনোটাই ত্রুটি করিনি। তাদের লেখাপড়া থেকে আরম্ভ করে যখন যেটা দরকার প্রত্যেকটা তাদের দিয়েছি। হ্যাঁ, ধরুন এইভাবে সন্তান দুটি মানুষ করেছে এবং তারা কিন্তু প্রতিষ্ঠিত হয়েছে এবং আমার

0: মেয়ের একটা ছেলে এবং ছেলের একটা ছেলে, জোড়া নাতি আমার। তাদেরকে নিয়ে আমি আনন্দে আছি এবং সুখে আছি, খুব ভালোতে আছি। তো প্রত্যেক মা বাবার কর্তব্য কিন্তু সন্তানকে সাধ্য মতো তাদের পরিচর্যা করা, এবং যে তারা কীভাবে কী কাজ করছে না করছে সেটাও কিন্তু লক্ষ্য রাখতে হবে। শুধু মানে কষ্ট দিলে হবে না, দেখতে হবে যে হ্যাঁ ভালো কাজে কিছু আছে না, খারাপ কাজে কিছু আছে, সেগুলোও কিন্তু মা বাবাকে লক্ষ্য রাখতে হবে। তবে কিন্তু সন্তানের মঙ্গল হবে, তার ভবিষ্যৎ উজ্জ্বল হবে।
1: একদমই তাই, অনেক ধন্যবাদ, সঙ্গে থাকবেন নিতাই বাবু। আমরা যেটা বলছিলাম, আচ্ছা আরও একজন শ্রোতা বন্ধু চলে এসেছেন, আগে কথা বলি। হ্যালো হ্যালো
2: হ্যালো,
1: নমস্কার বন্ধু, কে রয়েছেন?
2: নমস্কার, আমি লীলা সমকর বলছিলাম, আগরতলা গান্ধীঘাট থেকে।
1: হ্যাঁ বলুন বলুন।
2: তো আজকে তো প্রসঙ্গ হচ্ছে সন্তানের
1: ছেলেবেলা। হ্যাঁ,
2: যাই হোক, সন্তানের তো আমার ঠাকুর কৃপায় তিনজন সন্তান, এক ছেলে দুই মেয়ে। তো এখন তো বড় হয়ে গেছে। হ্যাঁ, তো ছোটবেলার কথা মনে করিয়ে দিলে যে কি কিভাবে যে ওদের কি করেছি তাই একটু শেয়ার করে নিচ্ছি।
1: নিশ্চয়ই।
2: তো এরা কিন্তু আমার তিনটে ছেলে মিলে জানো খুব মানে দাম ঝামেলা করে নি, দুষ্টামি করা যাবে বলে না, দুষ্টামি দুষ্টু বাচ্চা সেরকম কিন্তু আমার মনে পড়ে না। এটা বেশ ভালোই ছিল জানো তো,
1: এটা
2: বেশ বাথরুম বাধ্য বাচ্চাই বলা যায়। তো ওদের তো পড়াশোনার দায়িত্বটা পুরোটা আমি নিয়েছিলাম, আমার স্বামী যদিও টিপকতলায় নিয়েছিলেন তবে ওনার তো উনি নিজের স্টুডেন্ট নিয়ে থাকতেন, আর আমি সংসারের কাজকর্ম করেও এই মানে আমার নিজের পড়াশোনার নেশা আছে, আর এদের পড়াশোনার দায়িত্বটা পুরোপুরি আমি নিয়েছিলাম। এবং ওদের পড়াতে গেলে তো আমাকে অনেক পড়াশোনা করতে হবে না, আমরা যখন পাশ করেছি ধরো পাশ করার জন্য পড়াশোনা, কিন্তু তখন আর কতটুকু জ্ঞান না সব গুলি টুলে বসে আছি, কিন্তু ওদের পড়াতে গেলে তো আমাকে জ্ঞান বাড়াতে হবে না, তাই জন্য আমার নিজেকে রাত জেগেও সংসারের কাজ করে পড়াতাম। মনে আছে ওরা টিনের, তখন তোমার দেখেছো কিনা জানি না, টিনের সুটকেসের মতো বুঝেছে, আর যদি সেগুলো নিয়ে ওরা স্কুলে যেত ছোট ছোট টিনের সুটকেসের মতো পাওয়া যেত, এখনকার মতো তো ব্যাগ নয়। হ্যাঁ, তিনজনে সেগুলি নিয়ে স্কুলে যেত, এবং বাড়িতে যখন ওদের তিনজনকে নিয়ে বসতাম খাটির উপরে সন্ধ্যার সময়, শুনতে পাচ্ছ?
1: হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি।
2: তো এই সুটকেস গুলির উপরে ওরা খাতা হোমওয়ার্ক করার খাতা রেখে আমার ছেলে তার ছোট মেয়েটা ছিল ভীষণ মুখ করা, কেউ বাড়িতে আসতো না, সে যে আমার আচল নিচে ঢুকত, মানে সে আর মুখ বের করবে না, আর তাদের চাকরিরা করা সব এদের আসলে নিচে নিয়েই আমার করতে হতো। এটা মনে পড়ে এখনো হাস পায়, ওদের ওরাও মানে প্রায় আলোচনা হয়, তার জন্য ছেলে পেলেরা এখন মানে মায়ের মুখে প্রশংসা হচ্ছে নেই, তিনজনেই প্রতিষ্ঠিত হয়েছে। এখন এই তোমার এই আলোচনায় আজকে
1: অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ, সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমরা প্রায় বলি সময় কোথায়, সত্যি তো আজকের বাবা মায়েদের জীবন খুব ব্যস্ত, কাজের চাপ, সংসারের দায়িত্ব, সামাজিক ব্যস্ততা, সব কিছু সামলাতে গিয়ে দিনের শেষে শরীর আর মন দুটোই ক্লান্ত হয়ে পড়ে। হ্যালো
3: হ্যালো,
1: নমস্কার বন্ধু, কে রয়েছেন?
3: রামনগর থেকে সুশীল নাথ বলছি।
1: হ্যাঁ বলুন।
3: বলছি আজকে তো বিষয় রেখেছেন সন্তানের ছোটবেলা।
1: হ্যাঁ,
3: তো সন্তানের ছোটবেলা, আমার একমাত্র মেয়ে।
1: আচ্ছা,
3: আমার যখন মেয়ে হলো আমি নিজেকে ভাবলাম যে এটাই আমার ছেলে, এটাই আমার মেয়ে। তো একটা সন্তান একটা মা বাবার কাছে শত টাকা রোজগার করলো, সন্তান হচ্ছে তার সবচেয়ে মূল্যবান। তো চেষ্টা করি আর কি সন্তানকে খুশি রাখতে গিয়ে যেটুকু পারি, আর ছোটবেলা একটা কাঠের একটা মানে পিঞ্জরের মতো ছিল, এটার মধ্যে রাখতাম আর কি, কান্নাকাটি করতো, এই স্মৃতিগুলো মনে হয়। আর আমরা পুরুষরা যত কিছুই করি না কেন, আপনারা মায়েদের কাছে তো আমাদের হার মানতেই হয়, আপনারাই বেশি করেন সংসারের।

0: সন্তানের জন্য।
1: সে
0: হ্যালো
1: শুনতে পাচ্ছি,
0: এইটুকুই বলার আর কি।
1: নিশ্চয় নিশ্চয়, অনেক ধন্যবাদ,
0: ভালো থাকবেন।
1: নিশ্চয় খুব ভালো থাকবেন আপনিও। একদম একদম। আচ্ছা, হোয়াটসঅ্যাপের মাধ্যমে একটি মেসেজ এসছে, একটুখানি পড়ছি। শুভ সকাল অম্বালিকা, আজকের প্রসঙ্গ শুনে বলতে ইচ্ছে করছে, আমার একমাত্র মেয়ের তখন এক বছরও হয়নি, রাতে ঘুমিয়েছি, হঠাৎ হাত দিয়ে পাইনি বিছানায়, চিৎকার দিলাম, ইমন তুই কোথায়? তারপর দেখি সে মশারির মধ্যে ঝুলে বসে আছে, নিচে ছিল ওর বাবার ওষুধের স্যাম্পলের বাক্স, এটার ওপর বসা। অনেক ঘটনার মধ্যে আরেকটা ঘটনা, ছোটবেলায় প্রায়ই ওর মাথার চুল কেটে রাখা হতো, যাকে বেল মাথা বলতাম। ঘর মোছার সময় ইমন হাঁটা শুরু করলেই বলতাম, মা বেল ফাটবে, বেল ফাটবে, বললেই দাঁড়িয়ে যেত, আর বললে সময় চলে যাবে, তাই আজ এখানেই ইতি। লিখেছেন অলোকা ভট্টাচার্য, আগরতলা থেকে। বাহ, খুব সুন্দর স্মৃতি ভাগ করে নিলেন আপনি, অনেক ধন্যবাদ আপনাকে। আর একজন বন্ধু রয়েছেন টেলিফোন লাইনে। হ্যালো,
2: হ্যালো,
1: নমস্কার।
2: নমস্কার, আমি ওয়েস্ট বেঙ্গল পূর্ব বর্ধমান থেকে শেখ নূর আলম বলছি।
1: শেখ নূর আলম বাবু, আপনি গতকাল রাতে ফোন করেছিলেন?
2: কালকে গতকাল রাত্রে,
1: হ্যাঁ রাতে কথা হয়েছিল। বন্ধু, একটু কষ্ট করে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনার অনুভূতিটুকু প্রকাশ করে ফেলুন, কারণ যেহেতু আজ রাতে অনুষ্ঠানে। আচ্ছা শ্রোতা বন্ধু, পুরো কথাটা শোনার আগেই লাইনটা ডিসকানেক্ট করে দিয়েছেন, তাই আরও একবার আপনাদের মনে করিয়ে দিই, যারা আজ সকালে বলছি তোমার পর্বে অংশগ্রহণ করছেন, আজ রাতে ফোন না করে আপনারা কিন্তু হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানাতে পারেন আপনাদের অনুভূতির কথা। আর যারা গতকালের আজ রাতে অনুষ্ঠানে ফোন করেছিলেন, আজ সকালে আপনারা ফোন না করে দয়া করে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনার অনুভূতিটুকু আমাদের সঙ্গে ভাগ করে নেবেন। কথা বলছি সন্তানের ছেলেবেলা নিয়ে, আর সন্তানের ছেলেবেলার গল্প শুনতে গেলে, আপনাদের সবার কাছ থেকে শুনতে গেলে অনেকটা সময় পেরিয়ে যাবে, এই একটা ঘন্টা কোনো মতেই যথেষ্ট নয়, কিন্তু তবু অল্পেতেই সন্তুষ্ট থাকি আমরা। আরও একজন বন্ধু চলে এসেছেন। হ্যালো, নমস্কার। নমস্কার বন্ধু, কে রয়েছেন? হ্যালো, শুনতে পাচ্ছি, বলুন কে বলছেন? নিখিল রঞ্জন ভট্টাচার্য। বন্ধু, আপনার মোবাইল ফোনটিকে একটু মুখের কাছে এনে কথা বলতে পারবেন? কথাটা অনেক দূর থেকে আসছে। বলুন।
3: আমার ছোট মেয়ে একবার দোকানে জুতোর কিনতে গিয়েছিলাম।
1: আচ্ছা,
3: যাওয়ার পর আমি
1: যত
3: জুতো নেওয়া হলো না, ও চলে এলো, আবার আগে আগে চলে আসলো। এরপরে আমি বাড়িতে এসে দেখলাম যে ও বাড়িতে নেই।
1: আচ্ছা,
3: তারপর আমি অন্যদিকে দেখলাম যে আরেক বাড়ির ভিতর দিয়ে আস্তে আস্তে আসছে।
1: অনেক ধন্যবাদ, সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। কি সুন্দর এক একজনের স্মৃতি, তাই না? সবারটা যদি শুনতে পারতাম ভীষণ ভালো লাগতো, কিন্তু সময়ের কাছে আমরা বাধা, আমরা চাইলেও সময়ের থেকে বাইরে বেরিয়ে গিয়ে মনের আশাটুকু পূরণ করতে পারি না। তবুও যতটুকু সময় হাতে আছে তার মধ্যে কিন্তু আপনারা আপনাদের স্মৃতিগুলো ভাগ করে নিতে পারেন আমাদের আমার সঙ্গে। আর স্মৃতি ভাগ করতে হলে ফোন করতে হবে 0381 2326253, অথবা আমাদের হোয়াটসঅ্যাপ খোলা রয়েছে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু আপনাদের মেসেজগুলো আমাদের পাঠাতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর 9402169965। যেটা বলছিলাম যে আজকের দিনে আজকের মা বাবারা ভীষণ ব্যস্ত, কাজের চাপ, সংসারের দায়িত্ব, সামাজিক ব্যস্ততা, সব কিছু সামলাতে গিয়ে দিনের শেষে শরীর আর মন দুটোই ক্লান্ত হয়ে পড়ে। কিন্তু সন্তানের ছেলেবেলা তো ব্যস্ততার হিসেব বোঝে না, সে অপেক্ষা করে, সে অপেক্ষা করে বাবা যখন কাজ থেকে ফিরবে, মা কখন তার পাশে বসবে, কখন তাকে নিয়ে গল্প করবে। তার কাছে 10 মিনিটও অনেকটা বড়,

সময় যদি সেই 10 মিনিটে তার বাবা মাকে সম্পূর্ণভাবে পায়। তাই সন্তানের জন্য সবসময় অনেক সময়ের প্রয়োজন হয় না, প্রয়োজন মন দিয়ে দেওয়া কিছু সময়। খাবার টেবিলে পাশাপাশি বসে কয়েক মিনিট গল্প করা, রাতে ঘুমোতে যাওয়ার আগে তার সারাদিনের গল্প শোনা, ছুটির দিনে তাকে নিয়ে একটু হাঁটতে বেরোনো, তার আঁকা ছবিটা মন দিয়ে দেখা, এই ছোট ছোট মুহূর্তগুলোই তার শৈশবের ভিত গড়ে দেয়। শিশুর ছেলেবেলা মানেই একটু অগোছালো ঘর, একটু বেশি শব্দ, একটু বেশি দুষ্টুমি এবং অসংখ্য প্রশ্ন। সে জানতে চাইবে আকাশ নীল কেন, চাঁদ তার সঙ্গে সঙ্গে কেন হাঁটে, পাখিরা কোথায় ঘুমায়, বা বৃষ্টি কোথা থেকে আসে, মেঘ কেন কালো হয়, আবার কেন সাদা হয়। আমরা হয়তো ব্যস্ততার মধ্যে বিরক্ত হয়ে বলবো এত প্রশ্ন করিস না, কিন্তু মনে রাখা দরকার এই প্রশ্ন করার ক্ষমতাটাই শিশুর সবচেয়ে বড় সম্পদ। যে শিশু প্রশ্ন করে সে পৃথিবীকে জানতে চায়, তার কৌতূহলকে থামিয়ে দেওয়া নয়, তাকে সঠিক পথে এগিয়ে দেওয়াই আমাদের কাজ। কখনো কখনো তার প্রশ্নের উত্তর আমাদের জানা থাকবে না, তখন আমি জানি না, চল আমরা দুজনে মিলে খুঁজে দেখি, এই কথাটিও হতে পারে তার কাছে এক অসাধারণ শিক্ষা। কারণ শিশুকে সব উত্তর দেওয়ার চেয়ে তার সঙ্গে উত্তর খোঁজার আনন্দ ভাগ করে নেওয়া অনেক বেশি গুরুত্বপূর্ণ। সময় হয়ে গেছে একটা গান শোনার, চলুন শুনবো একটা গান, ফিরছি তারপর।

0: বন্ধু রয়েছেন সঙ্গে। হ্যালো,
1: হ্যালো,
0: নমস্কার।
1: আমি জগবীন্দ্রনাথ থেকে আরতি দত্ত বলছি।
0: হ্যাঁ বলুন।
1: আমার আজকের দিনে খুবই আমার সন্তানের কথা মনে পড়ছে।
0: আচ্ছা,
1: ওর জন্মদিনটা খুব খুব প্রথম তো আমার খুবই কষ্ট হয়েছিল, কিন্তু যখন দেখলাম যে আমার মেয়ের

0: পরিবর্তন হয়েছে, যে আমার খুব আনন্দ হয়েছে। আমি আগে থেকেই একটু মানে বিয়ের প্রতি ইয়ে ছিল যে একটু সুন্দর করে সাজিয়ে টাজিয়ে রাখবো,
1: আচ্ছা
0: এরকম একটা আশা ছিল আর কি।
1: আচ্ছা,
0: তার ছোটবেলা আমি অবশ্য তখন চাকরি বাকরি করতাম, তো কাজেই ওকে সেইভাবে সময় দিতে পারতাম না, কিন্তু যতটুকু সময় দিতাম সবসময় মনে হতো যেন আমার শিশুর গায়ের গন্ধটা এত ভালো লাগতো। এখন সে অনেক দূরে থাকে, খোঁজখবর নেয়, কালকেও ফোন করেছে, ওই কথাগুলো মনে করে আর কি।
1: সত্যি তো,
0: যাই হোক, আমি ভালোই লাগে সব কথাবার্তা মনে করে, কিন্তু আমার ইয়ে হলো কি নাতি নাতিগুলোকে ঠিক কাছাকাছি সেইভাবে চাই না আর কি, নিজের হাতে একটু খাওয়া বই করবো সেই কার্যক্রম আমার নেই, তো আমেরিকায় থাকে।
1: আচ্ছা আচ্ছা,
0: ওই সন্তানের কথা বলাতে খুবই মনে পড়ছে।
1: অনেক
0: খুবই ভালো হয়েছে, বিয়েটাও খুব ভালো হয়েছে।
1: আচ্ছা আচ্ছা, বাহ বাহ, এটাই সবচেয়ে বড় বলুন, আপনার সন্তান ভালো আছে এর থেকে বড় পাওয়া আর কি। অনেক ধন্যবাদ, সঙ্গে থাকবেন, ভাল লাগলো কথা বলে। আজকের শিশুর শৈশব আগেকার শৈশব থেকে অনেকটা আলাদা, সময় বদলেছে, জীবন বদলেছে, প্রযুক্তি বদলেছে। আরও একজন শ্রোতা বন্ধু রয়েছেন, হ্যালো, নমস্কার বন্ধু, কে রয়েছেন সঙ্গে? আপনার কথাটা শুনতে পাচ্ছি না। হ্যালো, একটু জোরে কথা বলতে পারবেন? হ্যাঁ সুব্রত বাবু, একটু জোরে না বলে আমাদের বাকি বন্ধুরা শুনতে পাবেন না। আচ্ছা, তাহলে ফোনটা একটু মুখের কাছে নিয়ে কথা বলুন, আওয়াজটা একদমই কম আসছে, বলুন। আপনার কথা কিছু বুঝতে পারছি না সুব্রত বাবু, একটু জোরে বলুন।
2: আমরা যখন জন্মগ্রহণ করি,
1: হ্যাঁ
2: আমরা যখন তিন ভাই বোন জন্মগ্রহণ
1: করছিলাম, আচ্ছা অনেক ধন্যবাদ সুব্রত বাবু। যদিও পুরোটা কথা ঠিকঠাকভাবে শুনতে পাচ্ছিলাম না, তবু কথা বলে ভালো লাগলো। হ্যালো, নমস্কার বন্ধু, কে রয়েছেন?
3: আমি প্রতিভা দে, বিজয়নগর থেকে বলছি। আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন?
1: হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন।
3: আচ্ছা, যাই হোক, সবাই যে কথা বলছে তাদের আওয়াজটা খুব কম আসছে,
1: কম আসছে। হ্যাঁ,
3: যাই হোক, আমি বলছি, ছেলে মেয়েদের ছোটবেলা, তো আমার একমাত্র ছেলে, তো কি হলো যে আমার ছেলের দায়িত্ব সম্পূর্ণ ছোটবেলা থেকে আমার কাজে পরে বসলো। এইবার কোনো না কোনো কারণে এইবার আমি কিন্তু কোনো স্বাবলম্বী বা কোনো কাজ করতে জানতাম না। তখন যেহেতু ঘটনা ঘটে গেল, তখন আমি ছেলেকে নিয়ে এবার আমি কি করব, তখন ছেলেকে কিভাবে মানুষ করব বা কতটুকু পারব, খুব দুশ্চিন্তায় পড়ে গেলাম। তারপর আমি কাজের উদ্দেশ্যে বেরিয়ে যেতাম ছেলেকে একা রেখে, তারপর আস্তে আস্তে সকলের সহযোগিতা নিয়ে ছেলেকে মানুষের মতো মানুষ করতে পেরেছি, কিন্তু যতটুকু আমার ছেলের কাছে থাকা দরকার বা যতটুকু তাকে সহযোগিতা করা দরকার সেটা আমি করতে পারিনি। যখন মানুষ এখন বলে যে ছেলে খুব ভালো হয়েছে, তখনই আমার সেই প্রাপ্তিটা যে আমি নিজেকে ধন্য মনে করি যে আমি একটা পরম শান্তিতে আছি, যে আমি আর কিছু করতে পারিনি, মানুষের মতো মানুষ করার চেষ্টা করেছি, সেটা ভয় যেটা ভয় ভিত্তিতে ছিলাম

0: ব্যথাটা এখন মানুষ আমাকে সান্ত্বনা দিচ্ছে, সেই ভীতিটা আমার কেটে গেল।
1: বাহ,
0: তো যাই হোক, এইটুকু বলার ছিল।
1: নিশ্চয়ই,
0: ধন্যবাদ।
1: ধন্যবাদ, সঙ্গে থাকবেন, সঙ্গে থাকবেন বন্ধু। আর খুব কম সময় রয়েছে হাতে, আপনারা যারা ফোন করতে ইচ্ছুক আজকের বলছি তোমার পর্বে, আপনারা কিন্তু ফোন করতে হলে ঝটপট ফোন করতে হবে, কারণ আর হাতে গোনা 5 মিনিটের মতো সময় রয়েছে। যেটা বলছিলাম যে একসময় বিকেল মানেই ছিল মাঠে ছুটে যাওয়া, পাড়ার বন্ধুদের সঙ্গে খেলতে খেলতে সন্ধ্যা হয়ে যাওয়া, বৃষ্টিতে ভিজে বাড়ি ফেরা, কাগজে নৌকা বানানো কিংবা উঠোনে বসে গল্প করা। এখন অনেক শিশুর অবসর কাটে একটি ছোট্ট পর্দার সামনে। মোবাইল, ট্যাব, কম্পিউটার কিংবা টেলিভিশন তাদের পৃথিবীর বড় অংশ জুড়ে রয়েছে। প্রযুক্তি আমাদের জীবনের অপরিহার্য অংশ, তাই তাকে পুরোপুরি অস্বীকার করার কোনো অর্থ নেই। কিন্তু প্রযুক্তি যেন কখনো মানুষের জায়গা না নিয়ে নেয়। একটি কার্টুন শিশুকে কিছুক্ষণ আনন্দ দিতে পারে, কিন্তু মায়ের মুখে শোনা গল্পের উষ্ণতা দিতে পারে না। একটি অনলাইন গেম তাকে ব্যস্ত রাখতে পারে, কিন্তু বন্ধুর সঙ্গে মাঠে দৌড়ানোর আনন্দের বিকল্প হতে পারে না। তাই প্রযুক্তির সঙ্গে পরিচয় থাকুক, কিন্তু তার পাশাপাশি শিশুর হাতে থাকুক মাটি, বই, খেলনা, প্রকৃতি আর মানুষের হাত। সন্তানের শৈশবের আরেকটি গুরুত্বপূর্ণ অংশ হল ভুল করার স্বাধীনতা। আমরা বড়রা অনেক সময় চাই সন্তান যেন সব কিছু নিখুঁতভাবে করে। সে পড়াশোনায় ভুল করবে না, খেলতে গিয়ে পড়ে যাবে না, জামা নোংরা করবে না, কোনো কিছু ভেঙে ফেলবে না। কিন্তু একটি শিশু ভুল করেই তা শেখে। সে পড়ে গিয়ে উঠে দাঁড়াতে শেখে, ভুল উত্তর দিতে গিয়ে ভুল উত্তর দিয়ে সঠিক উত্তর খুঁজতে শেখে, বন্ধুর সঙ্গে ঝগড়া করে আবার বন্ধুত্ব করতে শেখে। তাই প্রতিটি ভুলের জন্য তাকে ভয় দেখানোর পরিবর্তে কখনো কখনো তাকে বোঝানো হয় ভুল জীবনেরই অংশ। এমন একটি বাড়ি দরকার যেখানে শিশু নিজের ভুল স্বীকার করতে ভয় পাবে না। কারণ যে শিশু বাবা মায়ের কাছে নিজের ভুলের কথা বলতে পারে, সে জীবনের অনেক বড় ভুল থেকেও নিজেকে রক্ষা করতে শেখে। বন্ধু রয়েছেন, হ্যালো। না, বন্ধুর সঙ্গে কথা বলতে পারলাম না, তবে আজকের মতো বলছি তোমায় পর্বের ইতি টানবো এখানেই শ্রোতা বন্ধুরা, আর শুনবো একটা গান। গানের মধ্য দিয়ে শেষ করবো আজকের বলছি তোমায় পর্ব, আর তারপরই খুব তাড়াতাড়ি ফিরছি আজকের তুমি অনন্যা নিয়ে।

0: দিদি চাকরি পেয়ে গেছি।
1: আরে বাহ, অভিনন্দন। এবার প্রচুর শপিং।
0: হ্যাঁ, নতুন মোবাইল, জিন্স, জ্যাকেট।
1: ও রাজপুত্তর, স্যালারির আগে খরচ?
0: ইনস্ট্যান্ট লোন ও তো পাওয়া যায়।
1: আগে বাজেট বানাতে শেখ, তারপর খরচ কর।
0: কিন্তু দিদি
1: দেখ, রোজগারের একটা অংশ সব সময় বাঁচানো উচিত, কিন্তু পার্টি দেওয়া থেকে বাঁচবি না তুই।
0: হ্যাঁ দিদি, পার্টি আমার, বাজেট তোর।
1: আচ্ছা,
2: আরবিআই এই কথা বলে,
3: সঠিক আর্থিক আচরণ আপনাকে দেয় নিরাপত্তা।

শ্রোতা বন্ধুরা, আরও একবার স্বাগত জানাচ্ছি 101.6 MHz এফ এম জয়ন্ততে। আর এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছে আমি অম্বালিকা, আর শুরু করছি আজকের তুমি অনন্যা। কিছু মানুষকে শুধু তাদের পেশা দিয়ে চেনা যায় না, তারা একটি সময়কে ধারণ করেন, একটি প্রজন্মের স্মৃতি বয়ে নিয়ে চলেন, আর তাদের উপস্থিতি হয়ে ওঠে সংস্কৃতির এক দীর্ঘস্থায়ী অধ্যায়। ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে এমনই এক নাম শর্মিলা ঠাকুর। তাকে কেউ মনে রাখেন উপসংসারের অপর্ণা হিসেবে, কেউ কাশ্মীর কি কালের স্বপ্নময়ী নায়িকা হিসেবে, কেউ বা আরাধনার রাজেশ্বরী হিসেবে। আবার কারো কাছে তিনি অমর প্রেমের পুষ্প, মৌসুমের চাঁদনি, কিংবা সত্যকামের কোমল অথচ দৃঢ় নারী। কিন্তু এই সব চরিত্রকে একত্র করলে যে মানুষটির প্রতিচ্ছবি তৈরি হয়, তিনি কেবল একজন সুন্দরী অভিনেত্রী নন, তিনি ভারতীয় অভিনয় ইতিহাসের এক গুরুত্বপূর্ণ সেতু, যিনি বাংলা চলচ্চিত্রের সংবেদনশীল শিল্পভুবন থেকে হিন্দি ছবির জনপ্রিয়তার বিশাল পরিসরে নিজের স্বাতন্ত্র অক্ষুণ্ণ রেখেছিলেন। 1944 সালের 8 ডিসেম্বর কানপুরে জন্ম শর্মিলা ঠাকুরের। তার জন্মের সময় ভারতের সামাজিক ও সাংস্কৃতিক পরিসর ছিল এক অস্থির পরিবর্তনের মধ্য দিয়ে এগিয়ে চলার সময়। তার পরিবারও ছিল শিল্প সংস্কৃতির সঙ্গে গভীরভাবে যুক্ত। তিনি ঐতিহ্যবাহী ঠাকুর পরিবারের উত্তরসূরি এবং রবীন্দ্রনাথ ঠাকুরের পরিবারের সঙ্গে তাঁর আত্মীয়তার সূত্র রয়েছে। তার মা ইরা ঠাকুর ছিলেন অসমীয় বংশোদ্ভূত বাড়ুয়া পরিবারের সন্তান। ফলে শর্মিলা ঠাকুরের পারিবারিক উত্তরাধিকারী যেন মিশেছিল বাংলা সাহিত্য, শিল্প, সংস্কৃতি ও ভারতের বহুত্বের এক অনন্য সুর। কিন্তু ঐতিহ্য কখনো প্রতিভার নিশ্চয়তা দেয় না, প্রতিভাকে নিজের পথ নিজেকেই তৈরি করতে হয়। শর্মিলা ঠাকুরের ক্ষেত্রেও তাই হয়েছিল। তার জীবনের প্রথম অধ্যায়টি ছিল না কোনো পরিকল্পিত চলচ্চিত্রে যাত্রার গল্প, বরং বলা যায় এক কিংবদন্তি চলচ্চিত্রকারের চোখে পড়ে তার জীবনের দরজা খুলে গিয়েছিল এক সম্পূর্ণ নতুন পৃথিবীর দিকে। আর সেই দরজার ওপারে ছিলেন সত্যজিৎ রায়। শুনব তার গল্প, তবে এই মুহূর্তে একটা গান অবশ্যই, তারপর গল্প।

1959 সাল, ভারতীয় চলচ্চিত্র তখন এক নতুন ভাষা খুঁজছে। বাণিজ্যিক বিনোদনের পাশাপাশি ভারতীয় জীবনের সূক্ষ্মতা, মানুষের মনস্তত্ত্ব, সম্পর্কের নিরবতা এবং বাস্তবতার গভীর সৌন্দর্যকে পর্দায় তুলে ধরার এক নতুন আন্দোলন তৈরি হচ্ছে। সেই সময় সত্যজিৎ রায়ের অপুর সংসারে অভিনয়ের সুযোগ পেলেন কিশোরী শর্মিলা ঠাকুর। ছবিতে তাঁর চরিত্র অপর্ণা, আর সেই চরিত্রের মধ্য দিয়েই শুরু হল ভারতীয় সিনেমার এক অসাধারণ অভিনয় জীবন। অপুর সংসার, অপুর সংসারের অপর্ণাকে মনে করলে আজও চোখের সামনে ভেসে ওঠে এক লাজুক, সংবেদনশীল অথচ অন্তর্গত শক্তিতে পূর্ণ এক তরুণী। সেখানে অভিনয়ের বাহুল্য নেই, কৃত্রিম আবেগের প্রদর্শন, আছে চোখের ভাষা, মুখের

সামান্য পরিবর্তন, নীরবতার মধ্য দিয়ে অনুভূতি প্রকাশের ক্ষমতা, শর্মিলা ঠাকুরের অভিনয়ের অন্যতম শক্তি সম্ভবত এখানেই। তিনি অনেক সময় সংলাপের চেয়েও বেশি কথা বলেছেন তার নীরবতা দিয়ে। শ্রোতা মধুরা, আজকে তুমি অনন্যা পর্বে কথা বলছি শর্মিলা ঠাকুরকে নিয়ে। সত্যজিৎ রায়ের সঙ্গে তার সম্পর্ক শুধু অপুর সংসারে থেমে থাকেনি। পরবর্তী সময়ে দেবী, নায়ক, অরণ্যের দিনরাত্রি সহ একাধিক গুরুত্বপূর্ণ ছবিতে তিনি সত্যজিৎ রায়ের সঙ্গে কাজ করেন। চলচ্চিত্রের ভাষা

এবারে চলুন শুনি তার অভিনীত ছবির একটি গান, আরাধনা থেকে একটি গান শুনব এবং তারপরে আরও একটি গান।

শ্রোতা বন্ধুরা, আজকের তুমি অনন্যা পর্বেই আমরা কথা বলছি শর্মিলা ঠাকুরকে নিয়ে, দেবী। এই ছবিটি ছিল সেই সময় ভারতীয় সমাজের বিশ্বাস, ধর্ম, নারী এবং অন্ধ আস্থার এক গভীর প্রশ্নচিহ্ন। 1960 সালের এই ছবিতে শর্মিলা ঠাকুর অভিনয় করেছিলেন দয়াময়ী চরিত্রে। একজন সাধারণ তরুণী কীভাবে সমাজের ধর্মীয় বিশ্বাসের চাপে দেবীর প্রতিমূর্তিতে পরিণত হয় এবং সেই বিশ্বাস কীভাবে তার ব্যক্তিসত্ত্বাকে গ্রাস করে, এই ভয়াবহ মানসিক যাত্রাকে শর্মিলা ঠাকুর যে গভীরতায় ফুটিয়ে তুলেছিলেন তা তার অভিনয় জীবনের এক অনন্য অধ্যায়। এখানেই বোঝা যায় শর্মিলা ঠাকুর শুধু সুন্দরী নায়িকা হওয়ার জন্য চলচ্চিত্রে আসেননি, তার মধ্যে ছিল চরিত্রের ভেতরে

ঢুকে যাওয়ার এক বিশেষ ক্ষমতা। সেই ক্ষমতা তাকে একই সঙ্গে শিল্পসম্মত এবং জনপ্রিয় দুই ধরনের চলচ্চিত্রে সফল হতে সাহায্য করেছিল। বাংলা চলচ্চিত্রে নিজের জায়গা তৈরি করার পর শর্মিলা ঠাকুর পা রাখলেন হিন্দি ছবির জগতে। 1964 সালে শক্তি সামন্তের কাশ্মীর কি কালী তাঁকে নিয়ে এলো বৃহত্তর হিন্দি চলচ্চিত্রের দর্শকের সামনে। ছবিটি তাকে রাতারাতি জনপ্রিয়তার শিখরে পৌঁছে দেয়। এখানে শর্মিলা আর অপুর সংসারের সেই শান্ত অন্তর্মুখী অপূর্ণা নন, এখানে তিনি প্রাণবন্ত রোম্যান্টিক হাসি খুশি এক তরুণী। অর্থাৎ মাত্র কয়েক বছরের ব্যবধানে তিনি প্রমাণ করে দিলেন একটি নির্দিষ্ট ধরনের চরিত্রে তাকে আটকে রাখা যাবে না। এরপর এলো একের পর এক জনপ্রিয় ছবি, অ্যান ইভিনিং ইন প্যারিস, আরাধনা, সফর, অমর প্রেম, দাগ, সত্যকাম, মৌসুম। প্রতিটি ছবিতে শর্মিলা ঠাকুর যেন নিজের অভিনয়ের নতুন দরজা খুলেছেন। এবারের গানটি অমর প্রেম ছবি থেকে।

শ্রোতা বন্ধুরা, আজকের তুমি অনন্যা পর্বে কথা বলছি শর্মিলা ঠাকুরকে নিয়ে। 1969 সালের আরাধনা শুধু একটি সফল ছবি ছিল না, এটি হিন্দি জনপ্রিয় সংস্কৃতির এক গুরুত্বপূর্ণ মুহূর্ত। রাজেশ খান্নার সঙ্গে শর্মিলা ঠাকুরের জুটি দর্শকের মনে বিশেষ জায়গা করে নেয়। মেরে সপনো কি রানী গানটি আজও ভারতীয় জনপ্রিয় সংস্কৃতির অন্যতম পরিচিত গান। কিন্তু আরাধনাকে শুধুমাত্র রোমান্টিক ছবির খাতায় রাখলে শর্মিলা ঠাকুরের অভিনয়ের গুরুত্বকে ছোট করা হবে। ছবিতে তিনি জীবনের দীর্ঘ সময়ের পরিবর্তনের মধ্য দিয়ে যাওয়া এক নারীর চরিত্রে অভিনয় করেন। তরুণী থেকে পরিণত বয়সের নারী, একই চরিত্রের বিভিন্ন পর্যায়কে বিশ্বাসযোগ্য করে তোলা সহজ কাজ নয়। মুখের বয়স বদলায়, শরীরী ভাষা বদলায়, কণ্ঠস্বর বদলায়, কিন্তু চরিত্রের অন্তর্গত সত্তাকে একই রাখতে হয়। শর্মিলা ঠাকুর সেই কঠিন কাজটি করেছিলেন অসাধারণ দক্ষতায়। তার অভিনয় জীবনের আরেকটি গুরুত্বপূর্ণ দিক তার সাহস। 60 ও 70-এর দশকের ভারতীয় চলচ্চিত্রে একজন নায়িকার জন্য যে ধরনের সামাজিক সীমাবদ্ধতা ছিল, তার মধ্যেও শর্মিলা ঠাকুর নিজের ব্যক্তিত্ব ও আধুনিকতার ছাপ রেখেছিলেন। তিনি এমন অনেক চরিত্রে অভিনয় করেছেন যেখানে নারীকে শুধু নায়ককে ঘিরে থাকা অলঙ্কার হিসেবে দেখা হয়নি, বরং নারী নিজেই হয়ে উঠেছে গল্পের কেন্দ্র। সত্যকাম এই ছবিতে তার অভিনয় সেই দিক থেকে উল্লেখযোগ্য। ছবির বিষয় ছিল আদর্শ, নৈতিকতা, সমাজ এবং ব্যক্তিগত জীবনের সংঘাত। শর্মিলা ঠাকুর সেখানে এমন এক নারীর চরিত্রে অভিনয় করেন যার জীবনের আবেগ, অসহায়তা এবং সামাজিক বাস্তবতা ছবির মানবিক মাত্রাকে গভীর করে। এবারে যে গানটি শুনব সে গানটি আরাধনা ছবি থেকে।

0: শ্রোতা বন্ধুরা, কথা বলছি শর্মিলা ঠাকুরকে নিয়ে, তার অভিনীত আরাধনা, সত্যকাম, এই ছবিগুলো নিয়ে কথা বললাম। এবং তারপরেই যে ছবিটা আসে সেটা হচ্ছে আমার প্রেম। শক্তি সামন্ত পরিচালিত এই ছবিতে রাজেশ খান্নার সঙ্গে তার অভিনয় ভারতীয় চলচ্চিত্রে প্রেম ও বেদনার এক স্মরণীয় অধ্যায় তৈরি করে। পুষ্পা চরিত্রটি আজও দর্শকের মনে জীবন্ত, কারণ পুষ্পা শুধু একটি চরিত্র নয়, সে সমাজের প্রান্তে থাকা অসংখ্য নারীর প্রতীক। সেই সব নারীদের প্রতীক যাদের ভালোবাসার অধিকার আছে, কিন্তু সমাজ তাদের অন্য নিরাপদ আশ্রয় তৈরি করে না। পুষ্পা, আই হেট টিয়ার্স, এই সংলাপের জনপ্রিয়তা হয়তো চলচ্চিত্রের বাইরে বহু দূর ছড়িয়ে গেছে, কিন্তু সেই সংলাপের আড়ালে যে অসীম যন্ত্রণা, আত্মসম্মান এবং ভালোবাসার আকাঙ্ক্ষা ছিল, শর্মিলা ঠাকুর সেটিকে অভিনয়ের মাধ্যমে মানুষের হৃদয়ে পৌঁছে দিয়েছিলেন। শর্মিলা ঠাকুরের অভিনয়ের অন্যতম বৈশিষ্ট্য ছিল, তিনি চরিত্রকে কখনো একমাত্রিক করে তুলতেন না। তার চরিত্ররা কাঁদে, হাসে, ভালোবাসে, ভুল করে, ভেঙে পড়ে, আবার উঠে দাঁড়ায়, অর্থাৎ তারা মানুষ। এই মানবিকতার সবচেয়ে শক্তিশালী উদাহরণগুলির একটি মৌসুম। গুলজারের পরিচালনায় 1975 সালের এই ছবিতে শর্মিলা ঠাকুরের অভিনয় তাকে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের সেরা অভিনেত্রীর সম্মান এনে দেয়। মৌসুম যেন শর্মিলা ঠাকুরের অভিনয়ের আরেকটি পরিণত রূপ। এখানে জনপ্রিয় নায়িকার চেনা ঝলক নেই, আছে সময়ের সঙ্গে বদলে যাওয়া মানুষের গল্প, একই সঙ্গে স্মৃতি, অনুতাপ, সম্পর্ক, বয়স এবং জীবনের অসম্পূর্ণতার গল্প। একজন অভিনেত্রীর জন্য সবচেয়ে কঠিন কাজগুলির একটি হল নিজের জনপ্রিয় ইমেজকে ভেঙে ফেলা। শর্মিলা ঠাকুর বারবার সেটিই করেছেন। তিনি দর্শককে শুধু তার সৌন্দর্যের দিকে তাকিয়ে থাকতে দেননি, বরং চরিত্রের দিকে তাকাতে বাধ্য করেছেন। তার অভিনয়ের আরেকটি উল্লেখযোগ্য ছবি দাগ। আবার সফরে তার চরিত্র ছিল গভীর আবেগ ও জীবন সংগ্রামের ছাপ। প্রতিটি ছবিতে তিনি যেন নিজের পরিচিত মুখটিকে সরিয়ে চরিত্রের মুখ সামনে আনতেন। এদিকে ব্যক্তি জীবনেও শর্মিলা ঠাকুরের জীবন ছিল আলোচিত। 1968 সালে তিনি ভারতীয় ক্রিকেটের অন্যতম কিংবদন্তি অধিনায়ক মনসুর আলী খান পাতৌদিকে বিয়ে করেন। এই বিয়ে সেই সময় ভারতীয় জনজীবনে বিশেষ আলোড়ন তৈরি করেছিল। একজন বাঙালি চলচ্চিত্র অভিনেত্রী এবং এক অভিজাত মুসলিম পরিবারের ক্রিকেট তারকার এই সম্পর্ক ছিল তৎকালীন সামাজিক বাস্তবতায় যথেষ্ট ব্যতিক্রমী। তাদের দাম্পত্য জীবন 2011 সালে মনসুর আলী খান পাতৌদির মৃত্যুর মাধ্যমে শেষ হয়। তাদের তিন সন্তান সেফ আলী খান, সাবা আলী খান এবং সোহা আলী খান। এবারে যে গানখানি শুনব সে গানখানি আমার প্রেম ছবির।
1: ক্যা হুয়া, কেসে হুয়া, কব হুয়া, আব ক্যা সুনায়ে।

একদিকে সিনেমা, অন্যদিকে পরিবার। দুই পৃথিবীর মধ্যে যাতায়াত করতে করতে শর্মিলা ঠাকুর নিজেই যেন হয়ে উঠেছিলেন ভারতীয় নারীর পরিবর্তিত সময়ের প্রতিচ্ছবি। তবে শর্মিলা ঠাকুরের অভিনয় জীবন শুধু নায়িকা হিসেবে জনপ্রিয়তার মধ্যে সীমাবদ্ধ ছিল না। তিনি বয়স বাড়ার সঙ্গে সঙ্গে চরিত্রাভিনেত্রী হিসেবে নিজেকে নতুন করে আবিষ্কার করেছেন। মিসিসিপি মশালা থেকে একলব্য, দ্য রয়্যাল গার্ড, বিরুদ্ধ, অ্যান্টনি কাউন, নামতে নামতে বিভিন্ন সময়ের বিভিন্ন চরিত্রে তাকে দেখা গেছে। কান চলচ্চিত্র উৎসবের তথ্য অনুযায়ী তার পরবর্তী উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলির মধ্যে মিসিসিপি মশালা এবং একলব্য, দ্য রয়্যাল গার্ডের উল্লেখ রয়েছে। 2003 সালের বাংলা ছবি আবার অরণ্যের জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা সহ অভিনেত্রীর সম্মান লাভ করেন। অর্থাৎ তার অভিনয় জীবনের দুই ভিন্ন পর্যায়, নায়িকা এবং পরিণত চরিত্রাভিনেত্রী, দুই ক্ষেত্রেই জাতীয় পর্যায়ে স্বীকৃতি পেয়েছে। শর্মিলা ঠাকুরের আন্তর্জাতিক পরিচিতিও কম নয়। তিনি ফ্রান্স সরকারের অর্ডার অফ আর্টস অ্যান্ড লেটার্সের সম্মান পেয়েছেন 1999 সালে। ভারত সরকার তাঁকে 2013 সালে পদ্মভূষণে সম্মানিত করে। কিন্তু পুরস্কারের তালিকা দিয়ে কি কোনো শিল্পীর জীবন মাপা যায়? সম্ভবত যায় না, কারণ কিছু শিল্পী পুরস্কারের জন্য স্মরণীয় হন, আর কিছু শিল্পী স্মরণীয় হন কারণ তাদের সঙ্গে জড়িয়ে থাকে মানুষের ব্যক্তিগত স্মৃতি। শর্মিলা ঠাকুর দ্বিতীয় শ্রেণীর শিল্পী। কারো কাছে তিনি প্রথম দেখা সিনেমার নায়িকা, কারো কাছে রেডিওতে শোনা পুরনো গানের সঙ্গে জড়িয়ে থাকা মুখ, কারো কাছে আরাধনার রাজেশ্বরী, কারো কাছে অমর প্রেমের পুষ্প, আবার কারো কাছে সত্যজিৎ রায়ের দেবীর সেই আতঙ্কিত অথচ গভীর চোখ। সময়ের সঙ্গেই তার অভিনয়ের পরিসর বদলেছে, কিন্তু তার উপস্থিতির শক্তি একেবারেই বদলায়নি। একজন শিল্পীর সবচেয়ে বড় সাফল্য হয়তো এটাই, সময়ের পরিবর্তন তাকে অপ্রাসঙ্গিক করে দিতে পারে না। শর্মিলা ঠাকুর সেই বিরল শিল্পীদের একজন, যিনি সাদা কালো পর্দা থেকে রঙিন সিনেমা, একক স্ক্রিন হল থেকে মাল্টিপ্লেক্স, ফিল্ম ম্যাগাজিন থেকে ডিজিটাল যুগ, সব কিছুর পরিবর্তন নিজের চোখে দেখেছেন। অথচ তার নাম আজও নতুন প্রজন্মের কাছে পরিচিত। সাম্প্রতিক বছরগুলোতে তিনি অভিনয় থেকে সম্পূর্ণ দূরে সরে যাননি। 2023 সালে গুলমোহরের মাধ্যমে তিনি আবার পর্দায় ফিরে আসেন, আর বাংলা ছবিতে তার প্রত্যাবর্তন ঘটে পুরাতনের মাধ্যমে। 2026 সালের দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড গ্রহণ করেন এবং পুরাতনকে নিজের সাম্প্রতিক কাজগুলির মধ্যে অন্যতম প্রিয় বলে উল্লেখ করেন। যে মেয়েটি 1959 সালে সত্যজিৎ রায়ের ক্যামেরার সামনে দাঁড়িয়েছিল, সে জানত না সামনে অপেক্ষা করছে 6 দশকেরও বেশি দীর্ঘ এক অভিনয় যাত্রা। জানত না একদিন তার নাম ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসের সঙ্গে উচ্চারিত হবে। জানত না অপর্ণা থেকে দেবী, কাশ্মীর কি কালির নায়িকা থেকে আরাধনার মা,

আমার প্রেমের পুষ্প থেকে মৌসুমের চাঁদনি, প্রতিটি চরিত্র একদিন আলাদা আলাদা স্মৃতির অংশ হয়ে থাকবে। কিন্তু শিল্পীর জীবন বোধহয় এমনই, তিনি নিজে চলে যান কিন্তু চরিত্র থেকে যায়। সময়ের স্রোত অভিনেতার মুখে বয়সের রেখা আঁকে, কিন্তু চরিত্রের মুখে বয়স লাগে না। তাই আজও অপুর সংসারের অপর্ণা তরুণী, আরাধনা রাজেশ্বরী তারুণ্যের আবেগে ভরা, আমার প্রেমের পুষ্পের চোখে আজও জল, আর মৌসুমের সেই দীর্ঘশ্বাস আজও আমাদের কাছে নতুন। শর্মিলা ঠাকুরের সৌন্দর্য ছিল তার বাহ্যিক আকর্ষণে, কিন্তু তার স্থায়িত্ব এসেছে অভিনয় থেকে। তার চোখে ছিল গল্প বলার ক্ষমতা, তার মুখে ছিল সময়ের ভাষা, তার নীরবতায় ছিল সংলাপের শক্তি। তিনি প্রমাণ করেছেন নায়িকা হওয়া আর অভিনেত্রী হওয়া এক জিনিস নয়। আর সেই কারণেই শর্মিলা ঠাকুরকে মনে করলে শুধু একটি সুন্দর মুখ মনে পড়ে না, মনে পড়ে ভারতীয় নারীর বদলে যাওয়ার গল্প, মনে পড়ে এমন এক সময়ের গল্প যখন একজন নারীকে একই সঙ্গে অভিনেত্রী, স্ত্রী, মা এবং নিজের স্বতন্ত্র সত্তার অধিকারী হয়ে উঠতে হয়েছিল। মনে পড়ে এমন এক শিল্পীর গল্প যিনি জনপ্রিয়তা পেয়েছেন কিন্তু জনপ্রিয়তার কাছে নিজের শিল্পী সত্তাকে কখনো সম্পূর্ণ সমর্পণ করেননি। আজকের তুমি অনন্যা পর্ব থেকে আমি অম্বালিকা বিদায় নেব। আর আজ কথা বলছিলাম ভারতীয় চলচ্চিত্র জগতের কিংবদন্তী অভিনেত্রী শর্মিলা ঠাকুরকে নিয়ে। যেতে যেতে তারই ছবি মৌসুম, মৌসুমের একটি গান দিয়ে শেষ করব, আর তারপরেই আপনারা শুনবেন ককবরক অনুষ্ঠান। আপনাদের সঙ্গে আবারও আমার কথা হবে অন্য কোনো দিন, অন্য কোনো অনুষ্ঠানে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, শুনতে থাকুন 101.6 MHz FM উচ্চান্ত।

বেলা বেলা খানা হামবাই খাই তাই যত তাক বুকুক তাই খাবারে মারে কিচিং সঙ্গন আর অজরাও খাই তো আকাশবাণী আগরতলা এফ এম উজ্জয়ন্ত 101.6 মেগাহার্জ তাই তিনি অজরাও আং তঙ্গি তঙ নরবাই নরংনি লগি নরংনি বুকুক আর জে মিনা খাখলাই নর যত কাহাম গ্রং দমাইনা হই নাই তাই তিনি পান্ডানো বহাইন সাল ব্রুম ব্রুম হাই কেন হামজাক মানে বিশিং তৈ খানা বাকে খা তং খাজাকে নাশিংই দমাই খেনা হই আং ওয়ান সুগো আও আং বেলা খেনা খা তং খাজা বেলা খেনা তং থকজাক নরক বাই তিনি পান্ডান বিশিং তৈ খাই নরক বাই গ্রংনা বাকে খা তং খাজা খাই ডাক্তি ডাক্তি খাই জরা অন ফাই সক পাই যাক আও ফারিকে চিং তিনি পান্ডা বুতং সাইমালয়ানে তিনি তাম তাম পান্ডা তং আও পুইলাও তো হাসুক নি রাজাব বেলাই খেন নাংকুক মানে পান্ডা আবার ইয়াগুলো তিনি ওয়ান সুক মূ পান্ডা তিনি ওয়ান সুক মূ পান্ডা ওকে তো যেন তিনি ওয়ান সুক লাইনাই ককলাম সালাইনাই কক দুঃখ বিশিংতে গরঙ্গই নরক বহাইনে গরঙ্গই নরকনি ওয়ান সুক মানে খাকামানে করং সালাইমানাই কাইসা টপিক না সাইরওয়ানো পুইলাও ন আবার ইয়াগুলো কাহাম তংদি রিং তংলাংমা পান্ডা ও যেন কাহাম গ্রং তংনানি বাকে ককলাম কক বিদি যেন সালাইয়ানে খালায়ানে আও ফেকে অজারাও হাজুকনি রাজাব মূ পান্ডা ও হাজুকনি রাজাব মূ রক যেন খালায়ানে বেলাই খেন খাতক রাজাব মূ অজারাও যেন খায় মানলাইনায়

হাসুকনি রেসাব অংখা কাইসা চিনি বেলাই খেন নাংকুক মানে চিনি বেলাইখে বরমনি কক বেলাইখে চিনি মোখাং চংগ্রাই রেসাব মং চিনি সিনে মং চিনি লংমা চিনি লাইবুমা চিনি থাংসং বেবাক ন ও রেসাব মং রবাই গদাল যাক কুবল যাক আবনি বাকি ও রেসাব মং হাইকে ও পান্দা হাতুকনি রেসাব মং অব বেলাইকে চিনি লংমানে বাকি নংমানে কাইসা পান্দা আবনি বাকি চিং ও পান্দানো খানানি নাঙ্গ ও পান্ডানি বিশিংতই চিং আসে গবং মা রেসাব মং চিনি নুইচি ট্রাইব টমানে বিশিঙ্গ যে জানি জানি কক বাই জানি জানি থাংসংনি কক রকন কক থাই কক বাই সুর কারি ওই রেসাব মানি অবরক নংখা হাসুকনি রেসাব মং আও ফরিকে চিং খানা লাই নে খানা তত রেসাব মং ন অজরা ও খালায় রেসাবনাই রকমখা সনকুমারী তাই সম্বরামাই রেসাব জাগ রেসাবং বরক খরকনে খেরসাবানি রেসাবং ফাটিচুং অজরা ও খালায় বেলাই খে বরকনি রেসাব মংনি কক থাই রক বেলাই খেন ককনি কুক জাকুপলং

Closer,

sütüle madona kadar o sukutum ne diyor ne diyor.

三五七个了，一个个不可有的了，那个把他也走了，大模样我哪里？

어클러스요. 그는 하달 베레 캐마야 송다 모호노 무나티 마부 송다 모호노 클라차 마야 롱노 무나티 능벌 사건은

嗯，我是一个人，让我是一个人，还在那边你看怎么来的？我们来的，差不多。

முன்னாடி கொகை சொல்லி டோ

많이 다시 걸어 모든 각로에 많은 레디브요. 디자인을 제로서

0: 的哟，我上来唱个啥的哟，等来不么来的。
1: 俺哥，俺哥，对我呢？

야그라 팔보농세 시즈나 약시 팔보농세 시즈나 나디도

0: বলাই খানা খানা তত রেজাবং যেন খালাই জাদুনি রেজাবং আও ফারি চিনি আগতাই বজরা তঙ্ক যেন খালায় নাহাই নাহাই রেজাবং বজরাও যেন খালায় পুতুলক্ষ্মী মল সম্বাই রেজাব যাক রেজাবং
1: চপলে যাইতি গাই

ก็เลิศโคเชนอนาคตติดต่อริเซลเมนปนทารไงก็

ay. Ataram aram aja. Jangdak tau ah.

ফৰিয়োজৰাও নাই নালে নে তাবুজৰণী ককবৰক নিউজ হেডলাইন শ্ৰক তাবুজৰণী ককবৰক নিউজ হেডলাইন শ্ৰকংকা মন্ত্ৰী বখৰক নৰেন্দ্ৰ মোদী লুকু ৰক্ন হৰ ঘৰ তিৰংগা সামুং পতাংগ খাতুং খাজানী বিচিংতেই মানজাক নানী কবক মুং নাৰখা সদানী কক তোমা লাম মন্ত্ৰী বখৰক শাকা পালে থামনি বানা চিনি কুংচু জাক ফিলচেধাম হাস্তে বিধানসভানি চকু বিধানসভা অ তালনি নৈচিসনি শালমারিনি সিমি চেংজাগানো হাস্তেফা ইন্দ্রসেনা রেড্ডি নালো ও অডিবেশনি বাগৈ গসিমুং রেখা হুকবার মন্ত্রী রতনলাল নাথ হাস্তেনি কথাজাক আরব আমির শাহেও হাস্তেনি সাশাই কেজি অর্গানিক মধু রহরমান পান্ডাতৈ মিয়া চেঙ্গে রেখা মিয়া আগরতলা ইন্টারন্যাশনাল অর্গানিক বায়ার সেলার মিট ব শাখা অর্গানিক হুকবার খুরচাজাক থাই হামক্রাই ইঙ্গি দঙ্গ হাস্তেও বসকাং অসাতেরনি সেকাংন হাস্তেনি বেবাগ বেরামনি লাহারকন স্নামফিরনানি সামুং পাইরে জাগানো মিয়া তাংন কতর ককতমা থমনাই রকনি থুম পিডব্লিউডি তাংক্রা কিরণ গীতে অ ককতমান রেখা হাক্তরনি ইয়াকথানি চবা খ্লাইনাই বখা কতর ফান গনাং চবানি বাগি লাংমা রলাংনাই খুদ্রাম বসুনি তিনি সাকন ইয়াফারমাশাল ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন বাই কমথিংজাক অরনি ফিল্ড নাই ডিভিশন লিগ ফুটবল বাতাই মুংনি মিয়া অরনি থংমু

ওজরনর খাই তো আকাশবাণী আগরতলা এফ এম উজি আন্ত 101.6 মেগাহার্জ তাই তিনি ওজরওয়াং তো নরবাই নরকনি লগে নরকনি বুকু আর জে মিনা তাবুকনি অজরা পান্দা চেংজাগো তিনি ওয়ান সুকমুং পান্দা

দিনের ওয়ানসং মং পান্ডাও ফাদি চ সালাইয়ানো চিং মানৈন ভেলু রমানী হাই কবা চিং বরম রমানী বড় রকন হাই কবা মানৈ খনি রকন হাই কবা চিনি নাংমানি মানৈ রকন হাই কবা জরা রকন গবং মানো চিং বরম রথাই দঙ্গ চিং গুবুন বড় রকমই ন উলওয়ান সুগুই শাক শাক শাক শাক হামনানি জানানি শাক শাকনি জরা শাক শাকনি সরংনানি জরা শাক শাকনি নক নুখুংনি বাগৈ দ্রুক দ্রুক অবরকন ভেলু রানানি রংখাকাই দ্রুক দ্রুক চিনি যে ইয়াকসি ইয়াগরা দংনাই চিনি অকরা জাগরা তাই বরকনি সামুং হুমুং বরকনি থানি যে জং সরংজাকনাই নুকমানি মানমানি যে বরক সামুং খ্লাই দংমানি অবরকন বেভাগন বরম রানানি জং রঙই থানাই বইলাও ন শাক বাইথাংনি সরংনানি জরা সামুং খ্লাইনানি জরা হাই কবা চিনি নক নুখুঙ্গ চিনি অগ্রা জাগ্রা যে সামুং খ্লাই দঙ্গ আবরকনি ন বরম রানানি আবরকন সরংনানি আবংকা চিনি শাক শাকনি যতনি ন বারজা আবনি বাগৈ জং জেফুর ফানো জেসা মানৈন ফানো দাবো চিনি মানমানি যং মানমানি নক নুখুঙ্গ যং বোমা বুফানি থানী গবং মানো যং মানো হামারি মানো কক বিদি মানো সরংমং মানো হামজাকমং মানো অবরকন যং বেলো রানানি যং জরা জরাও যং রঙিয়া সিয়া আবো জরা জরা যং উমরনি ফের বাইফানো অঙ্গি মানো হাইফানো চিনি বখাও যং শাক শাকন আং আংটিনি আসাইখা আংটিনি অরও অমসুক তরি দখা আনে আমা বাবু আনো দই দলই দো নাই দো আংবো মূসাস খাইনা নামাই হেন ও চাইফ্রুনি সিমিন ওয়ান সুক মানে খাকা মানে দখা হে বেভাগ মানে নন ভেলু রা রঙ বেভাগ মানে নন দাম রা রঙ বেভাগ মানে নন বরম রা রঙ তাই অবহাই অঙ্গি মানকে যং জারানি সিমিন চিনি নাহারমং চিনি টার্গেট চিনি গোল আবো বেভাগ নাই সাই তাই যেন ওয়ান সুক মানে সাই যেন তর রক লগ রক চিনি ক্যাপাসিটি বাং রক যেন তাই সামু কতর কতর খাই মানে অব ন যেন জারাইফুর সিমিন চিনি ওয়ান সুক মানে যেন টংরানি নাম তাই গরি হিংকা যেন অগ্রা জাগ্রা রক নক নি বড় রক জেরাই রক ন যেন

পাইনি বাকা থাকে দো সালসে সালসা পাই থাকে গমাই থাকে দিন আমাবো দ্রুক দ্রুক উমরঙে ফাই বরকনি কাইসা আবো নেচারেল কক যতনিমা থাকে তাও আমাবো সং থানি অবহাই জরা ও ফাই দা বাকসা বাকসানি যুমা বুফান হামজাকি বরকনি যে মানসাক বরকন সেবা খাইনি বরকসে বরক দিয়ে যার নকমানি হা নকমানি তাল নকমানি সাল আঠুগ্রি নকমানি আসে খাশিমানি যান সুগো আবু যরি উইসে যরঙ্গই যঙ্গই যগো মানো আবো হাইয়া অবো চিনি ফাঙ্গো চিনি বোমা বুফানি যতনি সাইয়া বোমা বুফানি চিনি অ জেরমানি সিমানি তাবো আর কক সাই দমানি তাবো নবো অর কক দুবাই খালাই বাকি ফানো সাইটক ফানো দখানা বা নানা ওই ফানো দখানা হাইকাবো কমন সামগ্র ফানো নাই দখানা কমন সামগ্র ওইফা নদালে খাই দখানা অবনে ইয়াফাং অব বেবাক চিনি

0: আবেলা খেনে খাত রেসা বংসেন খাইমান লাইকা রেসাব না গরম চিনে দাকু বিশ্বনাথ নি খরং বাই রেসাব জাগ রেসাবং পারেগে চেন তাইব কক সালাইমানে বখাক থাংলাইয়ানে নাইনি নজরাব সাবো কক দুগ টঙ্গি টংখা হ্যালো হ্যালো
1: আপকি কল কো হোম
0: হ্যালো জরা জরাব কক দুখাইকে হুল লগ কলাইফান থাংমান কক রেই হাইফান নাসিং দোক নরনি কক দুক নরক বাই গরঙ্গি তিনি ও নাম কুক মানে কক রক নরক নি কুক নি কক ন খানানি বাকে তিনি হাই সাল দাবুক নি হাই ও জরা কাহাম রক নং আং যত নাহাম গরং টঙ্গি টমানী জরা চিনি ইয়াকি ইয়াগ্রা চিনি জারাই খনাই চিনি আমা বাবু জাতি মাসা সান্দাই দাখো বুকু যত নাহাম গরং টমানী জরাব ও জরা রক তে কিফিলি ফাইয়া ও জরাও হামজাক মূ পিনানী কাইসা তাই কাইসানী কক তুমা না হানানী সাবো বাহাই দং সাবো দামোখলাই দং বসুক জরা দই সাবোবা সামুংখলাই দং সাবোবা কষ্ট খাই দং সাবোবা কষ্ট মানই দং হাইকবা সাক হামিয়া যায়া সাবোবা বসঙ্গই দং কক তুমা নানানী খুঁজ নানানী খবর নানানী আবো বেলাই কেন চিনি যতনি বারজা আবো অংকা কাইসা হামজাক মূ হামজা গুনি বিশং তিনি কাইসা তাই কাইসানী যুস নালায়ো খবর নালায়ো ককটুমা নালায়ো ককলাম সালায়ো কাইসা তাই কাইসানী খরক সাবাই মালাইকে তাই খরক সানী কক্রকন সঙ্গলায়ো সালায়ো আবহাই অবেবাক হামজা গুনি বিশংন কলায়ো গাই অজরা কাহাম কেব কাহাম দংহি দংখানকে যাই মালাইকে যাই কিসা মিসা মনেই সারাপসা কক সানানী হামজা মূ বিরানী অসুখসে চিনি সামু অবসর জরা জরাও মুজুংয়া খাইনা মুজুংয়া কক সানা মুজুংয়া মালাইনা মুজুংয়া মোখাংমাই মোখাং নুকজাগলাইনা মুজুংয়া ফেস টু ফেস নানি মুজুংয়া অবাই গোবাং মাতিনি বকাও হা উদ্র মুদ্রু হাইকবা কাইসা মুজুংয়া কাইসা আবো কাইসা বেলাই খেচিনি বকাও বড় রকনি বকাও নেগেটিভ হাই কেবন হামজা গিয়া খাপজাজা গিয়া পছন্দ গিয়া আবহাই রক বি কক খাতক জাগিয়া বিরক্ত অঙ্গ আবহাই গোবাং মানে যিনি বড় রকনি লংমাও যঙ্গু সালবুরম বুরমনি লংমাও যিনি যত তো

0: অবহাই দেরাম কেবং জরা জরা ফাইও অবনব যেন মা বুঝিলাইনে হাইছি মেশিনাবো যেন মা বুঝিলাইনে হ্যাঁ দেবা না মেশিন হামিয়াং খানে জলে ওই খিতারে সবাই রেখে তাই ইংলাইয়া যেন বন খালগৈনাই না সিংই মা দাংলাই যেন কক সাই মাই মাই হানো বিশিং বিশিং যেন কক সালাইকা কি সালাই হ্যালো
1: হ্যালো
0: দীপর কাহাম তাকুক
1: দীপর কাহাম
0: আও ননব লামসক আও বেলা তাকু বই কক সাই মানে তং তো হাই কক সাই মানে খানা হাই রকমই দং মানে বেলা হামবাই সাদে দাম আং বম তিন খাই দো বেলা কপাল কাহাম খব জাগলাই হাই সি জরা কাহাম সাগ্রা দি দাও জে তিন ওয়ান সুখ মঙ্গো যে তাবুক দোই দো চিনি একশি এগারা যে জরা দো মাফা দো তাকু বুকু দো অবরক বেলু রা নাকমানে অবরক দাম রা নাকমানে জরা দংসানে যরক বাই কক সারগান দংরকান ও জরা কাহাম রকনব সামুং খাইনানি চিনি বাকি বংখা যারে রকনি বাকি বংখা যত নবা কাছে ওয়ান সুখ মং দানি নাঙনি সালাই দো মানে আবো যিমি বরক যিমি ফরনায় আমা হাইয়াবলে না বরক বিনি ওয়ান সুখ মাবাই বরক মা সরনাই মাংনাই
1: আদর মাখায় আদর মানা নাই আবো আবো হাতে আদর খাজেকাই আদর খাজেকাই
0: আবহাওয়া
1: বনে খাই আবো খাইব ইয়া আবো
0: খাই
1: খাজাই বোঝাব দাম মার না
0: বেলাইকে হামবাই বেলাইকে হামবাই আও হামবাই আও অবনো নাই নাই চিনে থাকো বলাই সারাই সারাই সাকা যেন মানা সিমে মজুম চিনি বড়ায় আবো কাইসা চিনি হিউম্যান নেচার বেলাই মানা নিখে মজুম যাগো মান মানিখে হামজাগো হংকাই রানানি হিংকাই মজুম জাগিয়া রানানি নাইয়া মানা সিমে মজুম যাগো কায় অবহাইয়া যেন রেখাঙ্কাই যে যেন মানাই নাই নাই চিনি আর্ট হাইকে পৃথিবী কিটিং গুড়ি ওই দো হিংকাই চিনি বড় রকনি লংমাও ব জরা অবাহিক গুড়ি ওই দো নিনি রংমা দংকে নাম মাননাই নে রো আবো নুফিরকি মাননাই হিনে হেমা হাই অবো অবো কাইসা বেপ সার্কেল আকে গুড়ি দো হিংকাই চিনি লংমাও চিনি সামুং হুমুং চিনি কর্ম অবাহাই কেন কর্ম কর্মা হানি মানে অব গুড়ি ওই না অবাকে চিন থানিব শক পাইনাই যেন দিনে কাহাম খাইগে কাহাম শক পাইনাই যেন দিনে হামিয়া খাইগে হামিয়া শক পাইনাই তারপর যেন আগে বাহামজন সাতক হেস নং বুঝিয়ে নং সাতক জাগনাই হিনি হেমা হাই অবহাই নড় রকনি লংমা নতুন হামজাক মরকে নং বহাই হামজাক মানাই নতুন কক গজাং লাম গজাং সামানাই দংকে নং কক গজাং বাই সাজাকাই ইয়াজাক জাগনাই অবহাই গবং মা যেন নবো নগো মাবো মানজাগো যেন যে সামুং খাইও আবো যেন মানজাকাই মানজাকাই আবহাই যেন হামজাক মরকে হামজাক মং মানে কাই রাখে মসং জাগিয়া মানা সিমি মজুঙ্গো হামজাক মং বড় মং বেবাক যেন মানা সিমি মজুঙ্গি জঙ্গে বাহাই যেন রেখেসে মানাই অবহাই হবেন বাকি যেন মানানি সেগাংমান সুগিয়াবই যেন রা নাগ্রাই যেন মাই বরনা সেগাং মাই রানা মান মসং দোকানকে বড় মারা নাই যেন সেগা

0: মাই নমা বর গাই মাইমা কাইনাই মাইমা বরাই আবার ইয়াগুলো পাই থাকছে যে মা রানাই হাইকে মাই মানাই অবন জিনিস সামু হুমু জিনি লংমা অব অবহাইন যেন রেখাছে মানাই নাই নাই হাই নাই কক দু গোসাব দোক হ্যালো
1: হ্যালো
0: দীপর কাহাম তাকো
1: দীপর কাহাম ভাই
0: আও সাব বড়নি সাই দো সাগারা দি
1: কুমলংনি বৈত্র কামি
0: বৈত্রনি সাবংগা
1: অমরজিৎ
0: অমরজিৎ আও লামসগো তাকো না সাদি দাও
1: আও
0: টংমানি জরাং থং মানে খেয়ে আমা বাবু তাকু বুকু বসাবো যত্র জরা কাহাম মানে টংমানি অবনো যাই বেলা কে বেলু রানি নাম দাম রানি নাম মাফা টংমা যেন মাফা বাই জরা রা নাম হামজাক মং অবরক সালাই টংমানি আও তখন যেন জানি যা নক নুখুই থাকবন কিসি সালে যেন ককলাম হামজাক মং তাকু বুকু রকবাই আচাই সং রকবাই হ্যাঁ কিসে মেজা হাসি খুশি অবহাই যেন টংনানি নাম হ্যাঁ আবো সালাই টংমানি দা সংসারলে যেন তাই তামলে টং হ্যাঁ সংসারলে যেন তাই তামলে টংবা না জিনিস তাকু বুকু মাফা বসাবো দিই বরক নতা হ্যাঁ দা থা থাকি লগি তো বরক ন আও বেলা একদম হামজা লাই সুকমানি মায়া নাং সুকমানি আমি কাইসা দ্রুক দ্রুক গরি হাই নো আমি গেছি যা ওয়ান সুক ওয়ান সুগুই বরম রমানি বরম রমানি আবো আক সিনি জাকফা নতুন সিনি যে এখন অকরা নুখানগে যেন থাকা গিয়ে হ্যাং দো দা তাবো গানকায় যেন রক যেন আং সাক বাই থাকবান দা মানে রক বাই দোকানকে ও যারা সিগ্রা রক যারা রক ফাই আনি বসকান তৈন সিগ্রা রক বাই তালাং থাঙ্গো কবংমা নজানাই তাই যাজানে বাই তালাং থাঙ্গো আবার সালব্রমসে আং দোকানে থাকাকে অঙ্গো আবো অবহাই দা সিনিয়া বরং দাম দামর না তং মাহাই আবহাই রক ওয়ান সুক না তা এ দাম লাসি না তং এ হাই রক ওয়ান সুক না
1: হ্যাঁ
0: সঙ্গে সাজানে গতই সাজানে মানুষে পাইনা লাসি দো কথা বুঝি সাই রঙা মিয়া সেন পাইখা আং মানে পাই দো মানে বরকে সিগারেট পাই আংকে মানে গবং মারক হাতি পাই দো মাবা বরকে গবং কই খরক বসুক জানি ফাইকে খরক টাম রক ফাইকে না খরক টাম খরক পরে সিগারেট মাং পাই সিগারেট মাং পাই ও ভাই এ সিগারেট পাই তে খনি রক পাইলে ও ভাই ও ভাই তা একদম মানে বুসকাং দিকে রাং ইয়া ফারাই তালাঙ্গি থাংতা একদম মানে মুখাং বুকুং গানা দেখলাইনে এও ভাই রক তা বরকে কোন সিং জায়গা সে মাং জাকি বরকে সাক সাক নীমা হাই বরক সিয়া অবাহাই বরক ওয়ান সুক না এ তাবো সোশ্যাল মিডিয়া বেলা খেন বরক নান সুক বরক বসকাঙ্গ আগুক জাখানাই নাই আবাহাই দা অবাহাই কাইসে সোশ্যাল মিডিয়া নেই দঙ্গ বরক আবো নাইও নুগো হানকে বরক খাখা ওয়ান সুগো যেন নুক মাহাই কেবো নুগিয়া যেন সিমাহাই কেবো সিয়া অকরা রক বরক তাম সিনা দো ফেশন ডিজাইন স্টাইল আবো কাছে বরক ফেশন বংজাগো স্টাইল বংজাগো নোনা জানা রক আবহাই ওয়ান সুক না তা তো জানি যা ওয়ান সুক দাম খাইনে আবো ভেলু রানি দাম রানি বরম রানি আবো তো বসে ওয়ান সুক না নাগো আং ওয়ান সুগই দাম খাইনে

0: ಹೇಳಕ್ ತಮಕ ಆಣಿ ಕ್ರಿಯಾಶೀಲ ಸ್ಕೂಲ್ ವಿಜ್ಞಾನ ಬಲ ಪಿಟಿಐ ಪಾಲಿಟೆಕ್ನಿಕ್ ಇನ್ಸ್ಟಿಟ್ಯೂಟ್ ಉಮಲುಂ ವಿಜ್ಞಾನ ಬಲ ನ ರೊಕ್ಕ ಸಾಂಗ ಫೇವಿಕೆ ತೋ ತನ ಚಿಗ್ರೆ ದುಗಾನ ಹಬ ಮನೆ ಹಬ ಎಕ್ದಮ್ ಸರಾಯ್ ক্লাস
1: ফাইভ সালব্রমনা নগো সালব্রম নয় সালবাদগ্রী তামহে সাশে নাই সঙ্গে সারা গিয়া সানা মজুম সেরাই রাইতং তুম হিনবান সারা গিয়া কারণ বনসাই সিজাগি দো কগ্রঙী দো এই আবহাই নংলা সাবোবা নিজে হানো বর আবহাই যানসুকমানে চিনি অকরা রকন যেন খাইও বরম রোগ বরক খাইনি নো আবাহ
0: তারপরে এমন মানে সিতারা যাব মুই দফা বাইকে তং তিন দফা রোগ চিনি দফা বাইতাম মানে একদম ডিফারেন্ট
1: নকা বেলা এসে ওয়ানসুক মানে মান সুখ মানে বেলাই ফেরজাক গেসরং গুবন দফানে বড় রক সামুং বা আশুক নাই অবহাই বেলাই হামবাই বেলাই হামবাই গরং মানে বাকে আও আবু নাই নাই চিনি বরক বাই গুবন বরক নোনা থাকা হাঙ্কে চিনি বরক গবাং গুক ন কিসা শাক সেলার দো হি মানো চিনি বরক পার্সেন্টেজ নাই নাইকে গবাং কোনো শাক সেলার আশুক হামানি জানানি ন রং পয়সা আজি নি সামুন দিই নাই আমসুক কবর জামানি নগিয়া দা আবাহাই ফারিকে যেন জরাও কক্রকমা সালাইকেবা রেসাব মং তাংসা খালায় নজরাও খা তো রেসাব মং যেন তাংসা খালায়

বিনি বাই ব জেসপা নঙ্গি দংতং আনি খাইদাই আনি ওয়ান সুক মানে আনি হামজাকমু আং পিরনাই আনি কক কাহাম কক কচাং আং তৈ টংনাই আং সানাই অবতি হাইরক ওয়ান সুক মুংসে জং তৈ টংনাই নাং আও আবন জিনি জিনি ওয়ান সুক মুং জিনি খাইদাই সামুরকন জন ফানরু ওয়ান সুক মা কাহাম জং সাল ফাইকেন নাই নাই জং বরিংথং জলাংথং জং খুলুমো সরিও আফর রগন জং জিনি গবং মাঝিনে বখানো জং আমজগৈ জং নাই মানো জং কাহাম ওয়ান সুক মুং নারগৈ দনি মানো জং সালব্রম সে মতাইন খুলুমোই মতাইবাই হামারি মানজাকনানি রজাকমানি হইনাই জং আর ও কইনাইনাইকে জং খুলুমো সরিও হংকাই জং ও বড় রক আছে গবং মা সংসারও সিনি সিনিজাক বেভাগ ন বরকনো জং কক গজাং লাম গজাং হামজাক মুরে কক সানানি অবশ্যই চিনি সয় খুলমুং সরিমু চিনি সয় সানমু চিনি সয় নাইমু অবন জং অবাহাই নানি নাঙ্গ জং কেব হামিয়া খ্লাই দংখা জায়া খ্লাই দংখা জং বন মতার থানে নাফারি রেনাই জং বন থাঙে জংন বদলানাই আংন বদলানাই আনো হাই সামানে আং বনব হাই সানাই অবাহাই জং হংনানি ক গিয়া সালবম্রম জং খুলমো সরিব আইখ্যাংকাই মতাই রব অবরকন দই নজং টংনানি জং মতাইনি বসকাঙ্গু কইনাইনাইকে বেভাগন চিনি ওয়ানা চিন্তা জুন হামিয়া সানাই রকন জং বেভাগন মতাইনি থানে ইয়াফারি রেনানি তাই বরকন নাকারি রেনানি অবনে চিনি সামু তাই চিনি খ্লাই দেয় সামু গবং মা হামজাক মরানানি জিনি সামু জং পরিশ্রম খাইনানি নক নকুংনি যত্ননি বাগৈ কাহাম নাইনানি চারানানি খারানানি বরক ফাইয়াঙ্গি দংখায়া বরকনি ন ওয়ান সুকনানি বেবাগ ন কাহাম কাহাম ওয়ান সুক জানাই আসে জরা কাহাম জং মানি দং অবাহাই কেজে জং সংসার মূসা পান দেরামুং গরিখে দংথক জাতক খাক জংমা বাইকে জং থাকি মূসা সকসিনি নক নকুং রগ হামিয়া জায়া ফাইকে গবং মা বিপদ ফাইকে আফ্রব জং টংকচাং কাম ডাউন খাইনাই ও জং জালক ফাইকে হামিয়া জায়ার ফাইকে বড় জং ম্যানেজ খাইনানি আর জং জালকন পাইরেনানি অবন চিনি কক বিটি কক ঠান্ডা কক কচাং বাইকে সালাইমা গলাইমা বাইকে জং অবরকন সারাই সারাই পাইছগ্রী মানু অবনে বাকি জং আমি গবং জং সিজাক নুক জাক বংনানি নাঙ্গিয়া সংসার বেড়াই যাক গুড়ি যাক বংনানি নাঙ্গিয়া জং হামজাক মং বরক নানি হামজাক মং নাক নানি আবো জং কইনাইনাইখে টঙ্গই ন জং বেবাক নাই মানো হাইখেন জং যতনি বখানো কাপলাইঙ্গে মানো আউফারি হান হাই রেসাব মং খালাই মানে বখাক থাকলাই তাই কিসা জরা দংখ কক দুক বা ইয়াচাক মান গরং মানে বেলাইখেন ডিস্টার্বনি বাকি গরঙে সে মানলাইলিয়া হাইফানো অজরাও কক দু কাইসে ফাই দংখাবা নাই নাই সেও রেসাব মন খানানি সকাং হ্যালো চেং যাওখা কক্রই তাই তামলে খাইলাইছি নাই রেসাব মন খানালাই মানে বখাক থাংলাইয়ানো ফাইদি খানাতত রেসাব মন খানালাইয়ানো রেসাব না গরংসিনে বকুক মানসী দেবরমা বাই রেসাব জাগ রেসাবং আনিব তঙ্গ হামজাকমা

ওজরানোর খাই তো আকাশবাই আগরদল এফ এম উজেন তো 101.6 মেগাহার্জ তাই দিন অজরাও আং তুমি তো নরকি লগে নরকি বুকুক আর জে মীনা তাও তাই খাবার মারে গেছিং জিন খালাই তোমানি দিন ওয়ান সুকম পান্ডা ও রেসাবম তাই নরওয়ে ককলাম সালাই তোমানি নরওয়ে গবাং কুক তো গরঙে মানলি হাইপান যে গরঙে মানমানি আবো বেলাই খেন কপাল কাহামনি কক নি মানো নরওয়ে গরঙে মানখা তাই নরকনি কক রকন খাই মানখা

তবংমা বরক তাইব কক কাহাম কাহাম তাইব নুগুই দংমানে মানজাকমানে বা সামু খ্লাই দংমানে আর করনো সানা মুসুঙই দংমানে খানা গরঙি মানলিয়া বা সাই মানলিয়া ককরে যুবনী সালগ খালায় গুবনী সালগ খাখলায়ও যেন সালাই মানান হইনাই সালাই মানথং অমব গাইছে চিনি দিয়াইমুং সানমুং আও ফারেকে চিনি তিনি ওয়ান সুকুং পান্ডা তো অসুখ জরা নংখা তাবুক নি অজরানি পান্ডা কাহাম তং দি রিং তং লংমা কাহাম তং দি রিং তং লংমা পান্ডা বহাইন জং অবনো জং কাহাম তংনানি কাহাম তংনানি বাগৈছে জং আসুক সামুং খ্লাইলাই জং আসুকে সরংলায়ো পড়ি লাইও জেরাই রকম পড়ি রুও কাহাম কাহাম কামু চুমু চামু নমু রুই রং পুইসা আসুক আজিমানি রকম সবাই খিবিউই জং জেরাই রকম ফুরঙ্গ সরংতং পড়িথং হইনে অব বিভাগ ন কাহাম টংনানি বাকি জং কাহাম টংনানি বাকি সালপুরম্রুম জং যাই দগু সালবরম্রম চিনি আসুক সামুং হমু চিনি বুড়ি রক নাই নক নুখুঙ্গ সামুং হুঙ্গ বসুক পাইলাইয়া মগলকো নই কিয়ক ফ্রনিসিমি সামুং রমখা হাঙ্কাই ও একদম বিছানা কাউই থুয়াশা জরা চিনি বুড়ি রক সামুং খ্লায়ু চিনি বোমা রক সামুং খ্লায়ু বেবাক ন আব কাহাম গ্রংখে টংনানি তাই কাহাম গ্রংখে তৈ ধুলনানি তনানি ও কাহাম টংনানি ও কর্ণ যেন সালাইনানি কাহাম বাহাইকে যেন টংনাই বাহাইকে টঙি মাননাই তিনি কাহাম টংকা আও খানাবো কাহাম টংনানি বাকি আবনি বাকি উজুগালিমুং বা সামুং খ্লাইমুং আবো যেন তিনি নখ্লাইনানি নাম যেন তিনি সামুং দেয়ারা রেখে যেন খানা আবনি বথাই মানি মানো আবনি বাকি জেফ্রু পানো বথাই কাহাম মানানি ওংথং হইন সামুং কাহাম খ্লাই থানানি নাংনাই ওয়ান সুগুই ইয়াপরি সানানি নাই সামুঙ্গব ইয়াগ্রনা সুকাং ওয়ান সুকনা নাই

আও কাহাম টংনানি বাকি জফ্রুপানো সাক সাক বালাই খে চাই টকনানি নাই গুবন বরক চাইটক দা টং চাইটক ইয়াদা টং বুইন নং যেসবো ফরং দি নং ও ফরং মানে সিলাই ডবল নং কাহামকে টঙই মা ফনক নাইসেকা নং কাহামকে টঙই ফনুক মানে আবো কাইসা বরক ফরং মানে আবোকে নং বুকুবাই সানাবো নাঙ্গিয়া অভাই ইংদি হাই ইংদি হিনাই তাই খরাং কারিউই চিরি খগুই জলেউই মন বখারক মেজাজ রক হামিয়া খাই ফরংনানে নাঙ্গিয়া নং কাহামকে টংদি নং সাক সাকন বেলু রুই সাক সাকন চেঞ্জ খাই হাইকেবা নং আগিনে সিমিন নং সাক সাকন অবাহিকা দই জলে ফাইকা অবাহিকা নং সাকন প্রেজেন্ট খাই ফাইকা সাকন অবাহিকা নং টনে ফাইকা কাহাম

hamwan sumung. Nini salbrum ni nini shamung. Bakza mani, tsamani, neng mani bebak no limit tai time ni bishungo. Tsawo nungo. Kamung chumung. Pulait nini tong chamung kaham. Kanmung chumung. Bebak no Rakaisha musangai kanai chumui tongmani chaini tongmani kok shamani bebak no arawon nini kaisha bororok no phurungai mano bukhuk bai shanani nanya nini tomung shamung bai aboni bagai gankai neng jefropano neng joto bai na polite jotono no belori jotono no damroi mani wi borom roi neng tongnani nangai abonu karibo nini health nini chamung numung kaham hamia manai chamung phek jangai chamung jeta chini sagonangi abhai chamung rokno jeng chaya boi kaisa discipline tongnani obobai no nono boi nono nugma bai serangai mannai kaisa nini health no nang kaham ke talangai thanani kaisa limit ni bisungo janani de kaham chamung no simi janani obahai ro time ni bisingo jorani bisingo chanani nengnani o orai daro o discipline rok tongkhangkai nono neng kebono yesi shuri phrangnani nangya kebono bukhuk peribo phrangnani nangya nono nokma baino lokorok serengai mannai abon kanai bo nengni ne shakno take care khaimani tabok neng chananangya mani rono buihadi pan chanani kokre jani ni shagona sanangya Hengke jamung kebang mana obhai jamung tongo je jaya phana chung kunu ungya unhealthy jamung abhai rokna jeng jana nangya tai nini kaisa je nini nini je personality tongo amo bani nang tongnani nini kok samani limit nini thangmani phaimani limit time je phorpona bube kok saka hengke aro bahaino nini personality belakhena sijago আরও বোনেন কেসে পোলাইট খে কক সামানে কেসে রাইডেন বিষঙ্গ তঙ কক সামানে কেসে ডিসিপ্লিন কক সামানে হাইকবে নিনি ওয়ান সুখ মানে নিনি যে থটস রক ব্যাপার না পজিটিভ খে নেন তংমানে চামানে কক সামানে তাই নিনি সামং হুমুং তাই বড় রকম নেন গাইড খাইমানে ফুরংমানে বা সামুং ববক সয় বব সয়া বব কাহাম বব হামিয়া আবরক ন কাছে কৈছো ন গাইড খামিনে বা ফরং মানে বা ফোনক মানে আবরক বেবাক ন নিনি তমুং সামুং ন বই নুগুই সরং নাই অবন বগে অবরক ন সকাং ন বিল্ড খাইনা নাং নিনি সাগো অবরক নিনি সান নিনি সাগো তংকে নিনি থানিও ন তংকাং অবরক ন ন নিনি লাইফ নি নিনি স্টাইল হাইক নং লাইফস্টাইল হন অবাইকে খলাইকে পাংকে নং কেবনো বুখুক পেরাই ইয়াসি সুরই রাগদা মাখে নং সাউই ফরংনানি নাঙ্গে নন নং বাবাইন লোকর নিনথানি অবরক সরংনানা সরংই মাননাই তাইজিং ন্যাচারাল নি জে কম মাচিনি রিসোর্স তং আবরক ন বাহাইন জং বলাই কে বরম রনানি নাং জং ন্যাচার বাই জে জং মানমানি জামু নমু চিনি যে টংমানি অবরক নজন জেফ্রকন বেলুরনানি বুফাং ওয়াফাং খুম তকসা তকতে বলংনি বেবাক নন অবরক নবজন হামজাকনানি বরক নব কাইসা জং নাগিনি খ্লাই দং না আবু চিনি বারজা জং বরক ন চিনি নক গরি টংমানি রকন সামুং রুমা হাইকে রনা নাঙ্গিয়া ফন চিনি নাই নাই গাম চিনি বারজা আরো দং আসামরও বাহানে জং খাইনা নাই আবার ওয়ান সঙ্গে জং জং টংনানি নাই বুফান গাইনানি গবাং মা বড় রং নুখা বাকসা বলংনি টকসা টকতি রক সানানি নংনানি রক নব তৈ রই জংমানি জামুং রই টংমানম দেহে গবাং মা বড় রক দং অবাই রব জং খাইনানি না অবাই জি তাই নেচারনি গবাং মা ইয়কসা কুসা মানাই খনি অবরক নব জং নাইখনে খাইতানি চিনি বেলাইখনা শাক থাকতাই জং ছিদাই দং যখন সাইয়ং ফানো চিনি লাইফ সার্কেল নি বগে নাঙ্গি মানো অবন বগে মুংসা মাহেরং জং খতি খ্লাইয়াতে জং টংনানি নাঙ্গো অবাইকে নি চিনি লাং মানো জং চিনি হ্যাবিটস

বেলাখানা খানাতো তো রেজাবং যেন খালাই না সিংগ্রাদি তাকো বিক্রম বাইরে জাবজাগ রেজাবং ফলে যেন অজরব হাইন হাই তাই দাংসা রেজাবং খালাই মানে বেকার থাকলায় খাতো রেজাবং খালায় ও আনি বেকা মনোদেবী জমাতিয়া বাইরে জাবজাগ রেজাবং

তাই নিনি বইন নি হামিয়ার সাই দফাদি ফিয়াবা জেফর নং হামিয়া যায় আঙ্গো থৈ থৈ থাঙ্গো আপুর রক উনি নক নি বড় রক নাই সারবুম ব্রুম দংনাই রক বরক নাই নাই নসবান থাকা আপুরব বরক নি নক নি বড় রক নাই নাই বরকন চবানায় বরকন কক বেতেরাই বরকন দই দোলায় আবনি বগৈ গানা খে তংমানি ফেমিলি নি বরক নি হনমানে অব বেলাই খেনে ইম্পর্টেন্ট জিনিস বড় রক নিয়ে লংমাও বরক নাই বরক দই দোল আবনি বগৈ ফেমিলি নি বড় রক বাই যেসে মানে আসুক জরা কাহাম জং বরক বাই স্পেন খাইনে নাও বরক বাই তংনানি নাও আবনি গাড়ি বহাই জং তাইব বড় রক বাই দনানি থাকে জেফরকন ম্যানেজ খাইনানি গবান গোকন ম্যানেজ খাইনানি কক বাংয়াবই বেবাগন ম্যানেজ খাইনানি আবো বেলাই খেন সামু কতর তে আবো বেলাই খেন গুণ গুণী জ্ঞানী হনি হনি হমানি আবো রকনি সামু আবো রকনি কক হনি বাকি জ্ঞানী গুণী হানি আবো বেবাগন ম্যানেজ খাইনানি গরং গাছিব জ্ঞানী গুণী হনজাকনি হনি বাকি জিন ম্যানেজ খাইনানি বেলাই খেন গরং হাই নাই কিষানবো না বাকি জারানি খারলই জারানি আও বেলাই খে গরং হাই নাই তাই জেসে বানা জিন লেং সেলাও মজুংয়া আবহাই বানো জিন ম্যানেজ খাইনানি হই আবো ম্যানেজ খাইনাজি নাই হই জিন বোকাবাসে ওয়ান সুকা হাঙ্কাই জিন ম্যানেজ খাইমানাই চিনি ফান জিন আহেন অটোমেটিক চিনি সাগো ফান ফাইনাই চিনি বোকাগ্রাকে চিনি বোকাও ফান দে জিন ফান আহেন অটোমেটিক চিনি সাগো ফাইনাই আবার বাকি ম্যানেজ খাইনানি নান সুকাঙ্গে নি সাগো অটোমেটিক ফানগ্রাক ফাইনাই তাই ন ম্যানেজ খাইমানাই জানা জামুং জারানি বাকি জারানি খারানি কেবো সেকাং কেবো উল যত জানাই রকম বাকসাকে জারান বেলাই খে ম্যানেজ মানে নাঙ্গো আবার বাকি নিনবো খাও নান দখানকে নি সাগো হাইন ফান ফাইনাই ফারি হানহাই খাতো রেজাবং খালাই মানে বাক থাইন তাই দাংস খালাই রেজাবমু অজরাও খালাইনাই দাখো মনোরঞ্জন বাই রেজাব জাগ্রেজাবং খালাই ফাইদি

বেলাখানে খানা তো টক রেজাবং চেন খানা মান লাইখা মনোরঞ্জন বাই রেসাব সাক রেসাবং ফারি চুং জর হাইন হাই খানা তো টক রেজাবং খানালাই মানে বাকাক থাংলাইবান খানালাই ন রেজাবং বুবার ব বিনি রেসাবনাই সুভাষ দেবর্মা বাই রেসাব সাক রেসাবং

বেলাখানা খানা তো তোর সামু জংখানায় মানলাই খা আও চিনি কক বর কক বাই রেসাব যা রেসাব মর বেলাই খেনে খানা তক খানা তক রেসাবনাই রকমের খরং বেলাই খেনে কতই কতই ফারিকে অজরাও তাই তাংসা খানা তো তক রেসাব জংখানা লাইনে

رساب ممكن علي نوزراو نيلي ما باي رساب زار رساب ممكن.

নরখানি তো আকাশবাণী আগরতলা এফএম মোজেন তো 101.6 মেগা হার্জয় তাই তিনি অজরওয়াং টঙ্গুই তঙ নরবাই নরকনি লগি নরকনি বুকুক আর জে মিনা তাহু তাই খাবো মারে কিচিং ফাড়ি কেচিং কাহাম তং দি রিং তঙ্গ লংমা পান্ডাও রেসা পংর খালাই দমানি তাই কাহাম গ্রং টংনানি কগ্রং সালাই দমানি আও কাহাম গ্রং টংনানি বাকি তো চং যতন চাই তো সালব্রুম ব্রুম ন অবনি বগৈ ও চাইটক মানে রক মাগনা থাঙিয়া দই খাইনাই যেন আশেক চাইটক মারক যেন কিসি সাফানো তেরামু উংয়া দই খাইনাই ও চাইটক মানে ন বাথা গিয়া ওই থাকলাই ওই কাহাম নাইমু কাহাম ওয়ানসুক মু কাহাম খাগাবমু অবরক দই যেন সালপ্রম দানি আও ফাদেকে যেন হাইন হাই খাত রাবু খালাবেনবো কাক থাংলাইওয়ানো ও জরাও খালায় বিরলাল জমাতিয়া বাইরে সাবজাগ্রে সাবমু

বেলা খেলা খানা তো খানা তো রেসাব মংজন খানা ইমান লাইখা গাহাম তো নিং তো লংমাও তাই কিসা মিশা ক গাহাম তোমানি ক গ্রহ খানা লাইখা আও চিনি গো আশু গবং জরা কারিখা পাই থাকবো ভাই সব পাই পাইকা আশু জরা লগে তোমার রং বেলা খেলা হামাই ফাইডেও জরাও নাই নাইলে না তাবু জরা নি কক ব্রক নিউজ হেডলাইন্স রক তাবু জরা নি কক ব্রক নিউজ হেডলাইন্স রকমকা দিল্লি কেতালনি সংসদ ভবন কেন্দ্রীয় স্বরাষ্ট্রতাই তাংচুর মন্ত্রী অমিত শাহবাই মালাইকা মন্ত্রী অকরা প্রফেসর ডক্টর মানিক সাহা মন্ত্রী অকরা ত্রিপুরা হাস্তিনি জুদা জুদা সামুং হুমুংনি হামকরাইনতেই ফানবকসিনেই কক সাকা ভারত হানো ফিয়ক থানে সেঙ্ক্রাক অঙ্গৈ সামুং খ্লাইনাই ক্ষুদিরাম বসুনি তিনি ফিল সারা বিচি বিশি জি চুকু শাক বেতক মাসাল ও সালনরগে হাক্তরনি যত লোকরক বন বরম ফুনুগৈ খুলমাইয়া ফারকা বিনি জি চুকুরা চার তিনি হাই সালন বাংলানে সেঙ্ক্রাক রকনি বিশিঙ্গ বন পুইলা ব্রিটিশ রক কেরংনি রাইডাতেই বন বথারকা তিনি সিমি সাল থামরমই পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়নি মহা অভিযান রোগে ভারতীয় জনতা পার্টিনি জেলা প্রশিক্ষণ বর্গ লয় খাইমুংন চেঙ্গি রেজাকা খোয়ানি সপনপুরী কনফারেন্স হল নগ অ পান্ডাও মানজাকা বিজেপি নি আগিনী কাসকুয়াক চুপাপিয়া দত্ত এমএলএ পিনাকি দাস চৌধুরী খোয়াই জেলা কমিটি নি আদং সমীর কুমার দাস নকবই কবুনি আদং রক আসুজরা চেনখানা লেখা তাবুজরানি কক্রক নিউজ হেডলাইন্স রক থাকতে থাকতে চিং রেজাবং খাইন জং গতলায় খনা তক রেজাব মং নরক জতনি বাকি হাইন হাই কক মা রই কলাঙ্গ নরক নিন হাইন হাই জরা কিটিংয়ে মালাই লাইফিনাই কবুন কক রকন তৈ সালাইনাই তাই ক্রংলাইনাই তাই খনাতক রেজাব মং রকন চিং খালাইনাই তাবনি বাকি আশক নিত থাকতে থাকতে খনাতক রেজাব মং খনাউই চং গতলাইনাই

আজকের এই ব্যস্ততায় ভরা দ্বীপ্রহরে চলুন কিছুক্ষণের জন্য ঘড়ির কাঁটাকে উল্টো দিকে ঘুরিয়ে নিয়ে যাই। স্বাগতম স্বাগতম সবাইকে, শুনছেন এফএম উচ্চান্ত 101.3 MHz প্রচার তরঙ্গে। আর আপনাদের সঙ্গে আমি আজকে আপনাদের সফর সঙ্গী, আপনাদের বন্ধু অনিন্দিতা রয়েছে।

শ্রোতা বন্ধুরা, আজকে মঙ্গলবার, আর মঙ্গলবারে আমাদের অনুষ্ঠানমালা যেভাবে সাজানো রয়েছে, প্রথমেই থাকছে চিরায়ত পর্ব। আর আজকের চিরায়ত পর্বে আপনাদের শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের একটি ছোট গল্প পাঠ করে শোনাব। সেই ছোট গল্পটি তো পাঠ করব শিবেনবাবুর স্কুল, কিন্তু তার আগে বলি, মানে লেখক পরিচিতি যাকে বলে, লেখক পরিচিতি যখন বলতে চাই, মানে শীর্ষেন্দু মুখোপাধ্যায়কে নিয়ে দু কথা বলতে গেলে তার মধ্যে আড়াই কথা বলা হয়ে যেতে চায়, তার ছোটদের জন্য লেখা নিয়ে। আর হবেই বা না কেন, খুব কম সাহিত্যিকই পেরেছে

নিরবিচ্ছিন্নভাবে লিখতে। আর লিখতে লিখতে একরকমের আলাদা জগৎ, একটা সমান্তরাল পৃথিবী আমাদের মনের মধ্যে জাগিয়ে তুলতে, অলিক কিছু চরিত্রকে এত বেশি বিশ্বাসযোগ্য করে তুলতে যে তাদের মনে হয় নিজেরই পাড়ার মানুষ, গঞ্জের আবহাওয়াকে এমন স্পৃশ্য করে তুলতে শহরের বিকেলে বিকেল আর মন টানে না, কিন্তু তিনি পেরেছেন। তো আজকে উনারই একটা খুব সুন্দর একটা ছোট গল্প শিবেন বাবুর স্কুল আজকের চিরায়ত পর্বে আপনাদের পাঠ করে শোনাতে চলেছি, সঙ্গে থাকবেন।

সকালে বেড়াতে বেরিয়ে মহেন্দ্রবাবু একটা ভাঙা পরিত্যক্ত স্কুল বাড়ি দেখে দাঁড়িয়ে পড়লে। স্কুল বাড়ি দেখলেই চেনা যায়, লম্বা মতো বাড়ি, সার সার ঘর, মাঝখানে একটা উঠোন মতো। তিনি 30 বছর নানা স্কুলে পড়িয়েছেন। এই সবে রিটায়ার করে হরিপুরে খুর শ্বশুরের বাড়িতে কয়েকদিন বিশ্রাম নিতে এসেছেন। একটা লোক সামনের মাঠে খোঁটা পুঁতছিল, তাকেই জিজ্ঞেস করলেন, বাপু হে, এটা যেন স্কুল বাড়ি মনে হচ্ছে, তা এরকম ভগ্নদশা কেন? ভগ্নদশা ছাড়া উপায় কি বলুন, শিবেন রায় স্কুল খুলেছিলেন কিন্তু মোটে ছাত্রই হয় না, তাই উঠে গেছে। বলো কি, তা ছাত্র হয় না কেন? আগে এ হলো গরিবের গা, ছেলে পুলেদের পেটে ভাতে জোগাড় করতে কাজে লেগে পড়তে হয়, পরবার ফুরসত কোথায় বলুন? তাহলে তো বড়ই মুশকিল, এক কাজ করলে হয় না? যদি বিকেল বা সন্ধ্যের দিকে ক্লাস করা হয় তাহলে? লোকটা গম্ভীর মুখে মাথা নেড়ে বলে, তার আর জোনই কর্তা, কেরোসিনের যা দাম হয়েছে তা কহতব্য নয়। শুধু দামই নয়, মাথা খুঁড়লেও তেল পাওয়া যায় না এখানে, তাই সন্ধে হতে না হতেই গোটা গা ঘুমেই একেবারে ঢলো ঢলো। সন্ধ্যের পর এ গায়ে আলোর ব্যবস্থা নেই, অন্ধকারে কি লেখাপড়া হয়?

মহেন্দ্রবাবু শিক্ষাপ্রতি মানুষ, শিক্ষা জিনিসটা মানুষের জীবনে কত প্রয়োজন তা তিনি ভালোই জানেন, তাই বললেন। কিন্তু বাপু হে, শিক্ষার তো একটা দাম আছে। লোকটা একগাল হেসে বলে, তা আর নেই, শিক্ষা বড্ড উপকারী জিনিস মশাই। দু চারটে ইংরেজি বকুনি ঝাড়লেই আমি দেখেছি গা বেশ গরম হয়ে ওঠে, শীতকালেও ঘামের ভাব হয়। তারপর ধরুন এই ইতিহাস দুপাতা পড়লেই এমন চমৎকার ঘুম এসে যায় যে এক ঘুমের রাত কাবার। অঙ্ক কষতে বসলে খিদে চাগার দেবেই কি দেবে, এক থালা পান্তা খেয়ে অঙ্ক কষতে বসেই খিদের চোটে উঠে পড়তে হয়েছে। মহেন্দ্রবাবু একটু হতাশ হলেন বটে, কিন্তু তিনি ধৈর্য হারালেন না, বললেন, তা বাপু, স্কুলটা চালু করার একটা ব্যবস্থা করা যায় না? লোকটা কাঁচু মাচু মুখে বললেন, শিবেনবাবু পটল তুলেছেন, তার ছেলে মেয়েরা ব্যবসা বাণিজ্য নিয়ে ভারী ব্যস্ত, এই স্কুলের পেছনে কে টাকা ঢালবে বলুন, ছাত্রও নেই। তাই তো বড় সমস্যায় পড়া গেল দেখছি। মহেন্দ্রবাবুর খুড়শ্বশুর পাঁচকড়ি সবাদ্দার বললেন, শিবেনবাবু স্কুলের কথা বলছো নাকি বাবাজি? ও তো এখন সাপ খোপের আড্ডা। শিবেনবাবু ভালোভাবে স্কুল তৈরি করলেন বটে, কিন্তু চালাতে পারলেন কই? আর এই গাঁয়ের লোকের লেখাপড়া শেখার গরজও নেই। শুনছি শিবেনবাবুর ছেলেরা স্কুল বাড়িতে গুদাম ঘর বানাবে। মহেন্দ্রবাবু শিক্ষা প্রতি মানুষ দমলেন না, পরদিনই গিয়ে শিবেনবাবুর বড় ছেলে গোবিন্দর সঙ্গে দেখা করে বললেন, স্কুলটা আবার চালু করলে ভালো হয়। গোবিন্দ ঠোঁট বেঁকিয়ে বলে, ট্যাকের করি আর কতকাল গচ্চা দিতে হবে বলুন তো, বাবা তো কম টাকা ঢালেননি, আজ অবধি কটা মাধ্যমিক টপকেছে তা জানেন? 50 জন নয়, আর তাই বানা হবে কেন, যা ভূতের উৎপাত। মহেন্দ্রবাবু অবাক হয়ে বলেন, ভূতের উৎপাত, সে আবার কি? তবে আর বলছি কি, দিনে দুপুরে খাতা পেন্সিল টেনে নিয়ে যায়, চেয়ার টেবিল উল্টে দেয়, ব্ল্যাকবোর্ড মুছে দেয়, পরীক্ষার সময় ক্যানিস্তার শব্দ করে, ইট পাটকেল ছোড়ে, সবাই জের মার হওয়ার জোগাট। মহেন্দ্রবাবু হেসে বললেন, ভূত একটা কুসংস্কার বই তো নয়, নিশ্চয়ই কোনো দুষ্ট লোক আড়াল থেকে এসব করাচ্ছে। গোবিন্দ বলল, তা পটল ঘোষ দুষ্ট নয়, এ কথা কেউ বলেছে কি? হারে বজ্জাত মানুষ ছিল মশায়, গায়ে কোনো ভালো কাজ হতে গেলেই বাগড়া দিত। নতুন রাস্তা হয়েছে, পটল দল বল নিয়ে রাতে এসে রাস্তা কুড়ে রেখে যেত, জলাশয় হচ্ছে, পটল গিয়ে রাতারাতি তাতে ঢেলে রেখে আসত, গাছের চারা লাগালে উপরে ফেলতে লম্হায়ও লাগতো না তার। পটলের আমলে এ গায়ে একটা স্কুলও হয়নি, হলেই মামলা ঠুকে মিথ্যে নালিশ করে কাঁচটাকে আটকে দিত। তা সেই পটলবাবু কোথায় থাকেন? তা কে জানে মশাই, তবে কয়েক বছর হলো সে মারা গেছে। ভেবেছিলাম এবার গা ঝুড়বে, তা কোথায় কি, ভূত হয়ে এখন আমাদের স্কুলটার পেছনে লেগেছে। আমাদেরই কপাল খারাপ, ওই জায়গাটায় পটলের ভিটে ছিল কি না, বাবা জমিটা কিনে নিয়েছিলেন। ব্যর্থ মনোরথ হয়ে মহেন্দ্রবাবু ফিরে এলেন, সব শুনে পাঁচকুড়ি বললেন, বাবা জীবন, গোবিন্দ কিন্তু মিথ্যে কথা বলেনি, এ ওই পটলের ভূতি বটে, তুমি বিশ্বাস করবে না বলিনি, কিন্তু ঘটনা খুব সত্যি। মহেন্দ্রবাবু ঝেঁ দিল, খেয়ে দিয়ে শুয়ে পড়লেন বটে, কিন্তু মটকা মেরে রইলেন। বাড়ির সবাই ঘুমলে চুপিচুপি উঠে খিড়কি খুলে বেরিয়ে পড়লেন, তারপর সোজা এসে পুরো স্কুল

0: ভূতের মোকাবিলা কখনো করেননি বলে মহেন্দ্রবাবু ঠিক বুঝে উঠতে পারছিলেন না। এমত অবস্থায় কি করা উচিত, তবে তার অসম্ভব সাহস, বুদ্ধিও বড় কম নয়। সামনে যে ক্লাস ঘরটা দেখলেন সেটাতেই ঢুকে পড়লেন মহেন্দ্রবাবু। ঘুটঘুটটি অন্ধকার, ইঁদুরের কিচমিচ শোঁড়া যাচ্ছে, ঝিঝি ডাকছে, চামচিকে উড়ে বেড়াচ্ছে। মহেন্দ্রবাবু মাথায় মুখে হাতে মাকড়সার জাল টের পাচ্ছেন, চারদিকে বিচ্ছিরি গন্ধ। মহেন্দ্রবাবু গলা খাঁকরি দিয়ে খুব গম্ভীর ভাবে ডাকলেন, পটলবাবু। কেউ জবাব দিল না। পটলবাবু শুনতে পাচ্ছেন? কোনো শব্দ নেই। পটলবাবু, আমি হলাম মহেন্দ্র মাস্টার, বহু গাধা ঠেঙিয়ে মানুষ করে দিয়েছি, বুঝলেন? অন্ধকারে হঠাৎ সামনে একটা সাদা মতো কি যেন দেখা গেল, না কোনো মূর্তি টুর্তি নয়, খানিকটা কুয়াশার মতো ব্যাপার। কিন্তু হঠাৎ একটা খ্যাকানো গলায় কি যেন বলে উঠল, কে রে, কার এত বুকের পাটা যে রাত বিরেতে ডাকাডাকি করছিস? বললুম তো মহেন্দ্র মাস্টার, গাধা পিটি মানুষ বানাই। তা মরতে এখানে কেন, আর জায়গা নেই? এই জায়গায় আমার পছন্দ। আজ থেকে রোজ নিশুত রাতে এসে আমি আপনাকে লেখা পড়া শেখাব।
1: হ্যাঁ, লেখা পড়া আমাকে?
0: যে আগে আপনার কথা শুনে মনে হলো আপনার ভেতরে এক অবিদ্যার বাস, তাকে তাড়াতে হলে বিদ্যের দরকার। আপনি তৈরি থাকুন, কাল থেকেই আমি আপনাকে পড়ানো শুরু করব। প্রথমে মুগ্ধাবাদ, তারপর বর্ণপরিচয়, তারপর ব্যাকরণ, কথামালা, হিতোপদেশ। শেখালেই হলো, যদি না শিখি? সহজে শিখবেন না সে আমি জানি, কিন্তু আমি তো ছড়বার পাত্র নই। দেখো মাস্টার, মানে মানে সরে পড়ো, নইলে এমন সব কাণ্ড করব যে পালানোর পথ পাবে না। দেখুন না, চেষ্টা করে ক্ষত ডাকাত ছেলেকে জল করে এনেছি, আপনি তো কিছুই নন। আচ্ছা টিটিয়া, তো যে আগে ও তোমার কম্ব নহে, যখন স্কুলে পড়তুম তখন কত মাস্টার কত চেষ্টা করেছে আমাকে শেখাতে পারিনি, তুমি কোথা থেকে উদয় হলে? হে বাপু, উদয় যখন হয়েই পড়েছি তখন আর সহজে হস্ত যাচ্ছি না, বুঝলেন পটলবাবু? পটলবাবুর ভূত একটু চুপ করে থেকে বলল, তার মানে তুমি সহজে টিট হওয়া লোক নও। আগে না, তোর বাপু আমাকে লেখাপড়া শিখিয়ে হবেটা কি? তার চেয়ে যাদের লেখাপড়া শিখলে কাজ হয় তাদেরই পড়াও না। কিন্তু আপনার জন্য যে স্কুলটা উঠে গেছে, ঠিক আছে বাপু স্কুল হোক, আমি বরং তখন পাশের গায়ে হাওয়া কেটে যাব, ঠিক তো? হ্যাঁ হ্যাঁ, তোমার মতো মদখত লোকের পাল্লায় পড়লে কি আর কিছু করার থাকে? মহেন্দ্রবাবু হাসলেন। পাঁচ দিনের মধ্যে শিবেনবাবুর স্কুল চালু হয়ে গেল। স্কুলের হেডমাস্টার হলেন মহেন্দ্রবাবু।

আজকে চিরায়ত পর্বে শুনছিলেন শিবেন বাবুর স্কুল। এই ছোট্ট গল্পটি লিখেছেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়।

মায়ের মন তো তাই হয়তো আগাম অশনি সংকেত পেয়েছিল। তিনি হয়তো বুঝতে পেরেছিলেন তার সন্তানের পরমায়ু অত্যন্ত কম। আগের দুই সন্তানকে অকালে হারিয়েছিলেন মা, সে কারণেই তার দিদির কাছে তিন মুঠো খুদের বিনিময়ে বিক্রি করেছিলেন ছেলেকে, যাতে তার সন্তান দীর্ঘায়ু হয়। সেই থেকেই তার নাম হয়েছিল ক্ষুদিরাম। কিন্তু সে ছিলেন মন কেঁদেছিল পরাধীন ভারত মাতার জন্য। এই ছেলের নির্ভীকতায় চমকে উঠেছিল ফাঁসির আদেশ দেওয়া ব্রিটিশ বিচারক মিস্টার কনফোর্ট। ফাঁসির মঞ্চে তার শেষ ইচ্ছে ছিল, যেহেতু তিনি বোমা বাঁধতে পারতেন, তাই ভারতের স্বাধীনতা সংগ্রামকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য স্বাধীনতা সংগ্রামীদের বোমা বাঁধা শিখিয়ে দিয়ে যেতে চান। কারাগারে বসে তিনি মাতসুন্নি, গ্যারিবাল্ডি আর রবীন্দ্রনাথের বই পড়তে চেয়েছিলেন। ব্রিটিশ বিরোধী সশস্ত্র আন্দোলন করতে গিয়ে মাত্র 18-র একটি ছেলে হাসি মুখে ফাঁসির মঞ্চে উঠে দাঁড়ালেন। নির্ভীক তরতাজা যুবক, এক মুহূর্তের জন্য মৃত্যু ভয় যাকে পরাজিত করতে পারেনি। ওই ফাঁসিটাই বোধহয় তাকে অমর করে গেল। না, বার খেয়ে ক্ষুদিরাম হওয়া যায় না। ক্ষুদিরাম হতে গেলে বুকের মধ্যে আগ্নেয়গিরিকে বাঁচিয়ে রাখতে হয়, তিল তিল করে নিজেকে খাপ খোলা তলোয়ার বানাতে হয়, মৃত্যু ভয়কে জয় করে মেঘলা আকাশে সূর্যোদয় ঘটাতে হয়। ক্ষুদিরাম হতে গেলে মাত্র 18-তে শিখিয়ে যেতে হয় মাতৃভূমির প্রতি দায়বদ্ধতা। কার নাম? মৃত্যুঞ্জয়ী ক্ষুদিরাম, যার কাছে জীবনটাই তুচ্ছ ছিল। বিপ্লবী ক্ষুদিরামের মতো না হোক, তবে কেউ একজন জন্মাক, যার প্রতিবাদের আগুনে অন্তত গণতন্ত্রের নামে যে রাজনীতি চলছে বা যেগুলো চলে আসছে সুদীর্ঘকাল ধরে, সেগুলো যেন নিপাত যাতে ঘটে। আরেকজন ক্ষুদিরাম বসু জন্মনিক, যাকে সকলে বিপ্লবী নামে আখ্যা দিতে পারে। আজ সেই হাসি মুখ

হ্যাঁ, প্রথম যে গানটার একটা ইনস্ট্রুমেন্টাল আপনাদের শুনিয়েছিলাম, পাতার বাঁশুরি গানটা শুনেছিলেন তো, একে বলে মাটির সুর। তা বন্ধুরা, যখনই লোকগানের কথা ওঠে আমাদের মন কিন্তু স্বতঃস্ফূর্তভাবেই চলে যায় সেই কুষ্টিয়ার চেউরিয়ার সাঁইজির আগ্রায়। কারণ লোকগান কেবল বিনোদন নয়, লোকগান হলো জীবনের দর্শন, এক অদ্ভুত আত্মোপলব্ধি। সেই আত্ম উপলব্ধি থেকে লালন ফকির বলে গেছেন, খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়, যে সুর আমাদের জাতপাত ধর্ম উঁচু নিচু মানুষে মানুষে বিভেদ সব কিছু ভুলে শুধু মানুষ হতে শেখায়। এমনি আসর আমাদের হৃদ মাঝারের আসর, যেখানে আপনারা আপনাদের পছন্দের লোকগানের অনুরোধ আমাদের জানাবেন। হ্যালো, নমস্কার, কে রয়েছেন? টিঙ্কু বলছেন, বলুন। সাইকেলের দুদিক চাকা, আচ্ছা ঠিক আছে, মধ্যে ফাঁকা, ঠিক আছে ঠিক আছে, ধন্যবাদ। হ্যালো, নমস্কার।

0: হ্যালো, হ্যাঁ বলুন
1: আমি লক্ষ্মী বলছি, মলয়নগর থেকে।
0: বলুন।
1: আমাকে একটি লোকগীতি শুনে দিবেন।
0: হুম,
1: একে একে মিলে গেল, শূন্য পূরণ হলো না, গুরু তোমার পাঠশালাতে অঙ্ক শেখা হইল না।
0: আচ্ছা ঠিক আছে,
1: ঠিক আছে,
0: নিশ্চয়ই,
1: ধন্যবাদ।
0: ধন্যবাদ আপনাকেও, ধন্যবাদ। হ্যালো, নমস্কার।
2: হ্যালো,
0: হ্যালো,
2: রামনগর থেকে সুশীল কুমার নাথ।
0: হ্যাঁ বলুন।
2: বলছি, ইমন চক্রবর্তীর মনের মতো পাগল পেলাম না, শুনিয়ে দেবেন।
0: নিশ্চয়ই, উনি,
2: ধন্যবাদ আপনাকে।
0: ধন্যবাদ।

0: हेलो नमस्कार। हेलो, हाँ
1: हेलो नमस्कार।
0: बोलूँ
1: হ্যাঁ, কোয়াই থেকে বলছি, উত্তম দাস।
0: বলুন।
1: হ্যাঁ, ওই লালনের গান শোনাতে পারবেন?
0: নিশ্চয়ই, কোন গানটি আপনি শুনতে চাইছেন বলুন।
1: লালনের যে কোনো একটা গান শুনিয়ে দিন আপনার পছন্দ অনুযায়ী।
0: ঠিক আছে, অবশ্যই শোনাবো, ধন্যবাদ আপনাকে। চলুন, যে বন্ধুরা আমাদের অনুরোধ রেখেছেন আমাদের কাছে, তাদের পছন্দে একে একে চলে যাচ্ছি। প্রথমেই যাচ্ছি টিঙ্কুবাবুর পছন্দের লোকগানে।

শুনছিলাম টিঙ্কুবাবুর এই পছন্দের গানটি, সাইকেলের দুদিক চাকা। বেশ ভালোই লাগলো। চলুন লক্ষ্মীদেবীর পছন্দের গানে যাচ্ছি, একে একে মিলে গেলো।

দুঃখিত লক্ষ্মী, তোমার গানটি মনে হয় আমি পেলাম না, তার বদলে এই গানটি শুনিয়ে দিচ্ছি তোমাকে আনন্দগোপাল দাস বাউলের কণ্ঠে।

নেই, কোনো জটিল ব্যাকরণ নেই, শেফ বুক ছেঁড়া আবেগ আর একটা একতারা, ব্যাস তাতেই মা তো আর পুরো বাংলা। তো এবারে যাব উত্তমবাবুর পছন্দের গানে। উনি লালন গীতি শুনতে চেয়েছেন, যে কোনো লালন গীতি চলুন উত্তমবাবু, আমারই পছন্দের একটা লালন গীতি শম্পা বিশ্বাসের কণ্ঠে এবারে রইল আপনার জন্য।

শ্রোতা বন্ধুরা, আপনারা টিউন করে রেখে আপনারা টিউন করে রেখেছেন 101.6 মেগাহার্জ প্রচার তরঙ্গে FM উচ্চান্ত। তো আজকের এই মুহূর্তের আমাদের পথ চলাটা কিন্তু একদম অন্যরকম। আজকের এই মুহূর্তের পথ চলা শুধুই মাটির টানে, সুরের টানে। হ্যাঁ, আপনাদের পছন্দের গানে আমরা হারিয়ে যাব, আমাদের সে করে কথা বলব বাংলার লোকগান নিয়ে। বাংলার লোকগান যার মধ্যে লুকিয়ে আছে আমাদের মাটির গন্ধ, নদীর বয়ে চলা আর গ্রামের মেঠো পথের গল্প। সেখানে কোনো সাজানো গোছানো অর্কেস্ট্রা

এই অমূল্য মানব জনম। সারাদিন আমরা অনেক কিছুই চেতনে করি আর অবচেতনে করি, অনেক পাপ কাজ করে থাকি, অনেক অন্যায় করে থাকি। হয়তো ঠিক করার পরে মনে করি যে পাশের লোকটা দেখলো না, বা ঠিক পাড়ার প্রতিবেশীটা দেখতে পেলো না, কিন্তু যিনি দেখার, যিনি আমাদের সবার সুতোটা ধরে রেখেছে, সেই ওপরের পরমগুরু, তিনি সবটাই দেখছেন, তার চোখকে কিছুই ফাঁকি দেওয়া যায় না। তাই আবারও বলছেন, সৎপথে থাকো, সৎগুরুর হাত ধরে থাকো, কেননা এই মানব জন্ম অমূল্য জন্ম। একবার

শুনছিলেন এই লালন গীতি শম্পা বিশ্বাসের কণ্ঠে। গানটি শুনতে শুনতে কোথায় যেন হারিয়ে গিয়েছিলাম, তাই না? আসলে রেডিওর এই একটাই জাদু, এক নিমেষে শহরের যানজট থেকে সোজা নদীর পাড়ে বা বাউলের আখড়ায় আপনাকে নিয়ে যেতে পারে। আচ্ছা, লোকগানের একটা দারুণ দিক কি জানেন, লোকগান কিন্তু কোনো নির্দিষ্ট সময়ের ফ্রেমে বাধা থাকে না। শতাব্দী পেরিয়ে আজও শাহ আব্দুল করিম, লালন শাহী, হাসুন রাজা কিংবা রাধারমণের গান আমাদের সমসাময়িক মনে হয়। আমরা আজকের ফোক স্টুডিও বা ফিউশন মিউজিকেও যখন এই লোকগানগুলো শুনি আমাদের পা দুলবেই দুলবে। চলুন পরের গানে যাচ্ছি। পরের গানটির জন্য অনুরোধ এসেছে জিরানিয়া থেকে, ঝর্ণা ভট্টাচার্যের কাছ থেকে। উনি শুনতে চেয়েছেন তুমি আমার বোন, না না, উনি শুনতে চেয়েছেন গলার হার খুলে রাখো ও গো ললিতা। এখানে বলি এই যে গানটা, শ্রীকৃষ্ণ যখন বৃন্দাবন ছেড়ে মথুরায় চলে যাচ্ছেন তখন বৃন্দাবনের অন্যান্য যে অধিবাসীরা ছিলেন তাদের মতো শ্রী রাধিকাও ভেঙে পড়েন। তিনি মনে করেন তার জীবনের যা কিছু সৌন্দর্য সবই যেন মিথ্যে হয়ে গেছে এক লম্পায়, আর সেই মিথ্যে সাজকে তিনি খুলে ফেলে দিতে চান। তাই তিনি বলছেন আমার গলার হার খুলে নেগো সখী। আচ্ছা, গানটার লিরিক্সটা, যে লিরিক্সটা উনি পাঠিয়েছেন সেখানে একটু গণ্ডগোল রয়েছে। চলুন শম্পা বিশ্বাসের কণ্ঠে আরও একবার এই গানটা শুনি।

0: শুনছিলেন এই গানটি শম্পা বিশ্বাসের কণ্ঠে? গলার হাল খুলে নে গো ললিতে, চলুন যাচ্ছি পরের গানে, কিন্তু বন্ধুকে রয়েছেন সঙ্গে। হ্যালো, নমস্কার।
1: হ্যালো,
0: হ্যালো, বলুন,
1: পল বলছি।
0: কে বলছেন কে বলছেন?
1: আমি একটা গান শুনতে চাই।
0: আমার আপনার নামটা আরো একবার বলতে হবে।
1: রীনা পাল, রীনা
0: আচ্ছা আচ্ছা
1: পাল।
0: আচ্ছা আচ্ছা, রীনা দেবী বলুন।
1: হ্যাঁ, এ মাটির ভিতরে হবে ঘর, মনরে কেন বাঁধি দালান ঘর।
0: আচ্ছা, এই মাটির ভেতরে,
1: হ্যালো,
0: এই মাটির ভেতরে হবে ঘর, তাই তো?
1: হবে ঘর,
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
1: মন আমার কেন বাঁধি দালান ঘর।
0: ঠিক আছে, শুনতে থাকুন, আপনার পছন্দের গানটি শুনুন।
1: ভালো থাকবেন,
0: ভালো থাকবেন, আপনিও ভালো থাকবেন।

0: শুনছিলাম এতক্ষণ এই লালন গীতিটি, দেখি বন্ধু কে রয়েছেন পরের বন্ধু। হ্যালো, নমস্কার।
1: হ্যালো, নমস্কার।
0: নমস্কার, বলুন।
1: আমি শ্যামলী মাঝের থেকে বলছি, দেবব্রত।
0: হ্যাঁ, দেবব্রত বাবু বলুন।
1: আমি একটি গান শুনছিলাম, আমি বউ পাগলা, তখন বলতেন
0: আমি বউ পাগলা।
1: বউ পাগলা, বউ পাগলা,
0: আচ্ছা, আমি বউ পাগলা বিবির গোলাম, এমন তো এই সঞ্জিত মণ্ডলের কণ্ঠে আস। হ্যাঁ, কার কণ্ঠে শুনবেন? তপন বসু? ও আচ্ছা, স্বপন বসুর কণ্ঠে। আচ্ছা, আপনি আগে শুনতেন না? দুঃখিত, আমি হয়তো খুঁজে পেতে আমার একটু সময় লাগবে, আপনি সঞ্জিত মণ্ডলের কণ্ঠে শুনুন না। ঠিক আছে, ধন্যবাদ। আরও রয়েছে, আচ্ছা আগে শ্রোতা বন্ধুকে তার গানটি শুনিয়ে দিই, সঞ্জিত মণ্ডলের কণ্ঠে আমি বউ পাগলা।

0: শুনলাম এই গানটি যাচ্ছি পাটের কানে, বন্ধু কে রয়েছেন? হ্যালো, নমস্কার, কে রয়েছেন?
1: হ্যালো,
0: হ্যালো,
1: আমি আনন্দ আকাশ পেতে আছি।
0: বলুন।
1: আমি তো গান শুনলাম, মানে মাটির গাছে লাউ ধরেছে এই গানটা কি?
0: মাটির গাছে
1: লাউ ধরেছে, লাউ যে বড় সেবা আগে।
0: মাটির গাছে লাউ ধরেছে, ঠিক আছে। না, এই গান আমি শোনাতে পারবো না, আপনি অন্য কোনো গানের অনুরোধ করুন।
1: তাহলে এটা শুনতে পারবো? মানে আমি গরিব ঘরের ছেলে, আমি বাউল গান করি।
0: কার লেখা এটা?
1: গান লেখা তো এরকম না, মানে গানটা তো আমি মোবাইলে শুনি আর কি।
0: আমি গরিব, না এই গানটাও নেই, আপনি অন্য একটু লাইনে থাকুন। আমি গরিব ঘরের ছেলে, আমি গান করি।
1: বাউল গান করি আর কি।
0: বুঝতে পেরেছি, কিন্তু এটার কোনো এমন না, এই ধরনের গান আপনি যেগুলো আপনি শুনছেন মোবাইলে, দুঃখিত আমি বিশেষ কারণের জন্য এই গানগুলো আপনাকে শোনাতে পারবো না, আপনি অন্য কোনো গানের অনুরোধ করুন।
1: তাহলে এটা শুনতে পারবো? মানে বাদলা হাওয়া, বাদল দিনে গানটা,
0: এ তো বাউল গান নয়, এ তো রবীন্দ্রসঙ্গীত, আপনি বাউল গান।
1: তাহলে মানে আপনার পছন্দ
0: আচ্ছা ঠিক আছে,
1: হয়েছে।
0: ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে, আমি আমার পছন্দের গান আপনাকে শুনিয়ে দিচ্ছি। হ্যালো, নমস্কার, কে রয়েছেন?
2: হ্যালো,
0: বলুন।
2: হ্যালো,
0: বলুন, শুনতে পাচ্ছি, আপনি বলুন।
2: হ্যাঁ, আমি একটা গানের কথা বলছি, শিল্পীর কথাটা মনে নেই।
0: আচ্ছা
2: হ্যালো,
0: বলুন।
2: হ্যালো, একটা গান লোক গীতি, আমি গিয়ে স্টার্টিং এ বলছি। হ্যালো,
0: হ্যাঁ শুনছি, আপনি বলুন।
2: লোক গীতি, যতই যাও না মন্দির মসজিদ, যতই করো গঙ্গা স্নান, মা বাবাকে ভালো না বাঁচলে পুষ্টি হয় না ভগবান।
0: বুঝতে পেরেছি আমি গানটা, গানটা আমি বুঝতে পেরেছি। ঠিক আছে, চলুন আপনাকে শুনিয়ে দিচ্ছি গানটা।

0: চলুন দেখি বন্ধু কি রয়েছেন সঙ্গে। হ্যালো নমস্কার।
1: হ্যালো নমস্কার ম্যাডাম।
0: হ্যাঁ বল, বলো কি বলছো?
1: আমি আগরতলা থেকে মানুষ বলছিলাম।
0: হ্যাঁ বলো মানুষ।
1: আমি একটি গান শুনতে চাই।
0: আচ্ছা কি গান?
1: ভালো করিয়া বাজান গো দোতার।
0: আচ্ছা ভালো করিয়া বাজান গো দোতারা। ঠিক আছে অবশ্যই মানুষ, তোমার পছন্দের গানটি আমি কালিকা প্রসাদের কণ্ঠে দুহার ব্যান্ডের সকল শিল্পীদের কণ্ঠে তোমাকে শুনিয়ে দিচ্ছি।

0: শুনলেন এই গানটি, ব্যান্ড দোহারের কণ্ঠে। শ্রোতা বন্ধুরা, ঘড়ির কাঁটা বলছে 3:54। আজকের মতো আমাদের সুরের খেয়া ভাসানোর সময় প্রায় শেষ হয়ে এলো। অর্থাৎ আমরা যে লোকগানের সুরের খেয়ায় এতক্ষণ হৃদমাঝারের নৌকায় বেয়ে ভাসছিলাম, তবে সেটা কিন্তু ভাসানোর সময় প্রায় শেষের। তবে যাওয়ার আগে একটা কথাই বলবো, প্রযুক্তির যুগে আমরা যতই আধুনিক হই না কেন, নিজের শেকড়টাকে ভুলে গেলে চলবে না। মাঝে মাঝেই এমন লোকগানের সুরকে নিজের লোকগানের সুরে নিজেকে একটু ভিজিয়ে নেবেন, দেখবেন একদম মনটা একদম ফ্রেশ লাগছে। আর একটা অনুরোধ নেব, তারপরেই আমাদের ফেলে আসা দিনের গানের অনুষ্ঠানে ঢুকে পড়বো আরও একবার সেই ব্যস্ততার ভরা। হ্যালো, নমস্কার, কে রয়েছেন?
1: হ্যালো
0: হ্যালো, নমস্কার, কে রয়েছেন?
1: হ্যাঁ হ্যালো, আমি জানি আমার থেকে গোবিন্দ বাহাদুর রায় বলছিলাম।
0: হ্যাঁ বলুন বলুন।
1: আমি ওই খাঁচার বিস্তর ও চিন পাখি কেমনে আসা যায় গানটি শুনতে চাই।
0: আচ্ছা ঠিক আছে, অবশ্যই, ধন্যবাদ আপনাকে। খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়, চলুন গোবিন্দবাবু, এই গানটি রইল আপনার জন্য, রুনা লায়লার কণ্ঠে।

সময় এখন সংবাদ শিরোনামের। আমাদের হৃদমাঝারের আজকের পর্ব এখানেই শেষ করছি। চলুন এবারে এক নজর আজকের সংবাদ শিরোনামে।

মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা আজ নতুন দিল্লির সংসদ ভবনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে মুখ্যমন্ত্রী ত্রিপুরার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে তাকে অবহিত করেন এবং রাজ্যের উন্নয়ন ও সামগ্রিক অগ্রগতি সম্পর্কিত বিষয়গুলো নিয়ে আলোচনা করেন। জিমের মাধ্যমে স্বচ্ছতার সাথে সরকারি ক্রয় নিশ্চিত করার জন্য ত্রিপুরাকে স্বীকৃতি জানাল কেন্দ্রীয় সরকার। গতকাল নতুন দিল্লির ভারত মণ্ডপমে জিমের দশম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে ত্রিপুরাকে সম্মানিত করা হয়েছে। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বাণিজ্য শিল্প মন্ত্রী পীযূষ গোয়েল। রাজ্য সরকারের অর্থ দপ্তরের অতিরিক্ত সচিব ডক্টর অকিঞ্চন সরকার অনুষ্ঠানে সম্মাননা গ্রহণ করেন। বিপ্লবী স্বাধীনতা সংগ্রামী ক্ষুদিরাম বসুর আজ 119তম আত্মত্যাগ দিবস। সমগ্র দেশ আজ তাকে শ্রদ্ধা জানাচ্ছে। 1908 সালের আজকের দিনে বাংলার বিপ্লবীদের মধ্যে তাকেই প্রথম ব্রিটিশরা প্রাণদণ্ড দিয়েছিলেন। এ উপলক্ষে আজ সকালে শহীদ ক্ষুদিরাম বসু স্মৃতি রক্ষা কমিটির পক্ষ থেকে আগরতলার উজ্জয়ন্ত প্রাসাদ প্রাঙ্গণে তার মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। কেন্দ্রীয় সরকার জানিয়েছে, এখনও পর্যন্ত সারা দেশে 10 কোটি 33 লক্ষেরও বেশি ফার্মার আইডি তথা কৃষক পরিচিতি নম্বর তৈরি করা হয়েছে। এই আইডির মাধ্যমে ডিবিটির সুবিধা পাওয়া যায়। পাশাপাশি এটি ঋণ প্রাপ্তি ও দুর্যোগকালীন সহায়তার ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করে। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ প্রতিমন্ত্রী রামনাথ ঠাকুর এক লিখিত উত্তরে জানিয়েছেন, কৃষকরা নিজেরাই নিজেদের মোবাইল ফোন ব্যবহার করে কৃষক আইডির জন্য নিবন্ধন করতে পারবেন। রাজ্যে ডিজিটাল আন্তঃসংযোগযোগ্য এবং নাগরিক কেন্দ্রিক স্বাস্থ্য পরিষেবা ব্যবস্থা গড়ে

গড়ার লক্ষ্যে ইন্টিগ্রেটেড হেলথ ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের ওপর একটি কর্মশালা আজ আগরতলার প্রজ্ঞা ভবনে অনুষ্ঠিত হয়। একই সঙ্গে সমন্বিত ডিজিটাল স্বাস্থ্য ব্যবস্থার বাস্তবায়নের জন্য পশ্চিম ত্রিপুরা জেলাকে রাজ্যের স্টেট মডেল ডিস্ট্রিক্ট হিসেবে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সরকারের ন্যাশনাল হেলথ অথরিটির চিফ এক্সিকিউটিভ অফিসার ডক্টর সুনীল কুমার বর্ণওয়াল। তিনি বলেন, হেলথ ম্যানেজমেন্ট ইনফরমেশন হল একটি সমন্বিত ডিজিটাল স্বাস্থ্য প্ল্যাটফর্ম, যার মাধ্যমে রাজ্য ও জেলা হাসপাতাল থেকে শুরু করে কমিউনিটি হেলথ সেন্টার, প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, উপস্বাস্থ্যকেন্দ্র এবং ফ্রন্টলাইন স্বাস্থ্যকর্মীদের একটি আন্তঃসংযোগযোগ্য ডিজিটাল ব্যবস্থার আওতায় আনা হবে। শুনলেন সংবাদ শিরোনাম।

0: আজকের এই ব্যস্ততায় ভরা দ্বীপপ্রহরে চলুন কিছুক্ষণের জন্য ঘড়ির কাঁটাকে উল্টো দিকে ঘুরিয়ে নিয়ে যাই। সকলকে স্বাগত জানাচ্ছি, শুনছেন আকাশবাণী এফএম উচ্চান্ত, আর আপনাদের সাথে আমি রয়েছি আপনাদেরই বন্ধু, আজকের সফর সঙ্গী অনিন্দিতা। ফেলে আসা দিনের গানের অনুষ্ঠান, আসলে স্মৃতির অলিন্দে হারিয়ে যাওয়া কিছু সুর, আর যে সুর থেকে যায় আমাদের ভীষণ কাছাকাছি মনের গহীন কোনো একটি কোণে, পুরনো সেই সব দিনের সেই সব মন্ত্র মেলোডি নিয়ে ফেলে আসা দিনের গানের অনুষ্ঠান। প্রথম গানটি অনুখিয়াদা ছায়া ছবি থেকে।
1: কদম মাতা শুভ মিলে

শুনলেন এই গানটি আলোকে আদা আছে, আজ ছবি থেকে অনুষ্ঠান কেমন লাগছে জানাতে ভুলবেন না। হিন্দি সিনেমার ইতিহাসে এমন কিছু গান আছে যা শুধু সুর আর কথার গণ্ডি পেরিয়ে মানুষের আবেগের দলিল হয়ে ওঠে। যত বছরই পার হোক না কেন, এই গানগুলোর আবেদন কোনো দিন ফুরোয় না। সুরের জাদুকর মোহাম্মদ রফির গলায় ঠিক এমনই একটি ঈশ্বর প্রদত্ত ক্ষমতা ছিল। দীর্ঘ ক্যারিয়ারে তিনি হাজারো গান গিয়েছেন, সেই সব গান গাইলেও কিছু গান এমন রয়েছে যেগুলো সরাসরি আমাদের মতো, মানে আমরা যারা শ্রোতারা রয়েছি তাদের হৃদয় ছুঁয়ে যায়। চলুন পরের গানটি আপনাদের শোনাচ্ছি, ইশক পর জোর নেহি ছায়াছবি থেকে মোহাম্মদ রফি এবং লতা মঙ্গেশকরের কণ্ঠে।

0: छोड़ तो नहीं दोगे?
1: क्यों पूछ रही हो?
0: यूं ही।
1: Mm-hmm.

0: শুনলেন এতক্ষণ এই গানটি? ইয়ে দিল দিওয়ানা হ্যায় দিল তো দিওয়ানা হ্যায়, ইশক পর জোর নেহি ছায়া ছবি থেকে। একটা সময় ছিল যখন গান মানেই ছিল কেবল কথা সুরের এক মায়াবী জগৎ, যেখানে রফিকণ্ঠের আবেগ হৃদয় ছুঁয়ে যেত, কিশোর কুমারের কণ্ঠে থাকত জীবন আর আনন্দের তোলা, আর লতার সুরের জাদু তো আমাদের স্মৃতির পাতায় আজীবন অমর হয়ে আছে। এমনই লতা মঙ্গেশকরের কণ্ঠে একটা অমর সৃষ্টি এই মুহূর্তে ফেলে আসা দিনের গানের আসরে রইল আপনাদের জন্য। আর হ্যাঁ, অনুষ্ঠান কেমন লাগছে জানাতে ভুলবেন না।
1: এক এহসাস হ্যায় জিসে মহসুস কিয়া জাতা।

ফেলে আসা দিনের গান। হ্যাঁ, আজকের পর্বে আমরা শুনবো তেমনই কিছু না বলা গল্প আর সুরের খেলা। আচ্ছা বলুন তো, মান্নাদের সেই জিন্দগি ক্যাসি হ্যায় পেহলি গানটি শুনলে আজও মন একটু থমকে দাঁড়ায় না? কিংবা আর ডি বর্মনের তৈরি কোনো জ্যাজি সুর বাজলে কি পায়ের পাতা আপনা থেকেই দোলা দেয় না? চলুন এবারে চলে যাচ্ছি আরও এমন একটি গানে, একটা ক্লাসিক হিট কিশোর কুমারের কণ্ঠে, আপনাদের শোনাব মিলি ছায়াছবি থেকে। একজন বন্ধু আছেন সঙ্গে। হ্যালো, নমস্কার, কি রয়েছেন? হ্যালো, নমস্কার। হ্যাঁ বলুন।

0: জি আবু, পটের গানে কিন্তু একজন বন্ধু রয়েছেন সঙ্গে। হ্যালো, নমস্কার, কে রয়েছেন?
1: হ্যালো
0: হ্যালো
1: হ্যালো,
0: হ্যাঁ বলুন বলুন, কে রয়েছেন?
1: হ্যাঁ ম্যাডাম, নমস্কার
0: নমস্কার, বলুন।
1: হ্যাঁ, আমি রবীন্দ্র দাস বলছি, বদলি থেকে।
0: হ্যাঁ বলুন।
1: হ্যাঁ, এই যে বজনবীনার যে সংগ্রাম আছে ম্যাডাম, এই কোনটা শোনাতে পারবেন?
0: আমি তো এখন অনুরোধের আসর শোনাচ্ছি না শ্রোতা বন্ধু, আমরা রয়েছি ফেলে আসা দিনের গানের অনুষ্ঠানটি নিয়ে। চলুন পরের গানে যাচ্ছি, লতা মঙ্গেশকর এবং মোহাম্মদ রফির কণ্ঠে অসাধারণ একটি ট্র্যাক এই মুহূর্তে আপনাদের জন্য রইলো।

0: হ্যালো নমস্কার, কে রয়েছেন?
1: হ্যালো
0: হ্যালো,
1: হ্যালো,
0: হ্যাঁ বলো, কে রয়েছ? হ্যালো,
1: হ্যালো,
0: হ্যাঁ শুনতে পাচ্ছি, বলো কে রয়েছ?

ভালোবাসার অনুভূতির ভাষা যুগে যুগে বদলেছে, কিন্তু তার গভীরতা কি বদলেছে? চলুন এবার শুনব প্রেমের একদম খাঁটি এক মেলোডি। পিকচারাইজেশনে রয়েছেন ওয়াহিদা রহমান এবং ধর্মেন্দ্র। গানটিতে কণ্ঠ দিয়েছেন সুসম্রাজ্ঞী লতা মঙ্গেশকর।

0: শুনছিলেন এই গানটি, মুমতাজের উপর পিকচারাইজেশন করা এই অসাধারণ একটা কম্পোজিশন আপনাদের শোনাচ্ছিলাম, মেরে হামদম মেরে দোস্ত ছায়াছবি থেকে লতা মঙ্গেশকরের কণ্ঠে। এবার যেমনটা বলা, অর্থাৎ এই সুরের অলিন্দে ঘুরতে ঘুরতে খুব মনে পড়ে গেল হিন্দি সিনেমার ইতিহাসে এমন কিছু গান আছে যা শুধু সুর আর কথার গণ্ডি পেরিয়ে মানুষের আবেগের দলিল হয়ে ওঠে। যত বছরই পার হোক না কেন, এই গানগুলোর আবেদন কোনো দিন ফুরোয় না। সুরের জাদুকর মোহাম্মদ রফির কলায় ঠিক এমনই এক ঈশ্বর প্রদত্ত ক্ষমতা ছিল, যিনি তার দীর্ঘ কেরিয়ারে হাজারো গান গিয়েছেন, কিন্তু এই গানটার যে একটা গল্প সেটা আপনি, আমি একদম নিশ্চিত যে হয়তো আজকে আকাশবাণী এফএম উচ্চয়ন্তী আপনি প্রথমবার এই গানের পেছনে গল্পটা আপনি জানতে পারবেন। চলুন, একজন বন্ধু রয়েছেন। হ্যালো, নমস্কার। হ্যালো
1: হ্যালো,
0: বলুন।
1: আমি সাউথ ইন্দ্রনগর থেকে বলছিলাম।
0: বলুন, কি বলবেন?
1: আমি একটা গান শুনতে চেয়েছিলাম।
0: আচ্ছা, আমি তো এখন অনুরোধের আসর করছি না, যখন করব তখন আপনি আপনার অনুরোধটুকু রাখবেন, ঠিক আছে? ধন্যবাদ।
1: আচ্ছা আচ্ছা আচ্ছা।

তেমনই এক কালজয়ী গান হলো মেরি আওয়াজ শুনো প্যার কা রাগ শুনো। শোনা যায় এই গানটা শুনে ইন্দিরা গান্ধী এতটাই আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন যে নিজের চোখের জল আটকে রাখতে পারেননি। ঘটনাটি 1967 সালের ননিহাল সিনেমার। ছবিটি বানিয়েছিলেন পরিচালক সাবন কুমার দাগ। তিনি শুধু একজন পরিচালকই ছিলেন না, মানুষের আবেগটা খুব ভালো করে বুঝতেন। আর স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর প্রতি তার ছিল অগাধ শ্রদ্ধা। 1964 সালের 27 মে যখন জওহরলাল নেহরু মারা যান, তখন পুরো দেশ শোকে স্তব্ধ হয়ে গিয়েছিল। এই ঘটনা সাবন কুমারকে ভীষণভাবে নাড়া দেয়। নেহরু শুধু একজন নেতাই ছিলেন না, ছিলেন কোটি কোটি মানুষের স্বপ্ন আর ভরসার প্রতীক। তার মৃত্যুর পর সাবন কুমার ঠিক করেন তিনি এমন একটা সিনেমা বানাবেন যা ভবিষ্যৎ প্রজন্মের কাছে নেহরুর স্মৃতিকে চিরকাল বাঁচিয়ে রাখবে। আর এই ভাবনা থেকেই ননিহাল সিনেমায় এমন একটা গান রাখার সিদ্ধান্ত নেওয়া হয় যা মানুষের আত্মাকে ছুঁয়ে যাবে। গানটি লেখার দায়িত্ব দেওয়া হলো বিখ্যাত কবি কাইফি আজমিকে। কাইফি সাহেব যখন গানটা লিখলেন, তিনি শুধু একজন রাজনেতার কথা লিখলেন না, বরং গানের লাইনে লাইনে ফুটিয়ে তুললেন একজন পিতা, একজন অভিভাবক আর পথপ্রদর্শকের চলে যাওয়ার এক চরম শূন্যতা। এবার প্রশ্ন উঠল, এই ভারী আর আবেগী কথায় গলা দেবেন কে? সবার মুখে তখন একটাই নাম, মোহাম্মদ রফি সাহেব তখন তার কেরিয়ারের একেবারে তুঙ্গে। দুঃখ, প্রেম, ভক্তি সব ধরনের অনুভূতি তার গলায় যেন জীবন্ত হয়ে উঠত। তিনি যখন গানটি গাইতে রাজি হলেন, সবাই বুঝলেন যে ইতিহাস তৈরি হতে চলেছে। গানটি সুর করেছিলেন কিংবদন্তি মিউজিক ডিরেক্টর মদন মোহন। রেকর্ডিংয়ের সময় স্টুডিওর পরিবেশটা আর 5টা সাধারণ সিনেমার গানের মতো ছিল না, অন্যরকম একটা গাম্ভীর্য ছিল সেখানে। শোনা যায় প্রতিটি লাইন গাওয়ার আগে মোহাম্মদ রফি কয়েক সেকেন্ডের জন্য চুপ হয়ে যেতেন, যেন গানের ভেতরের আসল কষ্টটা তিনি নিজের মনের মধ্যে অনুভব করছেন। তার গলার সেই করুণ সুর স্টুডিওতে থাকা সবার বুক কাঁপিয়ে দিয়েছিল। রেকর্ডিং শেষ হওয়ার পর কেউ হাততালি দেওয়ার অবস্থায় ছিলেন না, পুরো স্টুডিওতে এক পিন পতন নীরবতা নেমে এসেছিল, কারণ সবাই তখন গানের গভীরে ডুবে গেছেন। ননিহাল সিনেমাটি রিলিজ হওয়ার পর সাবন কুমার চাইলেন দেশের সাধারণ মানুষ যেন বেশি বেশি করে এই ছবিটা দেখে। তাই তিনি খোদ ইন্দিরা গান্ধীর সাথে দেখা করে সিনেমাটি ট্যাক্স ফ্রি অর্থাৎ কর মুক্ত করার অনুরোধ জানান। ইন্দিরা গান্ধী তখন বলেন যে তিনি তো এখনও সিনেমাটি দেখেননি, তবে এর কোনো বিশেষ গান থাকলে তা শুনতে পারেন। তখন তার সামনে বাজানো হলো মেরি আওয়াজ শুনো প্যার কা রাগ শুনো। গানটা যত এগুচ্ছিল ইন্দিরা গান্ধীর চোখ তত ছলছল করে উঠছিল। গানটা শেষ হতে না হতেই তিনি আর নিজের আবেগ ধরে রাখতে পারলেন না, অঝরে কেঁদে ফেললেন। আসলে এই গানটা নিমিষেই তার বাবা জওহরলাল নেহরুর হাজারো স্মৃতি তার মনে তাজা করে দিয়েছিল। মোহাম্মদ রফির গানটার বিশেষত্বই ছিল এই জায়গা, তিনি শুধু গান গাইতেন না, গানের প্রতিটি শব্দের ভেতর নিজের প্রাণ ঢেলে দিতেন। তার গান শুনলে মনে হতো কেউ যেন সরাসরি মনের সাথে কথা বলছে। আজ এতগুলো দশক পার হয়ে যাওয়ার পরও যখন এই গানটা কোথাও বাজে, শ্রোতাদের চোখ আজও ভিজে ওঠে। এটা শুধু একটা সিনেমার গান নয়, এটা একটা যুগের আবেগ, শ্রদ্ধা আর ভালোবাসার জীবন্ত দলিল। আর এই কারণেই হয়তো মোহাম্মদ রফিকে শুধু একজন গায়ক বলা ভুল হবে, তিনি ছিলেন কোটি মানুষের আবেগের আসল কণ্ঠস্বর। তো ননিহাল ছায়াছবি থেকে মোহাম্মদ রফির কণ্ঠে এই গানটা এই মুহূর্তে রইল আপনাদের সকলের জন্য।

ননিহাল ছায়া ছবি থেকে মোহাম্মদ রফির কণ্ঠে শুনছিলেন এই অসাধারণ গানটি। জানি না আপনাদের কেমন লেগেছে। মেরি আওয়াজ শুনো, প্যার কা রাগ শুনো, মনে হচ্ছিল আমি আবার সেই সময়ে হারিয়ে গেছি। এই ফেলে আসা দিনের গানের অনুষ্ঠান আর এই হারানো সুরগুলোর এই যাত্রাপথ এখানেই থামাতে হবে, কারণ ঘড়ির গানটা বলছে আমাদের সময় হয়ে গেছে আমাদের পরের পর্বে প্রবেশ করার। তো চলুন পরের পর্বের জন্য তৈরি হয়ে যাই।

শ্রোতা বন্ধুরা, আপনাদের সকলকে তো আমাদের দুপুর পেরিয়ে আমরা একেবারে বিকেলে চলে এসেছি। হ্যাঁ, আর একটু পরেই পাখিরা সব যে যার ঘরে মানে উড়ে চলে যাবে। আর রেডিওর ফ্রিকোয়েন্সিও আপনারা টিউন করে রেখেছেন নিশ্চয়ই 101.6 MHz, কারণ নাচ স্পিকার ফাটবে আর পা আপনার থমকে দাঁড়াবে না। আর আমি আপনাদের সঙ্গে আছি আপনাদের বন্ধু অনিন্দিতা। আর এই মুহূর্তে আমরা কিন্তু আপনাদের পছন্দের অনুষ্ঠানে, অর্থাৎ ঝুমে সাথ অনুষ্ঠানে ঢুকে পড়েছি। আর আজকের এই পুরো 1.5 ঘন্টা কোনো বোরিং কথা নয়, কোনো প্যাঁচ প্যাঁচে প্যাঁচাল নয়, শুধু ধামাকেদার হিটস আর খাঁটি হাই ভোল্টেজ।

হিন্দি ডান্স নম্বর্স। তো ঘরের সোফায় চেয়ার বা গাড়ির সিট থেকে একটু সরে দাঁড়ান, কারণ না আজকের মিউজিক প্লে লিস্ট আপনাকে অবশ্যই ওই বলে না মাথা একটু দোলাতে তো হবেই, সেটা বাধ্য করবেই করবে। তা বেশ চলুন শুরু করা যাক আজকের প্রথম গান দিয়ে, যেটা শুনলে এক কোমর দোলাবে না এমন মানুষ খুঁজে পাওয়া শক্ত। আচ্ছা, এবার আরও একটি কথা বলি, আমরা আস্তে আস্তে ধীরে ধীরে 70-এর দশক থেকে 80-এর দশক, 80 থেকে 90, 90 থেকে 2000 এইভাবে 20গুলোতে প্রবেশ করব। কারণ এতক্ষণ আমরা যে গানটা শুনছিলাম, মেরে আওয়াজ শুনো মোহাম্মদ রফি, সেই আমেজ, সেই ভালো লাগার রেশটুকু ধরেই কিন্তু ঝুমের সাথের পরের মানে শুরুর এই গানটা।

में होने से पास कभी आई के जो बिछवा बजाई दे गोरी छम से कसम से

আমরা রুচি ছুমি সাঁত অনুষ্ঠানটি নিয়ে এবারের যে গানটি আপনাদের জন্য থাকছে সেটার জন্য স্পিকারের ভলিউমটা একটু বাড়িয়ে দিন আর এনজয় করুন এই গানটি।

0: পা কিন্তু একা একাই নাচতে শুরু করে। আর যখন বিটের কথা আসছেই, তখন আমাদের বলিউড কিং অফ পারফরমেন্স সঞ্জয় দত্তের কথা ভুলে গেলে চলবে কেন? পরের গানটা কিন্তু ক্যাফেতে বসে হাত নাড়ানোর গান নয়, একেবারে ফ্লোরে নেমে হুক স্টেপে স্টেপ মেলানোর গান। চলুন, পরের গানটি আপনাদের জন্য থাকছে মুসাফির ছায়াছবি থেকে।
1: হর রোজ শিকার

0: एक पल में जो आकर गुजर जाता है ये हवा का वो झोंका है और कुछ नहीं। प्यार कहती है ये सारी दुनिया जिसे एक रंगीन धोखा है और कुछ नहीं।
1: শ্রোতা বন্ধুরা, ঘড়ির কাঁটা বলছে 6:15 হয়ে 5 সেকেন্ড। আমি অনিন্দিতা আপনাদের আজকের সফর সঙ্গে এতক্ষণ ছিলাম আপনাদের সঙ্গে, আর আশা করি এতটা সময় জুড়ে গান, গল্প আর আড্ডায় আমাদের সময়টা বেশ ভালোই কেটেছে। আমাদের সঙ্গে যারা আপনারা এতক্ষণ ছিলেন, টিউন করেছিলেন আকাশবাণী এফএম উজ্জয়ন্ত, আমাদের বার্তা পাঠিয়েছেন, ফোন করেছেন, তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। চলুন যাচ্ছি এবারে পথের গানে।

এই গানগুলো অনেক পুরনো হয়ে গেছে, ত্রিদেব ছায়াছবি থেকে অনেক দিন হয়তো আমাদের শোনা হয়নি, কিন্তু তারপরেও এগুলো আমাদের ডান্স ট্র্যাকে সবচাইতে বেস্ট যে গানগুলো রয়েছে, সবচাইতে দারুণ দারুণ মানে স্মৃতির সঙ্গে জড়িয়ে থাকা এই গানগুলো অবশ্যই থেকে যাবে আমাদের সকলের ভালোবাসার লিস্টে।

শ্রোতা বন্ধুরা, আজকের মতো আমি অনিন্দিতা আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। তবে খুব শিগগিরই আবারও ফিরছি নতুন গান আর এক রাশ গল্প নিয়ে, ঠিক একই সময়ে শুধুমাত্র আকাশবাণী FM উচ্চয়ন্তে।

শুভ সন্ধ্যা আপনাদের সকলকে। এতক্ষণ ধরে আপনারা এফএম উজ্জয়ন্তের বিভিন্ন অনুষ্ঠান শুনেছেন আপনাদের বন্ধু আরজে অনিন্দিতার সাথে। এবারের পালা আজকের সান্ধ্যকালীন অনুষ্ঠান আমার সাথে শোনার। এই মুহূর্তে শুনবেন আমাদের আজকের অনুষ্ঠান পদ্মাপুরাণ। আজকের পর্বের বিষয় দেবগণের নিকট বিপুলার বর প্রাপ্তি। আর আজকের যারা শিল্পী জয়ন্ত দাশগুপ্ত, সাথে রয়েছেন অনিল দাস, দীপক দত্ত, রঞ্জিত দেবনাথ, ভানুলাল দেবনাথ, পুষ্প দাস, গীতা রায়, মন্টি দেব, স্বপ্না মোদক, ঝুনু রানী পাল। অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে জয়ন্ত দাশগুপ্ত এবং সহশিল্পীদের সৌজন্যে। পদ্মাপুরাণ অনুষ্ঠানের বুকিংয়ের জন্য যোগাযোগ করবেন জয়ন্ত দাশগুপ্ত এবং সহশিল্পীদের সঙ্গে। ফোন নম্বর রয়েছে 9615950884। শ্রাবণ মাসব্যাপী পদ্মাপুরাণ পাঠের অনুষ্ঠানে আজকের পর্বে শুনবেন দেবগণের নিকট বিপুলার বর প্রাপ্তি।

0: বিষ্ণুপদ লক্ষিন্দর
1: দর
0: করিল বন্দন
1: বন্দন
0: অক্ষয় অমর বর
1: বর
0: দিলা নারায়ণ
1: নারায়ণ
0: আগো
1: কি
0: যে লক্ষিন্দর বন্দে
1: বন্দে
0: চরণ ব্রহ্মার
1: ব্রহ্মার
0: আমার বরেতে মৃত্যু
1: মৃত্যু
0: না হইবে তোমার
1: তোমার
0: আগো
1: কি গো
0: শিবপদ লক্ষিন্দর
1: লক্ষিন্দর
0: দিলে ক শিরে
1: শিরে
0: পঞ্চমুখে বরতারে
1: তারে
0: দিলে মহেশ্বরে
1: মহেশ্বরে
0: আগো
1: কি
0: সূর্যের চরণ তবে
1: তবে
0: বন্দে লক্ষিন্দর সূর্য বলে হোক তব
1: তব
0: দিব্য কলেবর
1: কলেবর
0: চতু

0: হরি হরি বল বল হরি, জয় জয় মা মনসা দেবী প্রীতে, হরি হরি বল মন, হরি হরি বল বল হরি, জয় জয় মা মনসা দেবী প্রীতে, হরি হরি বল মন, হরি হরি বল বল হরি।
1: পদ্মপুরাণ পাঠের অনুষ্ঠানে আজ শুনলেন দেবগণের নিকট বিপুলার বর প্রাপ্তি। পরিবেশনায় ছিলেন জয়ন্ত দাশগুপ্ত এবং সহশিল্পী বৃন্দ। অনুষ্ঠানটি প্রচারিত হল জয়ন্ত দাশগুপ্ত এবং সহশিল্পীদের সৌজন্যে। পদ্মপুরাণ অনুষ্ঠানের বুকিংয়ের জন্য যোগাযোগ করুন জয়ন্ত দাশগুপ্ত এবং সহশিল্পীদের সঙ্গে ফোন নম্বর 9615950884। আকাশবাণী আগরতলা আমাদের পরবর্তী অনুষ্ঠানগুলো নিয়ে খুব শীঘ্রই ফিরছি, সঙ্গে থাকুন।

শ্রোতা বন্ধুরা, আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমাদের FM উজ্জয়ন্তের সান্ধ্যকালীন অনুষ্ঠানে। আজকের এই সান্ধ্যকালীন পর্ব নিয়ে আমি অন্তরা আজ আপনাদের সঙ্গে রয়েছি। এই মুহূর্তে শুনবেন অনুষ্ঠান ছন্দে গানে। জীবন মাত্র চার অক্ষরের একটা শব্দ, কিন্তু এই ছোট্ট শব্দটার মধ্যেই লুকিয়ে আছে কত গল্প। কখনো হাসি, কখনো কান্না, আবার কখনো জয়, কখনো ব্যর্থতা। কখনো মনে হয় সব কিছু, সমস্ত কিছু আমাদের জীবনে সব ঠিকঠাক চলছে,

বিরুদ্ধে নয়। জীবন শুধু আমাদের একটু একটু করে তৈরি করে। আজকের এই পর্বে আমরা কথা বলবো সেই জীবন নিয়েই, যে জীবনটা সবসময় পারফেক্ট নয় তবুও সুন্দর, যে জীবনে সব উত্তর আজই পাওয়া যায় না তবুও পথ চলা থেমে যায় না। তাই যে যেখানেই আছেন সেখানেই একটু আরাম করে বসুন, চা থাকলে এক কাপ চা হাতে নিন, আর নিজের জন্য এই সময়টুকু রাখুন। এই ছন্দে গানে পর্বে আমরা নিজের জন্যই কথা বলবো।

মানেই কিন্তু সব কিছু পাওয়ার নয়। আমরা অনেক সময় ভাবি ওর জীবনটা আমার থেকে ভালো, কারো ভালো চাকরি আছে, কারো সুন্দর বাড়ি, কারোর অনেক অনেক টাকা, কারো সম্পর্ক সুন্দর, কারো সোশ্যাল মিডিয়ায় প্রতিদিন হাসি মুখের ছবি, আর নিজের জীবনের দিকে তাকিয়ে মনে হয় আমার জীবনটা এমন হয় কেন। কিন্তু আমরা ভুলে যাই, আমরা অন্য মানুষের হাইলাইট রিল দেখছি আর নিজের জীবনের বিহাইন্ড দ্য সিনস দেখছি। তাই তুলনা করাটা কখনোই ফেয়ার নয়। আপনার জীবনের গতি

অন্য কারো মতো হবে না। কেউ 25 বছরেই সফল হয়, কেউ 35, কেউ 50 এসে নিজের আসল পরিচয় খুঁজে পায়। তাই যদি আপনার মনে হয় আমার অনেক দেরি হয়ে গেছে, তাহলে আজ একটা কথা মনে রাখবেন, দেরি হওয়া আর শেষ হয়ে যাওয়া এক জিনিস নয়। আপনার গল্প এখনো চলছে।

0: একটা জীবন,
1: বুঝলেন তো, একটাই জীবন। একদিন সকালবেলা জানলাটা খুলে দেখবেন বয়স হয়ে গেছে, ব্যাস বেলা ফুরলো। দুদিন আগে দেখা মেহগানি চারাটা কবে যেন বৃক্ষ হয়ে বৃদ্ধ হয়ে এসেছে, তাকে কাটতে লোক এসেছে বাড়িতে। পাড়ার বড় দিদিদের বান্ধবীদের দল বিয়ে করে কোথায় কোথায় চলে গেল সবাই। সারাবেলা কাস্তুছে বৃদ্ধ লোকটা, তাকে সবাই মিলে কাঁধে করে নিয়ে চলে গেল একদিন। সত্য কুচ্ছাটা লাজুক ছেলেটা, ঘর ছাড়ল, পাড়া ছাড়ল, ইউনিভার্সিটি গিয়ে আর ফিরলই না কোনোদিন। বাবার হাতের দিকে তাকিয়ে একদিন চমকে উঠলেন, এত বয়সের ছাপ, এত কুঞ্চিত চামড়ার তল, কবে জমল এসব? এই তো সেদিন রাগী মানুষটা অফিস থেকে ঘরে ফিরবে বলে সারাদিন কিচকিচ শব্দে ঘুরতে থাকা সিলিং ফ্যানটা পর্যন্ত চুপ করে যেত। কি জাদু বলে, কি বাতাসে, কি অদ্ভুত মায়ায়, এভাবে নরম মোমের মতন গলে যায় দিন। একটাই জীবন, বুঝলেন, তার আর ফিরে আসা নেই, নেই দ্বিতীয় যাপন, নেই আর কোনো সুযোগ। দয়া করে বাঁচুন, ঘুরুন, বন্ধু হোক, দার্জিলিংয়ের মেঘে বসুন এক সন্ধ্যায়, কাঞ্চনজঙ্ঘায় রাখুন চোখ, একটা নরম কাঁথা গায়ে জড়ান, সমুদ্রের ঢেউ আর এক ফোঁটা আলোর মুখোমুখি হয়ে ভাবুন এক অলৌকিক অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন আপনি। হৃদয় প্রসারে ক্ষুদ্র দুঃখ সব তুচ্ছ করাই যায়। একটা জীবন, বুঝলেন তো, একটাই জীবন।

বিদ্যে বোঝাই বাবু মশাই চড়ি শখের বোটে, মাঝিরে কন বলতে পারিস সূর্যি কেন ওঠে? চাঁদটা কেন বাড়ে কমে, জোয়ার কেন আসে? বৃদ্ধ মাঝি অবাক হয়ে ফ্যাল ফেলিয়ে হাসে। বাবু বলেন, সারা জনম মরলি রে তুই খাটি, জ্ঞান বিনা জীবনটা তোর চারি আনাই মাটি। খানিক বাদে কহেন বাবু, বলতো দেখি ভেবে, নদীর ধারা কেমনে আসে পাহাড় হতে নেবে? বলতো কেন লবণ পোড়া সাগর ভরা পানি? মাঝি সে কয়, আরে মশাই অত কি আর জানি? বাবু বলেন, এই বয়সে জানিস নেও তা কি, জীবনটা তোর নেহাত খেলো অষ্ট আনাই ফাঁকি। আবার ভেবে কহেন বাবু, বলতো রে বুড়ো, কেন এমন নীল দেখা যায় আকাশের ওই চূড়ো? বলতো দেখি সূর্য চাঁদে গ্রহণ লাগে কেন?

0: বৃদ্ধ বলে, আমায় কেন লজ্জা দিচ্ছেন হেন? বাবু বলেন, বলবো কি আর, বলবো তোরে কি তা, দেখছি এখন জীবনটা তোর 12 আনাই বৃথা। খানিক বাদে ঝড় উঠেছে, ঢেউ উঠেছে ফুলে, বাবু দেখেন নৌকোখানি ডুবলো বুঝি দুলে, মাঝিরে কন এ কি আপদ, ওরেও ভাই মাঝি, ডুবলো নাকি নৌকো এবার, মরবো নাকি আজি। মাঝি শুধায়, সাঁতার জানো? মাথা নাড়েন বাবু। মূর্খ মাঝি বলে, মশাই এখন কেন কাবু, বাঁচলে শেষে আমার কথা হিসেব করো পিছে, তোমার দেখি জীবনখানা 16 আনাই মিছে।
1: সুকুমার রায়ের

খারাপ দিন মানে কিন্তু খারাপ জীবন নয়। কখনো কি এমন হয়েছে সকাল থেকেই সব কিছু যেন ভুল হচ্ছে, কাজের সমস্যা, বাড়িতে সমস্যা, কারোর সঙ্গে মনোমালিন্য, নিজেরও মন ভালো নেই, আর তখন মনে হয় আমার জীবনটাই বুঝি এমন না। একটা খারাপ দিন মানে খারাপ জীবন নয়, একটা খারাপ মাস মানে আপনার ভবিষ্যৎ খারাপ নয়, একটা ব্যর্থতা মানে আপনি ব্যর্থ মানুষ নন। কখনো কখনো জীবন আমাদের থামিয়ে দেয়, কারণ হয়তো আমাদের একটু শ্বাস নেওয়া দরকার। কখনো একটা দরজা বন্ধ হয়, কারণ সামনে অন্য একটা দরজা খোলার সময় এসেছে, আমরা শুধু তখন সেটা দেখতে পাই না। তাই আজ যদি কারো মন খারাপ থাকে, নিজেকে একটু সময় দিন। সব সমস্যার সমাধান আজকেই করতে হবে তা কিন্তু নয়, কখনো কখনো শুধু আজকের দিনটা পার করাও একটা বড় অ্যাচিভমেন্ট। নিজেকে বলুন, আজ কঠিন যাচ্ছে কিন্তু আমি পার হয়ে যাব। নিজেকে ভালোবাসা মানে কিন্তু স্বার্থপর হওয়া নয়, আমরা সবাই অন্যদের ভালো রাখতে চাই, পরিবার, বন্ধু, সহকর্মী, প্রিয় মানুষ। কিন্তু একটা মানুষকে আমরা অনেক সময় ভুলে যাই, সেই মানুষটা হচ্ছেন আপনি নিজে। নিজের ক্লান্তি আমরা কিন্তু কাউকে বলি না, নিজের কষ্ট লুকিয়ে রাখি, হাসি দিয়ে বলি আমি ঠিক আছি। কিন্তু সত্যি কি ঠিক আছি? নিজের জন্য একটু সময় নেওয়া সেলফিশ নয়, একটু বিশ্রাম নেওয়া লেজি নয়, না বলা খারাপ মানুষ হওয়া নয়, আর নিজেকে নিজের স্বপ্নকে গুরুত্ব দেওয়াও অপরাধ নয়। আপনারও অধিকার আছে শান্তিতে থাকার, নিজের মতো করে বাঁচার, নিজের ভুল থেকে শেখার, আবার শুরু করার, আর সব থেকে বড় কথা নিজেকে ক্ষমা করার। আপনি অতীতে অনেক ভুল করেছেন, ঠিক আছে, সেই ভুলগুলো কিন্তু আপনার পরিচয় নয়, আপনি আপনার ভুলের চেয়ে অনেক অনেক বড়।

সবথেকে সুন্দর শব্দগুলোর একটি হলো আবার। আবার চেষ্টা করব, আবার হাসব, আবার স্বপ্ন দেখব, আবার ভালোবাসব, আবার নিজের মতো করে বাঁচব। কিছু একটা শেষ হয়ে গেছে, আবার শুরু করুন। একটা সম্পর্ক শেষ, নিজেকে হারাবেন না। চাকরিতে ব্যর্থ, আবার চেষ্টা করুন। কোনো স্বপ্ন পূরণ হয়নি, স্বপ্নটা একটু পরিবর্তন করুন।

গতকালের মতো নয়। আজ আপনি গতকালের চেয়ে একটু বেশি জানেন, আর আগামীকাল আপনি আজকের চেয়েও একটু বেশি শক্ত হবেন। তাই নিজেকে গল্পকে তাড়াহুড়ো করে শেষ করে দেবেন না। আপনার জীবনের সেরা অধ্যায় হয়তো এখনো লেখা হয়নি।

কিন্তু নিখুঁত না হলেও সুন্দর হতে পারে। আপনার জীবনে যদি আজ একটু অন্ধকার থাকে, তাহলে বিশ্বাস রাখুন সকাল আসবে। আজ এতক্ষণ পর্যন্ত এই ছন্দে গানে পর্বে ছিলাম, ফিরে আসছি পরবর্তী পর্ব নিয়ে। সঙ্গে থাকুন।

সেরা কথা পর্বে আজকে আপনাদের সঙ্গে ভাগ করে নেব আলবার্ট আইনস্টাইনের কিছু বক্তব্য। তিনি বলেছিলেন, কল্পনা জ্ঞান থেকেও বেশি গুরুত্বপূর্ণ। আইনস্টাইনের এই কথার মূল ভাবনা হলো জ্ঞান আমাদের বলে আমরা আজ কোথায় দাঁড়িয়ে আছি, কিন্তু কল্পনা আমাদের ভাবতে শেখায় আমরা আগামীকাল কোথায় যেতে পারি। বই পড়ে আমরা তথ্য জানতে পারি, অভিজ্ঞতা থেকে শিখতে পারি, পৃথিবী সম্পর্কে ধারণা তৈরি করতে পারি, কিন্তু শুধু জানা যথেষ্ট নয়। একজন মানুষ যখন এমন কিছু কল্পনা করেন যা আগে কেউ ভাবেনি, তখনই নতুন সম্ভাবনার দরজা খুলে যায়। পৃথিবীর বড় বড় আবিষ্কার, সাহিত্য, শিল্প কিংবা প্রযুক্তির পেছনে প্রথমে ছিল একটি কল্পনা, তারপর এসেছে বাস্তবায়ন। তাই স্বপ্ন দেখতে কখনো ভয় পাবেন না। আপনার বর্তমান পরিস্থিতি যত কঠিনই হোক না কেন, আপনার কল্পনা যেন তার কাছে হার না মানে, কারণ অনেক বড় পরিবর্তন প্রথমে মানুষের মনে জন্ম নেয়, তারপর বাস্তব পৃথিবীতে জায়গা করে নেয়। জীবন সাইকেল চালানোর মতো ভারসাম্য রাখতে হলে এগিয়ে যেতে হবে। অর্থাৎ এই উক্তির মাধ্যমে তিনি বোঝাতে চেয়েছেন যে সাইকেল চালানোর সময় আপনি যদি সম্পূর্ণ থেমে যান তাহলে ভারসাম্য কিন্তু ধরে রাখা কঠিন হয়ে যায়। জীবনও অনেকটা তেমন, কখনো আনন্দ আসবে, কখনো দুঃখ, কখনো সাফল্য আমাদের আত্মবিশ্বাস বাড়াবে, আবার কখনো ব্যর্থতা আমাদের থামিয়ে দিতে চাইবে। কিন্তু জীবনের পথ কখনোই সবসময় সমান থাকে না। অনেক সময় আমরা ভাবি সব সমস্যা শেষ হলে আমি আবার শুরু করব, কিন্তু বাস্তবতা হলো সমস্যা শেষ হওয়ার অপেক্ষায় বসে থাকলে জীবন থেমে যায়, বরং সমস্যার মধ্য দিয়ে ছোট ছোট পদক্ষেপে সামনে এগিয়ে যেতে হয়। আজ হয়তো আপনার সব কিছু ঠিকঠাক নেই, তবু আগামীকালকে একটু ভালো রাখার জন্য আজ একটি ছোট কাজ করতে হবে, কারণ এগিয়ে যাওয়ার গতি যত ছোটই হোক সেটাই আপনাকে ভারসাম্য ধরে রাখতে সাহায্য করবে।

তিনি বলেছিলেন যে যে কখনো ভুল করেনি সে কখনো নতুন কিছু চেষ্টা করেনি। আমরা অনেকেই ভুলকে ভয় পাই, একটা ভুল হলেই মনে হয় আমি পারি না, আমার তারা হবে না, মানুষ কি বলবে। কিন্তু সত্যি হলো ভুল জীবনের শত্রু নয়, ভুল হলো শেখার অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম। একটি শিশু হাঁটতে শেখার সময় বারবার পড়ে যায়, কিন্তু সে যদি প্রথমবার পড়ে গিয়ে সিদ্ধান্ত নিত আমি আর হাঁটবো না, তাহলে সে কখনোই কিন্তু হাঁটতে শিখতো না। জীবনও একই বিষয়, নতুন কাজ করতে গেলে ভুল হতে পারে, নতুন সম্পর্ক তৈরি করতে গেলে ভুল বোঝাবুঝি হতে পারে।

নতুন স্বপ্নের পথে ব্যর্থতা আসতে পারে, কিন্তু সেই ভুল থেকে যদি আমরা শিক্ষা নিই তাহলে সেই ভুলই একদিন আমাদের শক্তিতে পরিণত হয় জীবনের। তাই ভুল করলে নিজেকে ছোট করবেন না, নিজেকে প্রশ্ন করুন যে আমি এই ভুল থেকে কী শিখলাম, কারণ ব্যর্থতা আপনাকে থামাতে আসে না। অনেক সময় ব্যর্থতা আপনাকে আরও ভালোভাবে প্রস্তুত করতে আসে।

আলবার্ট আইনস্টাইন বলেছিলেন যে সহজভাবে ব্যাখ্যা করতে না পারলে বিষয়টি কখনো ভালোভাবে বোঝা যায় না। এই কথাটার মধ্যে রয়েছে গভীর একটা শিক্ষা। কোনো বিষয় সম্পর্কে অনেক তথ্য জানা আর বিষয়টি সত্যিকার অর্থে বোঝা দুটো কিন্তু এক জিনিস নয়। আমরা অনেক সময় কঠিন শব্দ ব্যবহার করে নিজেদের জ্ঞানই প্রমাণ করতে চাই, কিন্তু প্রকৃত জ্ঞান তখনই প্রকাশ পায় যখন আমরা কঠিন বিষয়কেও সহজ ভাষায় অন্য একজন মানুষের কাছে তুলে ধরতে পারি। একজন ভালো শিক্ষক শুধু অনেক কিছু জানেন না, তিনি জানেন কিভাবে সেই জ্ঞান একজন ছাত্রের কাছে সহজ করে পৌঁছে দিতে হয়। জীবনের ক্ষেত্রেও বিষয়টি কিন্তু গুরুত্বপূর্ণ। সম্পর্ক, কাজ কিংবা নিজের অনুভূতি, সব কিছু পরিষ্কারভাবে এবং সহজ ভাষায় প্রকাশ করতে পারা একটি বড় গুণ। জ্ঞানকে জটিল করে তোলার মধ্যে কিন্তু কোনো বড়ত্ব নেই, বরং নিজের জ্ঞানকে অন্যের বোঝার মতো সহজ করে তুলতে পারাটাই প্রকৃত দক্ষতা।

সেরা কথা পর্বে এই মুহূর্তে শুনছেন আপনারা আলবার্ট আইনস্টাইনের বিখ্যাত কিছু উক্তি। তারপর তিনি বলেছিলেন যে যুক্তি তোমাকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাবে, কিন্তু কল্পনা তোমাকে সর্বত্র নিয়ে যেতে পারে। যুক্তি আমাদের বাস্তবতার সঙ্গে সংযুক্ত থাকে। কি সম্ভব কি অসম্ভব, কোন পথে এগোলে ফল পাওয়া যেতে পারে, এসব কিন্তু বুঝতে যুক্তির প্রয়োজন। কিন্তু কল্পনা আমাদের সেই জায়গায় নিয়ে যায় যেখানে এখনও বাস্তবতা পৌঁছায়নি। তাই বাস্তবতা বুঝতে হবে, কিন্তু স্বপ্ন দেখা কখনোই বন্ধ করবেন না। যুক্তি আপনাকে পথ দেখাবে আর কল্পনা সেই পথের নতুন দিগন্ত তৈরি করবে।

তিনি বলেছিলেন যে শিক্ষা হলো সেই জিনিস যা স্কুলে শেখা সব কিছু ভুলে যাওয়ার পরও থেকে যায়। শিক্ষা মানে শুধু পরীক্ষায় ভালো নম্বর পাওয়া নয়, শিক্ষা মানে শুধু বইয়ের অধ্যায় মুখস্থ করা নয়। আমরা স্কুল কলেজে অনেক তথ্য শিখি, সময়ের সঙ্গে সেই তথ্যের অনেকটাই হয়তো ভুলে যাই, কিন্তু একজন সত্যিকারের শিক্ষিত মানুষের মধ্যে থেকে যায় চিন্তা করার ক্ষমতা, প্রশ্ন করার সাহস, ভুল থেকে শেখার মানসিকতা এবং সঠিক ভুলের মধ্যে পার্থক্য করার বোধ। একজন মানুষ কতগুলো বই পড়েছেন তার চেয়ে গুরুত্বপূর্ণ হলো সেই বইগুলো তাকে কতটা পরিবর্তন করে দিয়েছে। শিক্ষা যদি আমাদের আরও মানবিক করে, অন্যের কষ্ট বুঝতে শেখায়, তাহলে কিন্তু আমরা আরও ভালো মানুষ হয়ে উঠব। এই মুহূর্তে স্টুডিও ঘড়িতে সময় সন্ধ্যে 7:35 হয়ে 14 সেকেন্ড, আর কিছুক্ষণের মধ্যে আপনারা শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, তারপর স্থানীয় সংবাদ।

আকাশবাণী, খবর পড়ছি রক্তিম ভট্টাচার্য। এখনকার বিশেষ বিশেষ খবর হল, সংসদে আজ ট্রাইব্যুনাল সংস্কার বিল 2026 পাশ হয়েছে। লোকসভায় অনুমোদিত কেরালা নাম পরিবর্তন বিল 2026 এবং জাতীয় সমবায় উন্নয়ন নিগম সংশোধনী বিল 2026। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে সাড়ম্বরে স্বাধীনতা দিবস উদযাপনে এবং হর ঘর তিরঙ্গা অভিযানে সামিল হওয়ার আহ্বান জানিয়েছেন। ঝাড়খণ্ডে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের কথিত পদক্ষেপের প্রতিবাদে সংসদ চত্বরে মিছিল করেছে এনডিএ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতির দাবিতে অনড় থাকবে বিরোধীরা, বলল কংগ্রেস। অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছেদ্য অংশ, কোনোভাবেই এর অপলাপ মেনে নেওয়া হবে না বলে স্পষ্ট বার্তা দিল বিদেশ মন্ত্রক। চাঁদের মাটিতে কেন্দ্র স্থাপন কর্মসূচিতে যোগ দেওয়ার জন্য ইসরোকে আমন্ত্রণ নাসার। সিরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট বাশার আল আসাদের মৃত্যুদণ্ড ঘোষণা সেদেশের একটি আদালতের। এদিকে আরব বিশ্বের প্রথম দেশ হিসেবে মৃত্যুদণ্ড প্রথা বিলোপ লেবাননে। আসছি বিস্তারিত খবরে। সংসদে আজ ট্রাইব্যুনাল সংস্কার বিল 2026 পাশ হয়েছে। রাজ্যসভা আজ এই বিলে অনুমোদন দেয়। লোকসভা আগেই এই বিলটি পাশ করেছিল। আইন ও বিচার বিষয়ক প্রতিমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল আজ রাজ্যসভায় বিলটি উত্থাপন করেন। এই বিলের লক্ষ্য হল বিভিন্ন ট্রাইব্যুনালের কাজের পরিসর বৃদ্ধি করা, সেগুলির চেয়ারপারসন এবং সদস্যদের যোগ্যতা, নিয়োগ ও চাকরির শর্তাবলী নির্ধারণের পাশাপাশি ট্রাইব্যুনালগুলির প্রশাসন ও কার্যপদ্ধতির ক্ষেত্রে স্বাধীনতা, স্বচ্ছতা ও সামঞ্জস্য নিশ্চিত করা। এছাড়া এই আইনের মাধ্যমে একটি জাতীয় ট্রাইব্যুনাল কমিশন গঠনেরও প্রস্তাব করা হয়েছে। বিলটির উপর আলোচনার জবাবি ভাষণে শ্রী মেঘওয়াল বলেন, একটি আধুনিক, স্বাধীন ও সুসংহত ট্রাইব্যুনাল ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যেই ট্রাইব্যুনাল সংস্কার বিল 2026 আনা হয়েছে। মন্ত্রী জানান, নতুন এই বিলে জাতীয় ট্রাইব্যুনাল কমিশন গঠনের সংস্থান রাখা হয়েছে। সুপ্রিম কোর্টের কোনো প্রাক্তন বিচারপতি অথবা হাইকোর্টের কোনো প্রাক্তন প্রধান বিচারপতি এর নেতৃত্ব দেবেন। এর আগে বিলটি নিয়ে আলোচনায় অংশ নিয়ে বিজেপির সুভাষ বার্লা বলেন, গত 11 বছরে দেশে যেসব সংস্কার সাধিত হয়েছে, প্রস্তাবিত এই আইনের মাধ্যমে সেগুলির কাজে আরও গতি আসবে। বিজেডির ডক্টর সস্মিত পাত্র বিলটিকে সমর্থন করে সরকারের প্রতি আহ্বান জানান, যেন প্রস্তাবিত 16টি ট্রাইব্যুনালের পাশাপাশি ন্যাশনাল কোম্পানি ল ট্রাইব্যুনালকেও এই আইনের অন্তর্ভুক্ত করা হয়। ডিএমকের তিরুচি শিবা, ওয়াইএসআরসিপির এস রেড্ডি, এআইএডিএমকের আইএস ইনবাদুরাই, এনসিপির রাজেন্দ্র হিরালাল জৈন, টিডিপির ভাষ্যাম রামকৃষ্ণ প্রমুখ আলোচনায় অংশ নেন। বিল পাশের পর বিশেষ উল্লেখ পর্বে সদনের একাধিক সদস্য বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় উত্থাপন করেন। দিনের কার্যসূচি সমাপ্ত হওয়ার পর আগামীকাল সকাল 11টা পর্যন্ত অধিবেশন মুলতুবি করে দেওয়া হয়। লোকসভায় আজ কেরালার নাম পরিবর্তন সংক্রান্ত বিল পাশ হয়েছে। এই বিলের মাধ্যমে সংবিধানের প্রথম তফসিলে কেরালা রাজ্যের নাম পরিবর্তন করে কেরালাম করার প্রস্তাব করা হয়েছে। বিলটি নিয়ে আলোচনার সময় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় বলেন, রাজ্যের নাম কেরালা থেকে পরিবর্তন করে কেরালাম করার জন্য কেন্দ্রকে অনুরোধ জানিয়ে কেরালা বিধানসভা 2024 সালে একটি প্রস্তাব পাশ করেছিল। তিনি বলেন, মালায়ালাম ভাষায় রাজ্যের নাম কেরালাম, অথচ সংবিধানে তা কেরালা লেখা রয়েছে। মন্ত্রী জানান, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে কেন্দ্রীয় মন্ত্রিসভা রাজ্যের নাম কেরালাম করার প্রস্তাব এবং এ সংক্রান্ত সংশোধনী আনার জন্য প্রয়োজনীয় আইন প্রণয়নের বিষয়টি অনুমোদন করেছিল। লোকসভায় আজ জাতীয় সমবায় উন্নয়ন নিগম সংশোধনী বিল 2026 পাশ হয়েছে। কেন্দ্রীয় সমবায় প্রতিমন্ত্রী মুরলীধর মোহল বিলটি সভায় উত্থাপন করেন। এর লক্ষ্য হল জাতীয় সমবায় উন্নয়ন নিগম আইন 1962 সংশোধন করা। প্রস্তাবিত এই আইনের ফলে রাজ্য সরকারগুলি সমবায় উন্নয়নের কাজে যুক্ত কোনো সংস্থাকে নিগমের তহবিল থেকে অর্থ সহায়তা প্রদান করতে পারবে। পাশাপাশি নিগম সরাসরি কোনো সমবায় সমিতি বা সমবায় উন্নয়নে নিয়োজিত সংস্থাকে ঋণ ও অনুদানও প্রদান করতে পারবে। শ্রী মহল বলেন, ক্রমবর্ধমান চাহিদার কথা বিবেচনা করে এনসিডিসির কাজের ক্ষেত্র আরও বিস্তৃত করা প্রয়োজন হয়ে পড়েছে। বিরোধী দলগুলির হৈহট্টগোলের মধ্যেই কোনো আলোচনা ছাড়া বিল দুটি আজ পাশ হয়ে যায়। এরপর লোকসভার অধিবেশন আগামীকাল সকাল 11টা পর্যন্ত মুলতুবি করা হয়। স্বাধীনতা দিবস উদযাপনের প্রাক্কালে দেশজুড়ে হর ঘর তিরঙ্গা কর্মসূচি ব্যাপক গতি পেয়েছে। দেশের জাতীয় ঐক্যের ভাবনায় সম্মিলিত উদযাপনে সামিল হতে সর্বস্তরের নাগরিকদের অনুপ্রাণিত করছে এই অভিযান।

0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে সাড়ম্বরে স্বাধীনতা দিবস উদযাপনের আহ্বান জানিয়েছেন। বিকশিত ভারত গড়ার লক্ষ্যে একযোগে সবাইকে এগিয়ে আসতে বলেছেন শ্রী মোদী। সমাজ মাধ্যমে এক ভিডিও বার্তায় দেশের সকলকে এই উদযাপনে সামিল হয়ে স্বাধীনতা সংগ্রামীদের প্রতি শ্রদ্ধা নিবেদনে উদ্বুদ্ধ করেন প্রধানমন্ত্রী। হর ঘর তিরঙ্গা অভিযানের আওতায় সবাইকে নিজেদের বাড়িতে ত্রিবর্ণ রঞ্জিত পতাকা উত্তোলনের আবেদনও জানিয়েছেন প্রধানমন্ত্রী।
1: आइए 15 अगस्त को आन बान शान से मनाए, स्वतंत्र सेनानियों को श्रद्धांजलि दें, विकसित भारत का संकल्प लें। हर घर तिरंगा, घर घर तिरंगा, हर मन तिरंगा। आइए हर घर पर तिरंगा लहराइए।
0: ঝাড়খণ্ডে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের কথিত পদক্ষেপের প্রতিবাদে এনডিএ আজ সংসদ চত্বরে একটি মিছিল করেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শিক্ষার্থীদের বিক্ষোভের বিষয়ে জবাব দিতে প্রস্তুত, সরকারের এমন আশ্বাস সত্ত্বেও বিরোধী দলগুলি আলোচনা এড়িয়ে যাচ্ছে বলে অভিযোগ তুলে সাংসদরা এই মিছিলে অংশ নেন। কেন্দ্রীয় মন্ত্রী অনুপ্রিয়া প্যাটেল বিরোধী দলগুলির বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে সংসদের কাজকর্মে ব্যাঘাত ঘটানোর অভিযোগ তুলেছেন। কেন্দ্রীয় মন্ত্রী এবং রাঁচির বিজেপি সাংসদ সঞ্জয় শেঠ সংসদ চত্বরে আকাশবাণীকে বলেন, হেমন্ত সোরেনের নেতৃত্বাধীন ঝাড়খণ্ড সরকার আন্দোলনরত শিক্ষার্থীদের কণ্ঠস্বর রোধ করতে বলপ্রয়োগ করছে। এদিকে কংগ্রেস সাংসদ পবন খেড়া বলেছেন, আন্দোলনরত শিক্ষার্থীদের উপর পুলিশের কথিত পদক্ষেপের বিষয়ে বারবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিবৃতির দাবিতে বিরোধীরা অনড় থাকবে। স্বরাষ্ট্রমন্ত্রী বারবার বিষয়টি এড়িয়ে যাচ্ছেন বলে অভিযোগ করেন তিনি। আজকের প্রসঙ্গে শুনবেন বিশিষ্ট সাহিত্যিক, সাংবাদিক ও সমাজকর্মী তরুণ বিজয়ের নতুন বই স্যাফরন সার্জ মেকিং অফ আ ব্রেভ নিউ ভারত নিয়ে বিশেষ আলোচনা। বই প্রকাশের আগে এর বিষয়বস্তু নিয়ে তার মুখোমুখি হয়েছিলেন আকাশবাণীর সাংবাদিক অভিরূপ ভট্টাচার্য। সাক্ষাৎকারটি শোনা যাবে আজ রাত 8টা থেকে গীতাঞ্জলি প্রচার তরঙ্গ, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। উল্লেখ্য, স্যাফরন সার্জ বইটি আজ কলকাতায় আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছেদ্য অংশ, কোনোভাবেই এই সত্যের অপলাভ ঘটানো যাবে না বলে ভারত স্পষ্ট জানিয়েছে। নতুন দিল্লিতে আজ সাংবাদিক সম্মেলনে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, সীমান্ত এলাকার বিষয়ে আলোচনার সময় ভারত সবসময় চীনের কাছে এই বিষয়গুলি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তুলে ধরেছে।
2: অরুণাচল প্রদেশ ভারত কা এক অভিন্ন আর অবিভাজ্য হিস্সা হ্যায় और यह एक प्रकार से एक स्वयं सिद्ध तथ्य भी है। कोई भी चीज इस निर्विवाद वास्तविकता को बदल नहीं सकता। भारत और चीन के बीच सीमावर्ती क्षेत्रों से जुड़े मामले में हमने हमेशा चीन के साथ चर्चाओं में यह बात पर जोर दिया है कि हम इन मुद्दों को बेहद गंभीर मानते हैं। द्विपक्षीय संबंधों के समग्र विकास के लिए सीमावर्ती क्षेत्रों में शांति और स्थिरता बनाए रखना बहुत आवश्यक है।
0: অন্য এক প্রশ্নের জবাবে শ্রী জয়সওয়াল পাক অধিকৃত জম্মু কাশ্মীর এবং পাকিস্তানের অন্যান্য অঞ্চলে মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি আবারও তুলে ধরেন। সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যে স্বাক্ষরিত প্রতিরক্ষা চুক্তি বিষয়ক এক প্রশ্নের জবাবে মুখপাত্র বলেন, পশ্চিম এশিয়ার সংঘাতপূর্ণ পরিস্থিতির উপর ভারত নিবিড় নজর রাখছে। তিনি বলেন, এই চুক্তির বিষয়ে ভারতের জাতীয় নিরাপত্তা এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার দৃষ্টিকোণ থেকে প্রভাব পর্যালোচনা করা হচ্ছে। ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাতের বিষয়ে শ্রী জয়সওয়াল জানান, ভারত বাংলাদেশের প্রধানমন্ত্রীকে দ্বিপাক্ষিক সফরের পাশাপাশি দিল্লিতে হতে চলা ব্রিক্স আউটরিচ অধিবেশনে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছে। মার্কিন মহাকাশ সংস্থা নাসা ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোকে তাদের মুনবেস বা চাঁদের মাটিতে কেন্দ্র স্থাপনের কর্মসূচিতে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছে। আর্টেমিস চুক্তির আওতায় দুই দেশের অংশীদারিত্বের উপর ভিত্তি করে বৈজ্ঞানিক তথ্য আদান প্রদানের ক্ষেত্রে সহযোগিতার বিষয়ে আলোচনা এগিয়ে নিয়ে যেতে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র সম্মত হয়েছে। বালোচ নেতা মীর ইয়ার বালোচ বালুচিস্তানের স্বাধীনতাকে স্বীকৃতি দেওয়ার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন। ক্রমাগত দমনপীড়ন চালানোর জন্য পাকিস্তানের তীব্র সমালোচনা করেছেন তিনি। তিনি বলেন, পাকিস্তানের বিভিন্ন নির্যাতন কেন্দ্রে এখনও 50,000-এরও বেশি বালোচ অমানবিক অত্যাচারের শিকার হচ্ছেন। এ ব্যাপারে পদক্ষেপ নেওয়ার জন্য রাষ্ট্রসংঘ, আসিয়ান, আফ্রিকান ইউনিয়ন, ওআইসি সহ ইউরোপের সদস্য দেশগুলির প্রতি নীরবতা ভেঙে এগিয়ে আসার আহ্বান জানান মীর ইয়ার বালোচ। মানবতাবিরোধী কার্যকলাপ, পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড ও নির্যাতনের মতো অপরাধের দায়ে সিরিয়ার একটি আদালত সেদেশের প্রাক্তন প্রেসিডেন্ট বাশার আল আসাদ এবং বেশ কয়েকজন আধিকারিককে মৃত্যুদণ্ড দিয়েছে। সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, বিচারপতি ফখর আল দিন আল আরিয়ান জানিয়েছেন, দেশের সর্বোচ্চ নীতি নির্ধারক হিসেবে ভূমিকা পালন এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলিকে অপরাধমূলক কর্মকাণ্ড চালানোর নির্দেশ দেওয়ার দায়ে আসাদকে দোষী সাব্যস্ত করা হয়েছে। উল্লেখ্য, হায়াত তাহরির আল শাম ও একাধিক সশস্ত্র গোষ্ঠীর নেতৃত্বে পরিচালিত 12-দিনব্যাপী অভিযানের মুখে 2024 সালের 8ই ডিসেম্বর সিরিয়ায় আসাদ সরকারের পতন ঘটে। সরকার পতনের পর আসাদ সপরিবারে রাশিয়ায় পালিয়ে যান। আরব বিশ্বের প্রথম দেশ হিসেবে লেবানন আজ মৃত্যুদণ্ড প্রথা বিলোপ করেছে। পরিবর্তে সশ্রম যাবজ্জীবন কারাদণ্ডকে সর্বোচ্চ শাস্তি হিসেবে বিবেচনা করা হবে। শেষ করার আগে

খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। সংসদে আজ ট্রাইব্যুনাল সংস্কার বিল 2026 পাশ হয়েছে। লোকসভায় অনুমোদিত কেরালা নাম পরিবর্তন বিল 2026 এবং জাতীয় সমবায় উন্নয়ন নিগম সংশোধনী বিল 2026। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে সাড়ম্বরে স্বাধীনতা দিবস উদযাপনে এবং হর ঘর তিরঙ্গা অভিযানে সামিল হওয়ার আহ্বান জানিয়েছেন। খবর শেষ হল, এরপর স্থানীয় সংবাদ শুনবেন 7:50 মিনিটে।

আকাশবাণী আগরতলা ককতমা পড়ব বিপুর্ণাদেব বর্মা দিনী ককতমা বুবাক রকংখা নৈসাই নৈচিব্রী বিশিনি ফেব্রুয়ারীব প্রধানমন্ত্রী সূর্যগড় মফত বিজলী যোজনা চেংজাকমানী উলনি সিমি খুং বাচি সাইনি গবাং রুখুং অসেপ মানি তঙ্গুহনি সাকা কেন্দ্র হাপাং মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা তিনি দিল্লি কেতালনি সংসদ ভবন কেন্দ্রনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাই হাস্তিনি জুদা জুদা হামক্রাইনি বাবাইন তুই ককলাম সালাইকা হা কতনি বেবাক বেরেমনি লুকুরকনি মানজাক মুম্বাই হর ঘর তিরঙ্গা সামু বুতং চা সাবুই বাসাওয়ান হনি সাকা হাস্তেফা ইন্দ্রসেনা রেড্ডি নালু কমনওয়েলথ গেমস জুতু ও রাংচাক মেডেল মানই কপ্লাইংনাই অস্মিতা দে খনা হাস্তেও ফায়ানো তাবু ককতমা শুক্রবৈ নৈসাই নৈচিব্রী বিশিনি ফেব্রুয়ারীব প্রধানমন্ত্রী সূর্যগড় মফত বিজলী যোজনা চেংজাকমানি উলনি সিমি খুং বাচি সাইনি গবাং নুখুং অসেপমানি তঙ্গুহনি সাকা কেন্দ্র হাপাং কেন্দ্রনি রিনিউবল এনার্জি মন্ত্রী প্রহ্লাদ যোশী তিনি লোকসভাব অককথুমন রেখা বসাকা অসামুং বতাং বিনি বিশিঙ্গ হাকতর গনাঙ্গই কেন্দ্রনি রাংনি চুবাচু রুমাও তাবুক শাক জরা খক নৈচি চার সাই রোজাকনি গবাং রাং ইয়াফার জাখা তাবুকশুক জরা হাকতর গনাঙ্গই কাইচি রেজাক থামচি থাম রাসায়নিক গবাং ফার্মার আইডি নামজাখা অ আইডি নি সেপ বাই দাদাক সিদাক সেপ ইয়া ফার্মং এবা ডিবিটি নি সেপ মানো ডিবিটি তাংবুতাঙ্গা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা তেই নাংকুকমা রাংমারি বাই বুথাই থুমুই মানমানি সেপ কেন্দ্রনি হুকবারতেই হুকবার হামক্রাই মন্ত্রী ইয়াকচু রামনাথ ঠাকুর তিনি সংসদ অককথুমন রেখা হা কতনি বেবাক বেরেমনি লুকুরকনি মানজাক মুম্বাই হর ঘর তিরঙ্গা সামু বুতং চাসাউই বাচাওয়ান হনি সাকা হাস্তেফা ইন্দ্রসেনা রেড্ডি নালো সিপাহীজলা হাঙ্কর নাইকলফাং হাবানকনি নকলাও তিনি তিরঙ্গা কনসার্টন চেঙ্গি অকক নসাকা ব হা কতর্ন হামজাগৈ বেবাকনগ হাবানগতে বানিয়াম থাও বসংনি বানাতি সাউই হর ঘর তিরঙ্গা সামু বুতাঙ্গ মানজাকনানি কবক মুংনা রেখা লুকুরকনি বখাক পান্ডাবো মানজাকা সিপাহীজলা জেলা পরিষদনি কাসকুজক সুপ্রিয়া দাস দত্ত হাঙ্কর নাইকলফাং ড সীতার শিব জাসওয়াল ইয়াকবারা হাঙ্কো নাইকলফাং সুভাষ দত্ত তে পুলিশ সুপার বিজয় দেব বর্মা আকসং হর ঘর তিরঙ্গা সামু বুতং নিবাগ তিনি তেলিয়ামুরা গামাইবাড়ি আমচাইব তিরঙ্গা রেলি সংসাজাখা যুব মূর্জাবাই সংসাজাক ও সামু বুতাঙ্গ মানজাখা তিপ্রাসা হামক্রাই মন্ত্রী বিকাশ দেব বর্মা মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা তিনি দিল্লি কেতালনি সংসদ ভবন কেন্দ্রনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাই মালাইয়ই হাস্তেনি জুদা জুদা হামক্রাইনি বাবাইন তুই ককলাম সালাইখা মন্ত্রী অক্রা হাস্তেনি হামক্রাই রেজাক তাংবতাং রকনি ককন তুই স্বরাষ্ট্রমন্ত্রী নো সাইমান রেখা হাস্তে নাইকল ফাঙ্গ কেতালবার জামানজাক খরক নৈচি সিনি টিসিএস অফিসার রক তিনি আগরতলা লোকভবন হাস্তেফা ইন্দ্রসেনা রেড্ডি নালুবাই মালাইখা হাস্তেফা অফিসার রক্ন সরাই সরাইথে কাহামকুক বেরেমতৈ বার জাইয়াসাকনানি ককবিতি রেখা বসাকা হাপাংনি হামক্রাই রেজাক সামুং বুতাং তঙ্কসং লুকু রকনি থানী সগৈ রেনাও সিভিল সার্ভিস অফিসার রকনি কতরবার জা তঙ্গু চং ফেরাংনি বিল নতুই মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা নাংমানি ককচং মুং নাহারান হনি সাকা চং ফেরাং মন্ত্রী রতন লাল নাথ তিনি তাংনক কতর ককতমা থুমনাই রকনি থুমো অকগ্ন সাকা ব সাকা চং ফেরাংনি সেপ কাহামকু খ্লাইনাই তাই সরাই সরাই খ্লাইনাও সেপ নাহারনাই রকন স্মার্ট মিটার রোজাগৈ তঙ্গো সেপ নাহারনাই রক স্মার্ট মিটারও বাই থাংনি চং ফেরাং সামুঙ্গ ফনাংমানি নাইয়ই মানানো ব কক শিলচাবৈ সাকা স্মার্ট মিটার নতুই কেবেংনাই বদল রক এরেং কক পিরৈ তঙ্গো আকাশবাণী আগরতলা কেন্দ্রনি অককতমা খনাই তংবায়ু আকাশবাণী ককতমা আপডেট মানানি বাকি লগ ইন খাইদি www.newsonair.com নিউজ অন এআইআর এপ ফলো খাইদি হডালামো ফেসবুক তে এক্স হ্যান্ডেল অল ইন্ডিয়া রেডিও নিউজ তে ইনস্টাগ্রাম পেজ এআইআর নিউজ এলার্টস নাইদি অফিসিয়াল ইউটিউব চ্যানেল নিউজ অন এআইআর আবনো কারিব আকাশবাণী আগরতলা কেন্দ্রনি ককতমা আপডেট মানাখে এক্স হ্যান্ডেল আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুক এআইআর নিউজ আগরতলা তে ইউটিউব।

ও আকাশবাণী নিউজ আগরতলা নাইনানি নাঙ্গানো ইয়কমা মানমা জবা খাইলাই ক্ষুদিরাম বসুনি তিনি ফিল সারা চিচুকু সাকবে দগলাংমা সাল আবনরগী হাকতর গনাঙ্গী বন খুলুমা ইয়াফার লাইকা উনিশশো আট বিশিনি তিনি নিশাল ব্রিটিশ রক বন পুইলা বুথানা মাজরা রমানি মুজাফরপুরনি কেন্দ্রনি আলংনগ ক্ষুদিরাম বসুন ফাঁসি রেজাগো উমর চিচার বিশিব ব্রিটিশ রক্ন কেবেঙ্গী চবাব অংখরমানি বিনি অ সাকবেদক লাংমা তাবুকব হাকত নিলুকু রক্ন খা থাংসারিব তে ভারতনি ইয়কমা মানমা চবানি লাইবুমাব আব তাবুকব কথাং তঙ্গো ক্ষুদিরাম বসুনি সাকবে দগলাংমা সাল তিনি হাস্তে অব যাই জাইখে বরমনি বিশিংতেই পালাই যাখা শহীদ ক্ষুদিরাম বসু স্মৃতি রক্ষা কমিটিনি চেতনবাই আগরতলা নুয়ুংমা বুসকাঙ্গ ক্ষুদিরাম বসুনি মাং থংনি সিমি চেঙ্গই হিম্ব তকাইসা আগরতলানি জুদা জুদা লামব হিমলাইখা আবনকারীব এ আই ডি এ সুনি চেতনবাই আগরতলা ওরিয়েন চমহনী অব অ সালন বরমনি বিশিংতেই পালাই যাখা শালগ্রাহাঙ্কর বিলোনিয়াতে সাবরুমব অ সাল পালাই যাখা বিলোনিয়াব এম এল এ দীপঙ্কর সেন তে অশোক কুমার মিত্র ক্ষুদিরাম বসুনি মৈতু খরক ক্লুমা ইয়াফার লাইখা স্মার্ট সিটি নখবই আগরতলা পুর নাইখ্রাই আমচাইনি তাং বেখরে ফামক্রাইও কিচাস কতাল তাং বতাং ইয়াগো নাহার জাখা তিনি তাংন কতর ককতুমা থুমনাই রকনি থুমো আমচাই হামক্রাই তাংক্রা মিলিন্দ রামটেকে অ ককতুমানো রেখা বসাকা এশিও হামক্রাই ব্যাংনি রাংনি চুবা চুবাই তৈ সেবরুমুং ড্রেননি সেব লাহার থাংলাইসু সেব তাই ওয়াতৈনি তৈ বাথাকমা হলেরিনাবো কতাল তাং বতাং রক ইয়াগো নাহার জাখা আবনি বাগৈ খক চি সাই নৈ রা রোজাক রাং সবাই জাগানো নৈ সাই নৈচি থাম নৈচিসিনি বিশিনি বিশিঙ্গ বেবাক তাং বতাংনি সামুং পাইরেনানি নাহারমুং নাহারজা কাহানি বসাকা ব আগরতলা পুর নাইখ্রাইনি কমিশনার সাজু ওয়াহিদ এসাকা ওয়াতৈনি তৈ বাথাকমা পাইরেনাব কতাল খ্লাইয়ী রামনগর সৎসঙ্গতে শকুন্তলা রুট আমচাইও কাইথাম কাহামকুক বেরেমনি পাম্প মেশিন আচুক রোজাগানো এডিবিনি রাংনি চুবা চুবাই আগরতলা আউলিব চং ফেরাংনি বাস চেংনানি ককসাব তঙ্গো বিজেপিনি চেতন বাই তিনি নিশিমি উনকৌটি হাঙ্কর কুমারঘাট পঞ্চায়েত রাজ ট্রেনিং ইনস্টিটিউট চেংজাখা নখা সালথামনি পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় ফুরংমং সামংবতাং নিবিসিং উনকৌটি হাঙ্কর ফুরংমং সামংবতাং পান্ডাবো মানজাখা পঞ্চায়েত মন্ত্রী কিশোর বর্মন এসি হামক্রাই মন্ত্রী সুধাংশু দাস উনকৌটি হাঙ্কর পরিষদ নিকাশকু অক্রা অমলেন্দু দাস আকর্ষং অ সামংবতাং বুসকাংনি সাংরং সালজরা তঙ্গানো কমনওয়েলথ গেমস জুদুব রাংচাক মেডেল মানই কপ্লাই এংনাই অস্মিতা দে খনা হাস্তেও ফায়ানো খনা দি বড় আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবন থংতাই শিকলা হামক্রাই নাই খুংনে বখাক্তৈ সংসাজাক পান্ডাব অস্মিতা দেন বরম ইয়াফার জাগানো পান্ডাব মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা মানজাগনানি ককতঙ্গ অস্মিতা দে খনা বিনে বাই থাংনি কামি বিলুনিয়া সুনাইসরিওব থাঙ্গানো সালগ্রা হাঙ্কনি হাঙ্কর নাইকল ফাঙনি বখাক্তৈব বন বরম ইয়াফার জাগানো ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন বাই নাইকল যাক বৈকুণ্ঠনাথ মেমোরিয়াল ব্রিরকনি ফুটবল বাতাইলাইমুংনি তিনিনি থংলাইমাব ফুলুঝানু এথলেটিক্স ক্লাব কপ্লাই এংখা উমাকান্ত মিনি স্টেডিয়ামও সংসারজাক থংলাইমাব ফুলুঝানু এথলেটিক্স ক্লাব ব্রিবুক যা গোলনি ফেরবাই তিলকা মাঝি এথলেটিক্স ক্লাবনো মেজেনখা কপ্লাই বদলনি মৌসুমি ওরাং হ্যাট্রিক লাইকা ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন বাই নাইকল যাক অরণি উলনৈ ডিভিশন লীগ ফুটবল বাতাইলাইমুংনি তিনিনি থংলাইমাও বীরেন্দ্র ক্লাব কপ্লাইংখা উমাকান্ত মিনি স্টেডিয়ামও সংসারজাক থংলাইমাও বীরেন্দ্র ক্লাব বা নৈ গোলনি ফেরবাই মৌচা ক্লাবনো মেজেনখা তাবুক নবার্তিবারনি ককতুমা বুসকাং দাম নৈচি ব্রৈ হাস্তেনি যত্ন হাঙ্কর ফেরাঙ্ক গৈ ওয়াতৈ বাউই মানুহনৈ হজাক মংরেখা নবার্তিবার নাইখং খনা আগরতলাও সালনি ছাকানি টুংমারি থামচি ব্রৈ ডিগ্রি সেলসিয়াস তে খামাবো নৈচি দক ডিগ্রি সেলসিয়াসনি গানাগিনি টঙ্গৈ মানো তিনি সালনি ছাকানি টুংমারি টংমানি থামচি থাম দশমিক ব্রৈ ডিগ্রি সেলসিয়াস তে খামাবো নৈচি দক দশমিক চার ডিগ্রি সেলসিয়াস ককতুমা পাইনানি সেখান ককতুমা বুবাগ্রক তেইবাইশা সাফিরো নৈ সাই নৈচি ব্রৈ বিশিনি ফেব্রুয়ারিও প্রধানমন্ত্রী সূর্যগড় মুফত বিজুলি যোজনা চেংজাক মানি উলনিসিমি খুংবাচি সাইনি গবাং নুখুং অ সেপমানি তঙ্গহনি শাখা কেন্দ্র হাপাং মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা তিনি দিল্লি কতালনি সংসদ ভবন কেন্দ্রনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহবাই হাস্তেনি জুদা জুদা হামক্রাইনি বাবাইনতৈ ককলাম সালাইকা হাকতনি বেবাক বেরেমনি লুকুরকনি মানজাক মুংবাই হর ঘর তিরাঙ্গা সামুবুতাং চাসাওই বাচাওয়ান হনি শাখা হাস্তেফা ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু কমনওয়েলথ গেমসও জুদুও রাংসাক মেডেল মানে কপ্লাইংনাই অস্মিতা দে খনা হাস্তেও ফায়ানো ককব্রক বাই ককতুমা পরিমুং তাবুক জরাতৈ অরণ পাইখা উলনি ককতুমা আওয়াই এঙ্গানো খনাফুং দামসনি তামৈ সতী ব্রৈচিও

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি লক্ষণ কুমার ঘটক। এখনকার বিশেষ বিশেষ খবর হল, রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডিনালু বলেছেন, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে হর ঘর তিরঙ্গা অভিযান সার্থক হয়ে উঠবে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে রাজ্যের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন। প্রধানমন্ত্রী সূর্যগড় মুফতি বিজলি যোজনায় 50 লক্ষেরও বেশি পরিবার সুবিধা পেয়েছে। কমনওয়েলথ গেমসে জুডুতে স্বর্ণপদক জয়ী ক্রীড়াবিদ অস্মিতা দেকে আগামীকাল আগরতলা বিলোনিয়ায় সংবর্ধনা জানানো হবে। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডিনালু বলেছেন, দেশের সর্বস্তরে জনগণের স্বতঃস্ফূর্ত সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে হর ঘর তিরঙ্গা অভিযান সার্থক হয়ে উঠবে। সিপাহী জেলা জেলাশাসকের কার্যালয় প্রাঙ্গণে আজ তিরঙ্গা কনসার্টের উদ্বোধন করে তিনি একথা বলেন। স্বদেশ প্রেমে উদ্বুদ্ধ হয়ে প্রত্যেকে বাড়ি, কর্মস্থল এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানে গর্বের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করে হর ঘর তিরঙ্গা অভিযানে সামিল হবার জন্য তিনি জনগণের প্রতি আহ্বান জানান। রাজ্যপাল জাতীয় পতাকার গুরুত্ব ও মর্যাদা রক্ষার উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিপাহী জেলা জিলা পরিষদের সভাধিনেত্রী সুপ্রিয়া দাস, দত্ত জেলাশাসক ডক্টর সিদ্ধার্থ শিব জয়সওয়াল এবং পুলিশ সুপার বিজয়দেব বর্মা। হর ঘর তিরঙ্গা অভিযানের অঙ্গ হিসেবে আজ তেলিয়ামুড়ার গামাইবাড়ি এলাকায় তিরঙ্গা র্যালি অনুষ্ঠিত হয়। যুবমোর্চা আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জনজাতি কল্যাণমন্ত্রী বিকাশ দেব বর্মা। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা আজ নতুন দিল্লির সংসদ ভবনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে রাজ্যের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন। মুখ্যমন্ত্রী রাজ্যের উন্নয়নমূলক প্রকল্পের অগ্রগতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে অবহিত করেন। স্মার্ট সিটি সহ আগরতলা পুর নিগম এলাকায় পরিকাঠামো উন্নয়নে বেশ কিছু নতুন প্রকল্প নেওয়া হয়েছে। আজ সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে নগর উন্নয়ন সচিব মিলিন্দ রামটেকে এই তথ্য জানান। তিনি জানান, এশীয় উন্নয়ন ব্যাংকের আর্থিক সহায়তায় পানীয় জল সরবরাহ, পয় প্রণালী ব্যবস্থা, সড়ক যোগাযোগ ব্যবস্থা ও বৃষ্টির জমা জল নিকাশে নতুন প্রকল্প নেওয়া হয়েছে। এর জন্য 1,200 কোটি টাকা ব্যয় হবে। 2030 সালের মধ্যে এ সমস্ত প্রকল্পের কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। আগরতলা পুর নিগমের কমিশনার সাজু ওয়াহিদ এ জানান, বৃষ্টির জমা জল নিকাশের জন্য নতুন করে রামনগর, সৎসঙ্গ ও শকুন্তলা রোড এলাকায় 3টি উচ্চ ক্ষমতা সম্পন্ন পাম্প মেশিন বসানো হবে। এডিবির আর্থিক সহায়তায় আগরতলা শহরে দূষণহীন বৈদ্যুতিক বাস চালানোর প্রস্তাব রয়েছে। কেন্দ্রীয় সরকার জানিয়েছে, এখনও পর্যন্ত সারা দেশে 10 কোটি 33 লক্ষেরও বেশি ফার্মার আইডি তথা কৃষক পরিচিতি নম্বর তৈরি করা হয়েছে। এই আইডির মাধ্যমে সরাসরি সুবিধা হস্তান্তর বা ডিবিটির সুবিধা পাওয়া যায়। পাশাপাশি এটি ঋণ প্রাপ্তি ও দুর্যোগকালীন সহায়তার ক্ষেত্রেও সহায়ক ভূমিকা পালন করে। ডিবিটি প্রকল্পগুলো হল প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা, প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা এবং ন্যূনতম সহায়ক মূল্যের ভিত্তিতে ফসল সংগ্রহের প্রক্রিয়া। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ প্রতিমন্ত্রী রামনাথ ঠাকুর আজ সংসদে তথ্য জানান। বিপ্লবী স্বাধীনতা সংগ্রামী ক্ষুদিরাম বসুর আজ 119তম আত্মত্যাগ দিবস। এই উপলক্ষে সমগ্র দেশ তাঁকে শ্রদ্ধা জানাচ্ছে।

1908 সালের আজকের দিনে বাংলার বিপ্লবীদের মধ্যে তাঁকেই প্রথম ব্রিটিশরা প্রাণদণ্ড দিয়েছিল। মুজফ্ফরপুর কেন্দ্রীয় কারাগারে ক্ষুদিরাম বসুর ফাঁসি কার্যকর করা হয়। মাত্র 18 বছর বয়সে তিনি ব্রিটিশ ঔপনিবেশিক শাসন অবসানের লক্ষ্যে বিপ্লবী কর্মকাণ্ডে অংশ নেন। তাঁর সর্বোচ্চ আত্মত্যাগ আজও দেশবাসীকে অনুপ্রাণিত করে এবং ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে সেটি এক গুরুত্বপূর্ণ অধ্যায়। বিপ্লবী স্বাধীনতা সংগ্রামী ক্ষুদিরাম বসুর আত্মত্যাগ দিবস আজ রাজ্যেও শ্রদ্ধার সঙ্গে পালন করা হয়। শহীদ ক্ষুদিরাম বসু স্মৃতি রক্ষা কমিটির উদ্যোগে আগরতলার উজ্জয়ন্ত প্রসাদ প্রাঙ্গণে ক্ষুদিরাম বসুর মূর্তির পাদদেশ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। তাছাড়া AIDSU-র উদ্যোগে আগরতলার ওরিয়েন্ট চৌহনিতে ক্ষুদিরাম বসুর আত্মত্যাগ দিবস পালন করা হয়। দক্ষিণ জেলার বিলোনিয়া ও সাবরুমে ক্ষুদিরাম বসুর আত্মত্যাগ দিবস পালন করা হয়। বিধায়ক দীপঙ্কর সেন ও অশোক কুমার মিত্র ক্ষুদিরামের শহীদ স্মারকে শ্রদ্ধা জানান। রাজ্য প্রশাসনে নবনিযুক্ত 27 জন TCS অফিসার আজ আগরতলায় লোকভবনে রাজ্যপাল ইন্দ্রসেন রেড্ডি নাল্লুর সঙ্গে সাক্ষাৎ করেন। রাজ্যপাল আধিকারিকদের স্বচ্ছতা, দক্ষতা, সহানুভূতি ও জবাবদিহিতার সঙ্গে দায়িত্ব পালনের জন্য পরামর্শ দেন। তিনি বলেন, সরকারি উন্নয়নমূলক কর্মসূচি সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে সিভিল সার্ভিস আধিকারিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এ খবর শুনছেন আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এয়ার অ্যাপে ফলো করুন। সোশ্যাল মিডিয়ায় ফেসবুক ও এক্স হ্যান্ডেল অল ইন্ডিয়া রেডিও নিউজ এবং ইনস্টাগ্রাম পেজে AIR নিউজ অ্যালার্টস। দেখুন অফিসিয়াল ইউটিউব চ্যানেল নিউজ অন AIR। এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে AIR নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। কেন্দ্রীয় সরকার জানিয়েছে 2024 সালের ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রী সূর্যঘর মুফত বিজলী যোজনা চালু হওয়ার পর 50 লক্ষেরও বেশি পরিবার এর সুবিধা পেয়েছে। কেন্দ্রীয় নবায়ন ও পুনর্নবীকরণযোগ্য শক্তিমন্ত্রী প্রহ্লাদ যোশী আজ লোকসভায় একথা জানান। তিনি জানান, এই প্রকল্পের আওতায় সারা দেশে কেন্দ্রীয় আর্থিক সহায়তা হিসেবে এখনও পর্যন্ত 28,000 কোটি টাকারও বেশি ভর্তুকি প্রদান করা হয়েছে। বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ আজ সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন, বিদ্যুৎ মাশুল নিয়ে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করবেন। তিনি বলেন, বিদ্যুৎ পরিষেবার মান উন্নত করতে এবং স্বচ্ছতার লক্ষ্যে গ্রাহকদের স্মার্ট মিটার দেওয়া হচ্ছে। গ্রাহকরা স্মার্ট মিটারে নিজেদের বিদ্যুৎ ব্যবহারের পরিমাণ তাৎক্ষণিকভাবে পর্যবেক্ষণ করতে পারেন। তিনি অভিযোগ করেন, স্মার্ট মিটার নিয়ে বিরোধীরা বিভ্রান্তি ছড়াচ্ছেন। বিজেপির উদ্যোগে আজ থেকে 9টি জেলার কুমারঘাটের পঞ্চায়েতিরাজ ট্রেনিং ইনস্টিটিউটে শুরু হয়েছে 3 দিনের পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহাবিজ্ঞানের অন্তর্গত 9টি জেলা প্রশিক্ষণ বর্গ। প্রশিক্ষণ বর্গের শুরুতে রাষ্ট্রীয় গীত বন্দে মাতরম সমবেত কণ্ঠে উচ্চারিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চায়েত মন্ত্রী কিশোর বর্মন, তপশিলী জাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস, 9টি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস, দলের জেলা সভাপতি বিমল কর প্রমুখ। এই কর্মসূচি চলবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত। খোয়াই স্বপনপুরি অতিথি নিবাসে আয়োজিত প্রশিক্ষণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিধায়ক পিনাকি দাস চৌধুরী, বিজেপির খোয়াই জেলা কমিটির সভাপতি সমীর কুমার দাস ও বিজেপি নেত্রী পাপিয়া দত্ত। জেমের মাধ্যমে স্বচ্ছতার সাথে সরকারি ক্রয় নিশ্চিত করার জন্য ত্রিপুরাকে স্বীকৃতি জানাল কেন্দ্রীয় সরকার। গতকাল নতুন দিল্লির ভারত মণ্ডপমে জেমের প্রতিষ্ঠা দিবস 10ম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে ত্রিপুরাকে সম্মানিত করা হয়েছে। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল। রাজ্য সরকারের অর্থ দপ্তরের অতিরিক্ত সচিব ডক্টর আকিঞ্চন সরকার অনুষ্ঠানে সম্মাননা গ্রহণ করেন। BSF-এর ত্রিপুরা ফ্রন্টিয়ারের IG প্রিন্স ইরানি আজ কৈলাসহর সফর করেন। তিনি লাঠিয়াবুড়া BOP পরিদর্শন করেন এবং BSF-এর আধিকারিকদের সঙ্গে কথা বলেন। তাঁর সঙ্গে ছিলেন DIG রাকেশ সিনহা, 199 নম্বর ব্যাটেলিয়ানের কমান্ড্যান্ট অতুল সাইনি প্রমুখ। আগামী 24 ঘন্টায় রাজ্যের সবকটি জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। আগামীকাল আগরতলায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.4 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26.8 ডিগ্রি সেলসিয়াস। কমনওয়েলথ গেমসে জুডোতে স্বর্ণপদক জয়ী কৃতিক ক্রীড়াবিদ অস্মিতা দে আগামীকাল রাজ্যে আসছেন। আগামীকাল দুপুরে আগরতলা রবীন্দ্র শতবার্ষিক ভবনে ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের পক্ষ থেকে অস্মিতা দেকে সংবর্ধনা জানানো হবে। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা উপস্থিত থাকবেন বলে কথা রয়েছে। অস্মিতা দে আগামীকাল তার নিজ গ্রাম বিলোনিয়ার সোনাইছড়িতে যাবেন। দক্ষিণ জেলার জেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে সংবর্ধনা দেওয়া হবে। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত বৈকুণ্ঠনাথ মেমোরিয়াল ফহিলা
লীগ ফুটবল প্রতিযোগিতার আজকের খেলায় ফুলু ঝানু অ্যাথলেটিক্স ক্লাব জয়লাভ করেছে। উমাকান্ত মিনিস্টার।

অনুষ্ঠিত খেলায় ফুলু ঝানু অ্যাথলেটিক্স ক্লাব 4-0 গোলে তিলকা মাঝি অ্যাথলেটিক্স ক্লাবকে হারিয়ে দেয়। বিজয়ী দলের মৌসুমি ওরাং হ্যাট্রিক করেন। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত ঘরোয়া দ্বিতীয় ডিভিশন লীগ ফুটবল প্রতিযোগিতার আজকের নিয়ম রক্ষার খেলায় বীরেন্দ্র ক্লাব জয়লাভ করেছে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় বীরেন্দ্র ক্লাব 5-2 গোলে মৌচাক ক্লাবকে হারিয়ে দেয়। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরগুলো আরেকবার পড়ছি। রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু বলেছেন, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে হর ঘর তিরঙ্গ অভিযান সার্থক হয়ে উঠবে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে রাজ্যের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন। প্রধানমন্ত্রীর সূর্যঘর মুফতি বিজুলি যোজনায় 50 লক্ষেরও বেশি পরিবার সুবিধা পেয়েছে। কমনওয়েলথ গেমসে জুডোতে স্বর্ণপদক জয়ী ক্রীড়াবিদ অস্মিতা দেকে আগামীকাল আগরতলা বিলোনিয়ায় সম্বর্ধনা জানানো হবে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:30 মিনিটে।

0: আকাশবাণী আগরতলা এবং এফএম উজ্জ্বন্ত থেকে একযোগে প্রচারিত অনুষ্ঠান শুনছেন। শুরু হচ্ছে স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান সুস্বাস্থ্য। আজ সুস্বাস্থ্য অনুষ্ঠানে আমরা কথা বলব মিজেলস এবং রুবেলা নিয়ে। আর এই বিষয় নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে আছেন বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার রিয়েল মজুমদার। আবার বলছি, আমাদের সঙ্গে আছেন বিশেষজ্ঞ চিকিৎসক রিয়েল মজুমদার, সঙ্গে আছি আমি অনামিকা। আমরা থাকছি রাত 8:45 পর্যন্ত। আপনাদের সাথে অবশ্যই ফোন করুন, 2326253 এই নম্বরে ফোন করুন, 2326253 এই নম্বরে। ম্যাডাম, প্রথমে যেটা জানবো যে মিজেলস রুবেলা, সে এই নামগুলো শুনলে মনে হয় যে কী যেন একটা, আপনি সেটা যদি আমাদের শ্রোতা বন্ধুদের জন্য বলেন।
1: নমস্কার সবাইকে। মিজেলস রুবেলা আসলে জিনিসটা যদি আমি সোজা ভাষায় যদি বলি, এটা একটা ভাইরাস সংক্রামিত একটা রোগ। ভাইরাস সংক্রামিত রোগ সেই ক্ষেত্রে যে,
0: হ্যাঁ ম্যাডাম বলুন।
1: হ্যাঁ, ভাইরাস সংক্রামিত রোগ, এটা একটা আরএনএ টাইপ অফ ভাইরাস দ্বারা এই রোগটা ছড়ায়, সংক্রমণটা ছড়ায়, এবং সেটা সংক্রমণটা এয়ারবোন মানে বাতাসের মাধ্যমে এই রোগটা ছড়ায়। যে সংক্রামিত থাকে ওর হাঁচি বা কাশি সেটা যদি উন্মুক্ত জায়গায় হয়, ওইটা বাতাসে ছড়িয়ে এই সংক্রমণটা ছড়িয়ে পড়ে অন্যদের মধ্যে।
0: তো এই যে মিজেলস বা হাম, আমরা সবসময় ভাবি যে একদম ছোট বাচ্চাদেরই হয়, ধরুন না জন্ম হলো কিছুদিন হলো সেটা হতে পারে, কিন্তু বড় বাচ্চাদেরও কি এটা হওয়ার সম্ভাবনা থাকে?
1: আসলে বেশিরভাগ ক্ষেত্রে এটা ছোট বাচ্চাদেরই এফেক্ট করে বেশি, যেহেতু বাচ্চারা খুব বেশি ইমিউনিটি ওদের শরীরে থাকে না, ইমিউনিটিটা ডেভেলপ করতে তো আসলে কিছুটা সময় লাগে, তো ছোট বাচ্চাদেরই মানে এই রোগটা সংক্রমণের চান্সেসটা খুবই বেশি থাকে। এরকম না যে বড়দের হয় না, বড়দেরও হয়, বা তুলনামূলকভাবে ছোটদেরই এটা বেশি হয়।
0: তো এই যে মিজেলস এবং রুবেলা, এই দুটো কি মানে প্রধান পার্থক্য কি?
1: প্রধান পার্থক্য বলতে দুটোই আসলে ভাইরাস জড়িত একটা সংক্রমণ, তার মধ্যে যেটা মিজেলস সেটা সংক্রমণটা জ্বর থাকবে, সঙ্গে থাকবে কাশি, তার সঙ্গে থাকবে লাল ছোপ ছোপ সারা শরীরে র্যাশের মতো ছড়িয়ে যাবে, সেক্ষেত্রে জ্বরটা থাকবে খুবই হাই গ্রেড, একদম 103-104 বা তারও বেশি যেতে পারে। কিন্তু অন্যদিকে যদি আমি রুবেলাটা বলি, সেক্ষেত্রে জ্বরটা অনেক ক্ষেত্রে প্রকাশ পায়, অনেক ক্ষেত্রে প্রকাশ পায়ও না। হ্যাঁ, জ্বরটা সেটা খুবই লো গ্রেড থাকে, টেম্পারেচারের লেভেলটা অনেকটাই কম থাকে, এবং সেক্ষেত্রে দেখা যায় কি যে জ্বরের পর যে র্যাশগুলো হচ্ছে, যেটা মিজেলসের ক্ষেত্রে হচ্ছে লাল লাল ছোপ ছোপ, সেক্ষেত্রে কিছুটা পিঙ্কিশ মানে কিছুটা গোলাপি বর্ণের র্যাশ দেখা যায়, সেটা হলো রুবেলার ক্ষেত্রে।
0: এই যে আপনি যেটা বলছিলেন যে মিজেলস এবং রুবেলার ভ্যাকসিনেশন এখন চলছে, তো এই যে ভ্যাকসিনেশনটা, এটা কি নতুন কিছু নাকি আগেও সেটা ছিল?
1: না, এটা মিজেলস রুবেলা যেটা এমআর ভ্যাকসিনেশন, এটা নতুন কোনো ভ্যাকসিন নয়, এটা ন্যাশনাল ইমিউনাইজেশন শিডিউলের পুরানো ভ্যাকসিনই একটা, এটা অলরেডি অনগোয়িং একটা ভ্যাকসিন, এটা এখন চলছে। কিন্তু এখন যে ক্যাম্পেইন মোডটা অন হয়েছে ত্রিপুরা রাজ্যে, যেটা সেটা হলো যেসব বাচ্চারা রুটিন ইমিউনাইজেশনে টিকাকরণে, যারা এমআর ভ্যাকসিনের দুটো ডোজ পাননি বা একটা পেয়েছেন আরেকটা পাননি, ওদেরকে এই আওতার অন্তর্ভুক্ত করার জন্য মূলত এই ক্যাম্পেইনটা।

0: তো এই যে আপনি যেটা বলছিলেন, হয়তো বা কেউ একটা পেয়েছে বা কেউ দুটোই পায়নি, সেই ক্ষেত্রে যারা পেয়েছে এবং যারা পায়নি, ওরা কোথায় যোগাযোগ করবেন এই অবস্থাতে, বা কিভাবে এই সুবিধাগুলো পাবেন?
1: সেটা ক্যাম্পেইন মোডটা অ্যাকচুয়ালি দুইটা ফেজে অনুষ্ঠিত হচ্ছে। প্রথম যে ফেজটা 10 তারিখ থেকে অলরেডি শুরু হয়ে গেছে এই মাসে, এটা 17 অগস্ট অবধি চলবে। সেটা হবে স্কুল বেসড ফেজ, স্কুলে হবে প্রোগ্রামটা। আমরা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের অফিসের তরফ থেকে আমরা সব স্কুল অথরিটিকে ইনফর্ম করে দিয়েছি সেটার জন্য, ওরা যাতে ওদের প্যারেন্টস টিচার মিটিং করে সব গার্জিয়ানদের থেকে বাচ্চাদের টিকা কার্ডটা সংগ্রহ করে চেক করে নেন। কিভাবে চেক করবেন সেটার জন্য নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রের ওরা এসে ওদেরকে দেখিয়ে দিয়েছেন অলরেডি, যে কারা ভ্যাকসিনেশনটা পাননি এবং কারা একটা পেয়েছেন আর একটা পাননি, বা যাদের টিকা কার্ড নেই ওরাও এই ভ্যাকসিনেশনের আওতায় আসবে। এই লিস্টটা ওরা রেডি করে যখন রেখেছে, তারপর আমাদের স্বাস্থ্যকেন্দ্রের কর্মীরা গিয়ে একটা ক্যাম্পেইন ডেট অন করে সেক্ষেত্রে স্কুলের বাচ্চাদেরকে সেই টিকার অন্তর্ভুক্ত করছে। আর যেটা 17 তারিখের পর থেকে 25 তারিখ অবধি চলবে, সেটা হবে কমিউনিটি বেসড, যেটা নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্র, পিএসসি, সিএসসি, সাবসেন্টার লেভেল এবং অঙ্গনওয়াড়িতে সেদিকে নেক্সট ফেজটা অনুষ্ঠিত হবে।
0: এই প্রসঙ্গে ম্যাডাম, হয়তোবা শ্রোতা বন্ধুরা যারা আছেন ওরাও জানতে চাইছেন যে অনেক সময় যেটা দেখা যায়, আপনি বলছিলেন যে এখন যেটা চলছে প্রত্যেকটা স্কুলে পাঠানো হয়েছে যে কারা পেয়েছে কারা পায়নি, কিন্তু আমরা অন্যান্য সময়ও দেখেছি যে স্কুল থেকে যখন বলা হয় যে কোনো একটা ভ্যাকসিন বা কোনো একটা স্বাস্থ্য জন্য টিকা বা ওষুধ দেওয়া হচ্ছে, অনেক সময় যারা প্যারেন্টস থাকে ওরা নেন বা কেউ নেন না। এই যে ভয়টা যে আমার বাচ্চা, এত ছোটো বাচ্চাকে আমার ভ্যাকসিন দেওয়া হবে, সেটা কি স্বাস্থ্যকেন্দ্র থেকে দেওয়া হচ্ছে, কিন্তু নেবো কি নেবো না, সেটা এই প্রসঙ্গে যদি একটু আলোকপাত করেন।
1: আসলে
0: ভয়
1: একটা কাজ করে গার্জিয়ানদের মধ্যে, যে ভ্যাকসিনটা নিলে জানি না আমার বাচ্চার কোনো ক্ষতি হয়ে যাবে কিনা, সরকারিভাবে দেওয়া হচ্ছে, সেক্ষেত্রে আরো ভয়ের ভাগটা আরো বেড়ে যেতে পারে যে এটা হয়তো বা কোনো প্রিকশন মেজার করে হচ্ছে না। কিন্তু না, এটা সম্পূর্ণই একটা ভুল ধারণা। আমরা যথেষ্ট অ্যাসেপটিক মেজার মেনটেন করে ভ্যাকসিনগুলোকে কোল্ড চেইন পয়েন্টে রাখা হচ্ছে। আপনারা নিঃসন্দেহে ভ্যাকসিনটা, যে টিকাটা আপনাদের বাচ্চাদেরকে দিতে পারেন, এবং এই ভ্যাকসিনটা এমন না যে নতুন কোনো একটা ভ্যাকসিন, এটা অলরেডি ইমিউনাইজেশন শিডিউলে চলছে, এই টিকাটা চলছে, এবং এটা 9 মাস বয়সে একবার দেওয়া হচ্ছে, 9 থেকে 12 মাস বয়সে, আবার 16 থেকে 24 মাস বয়সে দ্বিতীয় টিকাটা দেওয়া হচ্ছে। তো এটা ভয়ের কোনো ব্যাপার নেই, এবং এটার মধ্যে মেজর কোনো সাইড ইফেক্টস এখন অবধি, কোনো পার্শ্বপ্রতিক্রিয়া এসব এখন অবধি পরিলক্ষিত হয়নি। তো সম্পূর্ণ নিরাপদ একটা টিকা, আপনারা কোনো দ্বিধা, সব দ্বিধা ছেড়ে ভয় কাটিয়ে আপনারা এগিয়ে আসতে পারুন, যদি আপনারা আপনাদের বাচ্চারা এই ভ্যাকসিন থেকে এখন অবধি বঞ্চিত থাকে।
0: এই যে আপনি যেটা বলছিলেন যে এই যে মিজলস এবং রুবেলা, যদি কোনো ব্যক্তি বা কোনো শিশু যদি আক্রান্ত হয়, সে কি অন্যদের মাঝেও সেই রোগটা ছড়িয়ে দিতে পারে?
1: হ্যাঁ, এই এই রোগটা যেহেতু একটা ভাইরাস গঠিত একটা সংক্রমণ, যে সংক্রামিত সে অন্যদেরকে সংক্রমণ ছড়ানোর চান্সেসটা খুবই বেশি থাকে। এরকম বলা হয় যে যে সংক্রামিত সে যদি তার আশেপাশে যদি অন্যান্যরা থাকে, অ্যারাউন্ড 70 থেকে 90 জনকে সে সংক্রামিত করতে পারে।
0: সেটা কিন্তু
1: অনেকটাই বেশি।
0: তাহলে একটা বাচ্চা যদি সংক্রমিত হয়, সে স্কুলে যাচ্ছে, স্কুলে কিন্তু তাহলে ওর যারা ক্লাসমেট আছে বা অন্যান্যরা যারা আছে ওরাও কিন্তু সংক্রমিত হতে
1: সংক্রমণের চান্সেস।
0: এই যে সংক্রমণের চান্সেসটা, সেটা কতদিন অবধি থাকে বিশেষ করে?
1: সংক্রমণের চান্সেসটা প্রথম 7 থেকে 10 দিন অবধি চান্সেসটা থেকে যায়। এই 7 থেকে 10 দিন যে সংক্রমিত তাকে আলাদা রাখাটাই ভালো, আদার সে হসপিটালাইজ থাকবে বা হাসপাতাল থেকে ছুটি পাওয়ার পরও বাড়িতে কিছুদিন আলাদা করে থাকবে, ওইদিকেই ওর সেবা যত্ন চলবে, অন্যদের থেকে একটু আইসোলেটেড থাকলেই সেই ক্ষেত্রে খুবই ভালো হয়।
0: আরেকটা পরবর্তী প্রশ্ন যেটা জানবে, মানে আপনার কাছে জানতে চাইব যে অপুষ্টিজনিত যারা বাচ্চারা আছে, ওদের মধ্যে কি এই রোগগুলো হওয়ার প্রবণতাটা বেশি দেখা যায়?
1: হ্যাঁ, অবশ্যই, কারণ অপুষ্টি ম্যালনারিজম, যেটা অপুষ্টিজনিত যেটা রোগ, অপুষ্টি থাকলে আমাদের শরীরে যে ইমিউনিটি সিস্টেমটা ওটা অনেকটাই কমে যায়। তো যেদিকে ইমিউনিটি কম থাকে সেদিকে একটা রোগ বাসা বাঁধার চান্সেসটা অনেকটাই বেড়ে যায়। তো সেক্ষেত্রে হ্যাঁ, আমি এটা বলতে পারি যাদের খুব অপুষ্টিজনিত সমস্যায় ভুগছে, তাদের ক্ষেত্রে এই সংক্রমণটা ছড়ানোর চান্সেস খুবই বেশি,
0: অনেকটাই বেশি। আরেকটা যেটা আমরা অনেক সময় শুনে থাকি যে গর্ভবতী মা যখন যান চিকিৎসকের কাছে যান, তখনই ওনাকে প্রশ্ন করা হয় যে আপনি কি রুবেলা ভ্যাকসিন নিয়েছেন, তো সেটা অনেক সময় মা বলতে পারেন যে হ্যাঁ নিয়েছে, আবার অনেক সময় মনে

0: থাকে না। এই যে রুবেলা ভ্যাকসিনের এই সময়টাতে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে?
1: আসলে গর্ভাবস্থায় রুবেলা, যেটা এমআর, মিজেল রুবেলা ভ্যাকসিনেশনটা করা হয় না। এটা সম্পূর্ণ একটা লাইফ অ্যাটিনিউয়েটেড একটা ভ্যাকসিন, এটা ভাইরাসের একটা লাইফ স্ট্রিপ দিয়ে ভ্যাকসিনটা তৈরি হয়। তো সেক্ষেত্রে গর্ভাবস্থায় এটা কোনোভাবেই দেওয়া হয় না। এটা এর আগে নর্মাল শিডিউলে যখন নেওয়া হয় তখনই নিতে হবে, গর্ভাবস্থায় সেটা নেওয়া যায় না, এটা নিরাপদ নয়।
0: আচ্ছা, এবার যদি কোনো মহিলা সেটা নিয়ে না থাকেন, তাহলে এই যে পরবর্তী সময় যদি উনি গর্ভবতী হন, তাহলে কি গর্ভস্থ শিশুর কোনো রুবেলার ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে?
1: হ্যাঁ, যদি কোনো গর্ভাবস্থায় যদি কোনো মহিলা
0: বা গর্ভ ধারণের আগে যদি রুবেলা নিয়ে না নিয়ে থাকেন
1: সেক্ষেত্রে যদি সে মিজেলস রুবেলায় আক্রান্ত হয় গর্ভাবস্থায়, সেক্ষেত্রে বাচ্চার সমস্যা অবশ্যই হতে পারে। সেক্ষেত্রে বাচ্চার বার্থ ডিফেক্ট হতে পারে, জন্মগত ত্রুটি যেটা, বার্থ ডিফেক্ট হতে পারে, এবং কনজেনাইটাল হার্ট ডিজিজ, যেটা হৃৎপিণ্ডের সমস্যা, কনজেনাইটাল হার্ট ডিজিজ, তারপর সেক্ষেত্রে আরও অনেক কিছু, যেরকম ডেভেলপমেন্টাল গ্রোথ ডিলে। হ্যাঁ, বাচ্চার নর্মাল যে বৃদ্ধিজনিত, যে গ্রোথজনিত যে চারটা, সেটাও কমে যেতে পারে। লো বার্থ ওয়েট বাচ্চা জন্ম নিতে পারে, বাচ্চা জন্মগত ওজনই কম হতে পারে, অনেক ক্ষেত্রে তো গর্ভপাত হওয়ার চান্সেসও থাকে, মিসকারিজ হওয়ারও চান্সেস থাকে।
0: তো এই যে আপনি যেটা বলছিলেন যে এই মিজেলস এবং রুবেলা, সেটা কিন্তু নতুন ধরনের কোনো টিকা নয়, সেটা কিন্তু আগে থেকেও চলছে,
1: আগে থেকেও চলছে।
0: তো এই যে যদি কেউ থাকেন যে উনি হয়তো বা মিস করে গেছেন বা মনে পড়ছে না কি নিয়েছেন কি নেননি, অনেকে হতে পারে, বা এমআর কার্ডটা হয়তো বা হারিয়ে ফেলেছেন, সেই ক্ষেত্রে ওরা কিভাবে এই টিকা নিতে পারবেন?
1: এখন যে আমাদের যে ক্যাম্পেইন মোডটা অন হয়েছে, এই ক্যাম্পেইনে সেটাই বলা হয়েছে, যারা এই ভ্যাকসিন থেকে নেওয়া হয়নি, যারা ভ্যাকসিন থেকে বঞ্চিত আছে, এখন অ্যাকচুয়ালি যেটা নর্মাল শিডিউলে 9 মাস থেকে 5 বছর অবধি বাচ্চাদের এই ভ্যাকসিনটা দেওয়া হয়, দুইটা ডোজে দেওয়া হয়, 9 থেকে 12 মাসে প্রথম ডোজ এবং 16 থেকে 24 মাসে দ্বিতীয় ডোজ। এক্ষেত্রে ক্যাম্পেইন মোডে বলা হচ্ছে যারা ভ্যাকসিন পাননি, দুইটা ভ্যাকসিন পাননি বা একটা পাননি, তারা এই ক্যাম্পেইন মোডে নিতে পারবে ভ্যাকসিনটা। এবং এক্ষেত্রে এখন বয়সসীমাটা বাড়িয়ে 15 বছর অবধি করে দেওয়া হয়েছে।
0: তো এই যে আমি যেটা আপনার কাছে জানতে চাইবো, যে টিকা নিয়ে অভিভাবকদের মধ্যেও কিন্তু একটা সংশয় কাজ করে, আমি প্রথম থেকে, কারণ এটা বারবার বলছি যে এখন যখন আমরা স্কুলে সেটা দিতে আপনারা যখন যাবেন, হয়তোবা অনেকে দিতে ইচ্ছে প্রকাশ করবেন বা অনেকে ইচ্ছে প্রকাশ করবেন না, যে আমার শিশুর জন্য সেটা আদৌ নিরাপদ কি না। এই যে শিশুর টিকা নেওয়াটা কতটুকু গুরুত্বপূর্ণ, আমি সেটাই বলবো, যে এবার যদি ও হয়তো বা নিল না, এই যে ভ্যাকসিনটা নিল না, সেটা ওর জীবনে কী কী ধরনের ক্ষতি করতে পারে? কোন অবস্থাতে, এবার আরেকটা যদি বলি যে বাচ্চার খুব জ্বর সর্দি কাশি এখন চলছে, সে কি নিতে পারবে?
1: নর্মাল জ্বর সর্দি কাশির মধ্যে ভ্যাকসিনটা নেওয়া সেরকম কোনো কন্ট্রাইন্ডিকেশন বা বাধা নেই, কিন্তু সেক্ষেত্রে যদি বাচ্চার যদি বুকে খুব বেশি শ্বাসকষ্ট বা আন্ডারলাইন কোনো ইনফেকশন বুকে থেকে আগে থেকেই বুকের মধ্যে রয়ে গেছে, বা বাচ্চাটা ইমিউনো কম্প্রোমাইজ, বড় ধরনের কোনো ডিজিজে রোগে ভুগছে, সেক্ষেত্রে অবশ্যই টিকাটা নেওয়ার আগে চিকিৎসকের সঙ্গে পরামর্শ নেওয়াটা দরকার
0: দরকার সেটাই। আরেকটা যেটা আপনার কাছে জানবো, যে টিকা নেওয়ার আগে এবং পরে কোনো সতর্কতা অবলম্বন করতে হবে কি?
1: টিকা নেওয়ার আগে আপনাদের, আমি অভিভাবকদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, টিকা নেওয়ার আগে আপনারা যদি আপনাদের বাচ্চাদের কোনো অ্যালার্জিক জনিত সমস্যার আগে থেকেই হিস্ট্রি থাকে, বা আগে থেকেই আপনাদের জানা আছে যে বাচ্চাটার অ্যালার্জির হিস্ট্রি আছে, সেক্ষেত্রে আপনারা টিকা নেওয়ার আগে অবশ্যই স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক বা যে স্বাস্থ্যকর্মী টিকা দিচ্ছে ওদেরকে অবগত করাবেন যে আমার বাচ্চার অ্যালার্জির সমস্যা আছে, সেটা আগে থেকে জানিয়ে রাখলে ভালো। বা যদি কোনো বড় ধরনের ইমিউনো কম্প্রোমাইজ রোগে ভুগছে, ব্লাড ক্যান্সার বা ক্যান্সারজনিত অন্য ধরনের কোনো ক্যান্সারজনিত বড় ধরনের কোনো ইমিউনো কম্প্রোমাইজ ডিজিজে বাচ্চাটা আগে থেকেই ভুগছে, সেটা আগে থেকে জানিয়ে দিতে হবে চিকিৎসককে।
0: তাহলে কিন্তু এই যে আমরা অনেক সময় শুনে থাকি যে আমার বাচ্চা টিকা নেওয়ার পরও অসুস্থ হয়ে গেছে, সেটা কিন্তু নয়,
1: সেটা অনেকটাই, এটা আগে থেকে যদি জানিয়ে দেন তাহলে সেক্ষেত্রে যে প্রিকশনটা নিয়ে দেওয়া হবে সেক্ষেত্রে ওই জিনিসটা পরে দিয়ে পার্শ্ব প্রতিক্রিয়াটার হবে না।
0: আরেকটা ম্যাডাম যেটা আমরা দেখে থাকি, যে অনেক সময় টিকা নেওয়ার পরে ওই জায়গাটা একটু ফুলে যায় বা ব্যথা করে বা একটু জ্বর আসে, তো সেক্ষেত্রে কী কী করা উচিত?
1: প্রত্যেকটা টিকাই একটা, মানে এটা একটা মিনিমাম মানে সাইড ইফেক্টসের মধ্যে পড়ে, যে টিকা দেওয়ার জায়গাটা একটু সামান্য ব্যথা বা একটু জ্বর আসা এবং জায়গাটা একটু ফুলে যাওয়া, সেটা আসলে কোনো ট্রিটমেন্ট লাগে না, সেটা নিজে থেকেই 3 দিন কি 4 দিনের মধ্যে জিনিসটা নিজে থেকেই সলভ হয়ে যায়।

0: প্রবলেমটা, তো সেক্ষেত্রে যদি জ্বরটা যদি পারসিস্ট করতে থাকে অবশ্যই প্যারাসিটামল খাওয়ান, চিকিৎসকের পরামর্শ নেন, এবং সেটার জন্য আপনি প্যানিক করার কোনো ব্যাপার থাকে না। হ্যাঁ, এটা টিকার নর্মাল একটা মাইল্ড, মানে খুব মানে মাইল্ড সাইড ইফেক্টসের মধ্যেই ধরা হয়, যেটা খুবই কমন ব্যাপার, এবং এটার জন্য প্যানিক বা ভয় ভীতি হওয়ার কোনো ব্যাপার নেই। জ্বর বা জায়গাটাতে একটু হালকা ব্যথা, সেটা একদম কমন ব্যাপার, যেটা প্যারাসিটামল খাইয়ে বা জায়গাটাকে একটু মুভমেন্টের মধ্যে রেখে এটাকে সহজেই প্রতিহত করা যায়।
1: অনেক সময় দেখা যায় যে ওই জায়গাটা একটু ফুলে গেছে,
0: ফুলে গেছে, হ্যাঁ,
1: ওইটাও লাম্পের মতো হয়ে গেছে, সেক্ষেত্রে কী করা উচিত?

0: হচ্ছে যে না লামটা কমছে না, একটু সোয়েলিংটা বেশি হচ্ছে, সেক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন। বাট এটা খুবই রেয়ার, এরকম হয়ই না যে অনেক দিন এটা পারসিস্ট করছে।
1: একজন শ্রোতা বন্ধু আছেন, নমস্কার। না, যিনি ফোন করলেন অবশ্যই কথা হবে আপনার সঙ্গে। 2326253 এই নম্বরে শ্রোতা বন্ধু ফোন করুন, 2326253 এই নম্বরে। না, ফোনটা শ্রোতা বন্ধুর সঙ্গে কথা হলো না। আমরা আজ কথা বলছি মিজেলস রুবেলা নিয়ে। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই ফোন করুন 2326253 এই নম্বরে। হ্যাঁ ম্যাডাম, যেটা এই মিজেলস রুবেলা নিয়ে আমাদের মনেও কিন্তু অনেকগুলো ভুল ভ্রান্তি বা ধারণা রয়েছে। অনেকেই যেটা মনে পড়ে থাকেন যে হাম যেটা হয়েছে এটা তো মানে একদম মানে নগণ্য ব্যাপার, সেটা নিজে থেকেই সেরে যাবে, সেটা কি ঠিক না ভুল?
0: হ্যাঁ, অনেকেই মনে করে যে হাম হয়েছে সেটা হাসপাতালে যাওয়ার দরকার নেই, ডাক্তার দেখানোর দরকার নেই, এটা নিজে থেকেই সেরে যায়। এটা আসলে ধারণাটা ওরকম না। হ্যাঁ, অনেক ক্ষেত্রে এরকম হয় যে যে হাম বা মিজেল যেটা হচ্ছে অনেক সময় নিজে থেকে সেরে যায়, কিন্তু তার যে পরবর্তী যে কমপ্লিকেশানসগুলো সেটা আপনারা বুঝতেও পারবেন না যে আস্তে আস্তে সেটা থেকে কী কমপ্লিকেশানস ডেভেলপ করবে। সাধারণত মিজেলস অনেক ক্ষেত্রে চিকিৎসা ছাড়া 8 থেকে 10 দিন পরে নিজে থেকে অনেক সময় রিগ্রেস হয়ে যায়, কিন্তু তার পরবর্তী সময়ে বিভিন্ন কমপ্লিকেশানস শুরু হয়। এগুলি যেরকম নিউমোনিয়া, বাচ্চা শ্বাসকষ্ট শুরু হবে আস্তে আস্তে, মানে গার্জিয়ান বুঝতেও পারবে না যে কী থেকে হচ্ছে। বাচ্চা বলবে প্রচণ্ড কানে ব্যথা হচ্ছে, মানে কানে ইনফেকশন হওয়া শুরু হয়ে যায়, নিউমোনিয়া ডেভেলপ করে। এবং অনেক সিভিয়ার ক্ষেত্রে এনকেফ্যালাইটিস হয়ে ব্রেনের যে মস্তিষ্কের যে কোষগুলি আছে এগুলি ফুলে গিয়ে এনকেফ্যালাইটিস হয়ে বাচ্চা একদম লাস্ট অব্দি অনেক সিভিয়ার ক্ষেত্রে মারাও যায়, এরকমও কেস পাওয়া গেছে।
1: আরেকটা যেটা জানবো যে আমরা কিন্তু বারবারই বলছি যে এই টিকা নয়, শিশুদের জন্য কিন্তু প্রত্যেকটা সরকারিভাবে যে টিকাগুলো দেওয়া হয় প্রত্যেকটা কিন্তু গুরুত্বপূর্ণ, এবং টিকা দেওয়ার সঙ্গে টিকার একটি কার্ড কিন্তু দেওয়া হয়। এই যে কার্ডটা কতটা গুরুত্বপূর্ণ?
0: টিকার কার্ড খুবই গুরুত্বপূর্ণ, কারণ টিকার কার্ডটা দেখেই আমরা বা স্বাস্থ্যকর্মীরা বা গার্জিয়ানরা যা মানে বুঝতে পারবে যে বাচ্চাটা কোন কোন টিকা পেয়েছে এবং নেক্সট কোন টিকাটা পাবে। ওটার মধ্যেই লেখা থাকে যে ডিউ ডেট কোনটা, নেক্সট আমি কত তারিখে আবার ভিজিট করব হাসপাতালে। সেটা না দেখলে আমরা বুঝতে পারবো না যে বাচ্চাটা প্রিভিয়াস কী টিকা পেয়েছে এবং এখন নেক্সট কোন টিকাটার জন্য কত তারিখ গিয়ে দেখা করতে হবে। তো এটা আমাদের রেকর্ড মেনটেন করার জন্য, বাচ্চাটার ভবিষ্যতের জন্য খুবই দরকার একটা টিকা।
1: আর বাবা মারা কিভাবে বুঝবেন যে ওর সন্তান বা ওদের সন্তানটা মিজেলস রুবেলা থেকে সুরক্ষিত?
0: যখন আপনাদের বাচ্চাদের মিজেলস রুবেলা যে টিকাটা, দুইটা টিকা নেওয়াবেন, যেটা প্রথম ডোজটা আমি বারবার বলছি 9 থেকে 12 মাস বয়সে প্রথম টিকাটা হয় মিজেলস রুবেলার, যে প্রথম MR1 যে ডোজটা, এবং যে MR2 মিজেলস রুবেলা 2 যে টিকাটা সেটা 16 থেকে 24 মাসে হয়। এবং এই দুইটা টিকা নেওয়ার পরই আপনারা বুঝতে পারবেন যে আপনাদের বাচ্চা ভবিষ্যতের জন্য মিজেলস রুবেলা থেকে সম্পূর্ণ সুরক্ষিত।
1: আর এই যে আমরা যারা আছি চারপাশে ওদের ভূমিকা কী থাকবে এই মিজেলস রুবেলা মানে যেন আক্রান্ত না হয় কেউ, সেই ক্ষেত্রে আমাদের ভূমিকা কী থাকবে?
0: আমাদের অবশ্যই ভূমিকা থাকবে, আমরা যারা এই ব্যাপারটা জানি, আমাদের পার্শ্ববর্তী যে অন্যরা আছে যারা এই ব্যাপারটাতে অ্যাওয়ার না, এটা সচেতন না, তাদেরকে অবশ্যই সচেতন করা যে যেই রোগগুলি ভ্যাকসিন প্রিভেন্টেবল, যেগুলি টিকা দিয়ে নিরাময় করা যায়, সেগুলি সম্পূর্ণই আমাদের হাতে। এই আমরা যদি টিকার জন্য এগিয়ে আসি তাহলে এই বড় ধরনের যে সংক্রমণজনিত ভ্যাকসিন প্রিভেন্টেবল ডিজিজ থেকে আমাদের বাচ্চাদের বাঁচাতে পারবো। তো সেটা এত বড় জিনিস আমাদের হাতে আছে, তো আমরা কেনই সুবিধাটা নেব না? যে জায়গায় সরকার অত দামি দামি ভ্যাকসিন বিনামূল্যে আমাদের বাচ্চাদেরকে প্রোভাইড করছে, তো আমরা এই সুবিধা অবশ্যই গ্রহণ করব এবং আমরা অন্যদেরকেও এই ব্যাপারে সচেতন করবো।
1: আরেকটা যেটা ম্যাডাম আমরা শুনে থাকি বা আমরা যখন ছোট ছিলাম তখন দেখতাম যে যেটা হয়ে থাকে যে অনেক সময় বাবা মারা বলে থাকেন বা পরিবারের যারা বড়রা আছেন বলে থাকেন যে টিকা নিয়েছো এই জিনিসগুলো তুমি খেতে পারবে আজকে, এই জিনিসগুলো তুমি খেতে পারবে না, বা এই সময়টা থেকে তুমি খেতে, এই যে খাওয়া নিয়ে একটা বাধা নিষেধ থাকে সেটা কি ঠিক না ভুল?
0: সেরকম কোনো গাইডলাইনই নেই যে টিকা নিলে এই জিনিসটা খাওয়া যাবে ওই জিনিসটা খাওয়া যাবে না, এটা সম্পূর্ণই একটা ভুল ধারণা। আপনি সব কিছুই খেতে পারবেন টিকা নিলে, সেরকম কোনো গাইডলাইনে লেখা নেই যে কোনো কিছুতে রেস্ট্রিকশন আছে টিকা
1: নেওয়ার পর,
0: না ওরকম কোনো, এটা সম্পূর্ণই একটা ভুল ধারণা, ওরকম কোনো কথা নেই।
1: সবাই কিন্তু মানে টিকা দেওয়ার পরে আমরা সাধারণভাবে যে ঘরের জিনিস খেয়ে থাকি সেগুলো কিন্তু
0: নর্মাল, যা জিনিস আমরা রুটিন খাওয়া দাওয়া যেগুলি খাচ্ছি সেগুলি সবই আমরা খেতে পারবো।

0: সেতে কোনো বাধা
1: আচ্ছা,
0: বাধ্যবাধকতা নেই।
1: আরেকটা আপনার কাছে পরবর্তী প্রশ্ন যেটা থাকবে, যে কোন কোন ক্ষেত্রে বা কোন কোন পরিস্থিতিতে এই মিজেলস রুবেলা টিকা নিতে পারবেন না কেউ?
0: কোন কোন সেটা আমি একটু আগেও যেটা বললাম, যদি কোনো বাচ্চার যদি খুব বেশি বুকের মধ্যে ইনফেকশন আগে থেকেই থাকে, বাচ্চাটার খুব বেশি শ্বাসকষ্ট চলছে, বুকের মধ্যে এক্সট্রা ব্রেথ সাউন্ড এডেড সাউন্ড পাওয়া যাচ্ছে, যেটা অবশ্যই চিকিৎসক বলবে, এবং বাচ্চাটা বড় ধরনের কোনো ইমিউনো কম্প্রোমাইজ ডিজিজে ভুগছে, যেরকম ক্যান্সারজনিত রোগ বা তার থেকেও কোনো কনজেনাইটাল হার্ট ডিজিজে ভুগছে, সেরকম হলে অবশ্যই আপনি টিকা নেওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নেবেন, এবং চিকিৎসক যদি অ্যালাউ করে তারপরেই আপনারা ভ্যাকসিনেশন করাবেন, সেটা একটু সচেতন হতে হবে সেই ব্যাপারটা নিয়ে, চিকিৎসকের পরামর্শের পরই আপনারা এগোবেন এটা।
1: আরেকটা ম্যাডাম, যেটা আমাদের একজন শ্রোতাবন্ধু জানতে চাইছিলেন, যে এই অনেক সময় একটা জায়গায় আমরা দেখতে পেয়েছিলাম যে 24 দিন বা 28 দিনের মধ্যে যাদের খুব বেশি জ্বর হয়েছে, গায়ে ছোপ ছোপ দানা হয়েছে, ওদের ক্ষেত্রে দেওয়া যাবে না সেটা মিজলস রুবেলা ভ্যাকসিন, সেটা কি ঠিক না ভুল?
0: জ্বর নর্মাল, আমি তো যেটা বললাম নর্মাল জ্বর সর্দি কাশিতে আমরা ভ্যাকসিন দিতে পারবো, হ্যাঁ, সেক্ষেত্রে যদি
1: র্যাশ হয়েছে,
0: সেক্ষেত্রে যদি সেটা মিজেলস না হয়, আমরা তো হসপিটালে যাওয়ার পর বাচ্চাটার রক্ত পরীক্ষা করব, রক্তের নমুনা পরীক্ষা করে যদি সেটার মধ্যে মিজেলসের ভাইরাস পাওয়া যায় সেক্ষেত্রে এটা আমরা অন্যভাবে এটা আমাদের গাইড করতে হবে, কিন্তু ওই পরীক্ষা ছাড়া কনফার্মেশন ছাড়া আমরা কিছুই বলতে পারবো না যে ভ্যাকসিনটা নিতে
1: পারবে পারবে কি নিতে
0: পারবে।
1: আরেকটা যেটা এই আপনার কথা শুনে আমার মনে প্রশ্ন আসলো, যে কিভাবে বুঝবো যে হয়তো বা আমার ছোটবেলায় আমি রুবেলা ভ্যাকসিনটা পাইনি, সেটা বোঝার কোনো উপায় আছে কি বা কোনো ধরনের কোনো টেস্ট আছে কি?
0: টেস্ট ছোটোবেলায় ভ্যাকসিন পাইনি, এখন আমার কোনো সিমটম নেই, সেক্ষেত্রে আমার সেরকম টেস্ট নেই যেটা করে আপনি বুঝতে পারবেন, কিন্তু আপনারা যদি জ্বরের সঙ্গে সর্দি কাশি এবং সেই র্যাশগুলো লাল লাল ছোপ ছোপ র্যাশ যদি শরীরে থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনার সাসপেক্টেড কেস, এবং সেক্ষেত্রে আপনার রক্তের নমুনা সংগ্রহ করে সেটাকে পরীক্ষা করা হবে, এবং সেটার মধ্যে একটা লেভেল আছে ইমিউনোগ্লোবুলিন, ওই ইমিউনোগ্লোবুলিন এমটা যদি বেশি থাকে সেক্ষেত্রে আমরা ধরে নেব যে সেটার মধ্যে মিজেলসের একটা জীবাণু পাওয়া গেছে,
1: মানে সেটা হয়তো বা হতে পারে যে উনি হয়তো বা ওনার ছোটবেলায় বা আপনারা যে ডোজগুলো দিয়েছেন সেটা উনি পাননি,
0: হ্যাঁ, সেক্ষেত্রে ও পজিটিভ হলে তো সে নিশ্চয়ই উনি ভ্যাকসিনটা নেননি, টিকাটা পাননি, তার জন্য এটা হয়েছে।
1: আরেকটা এবার যদি আসি ভুল ধারণা, কিছু কিছু ভুল ধারণাও কিন্তু আমাদের মধ্যে এই টিকা নিয়ে বা বিভিন্ন ধরনের টিকা নিয়ে কাজ করে, যেটা হয় যে অনেকেই কিন্তু বলে থাকেন যে এই টিকাটা নেওয়ার পরে আমি আক্রান্ত হলাম, সেটা কি ঠিক না ভুল?
0: এটা আসলে আমি বলবো এটা তো মানে কোনোভাবেই প্রমাণিত না যে এই টিকাটা নিয়েই আমার এটা হয়েছে, হ্যাঁ, সেটা তো মানে বৈজ্ঞানিক সম্মত, এটা বিজ্ঞানসম্মত কথা না, হ্যাঁ, আমি এটা এই টিকাটা নেওয়ার ফলে আমার এটা হয়েছে, সেরকমভাবে তো কোনোভাবে মানে রিসার্চ হয়নি যে আমি এটার ফলে এটা হয়েছে, তো আক্রান্ত হয়েছে। আর সরকারিভাবে যে টিকাগুলো ন্যাশনাল শিডিউলে যে টিকাকরণগুলি ঢুকেছে সেটা সম্পূর্ণ পরীক্ষা নিরীক্ষার পর যাচাই করেই শিডিউলে ঢুকানো হয়েছে, যাদের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এবং যা লেস সাইড এফেক্টস, তো সেক্ষেত্রে আমি বলতে পারি যে সম্পূর্ণই নিরাপদ এগুলি।
1: আরেকটা পরবর্তী প্রশ্ন আপনার কাছে যেটা থাকবে, যে অনেকেই যেটা মনে করে থাকেন আমার মিজেলস রুবেলা হয়ে গেছে সেই ক্ষেত্রে আর টিকা দেওয়ার প্রয়োজন নেই, সেটা কি ঠিক না ভুল?
0: আসলে
1: বা আমার বাচ্চার হয়ে গেছে সেক্ষেত্রে আর ওকে দিতে হবে না, ওর ইমিউন সিস্টেমে সেটা ঢুকে গেছে,
0: হ্যাঁ, আপনি যদি বলেন যে বাচ্চাটার হাম হয়ে গেছে, মিজেলস হয়ে গেছে, সেক্ষেত্রে আমি আর টিকা নেব না, এই ধারণাটা অনেকের মধ্যে থাকে, কিন্তু এখন ভ্যাকসিন যেটা মানে টিকা যেটা চলছে সেটা হলো এমআর মানে মিজেলস রুবেলা, সেক্ষেত্রে শুধু কিন্তু মিজেলস থেকে প্রোটেকশন না, রুবেলা থেকেও প্রোটেকশন দিচ্ছে, তো আপনি যদি মনে করেন মিজেলস হয়ে গেছে ভ্যাকসিন নেব না, সেক্ষেত্রে আপনি রুবেলা থেকে সুরক্ষিত না, তো আপনি ভ্যাকসিনটা নিলে কি হচ্ছে, আপনি রুবেলা থেকে সুরক্ষিত হচ্ছেন মিজেলসের পাশাপাশি, তো আপনি মিজেলস হলেও ভ্যাকসিনটা নিতে পারেন, কারণ সেক্ষেত্রে আপনি দুইটাতেই প্রোটেকশন দেবে, সুরক্ষা প্রদান করবে।
1: আরেকটা পরবর্তী প্রশ্ন আপনার কাছে যেটা থাকবে, যে অনেকেই মনে করেন যে পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে মিজেলস রুবেলা হয় না, সেটা কি ঠিক না ভুল?
0: আসলে পরিষ্কার পরিচ্ছন্নতা সব ক্ষেত্রেই দরকার। পরিষ্কার পরিচ্ছন্নতা থাকলে যেরকম মিজেলস রুবেলা হবে না, সেরকম যে কোনো সংক্রমণজনিত রোগী আমরা যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকি, যে কোনো ধরনের রোগী আমাদের শরীরে আসবে না। কিন্তু সেটা এরকম না যে মিজেলস রুবেলা তার থেকে হবেই না, কারণ আমরা বলতে পারছি না আমাদের পাশে কে সংক্রমিত হয়ে ঘুরে বেড়াচ্ছে। তো সেক্ষেত্রে যেহেতু এটা বাতাসের মাধ্যমে ছড়াচ্ছে, তো এটা আমাদের, আমরা শ্বাস যখন নিচ্ছি শ্বাসের মাধ্যমে আমাদের ভিতরে যেতে পারবে। তো আমরা পরিষ্কার

0: জন্য থাকলো, ভ্যাকসিন থেকে আমাদের নিরাপত্তা নিতে হবে, ভ্যাকসিনটা করিয়ে আমরা সুরক্ষিত হতে হবে, কিন্তু তার সঙ্গে আমাদের অবশ্যই নিজেদেরকে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে।
1: আবারও আমাদের যারা শ্রোতা বন্ধুরা শুনছেন অনুষ্ঠান বা দেখছেন, ওদের জন্য জানতে চাইবো যে মিজেলস রুবেলা আসলে কী, বা এই যে প্রাথমিক লক্ষণগুলো কী কী, আর যদি প্রাথমিক লক্ষণ আমরা বুঝতে না পাই সেই ক্ষেত্রে পরবর্তী সময় কোন কোন ধরনের জটিলতা দেখা দেয়।
0: মিজেলস, আসলে মিজেলস যেটা হলো একটা ভাইরাসজনিত একটা সংক্রমিত রোগ, সেটা আরএনএ টাইপ অফ একটা ভাইরাস দিয়ে হয়। মিজেলস হলে আপনারা বুঝবেন কিভাবে, প্রথম জ্বর থাকবে, খুবই হাই গ্রেড একটা জ্বর থাকবে, তার সঙ্গে থাকবে সর্দি, কাশি এবং ওয়াটারিং অফ দ্য আই, মানে চোখ দিয়ে জল পড়বে। হ্যাঁ, অনেক ক্ষেত্রে কনজাংটিভাইটিসও, চোখটা লাল হয়ে কনজাংটিভাইটিসও ডেভেলপ করে। হ্যাঁ, সেক্ষেত্রে আস্তে আস্তে শরীরের মধ্যে লাল রঙের ছোপ ছোপ র্যাশের মতো ছড়িয়ে যাবে, যেটা ওপর পার্ট থেকে প্রথম শুরু হয়ে নিচের অংশ অবধি ছড়াবে, সেটা আস্তে আস্তে ছড়িয়ে পুরো শরীরে ছড়িয়ে যাবে। তো এটার লেটার কমপ্লিকেশনস, মানে পরবর্তীতে যদি মানে এই সিমটম দেখার পরও আমরা হাসপাতালে যোগাযোগ না করি, চিকিৎসকের পরামর্শ না নিই, সেক্ষেত্রে সেটা কমপ্লিকেশনসের মধ্যে নিউমোনিয়া ডেভেলপ করতে পারে, শ্বাসকষ্টজনিত রোগ বাচ্চাদের হয়ে যেতে পারে, এবং যেটা আমি আগেও বললাম এনকেফালাইটিস হয়ে যেতে পারে। ব্রেইন যে সেলগুলো, আমাদের যে মস্তিষ্কের কোষগুলি, সেগুলি সোয়েলিং হয়ে এনকেফালাইটিস ডেভেলপ করে এবং অনেক ক্ষেত্রে মৃত্যু অবধি হতে পারে।
1: তো এই যে আপনি যেটা বারবারই বলছিলেন যে শিশুদের মধ্যে এই রোগগুলো হওয়ার প্রবণতাটা অনেক বেশি, বা ওই রোগ থেকে পরবর্তী সময় প্রভাবিত হওয়ার মানে সম্ভাবনাটা অনেক বেশি, সেটা কেন শিশুদের ক্ষেত্রে? কেন
0: শিশুদের ক্ষেত্রে আমি বলবো এই রোগটা হওয়ার প্রবণতা বেশি, এবং শিশু অবস্থায় টিকাটা দেওয়া হয়, কারণ শিশুরা আসলে তাদের শরীরে ইমিউনিটিটা তখন ততটা থাকে না, জন্মের পর কিছুদিন পরই ওদের শরীরে ইমিউনিটিটা ততটা ডেভেলপ করে না, যেটা না আমরা বড়দের আছে। তো ইমিউনিটিটা ডেভেলপ করতে কিছুটা সময় লেগে যায়, সেক্ষেত্রে শিশুদের এই সংক্রমণ ছড়ানোর চান্সেসটা খুব বেশি থাকে।
1: আর একটা যেটা জানবো আপনার কাছে, এই যে এখন যেটা আপনারা বলছেন যে সরকারিভাবে এই টিকাগুলো প্রথম স্তরে একদম স্কুলগুলো যেটা আছে স্কুলগুলোতে দেওয়া হবে, বা স্কুলগুলোতে যারা আছেন ওদের কাছে ইনফরমেশন চাওয়া হয়েছে যে মানে কারা কারা দিতে প্রস্তুত বা কারা কারা দিতে চাইছেন, তো সেক্ষেত্রে এই যে সরকারিভাবে স্কুলগুলোতে টিকা দেওয়া হবে সেটা কতটুকু সুরক্ষিত?
0: সরকারিভাবে যে স্কুলে যে ক্যাম্পেইন যে মোড শুরু হয়েছে সেটা সম্পূর্ণই সুরক্ষিত, কারণ ভ্যাকসিনটা কোল্ড চেইন পয়েন্টে প্রপার মেনটেনেন্সের মধ্য দিয়ে ভ্যাকসিনটা বেরোচ্ছে ভ্যাকসিন কেরিয়ারে করে, এবং সেটা যথেষ্ট পর্যবেক্ষণ করার পরই কোল্ড চেইন পয়েন্ট আমরা চেক করে টেম্পারেচার মেনটেন হচ্ছে কি না, তাপমাত্রা যথেষ্ট তাপমাত্রায় ভ্যাকসিনটা ঠিকমতো সুরক্ষিত আছে কি না, সেটা প্রতি পর্যায়ে চেক করার পরই আমরা ভ্যাকসিনটা স্কুল লেভেলে আমরা পাঠাচ্ছি, এবং স্বাস্থ্যকর্মীর হাতে কোল্ড চেইন পয়েন্ট থেকে ভ্যাকসিনটা সরাসরি নিয়ে যাওয়া হচ্ছে। সেক্ষেত্রে স্কুলে যখন স্বাস্থ্যকর্মীরা দেবে সেক্ষেত্রে ভয়ের কোনো ব্যাপার নেই, এবং সম্পূর্ণ নিরাপদ এবং নিশ্চিন্ত হয়ে আপনারা আপনাদের বাচ্চাদেরকে এই টিকাটা স্কুলে নিতে পারেন।
1: এবার ধরুন না কেউ আক্রান্ত হয়েছেন কোনো শিশু, সেই ক্ষেত্রে কি ওকে স্কুলে বা অন্যান্য খেলাধুলো করতে বাইরে মানে নিয়ে যাওয়া উচিত নাকি ওকে ঘরে রেখে চিকিৎসা করা উচিত?
0: প্রথমত তো যদি আমি যেই লক্ষণগুলি বললাম সেই লক্ষণগুলি যদি দেখা যায় সঙ্গে সঙ্গে আপনি হাসপাতালে যোগাযোগ করতে হবে ডাক্তারের সঙ্গে। তো সেক্ষেত্রে যদি ডাক্তার পরামর্শ দেন যে হসপিটালাইজড হওয়ার, সেক্ষেত্রে ভর্তিও লাগতে পারে, যদি না লাগে বাড়িতে মেডিকেশন দেওয়া হয়। ইউজুয়ালি এগুলো এইসব ক্ষেত্রে কি হয়, হসপিটালাইজডই রাখা হয় এবং সিমটম কমে যাওয়ার পরই বাচ্চাকে ডিসচার্জ করা হয়। তো সেক্ষেত্রে যতটুকু না সময় অবধি বাচ্চাটা পুরোপুরি সুস্থ হচ্ছে সেক্ষেত্রে বাচ্চাটাকে বাড়িতেই রাখলে ভালো, অন্য বাচ্চাদের কন্টাক্টে সংস্পর্শে না আসতে দিলেই ভালো, কারণ সংক্রমণ ছড়ানোর চান্সেসটা একটু বেশি
1: থাকে। আপনি যেটা বলছিলেন যে একজন আক্রান্ত রোগী 70 জনের মতো
0: ছড়াতে পারে,
1: সেটা কিন্তু তাহলে সংখ্যাটা
0: অনেকটাই
1: বেশি। এবার দেখা গেল যে আক্রান্ত শিশু স্কুলে গেছে বা স্কুলের হয়তো বা অনেকজনকেই ছড়িয়ে
0: দিয়েছে,
1: তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের আমরা যারা বাবা মারা আছি বা যারা বাড়িতে বড়জনরা আছেন ওদের কিন্তু ভূমিকাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, সেটা টিকাদানের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ, আবার এই যারা আক্রান্ত হচ্ছেন ওদের
0: ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ, কারণ যে ইনফেক্টেড, যে সংক্রমণ যার শরীরে অলরেডি চলে গেছে, সে যে শরীরে যে লাল লাল ছোপটা আসবে এই ছোপটা আসার 4 দিন আগে এবং 4 দিন পর পর্যন্ত অন্যদের শরীরে এই সংক্রমণ ছড়াতে পারে, মানে টোটাল 8 ডেজ 8

0: পর্যন্ত সংক্রমণটা ছড়ানোর চান্সেস খুব বেশি থাকে,
1: তাহলে সময়টাও কিন্তু
0: অনেকটা বেশি।
1: তাহলে এই যে ম্যাডাম আক্রান্ত যে শিশুটি হয়েছে ওরও তো মানে চিকিৎসার প্রয়োজন আছে, বা বাড়িতে রেখে যদি চিকিৎসা করি আমরা বাবা মারা, সেক্ষেত্রে কী কী ধরনের সতর্কতা অবলম্বন করব যেন না ছড়ায়?
0: না ছড়ায় প্রথমত তো নিজে থেকে আপনারা কিছুই না করে আমি প্রথমেই বলবো চিকিৎসকের পরামর্শ নিন, চিকিৎসকের তত্ত্বাবধানে থাকুন। চিকিৎসক যদি বলে হাসপাতালে ভর্তি করার জন্য অবশ্যই ভর্তি করান, ভর্তি করিয়ে প্রপার মেডিকেশন নিয়ে তারপর সুস্থ করিয়ে বাড়িতে আনুন এবং পর্যাপ্ত পরিমাণে জল খাওয়ান। কারণ সেক্ষেত্রে বাচ্চাদের ভমিটিংয়ের একটা এই যখন এই লক্ষণগুলি দেখা দেয় একটা ভমিটিংয়ের টেন্ডেন্সি ডেভেলপ করে, যদি ভমিটিং হতে থাকে সেক্ষেত্রে শরীরে ডিহাইড্রেশন এবং ডায়রিয়া ডেভেলপ করে যায়। তো ডিহাইড্রেশনটা যাতে না হয় হাইড্রেশনটা মেনটেন করানোর জন্য পর্যাপ্ত পরিমাণে জল খাওয়াতে হবে, পুষ্টিকর খাদ্য খাওয়াতে হবে যাতে বাচ্চাটা ডিহাইড্রেশনের হাত থেকে বাঁচে, এবং ফার্দার কমপ্লিকেশনস যাতে বাচ্চাটা শরীরে আর না ডেভেলপ করে সেদিকে আমাদের বাড়ির মানুষকেই নজর দিতে হবে।
1: আর মিজেলস রুবেলা যদি কারোর হয়ে থাকে সেক্ষেত্রে কি পরবর্তী সময় আবার আক্রান্ত হতে পারে নাকি আর হয় না?
0: না, এটা হয়ে গেলে আর হওয়ার চান্সেসটা খুবই কম
1: কম থাকে,
0: খুবই কম থাকে।
1: আর টিকা সম্পর্কে যদি আবারও বলেন।
0: এই টিকাটা এটা নতুন কোনো টিকা নয়, এটা অনগোয়িং ইমিউনাইজেশন সিস্টেমেই চলছে। এটা যে জাতীয় স্তরে যে টিকা দেওয়া হচ্ছে সেক্ষেত্রে অলরেডি এটা চলছে। এটা 9 থেকে 12 মাস বয়সে আপনাদের বাচ্চাদের প্রথম ডোজটা দেওয়া হচ্ছে মিজেলস রুবেলার, এবং 16 থেকে 24 মাস বয়সে মিজেলস রুবেলার দ্বিতীয় ডোজটা আপনাদের বাচ্চাদেরকে দেওয়া হয়, যেটা নর্মাল শিডিউলে আছে।
1: আর যারা একটা টিকা পেয়ে গেছেন দ্বিতীয় ডোজটি পাননি ওরা কোথায় যোগাযোগ করবেন?
0: যারা একটা টিকা পেয়েছেন আরেকটা পাননি তারা এই 17 তারিখ অবধি যে স্কুল লেভেল ক্যাম্পেইন মোড আছে, আপনারা আপনাদের স্কুলের শিক্ষকদের সঙ্গে যোগাযোগ করুন। আমরা অলরেডি স্কুল লেভেলে সব অথরিটিদেরকে ইনফরমেশান দিয়ে রেখেছি। স্কুল লেভেলে টিচারদেরকে জানান, টিচাররা অলরেডি ওদের নাম নথিভুক্ত করছে এবং আমাদের স্বাস্থ্যকর্মীদের সঙ্গে সেটা শেয়ার করছেন। তো স্কুল লেভেলে যদি কোনো কারণে আপনাদের মনে হয়েছে যে এটা মিস হয়ে গেছে 17 তারিখ অবধি, তারপরেও ক্যাম্পেইন মোডটা চলবে 25 তারিখ অবধি, আপনারা নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে যে আরবান স্বাস্থ্যকেন্দ্র বা নিকটবর্তী যে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র বা সিএসসি বা আপনাদের সাব ডিভিশন হসপিটাল সেখানে গিয়ে আপনারা স্বাস্থ্যকর্মীর সঙ্গে চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন এবং আপনারা এই ভ্যাকসিনটা আপনাদের বাচ্চাদেরকে নেওয়ান।
1: শিশুদের এই ভ্যাকসিন নেওয়ার আগে এবং পরে কী কী ধরনের সতর্কতা অবলম্বন করবেন?
0: কমপ্লিকেশন আমি যেটা আগেও বললাম ভ্যাকসিনটা সম্পূর্ণ নিরাপদ এবং সেক্ষেত্রে সাইড এফেক্টস বলতে খুবই মাইল্ড, যেটা নর্মাল জ্বর হালকা জ্বর ডেভেলপ করতে পারে এবং ইনজেকশন সাইটে একটু ব্যথা হতে পারে বা ওই জায়গাটা একটু ফুলে যেতে পারে, সেক্ষেত্রে ভয় ভীতির কিছু ব্যাপার নেই। আপনি যদি জ্বরটা যদি বেশি হয় 100-এর উপরে যায় সেক্ষেত্রে আপনি প্যারাসিটামল খাওয়াতে পারেন এবং সেটার ডোজ অবশ্যই আপনি স্বাস্থ্যকর্মী থেকে বা চিকিৎসকের থেকে জেনে নেবেন যখন টিকা নেওয়ার সময়, প্যারাসিটামল দিতে পারেন এবং যেই হাতে বা পায়ে যেদিকেই দেওয়া হয় সেক্ষেত্রে জায়গাটাকে মুভমেন্টের মধ্যে রাখবেন এবং যদি 3-4 দিনের মধ্যে না কমে সেক্ষেত্রে একটু স্বাস্থ্যকর্মীর সঙ্গে আবার যোগাযোগ করবেন আপনারা।
1: আর দুটো ডোজ নেওয়া কতটুকু গুরুত্বপূর্ণ?
0: হ্যাঁ, দুটো ডোজ নেওয়া খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা যদি একটা নেই আরেকটা না নিই সেক্ষেত্রে আমাদের শরীরে পার্শিয়াল ইমিউনিটি ডেভেলপ করবে, মানে এটা আংশিক ইমিউনিটি যেটা সম্পূর্ণভাবে আমরা সুরক্ষিত হলাম না। সেক্ষেত্রে যদি আমরা মিজেলস রুবেলা দুটো ডোজ নিচ্ছি সেক্ষেত্রে আমরা কি হচ্ছে লাইফ লং আমরা সুরক্ষিত, আমরা সারা জীবনের জন্য মিজেলস রুবেলা থেকে সুরক্ষিত হয়ে গেলাম। সুতরাং দুটো ডোজই গুরুত্বপূর্ণ।
1: আর এই যে রুবেলা এবং হাম নিয়ে আমাদের মধ্যে যে কিছু কিছু ভুল ধারণা আছে ওই প্রসঙ্গে যদি একটু আলোকপাত করেন।
0: ভুল ধারণা সবাই, আমি এটাই বলবো সবাইকে যে আপনারা যদি মনে করেন যে মিজেলস রুবেলা ভ্যাকসিন টিকাটা নিলে আমাদের বাচ্চাদের ক্ষতি হতে পারে বা এই টিকাটা নেওয়ার দরকার নেই, কী দরকার এটা নিয়ে, আমার বাচ্চার তো একবার হাম হয়ে গেছে আর এটা নিয়ে কোনো লাভ নেই, নিয়ে আবার ক্ষতি হতে পারে, না, এটা সম্পূর্ণ
1: বা এই টিকা নেওয়ার পরে আমার সন্তানের সেটা হলো,
0: হ্যাঁ সেটা হলো, এটা নিয়েই এটা হলো না, এরকম কোনো কথা তো বৈজ্ঞানিকভাবে এখন অবধি প্রচারিত হয়নি। তো এটা আমরা কীভাবে বলবো যে এটা নিয়েই সেটা হয়েছে এবং এখন অবধি সেরকম কোনো তথ্য আসেনি যে এই টিকাটার ফলেই সেরকম হয়েছে, এবং যে ক্ষেত্রে বলা হচ্ছে এটা 100% সুরক্ষিত এবং অনেক কিছু পর্যায়ে এগুলি পরীক্ষা নিরীক্ষা ধাপে ধাপে হওয়ার পরই এটা শিডিউলে এটা এসেছে। তো আমরা সম্পূর্ণ নিরাপদ যেহেতু ভ্যাকসিনটা কেন নেব না আমাদের বাচ্চাদের জন্য,

0: আর সরকারিভাবে দেওয়া হচ্ছে,
1: সরকারিভাবে দেওয়া হচ্ছে, বিনামূল্যে দেওয়া হচ্ছে। এবং দুইটা ডোজ নিয়ে আমরা সারা জীবনের জন্য আমাদের বাচ্চাদেরকে যে ভ্যাকসিন প্রিভেন্টেবল ডিজিজ আছে, ভ্যাকসিন থেকে যে রোগগুলি, ভ্যাকসিন নিলে যে রোগগুলি প্রতিহত করা যায় সেটা আমরা করতে পারছি, তাহলে এটা আমরা অবশ্যই নেব, কেন নেব না।
0: আরেকটা যেটা অভিভাবকদের মধ্যে আরেকটা ভয় কাজ করে, আমার এক্ষুনি মনে আসলো যে একই সিরিঞ্জ দিয়ে হয়তো বা সবাইকে দিচ্ছে বা বাচ্চারা তো বুঝতে পারছে না সেটা, হয়তো বা এই প্রসঙ্গে যদি একটু বলেন।
1: সেটা কোনো সময়ই হয় না যে একটা সিরিঞ্জ দিয়ে সব বাচ্চাদেরকে দেওয়া হবে, এটা আমরা সম্পূর্ণ গাইডলাইন প্রোটোকল মেনেই আমরা ভ্যাকসিনেশন করাচ্ছি। এবং যে টিকাকর্মীরা যারা আছে তাদেরকে পিরিয়ডিক্যালি আমরা ট্রেনিংয়ের মাধ্যমে ওদেরকে শিখিয়ে দিচ্ছি যে ভ্যাকসিনেশনের জায়গাটা কীভাবে মেনটেন করতে হয়, কোন রুমে ভ্যাকসিন দিতে হয়, ভ্যাকসিন দেওয়ার আগে কীভাবে হ্যান্ড হাত ধুতে হয়, ভ্যাকসিন দেওয়ার পর কী প্রিকশন, এগুলি ধাপে ধাপে আমরা টাইম টু টাইম ওদেরকে ট্রেনিং করিয়ে শিখিয়ে দেওয়া হচ্ছে। সুতরাং এই ব্যাপারে আপনারা সম্পূর্ণ নিশ্চিন্ত থাকতে পারেন,
0: ভয় পাওয়ার কোনো কারণ নেই। ম্যাডাম, ধীরে ধীরে আমাদের সময় শেষ হতে চলেছে, তো যারা অনুষ্ঠান দেখছেন এবং শুনছেন ওদের জন্য কি বার্তা থাকবে?
1: আমার সবার উদ্দেশ্যে এই বার্তা থাকবে, স্পেশালি অভিভাবকদের উদ্দেশ্যে আমি সেটাই বলবো যে আপনাদের বাচ্চারা যদি কেউ মিজেলস রুবেলা টিকা দুইটার মধ্যে একটা পাননি বা একটা পেয়েছেন, বা যাদের টিকা কার্ড নেই আগের, আপনারা বলতে পারছেন না টিকাটা পেয়েছে কি না, আপনারা সবাই আপনাদের এই বাচ্চাকে এই ক্ষেত্রে এই ভ্যাকসিনেশনের আওতায় আনতে পারেন। এবং আমাদের ক্যাম্পেইন মোড 25 তারিখ অবধি চলছে, আপনারা যদি কোনো ধরনের মনে সন্দেহ বা কোনো প্রশ্ন থাকে আপনারা নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে এসে যোগাযোগ করতে পারেন বা স্কুলে গিয়ে যোগাযোগ করতে পারেন, আমরা সবসময় আপনাদের পাশে আছি এবং টিকাটা নিয়ে আপনাদের বাচ্চাদেরকে সুরক্ষিত করুন।
0: আর খাবার দাবারের ক্ষেত্রে কোনো বিধি
1: কোনো বাধানিষেধ থাকবে না, নর্মালি আপনারা বাড়ি ঘরে যা খাচ্ছেন টিকা নেওয়ার আগে পরে সব এই খাবারই খেতে পারবে, সেক্ষেত্রে কোনো স্পেশাল রেস্ট্রিকশন তার মধ্যে থাকছে না।
0: আর এই যে টিকা নেওয়ার পরে বাচ্চাদের মধ্যে একটু একটু যেটা দেখা যায় যে একটু জ্বর আসা বা ব্যথা, সেটা
1: খুবই স্বাভাবিক। টিকা নেওয়ার পরে যেহেতু একটা লাইফ অ্যাটিটিউডেড ভ্যাকসিন, এটা নিলে শরীরে একটু জ্বর আসতে পারে, এবং এটা জ্বর আসলে এটা ভয় পাওয়ার কিছু নেই। সেক্ষেত্রে আমি যেটা আগেও বললাম, আপনারা প্যারাসিটামল খাওয়াতে পারেন চিকিৎসকের পরামর্শ নিয়ে, এবং যেটা সামান্য ফুলে যাওয়া বা ব্যথা এটা 3 দিনের মধ্যে নিজে থেকেই কমে যায়।
0: এই প্রসঙ্গে ম্যাডাম আরেকটা আমার ছোট করে আপনার কাছে যেটা জানতে চাইবো যে অনেক সময় যারা বাবা মারা বলে থাকেন যে টিকা নিয়েছো ব্যথা হয়েছে তার মানে টিকাটা কাজ করেছে, ব্যথা হয়নি মানে টিকাটা কাজ হয়নি, সে সম্পর্কে যদি বলেন।
1: না, টিকা নিয়েছো ব্যথা হবে সেরকম কোনো ব্যাপার নেই, ব্যথা অনেকের হয় আবার অনেকের ব্যথা হয়ও না, সেটা অ্যাকচুয়ালি মানে প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে, অনেকের ভ্যাকসিন দেওয়ার সিস্টেম এক এক রকম থাকে, তো সেক্ষেত্রে ব্যথা হলে টিকাটা কার্যকর নয় তো না, সেরকম কিছু না।
0: সেটাই সত্যি ম্যাডাম, আর অনেক কিছু জানার ইচ্ছে ছিল কিন্তু সময় বলছে আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করতে হবে, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য।
1: ধন্যবাদ সবাই।
0: শ্রোতবন্ধুরা, আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে সুস্বাস্থ্য অনুষ্ঠান আজকের মতো এখানেই শেষ করলাম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আকাশবাণী আগরতলা এবং এফএম উজ্জয়িনী থেকে একযোগে প্রচারিত অনুষ্ঠান শুনছেন, এখন শুনবেন দিল্লি কেন্দ্রের সংবাদ।

এখন জানিয়ে দেব FM সংবাদ শিরোনাম। কেন্দ্রীয় সরকার জানিয়েছে 2024 সালের ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রী সূর্যঘর মুফত বিজলি যোজনা চালু হওয়ার পর 50 লক্ষেরও বেশি পরিবার এর সুবিধা পেয়েছে। কেন্দ্রীয় নবায়ন ও পুনর্বিতরণযোগ্য শক্তিমন্ত্রী প্রহ্লাদ যোশী আজ লোকসভায় এ তথ্য জানান। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু বলেছেন, দেশের সর্বস্তরের জনগণের স্বতঃস্ফূর্ত ও সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে হর ঘর তিরঙ্গা অভিযান সার্থক হয়ে উঠবে। সিপাহীজলার জেলাশাসকের কার্যালয় প্রাঙ্গণে আজ তিরঙ্গা কনসার্টের উদ্বোধন করে তিনি একথা বলেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা আজ নতুন দিল্লির সংসদ ভবনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহার সঙ্গে রাজ্যের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন। মুখ্যমন্ত্রী রাজ্যের উন্নয়নমূলক প্রকল্পের অগ্রগতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে অবহিত করেন। রাজ্য প্রশাসনের নবনিযুক্ত 27 জন TCS অফিসার আজ আগরতলায় লোকভবনে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লুর সঙ্গে সাক্ষাৎ করেন। রাজ্যপাল আধিকারিকদের স্বচ্ছতা, দক্ষতা, সহানুভূতি ও জবাবদিহিতার সঙ্গে দায়িত্ব পালনের জন্য পরামর্শ দেন। বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ আজ সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন, বিদ্যুৎ মাশুল নিয়ে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করবেন। তিনি বলেন, বিদ্যুৎ পরিষেবার মান উন্নত করতে এবং স্বচ্ছতার লক্ষ্যে গ্রাহকদের স্মার্ট মিটার দেওয়া হচ্ছে। স্মার্ট সিটি সহ আগরতলা পুর নিগম এলাকায় পরিকাঠামো উন্নয়নে বেশ কিছু নতুন প্রকল্প নেওয়া হয়েছে। আজ সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে নগর উন্নয়ন সচিব মিলিন্দ রামটেকে এ তথ্য জানান। তিনি জানান, এশীয় উন্নয়ন ব্যাংকের আর্থিক সহায়তায় পানীয় জল সরবরাহ, পয়ঃপ্রণালী ব্যবস্থা, সড়ক যোগাযোগ ব্যবস্থা ও বৃষ্টির জমা জল নিকাশে নতুন প্রকল্প নেওয়া হয়েছে। 2030 সালের মধ্যে এই সমস্ত প্রকল্পের কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। কমনওয়েলথ গেমসে জুডুতে স্বর্ণপদক জয়ী কৃতি ক্রীড়াবিদ অস্মিতা দে আগামীকাল রাজ্যে আসছেন। আগামীকাল আগরতলা ও বিলোনিয়ায় তাকে সংবর্ধনা দেওয়া হবে। আগামী 24 ঘণ্টায় রাজ্যের সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। আগামীকাল আগরতলায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.4 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26.8 ডিগ্রি সেলসিয়াস। শুনলেন FM সংবাদ শিরোনাম।

আজ 11ই আগস্ট, ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক গৌরবময় দিন। আজকের এই দিনেই

মাত্র 18 বছর বয়সে দেশের স্বাধীনতার জন্য হাসি মুখে আত্মবলিদান দিয়েছিলেন অমর বিপ্লবী ক্ষুদিরাম বসু। আজকের এই পর্বে আমরা সে বীর সন্তানকে, যার সাহস ও আত্মত্যাগ আজও তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করে, তাকে নিয়ে আমরা কথা বলবো। 3 ডিসেম্বর 1889 সালে পশ্চিমবঙ্গের মেদিনীপুরে জন্মগ্রহণ করেন ক্ষুদিরাম বসু। ছোটবেলা থেকেই তিনি ছিলেন দেশপ্রেমের আদর্শে উদ্বুদ্ধ। ব্রিটিশ শাসনের অত্যাচার তাঁকে ব্যথিত করত। কৈশোরেই তিনি স্বাধীনতা আন্দোলনে যোগ দেন এবং বিপ্লবী সংগঠন যুগান্তরের সদস্য হন। ব্রিটিশ বিচারক কিংসফোর্ডের বিরুদ্ধে অভিযান পরিচালনার দায়িত্ব পান তিনি এবং প্রফুল্ল চাকী।

1908 সালের 30 এপ্রিল ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ দিন। কি হয়েছিল সেই দিনটিতে চলুন জানি। বিহারের মুজাফফরপুর শহরে ব্রিটিশ বিচারক ডগলাস কিংসফোর্ডকে লক্ষ্য করে অভিযান পরিচালনা করেন 2 তরুণ বিপ্লবী, একজন ক্ষুদিরাম বসু এবং অপরজন প্রফুল্ল চাকি। কিংসফোর্ড ছিলেন ভারতীয় স্বাধীনতা সংগ্রামীদের প্রতি অত্যন্ত কঠোর এবং নির্মম আচরণের জন্য কুখ্যাত, তাই তাকে শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন বিপ্লবীরা। দীর্ঘদিন পরিকল্পনা ও নজরদারির পর সেই রাতে কিংসফোর্ডের গাড়ি ভেবে একটি ঘোড়ার গাড়িতে আক্রমণ করেন ক্ষুদিরাম ও প্রফুল্ল, কিন্তু দুর্ভাগ্যবশত সেটি কিংসফোর্ডের গাড়ি ছিল না, ফলে অভিযানের লক্ষ্য পূরণ হয়নি এবং অন্য দুজন ব্রিটিশ মহিলা সেই ঘটনায় নিহত হয়েছিলেন। ঘটনার পরপরই সমগ্র অঞ্চলে ব্যাপক তল্লাশি শুরু করে ব্রিটিশ পুলিশ। দুই বিপ্লবী আলাদা পথে সরে যাওয়ার সিদ্ধান্ত নেন। প্রফুল্ল চাকি আত্মগোপনের চেষ্টা করলেও শেষ পর্যন্ত গ্রেপ্তার এড়াতে নিজের প্রাণ অর্থাৎ নিজেই আত্মবলিদান করেন। অন্যদিকে ক্ষুদিরাম প্রায় ২৫ মাইল পথ হেঁটে ক্লান্ত অবস্থায় ওয়াইনি রেলস্টেশনের কাছে তিনি ধরা পড়েন। সবচেয়ে আশ্চর্যের বিষয় হল গ্রেপ্তারের সময়ও তাঁর মুখে ছিল এক অদ্ভুত প্রশান্তির হাসি। কোনো ভয় নয়, কোনো অনুশোচনা নয়, ছিল শুধু দেশের জন্য কিছু করতে পারার গর্ব।

0: আর ওই লৌহ কপাট ভেঙে ফেল কর রে লোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী।
1: কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল কর রে লোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী।
0: ওরে ও তরুণীশা বাজা তোর প্রলয় বিষাণ, ধ্বংস নিশান উরুক প্রাচীর প্রাচীর বেদি।

0: কে সে রাজা, কাজলের বাজনা বাজা, কে মালিক কে সে রাজা, কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্য কে রে, কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্য কে রে।
1: হা হা পায় যে হাসি ভগবান পড়বে ফাঁসি, সর্বনাশী শিখায় এ হিন তথ্য কে রে।

0: কারারই ভিত্তি নাড়ি, তেরে দেখি ভীম কারারই ভিত্তি নাড়ি।
1: লাথি মার ভাঙরে তালা, যত সব বন্দিশালায় আগুন জ্বালা, আগুন জ্বালা ফেলো পাড়ি।
2: লাথি মার।

ইতিহাসের পাতায় কিছু নাম কখনো মুছে যায় না। সময়ের স্রোত যতই বয়ে যাক, তাঁদের সাহস, ত্যাগ এবং আদর্শ যুগের পর যুগ মানুষকে অনুপ্রাণিত করে, এমনই এক অমর নাম ক্ষুদিরাম বসু। 1889 সালের 3 ডিসেম্বর পশ্চিম মেদিনীপুর জেলার মোহবানী গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। তাঁর বাবা ছিলেন ত্রৈলোক্যনাথ বসু এবং মা লক্ষ্মীপ্রিয়া দেবী। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, খুব অল্প বয়সেই তিনি বাবা এবং মা দুজনকেই হারান। এরপর তাঁর বড় দিদি অপরূপা দেবীর স্নেহ ও মমতায় বেড়ে ওঠেন ক্ষুদিরাম। ছোটবেলা থেকে তিনি ছিলেন অত্যন্ত মেধাবী, সাহসী এবং আত্মসম্মান বোধে দৃঢ়। কিন্তু তাঁর শৈশবের সময়টা ছিল ভারতবর্ষের জন্য এক কঠিন সময়। ব্রিটিশ শাসনের অত্যাচারে দেশের মানুষ তখন অসহায়। চারদিকে শোষণ, বঞ্চনা আর অন্যায়ের কালো ছায়া। দেশের মানুষের এই দুর্দশা ছোট্ট ক্ষুদিরামের মনকে গভীরভাবে নাড়া দিয়েছিল। স্কুল জীবনেই তিনি উপলব্ধি করেছিলেন যে স্বাধীনতা ছাড়া কোনো জাতির প্রকৃত উন্নতি সম্ভব নয়। তাই খুব অল্প বয়সেই তিনি স্বাধীনতা আন্দোলনের প্রতি আকৃষ্ট হন। তখন বাংলার পথে ঘাটে সভা সমিতিতে ধ্বনিত হতো বন্দে মাতরম। এই স্লোগান তাঁর হৃদয়ে দেশপ্রেমের আগুন জ্বালিয়ে দেয়। কথিত আছে যে স্কুলে পড়ার সময় তিনি গোপনে এই শব্দটি লিখে লিফলেট বিতরণ করতেন এবং মানুষকে দেশের স্বাধীনতার ব্যাপারে সচেতন করার চেষ্টা করতেন।

ব্রিটিশ সরকারের নিষেধাজ্ঞা এবং কঠোর নজরদারি সত্ত্বেও তিনি পিছিয়ে যাননি, বরং তাঁর মধ্যে জন্ম নেয় আরও বড় কিছু করার স্বপ্ন। ধীরে ধীরে তিনি বুঝতে পারেন শুধু স্বপ্ন দেখলেই হবে তা নয়, স্বাধীনতা অর্জনের জন্য প্রয়োজন সংগ্রাম, ত্যাগ এবং আত্মবলিদান। আর সেই উপলব্ধি তাঁকে এক সাধারণ কিশোর থেকে একজন অসাধারণ বিপ্লবীতে পরিণত করেছিল। বন্ধুরা, মাত্র কিশোর বয়সেই যে ছেলেটি দেশের স্বাধীনতাকে নিজের জীবনের চেয়েও বড় মনে করতে শিখেছিল, সেই ক্ষুদিরামই পরবর্তীকালে হয়ে ওঠেন ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সাহস ও আত্মত্যাগের এক উজ্জ্বল প্রতীক।

শব্দের স্বাধীনতা হঠাৎ করে আসেনি। এর পেছনে রয়েছে অসংখ্য মানুষের রক্ত, ত্যাগ এবং সংগ্রাম। ক্ষুদিরাম বসু আমাদের শেখান দেশকে ভালোবাসতে হয়, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে হয়, সত্য ও ন্যায়ের পথে চলতে হয়। তিনি আমাদের শেখান জীবনের দৈর্ঘ্য নয়, জীবনের আদর্শই মানুষকে মহান করে তোলে।

2008 সালের 11ই আগস্ট ভোরবেলা মুজাফফরপুর জেলা। ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছিলেন ক্ষুদিরাম বসু। মুখে হাসি, চোখে দৃঢ়তা, মনে দেশের প্রতি অগাধ ভালোবাসা। শোনা যায় মৃত্যুর শেষ মুহূর্তেও তিনি বিচলিত হননি। মাত্র 18 বছর বয়সে তিনি দেশের জন্য নিজের জীবন উৎসর্গ করেন। তাঁর এই আত্মত্যাগ স্বাধীনতা আন্দোলনের নতুন জোয়ার এনে দেয়। অসংখ্য তরুণ তাঁর পথ অনুসরণ করে স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়েন। আজ আমরা স্বাধীন দেশের নাগরিক,

তোমায় পর্বে শেষ করব একটি লাইন দিয়ে। অর্থাৎ শহীদরা কখনো মৃত্যুবরণ করেন না, তারা বেঁচে থাকেন জাতির চেতনায়, প্রেরণায় এবং ইতিহাসের প্রতিটি গৌরবময় অধ্যায়ে। চলুন আমরা সবাই ক্ষুদিরাম বসুর আদর্শকে হৃদয়ে ধারণ করি এবং দেশের প্রতি নিজের কর্তব্য পালন করি।

শ্রোতা বন্ধুরা, আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে FM উজ্জয়ন্তের সান্ধ্যকালীন পর্ব। অর্থাৎ আজকের সান্ধ্যকালীন যে পর্বগুলো আপনারা শুনছিলেন, একেবারে শেষ পর্ব, যার নাম আজ রাতে, সেই পর্বটি নিয়ে আমি আপনাদের বন্ধু অন্তরাজ আপনাদের সঙ্গে রয়েছি। আমরা এই পর্বটি নিয়ে থাকবো একেবারে রাত 11টা পর্যন্ত। এবার অবশ্যই জানতে চাইছেন আজকের পর্বে কী বিষয় নিয়ে কথা হবে। কখনো কখনো একটা হাসি খুব

সুন্দর হয়, তাই নয় কি? আবার কখনো একটা হাসি কারো জীবনের সব থেকে কষ্টের স্মৃতি হয়ে যায়। আমরা হাসি, মজা করি, কাউকে নিয়ে একটু ঠাট্টাও করি, আর তারপর খুব সহজেই বলে ফেলি, আরে মজা করলাম, এত সিরিয়াস হচ্ছ কেন? কিন্তু আমরা কি কখনো একবার থেমে ভেবে দেখেছি আমাদের সেই মজাটা অন্য মানুষটার মনে কতটা দাগ কেটে গেল? হয়তো আমরা কথাটা বললাম মাত্র 10 সেকেন্ডের জন্য, হেসে চলে গেলাম, তারপর ভুলেও গেলাম, কিন্তু যাকে কথাটা বলা হলো, হয়তো সে বাড়ি ফিরে আয়নার সামনে দাঁড়িয়ে সেই কথাটাই ভাবল, হয়তো রাতে ঘুমোতে যাওয়ার সময়ও কথাটা তার মনে পড়ল, হয়তো অনেক মানুষের সামনে হাসতে হাসতে সে বলল, আরে কিছু হয়নি। কিন্তু একা ঘরে ফিরে চোখের জল মুছতে মুছতে ভাবল, সত্যিই কি আমি এমন? আজকের বিষয় উপহাস। উপহাস মানে শুধু কাউকে নিয়ে হাসাহাসি করা নয়। কখনো কারো চেহারা নিয়ে, কখনো তার আর্থিক অবস্থা নিয়ে, কখনো তার উচ্চতা, ওজন কিংবা গায়ের রং নিয়ে নয়, কখনো তার পোশাক নিয়ে, কখনো তার কথা নিয়ে, কখনো তার ব্যর্থতা নিয়ে নয়, আবার কখনো কখনো আমরা কারো স্বপ্ন নিয়েও কিন্তু আমরা উপহাস করি। চলুন আজকের পর্বে আমরা কথা বলবো এই বিষয়টি নিয়ে, অর্থাৎ উপহাস। আপনারাও কথা বলবেন, 03-81-232-6253 রয়েছে আমাদের এফএম স্টুডিওর ফোন নাম্বার, একই সাথে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে 9402169965। আপনারা আপনাদের মতামত জানাবেন আমাদের এই নম্বরে, সঙ্গে থাকুন।

আজ রাতে পর্ব শুনছেন আপনারা 101.6 MHz প্রচার তরঙ্গে এফএম উজ্জ অন্ততে। আর এই মুহূর্তে কথা বলছি আমি, কথা বলবেন আপনারাও। আর কথা বলার জন্য আপনারা ফোন করবেন 0381-232-625-3 রয়েছে নম্বর, এবং পাশাপাশি 9402-169965 আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে। যে বিষয়টি নিয়ে আজকে কথা বলছি, উপহাস। আমরা গানে যাওয়ার আগে একটা বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা বলছিলাম যে উপহাস মানেই আমরা কিন্তু শুধু যে কাউকে নিয়ে হাসাহাসি করছি তা কিন্তু নয়। আমরা একটি লোকের, একটা মানুষের চেহারা, কখনো তার আর্থিক অবস্থা, কখনো তার উচ্চতা, বিভিন্ন দিক নিয়ে, এবং আমরা কখনো কখনো কারো স্বপ্ন নিয়েও উপহাস করি। কেউ বলল যে আমি একটা ব্যবসা শুরু করব, আমরা হেসে বললাম তুমি আবার ব্যবসা করবে? কেউ বলল আমি গান গাইতে চাই, আর আমরা বললাম তোমার গলায় গান? কেউ বলল আমি পরীক্ষায় আবার চেষ্টা করব, আর আমরা বললাম আগে তো একবারও পারোনি। আমরা হয়তো কথাগুলো বলছি হাসতে হাসতে, কিন্তু জানেন কিছু কথা মানুষের কানে ঢোকে না, সোজা গিয়ে মনে গিয়ে বসে। আর সব থেকে আশ্চর্যের বিষয় কি জানেন, যে মানুষটা আজ আপনাকে নিয়ে হাসছে হয়তো সে জানেই না আপনি রাতে একা ঘরে বসে সেই কথাটাই বারবার ভাবছেন। আপনি

0: হয়তো সবার সামনে খুব আত্মবিশ্বাসী, হাসছেন, কথা বলছেন, সব কিছু স্বাভাবিক রাখছেন, কিন্তু আপনার ভেতরে হয়তো একটা প্রশ্ন ঘুরছে, সত্যিই কি আমি এতটা খারাপ? আর এখানে আমাদের একটু থামা দরকার। আর এখানেই আমাদের একটু থামা দরকার, কারণ আমরা জানি না সামনের মানুষটা কোন লড়াইয়ের মধ্য দিয়ে যাচ্ছে, আমরা জানি না তার হাসির পেছনে কতটা কষ্ট রয়েছে, আমরা জানি না আমাদের বলা একটা কথাই হয়তো তার সব থেকে দুর্বল জায়গাটায় গিয়ে আঘাত করছে। তাই আজকের এই আড্ডায় আমরা কাউকেই দোষ দিতে চাই না, শুধু একটা প্রশ্ন করতে চাই, আমরা কি একটু ভেবে কথা বলতে পারি না? কাউকে হাসানোর জন্য কি অন্য কাউকে ছোট করতেই হবে? চলুন আজ রাতের পর্বে FM উজ্জয়ন্তের এই আড্ডায় আমরা কথা বলবো উপহাস নিয়ে। কথা বলবেন আপনারাও 0381-232-6253 আমাদের ফোন লাইন রয়েছে, আপনারা কথা বলবেন। নমস্কার।
1: হ্যালো।
0: হ্যাঁ নমস্কার।
1: হ্যাঁ আমি শেখেরকুট থেকে আশিস দেব বলছি।
0: বলুন আশিস বাবু।
1: উপহাস নিয়ে বলছেন, খুব সুন্দর একটা প্রোগ্রাম তুলে ধরেছেন, সেই জন্য আপনাদের যথেষ্ট ধন্যবাদ। বিষয়টা খুব সুন্দর বিষয় তুলে ধরেছেন। উপহাস কারা আছে জানি, আমি আমার বাস্তব অভিজ্ঞতায় যা দেখেছি, যাদের হঠাৎ করে পয়সা হয়ে যায়, ধরুন আমি একসঙ্গে খুব দারিদ্রতার সঙ্গে যুদ্ধ করেছি, হঠাৎ করে আমি আঙুল ভুলে তলাঘাত হয়ে গেছি, বা হঠাৎ করে কারোর সাহায্যে আমি বড়লোক হয়ে গেছি, তাদের সাধারণ মানুষ তার অতীতটা সে চিন্তা করে না, সাধারণ মানুষকে দেখলে সে হ্যাঁ বিভিন্ন ধরনের ইয়ার্কি মারবে, এত পরিশ্রম করার দরকার কি, চলে না, হ্যাঁ তারাই উপহাস করে, উপহাস করে অত্যন্ত নিন্দনীয় অন্তত, হ্যাঁ লজ্জাজনক ব্যাপার। তাদের বিবেক বুদ্ধি আছে বুঝলেন তো, যাদের মানবিকতা বুদ্ধি আছে তারা কখনো উপহাস করবে না, ওই জন্য তাকে সাহায্য করতে চেষ্টা করবে, এটাই মানুষের ধর্ম। উপহাস একদম বাজে জিনিস বুঝলেন তো, তাদের যাদের বিবেক বুদ্ধি বলতে কিছু নেই, মানবিকতা বোধ নেই, হ্যাঁ হ্যাঁ তারাই উপহাস করতে। কোনো মেয়ে ধরেন জন্মের থেকে সে কালো না সাদা না পরিষ্কার হবে সে জানে না,
0: ঠিক
1: হ্যাঁ তাকে দেখে বিভিন্ন লোক উপহাস করছে, হঠাৎ করে একটা লোক দারিদ্রতায় পড়ছে, কোনো বাসার কাজ করছে তাকে দেখে উপহাস করে, ওই জন্য লোকগুলি উপহাস করে বুঝলেন তো। উপহাস আমি একটা অনুরোধ করবো, উপহাস করা অত্যন্ত ঘৃণ্য ব্যাপার, লজ্জাজনক ব্যাপার, পারলে উপকার করো, উপহাস করার কোনো দরকার নেই। নমস্কার, ভালো থাকবেন।
0: আপনিও ভালো থাকবেন, ধন্যবাদ। আর এভাবে আপনারাও আপনাদের মতামত জানাবেন আমাদের সঙ্গে। আমাদের দুটো ফোন লাইনে খোলা রয়েছে, একটি হচ্ছে 0381-232-6253 এবং পাশাপাশি সাথে রয়েছে আমাদের অন্য একটি নম্বর 9485007172, পাশাপাশি রয়েছে আমাদের হোয়াটসঅ্যাপ 9402169965। একজন বন্ধু রয়েছেন, নমস্কার।
2: হ্যালো।
0: হ্যালো
2: ঠিক, যেমন হচ্ছে এই যে শব্দটা, এটা কিন্তু কানের থেকে অন্তরে বেশি লাগে।
0: একদম, আমি এই কথাটা বলছিলাম তখন।
2: হ্যাঁ অবশ্যই, মানে কানের থেকে অন্তরে বেশি লাগে। আর সেই সঙ্গে বলবো যে কিছু মানুষের পেশাগত ব্যাপার আছে, সে হয়তো ভাবলে সুজা কথা সামনে বলছে, আমি সে উপহাসটা ঠিক পাঁচজনের মাঝে আপনাকে ছেড়ে দিল, হ্যাঁ সে ভাবলে কিছু ভাবিস না, আমি কিন্তু ওই সেন্সে বলি নাই বুঝলি, কিন্তু সে কিন্তু ওই সেন্সেই বলেছে। এরকম কিছু মানুষ সমাজে থেকে থাকে বুঝলেন, তাদের কাজ হচ্ছে লোককে উপহাস করা। হ্যাঁ, ওই যেমন আপনি শুরুতে বললেন যে গায়ের রং নিয়ে, কাউরি আর্থিক অবস্থা নিয়ে, এরকম মানুষ একটা ঠিক ওইরকম একটা অপুষ্টিতে ফেলা আর কি, এটা হচ্ছে তাদের উপহাসের একটা অঙ্গ। আর সেই সঙ্গে বলবো দিদি, আমি আমার জীবনে বলি, আমি 1983 সাল বুঝলেন। হ্যালো,
0: শুনতে পাচ্ছি বলুন।
2: হ্যালো,
0: হ্যাঁ আমি শুনতে পাচ্ছি, আপনি বলুন।
2: হ্যাঁ 1983 সাল বুঝলেন, আমি একটা মুদিখানার দোকান করলাম, তখন অনেক

0: আমাকে 88 করলো যে কি বে দোকান, এখানে আবার দোকান চলো নাকি? এই ওই হাই নানা জনা নানা রকম মন্তব্য করলো।
1: ঠিক,
0: আজ হচ্ছে 46 বছর, বুঝলেন?
1: হ্যাঁ,
0: আমি কিন্তু আজও দোকানি। আর যে সকল ব্যক্তি আমাকে উপহাস করেছিল তাদের থেকে ঈশ্বরের আশীর্বাদ আমি এখন আমার পজিশন তাদের থেকে অনেক ভালো। তা এই উপহাস কথাটা কিন্তু খুব ভালো না, খুব খারাপ কথা, বুঝলেন? কোনো মানুষকে একটু ছোট করা, উপহাস করা, কারণ মানুষ আজ কেউ দেখবেন কেউ কিছু নিয়ে আসেনি, মাটির জমিগুলো কিন্তু মাটিই থাকে, মালিক চেঞ্জ হয়, বুঝলেন?
1: একেবারে ঠিক, একেবারে ঠিক কথা বলেছেন।
0: দেখবেন কে কখন কোথায় পৌঁছাবে এটা কারো বলার মতো এক্সচার নাই,
1: একদম নয়।
0: অনেক সময় শোনা যায় যে একটা কোনো বিরাট কিছু মানে প্রভাবশালী ব্যক্তির সামনে শোনা যায় উনি কিন্তু আগে কিন্তু প্ল্যাটফর্মে ভিক্ষা করতেন, হতেই পারে, অসম্ভব কিছু না। একটা মানুষের জীবনের রুটটা বিরাট, বুঝলেন তো, ছোটখাটো না।
1: না,
0: একটা মানুষ ভিক্ষা দিতে গেলে
1: কার জীবনে কখন টার্নিং পয়েন্ট আসবে সেটা তো সময়ই প্রত্যেককে ঠিক করে দেবে,
0: বলতে পারবে না।
1: ঠিক,
0: আমাদের যে বয়স দিদি সেই বয়সে অনেক কিছু দেখলাম, যার বাড়িতে একজন লেবার খাটছে সে তার বাড়িটা কিনলো কি করে সম্ভব বলুন?
1: ঠিক,
0: একদম বাস্তব উদাহরণ, তার বাড়িতে সেই লেবার খাটতো, তার বাড়িটা সে কিনে নিলো, সে ফাঁকে গিয়ে বাড়ি করলো, কি করে সম্ভব বলুন? এগুলো ঈশ্বর পারে এগুলো। তা প্রত্যেকটা মানে কি বলবো শ্রোতা বন্ধুদের বলবো, উপহাস থেকে একটু বিরত থাকবেন, তাতে করে মানসিক শান্তি থাকবেন।
1: একদম,
0: এটুকু বললাম, ভালো থাকবেন,
1: ভালো থাকবেন, আপনি ভালো থাকবেন। ছোট শ্রোতা বন্ধুরা, আপনাদের একটা প্রশ্ন করি, আপনাকে নিয়ে কেউ এমন কিছু বলেছে কখনো যেটা শুনে আপনি সবার সামনে হেসেছিলেন, মনে হয়েছিল আরে কিছুই তো হয়নি, কিন্তু বাড়ি ফিরে দরজা বন্ধ করে একটা সময় চুপচাপ বসে সেই কথাটাই আপনি বারবার মনে পড়েছিল, মনে করছিলেন, হয়তো সেদিন আপনি কাঁদেননি, হয়তো চোখের জলও আসেনি, শুধু মনে হয়েছিল মানুষটা আমাকে এমন কথা বলল কেন? তারপর নিজেকেই কিন্তু আপনি প্রশ্ন করেছিলেন, সত্যি কি আমার মধ্যে এতটা খারাপ কিছু আছে? জানেন, কিছু আঘাতের কোনো শব্দ হয় না, শরীরের দাগও পড়ে না, কিন্তু কেউ বুঝতেও পারে না, শুধু মানুষটা একটু চুপ হয়ে যায়, আগের মতো হাসে না, আগের মতো কথা বলে না, নিজেকে একটু একটু করে গুটিয়ে নেয়, আর আশেপাশের মানুষ ভাবে কি হয়েছে এত চুপচাপ কেন? উপহাস নিয়ে কথা বলছি আমরা, বন্ধুরা আপনারাও আপনাদের মতামত জানাবেন। নমস্কার।
2: হ্যাঁ নমস্কার।
1: বন্ধুর পরবর্তী ফোনে যাওয়ার আগে আমি একবার দেখে নেব হোয়াটসঅ্যাপে কি লিখেছেন, কে লিখেছেন। লিখেছেন খোয়াই থেকে উত্তম দাস, তিনি লিখেছেন, হাসতে ভালো লাগে, সকালবেলা হাসলে মন ফ্রেশ থাকে, আগে আগে সবাই মিলে হাসতাম, অনেক সময় হাসতে হাসতে পেট ব্যথা হতো, কিন্তু কোনো মানুষকে নিয়ে নেগলেক্ট করে হাসি ভালো না, তার মন খারাপ হতে পারে। গুড নাইট, আমি উত্তম দাস বলছি খোয়াই থেকে। একেবারেই ঠিক বলেছেন আপনি, যেটা লাস্ট লাইনটা আপনি লিখেছেন যে কাউকে অবহেলা করে, কাউকে নিয়ে ঠাট্টা করে, কাউকে নিয়ে উপহাস করে আমরা হেসে খুব বেশি মহান ব্যক্তিত্বের কাজ দেখাচ্ছে বলে আমার তো মনে হয় না। বন্ধুরা আপনাদের মতামত কিন্তু অবশ্যই জানাবেন। নমস্কার। হ্যালো,
3: নমস্কার ম্যাডাম, আমি ঈশানদেবনাথ বলছি চন্দ্রপুরের সঙ্গে।
1: হ্যাঁ, আপনার পাশে এফএম সেটটিকে দয়া করে আপনি মিউট করে দিন বা বন্ধ করে দিন।
3: হ্যাঁ, বন্ধ করে দিয়েছি ম্যাডাম।
1: বলুন বলুন,
3: কার সঙ্গে কথা বলছি ম্যাডাম আমি?
1: হ্যাঁ, আমি অন্তরা।
3: আমি মনে করি একটা লজ্জা খুব খারাপ একটা শব্দ বা এটা একটা মশ করা বলা যায় বা এটা একটা এই উপহাসে মানুষের জীবন পর্যন্ত হানি হতে পারে।
1: ঠিক,
3: এটা সারা জীবন এমন একটা মনে মধ্যে দাগ রেখে দেয় যে উপহাসটা যারা উপহাস করে সে তো আনন্দ।

0: পাই,
1: একদম।
0: কিন্তু যা এই উপহাসটা যে অন্তরে গিয়ে এমন ভাবে লাগে যে হয় জীবন হানি হয় না সারা জীবনের জন্য। হ্যাঁ, যে উপহাস করে সে তো আনন্দ খুব পাই, কিন্তু আরেকটা কথা যে উপহাস করে যা সে তো হজম করে লাই, কিন্তু যে কষ্ট পাই এই উপহাস কিন্তু 10 গুণ ফিরাই তার মধ্যে। এটা আমাদের মধ্যে অনেকে এটা জানে না। সামনে আমি আজকে উপহাস করে এমন কত কথা বললাম, কিন্তু এটা কিন্তু 10 বছর ওই পরে হইলে বৃদ্ধ বয়স হলে আমার এইটা পিড়াই ভাই একশো গুণ। উপহাসই মনে একটা জিনিস মানুষের মনে আঘাত, উপহাস কথা নাকি তা মানুষের মনে আঘাত দেওয়া। এইটুকু বলা ছিল ম্যাডাম, ভালো থাকবেন, নমস্কার।
1: একদম, আপনিও ভালো থাকবেন।

0: নমস্কার, হ্যালো,
1: নমস্কার,
0: হ্যাঁ নমস্কার, কে বলছিলেন?
1: নমস্কার, শুভ সন্ধ্যা, আমি দিলীপ।
0: হ্যাঁ শুভ সন্ধ্যা দিলীপ বাবু, বলুন।
1: আপনি কেমন আছেন বলুন আগে।
0: আমি ভালো আছি, আপনি বলুন।
1: আচ্ছা, যাই হোক, দেখুন উপবাস নিয়ে বলবো দু চারটা কথা।
0: হ্যাঁ,
1: তবে প্রথমে বলছি যে উপবাস আমি জীবনে কার সঙ্গে, আমি একটু খুশ মেজাজি মানুষ আর কি, হাসি খুশি থাকতে পছন্দ করি এবং প্রচন্ড হাসতে ভালোবাসি, কিন্তু কাউকে নিয়ে ব্যঙ্গ করে কখনো আমি হাসিনি।
0: ঠিক, ব্যঙ্গ করাটা ঠিক না।
1: হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছেন তো আমার
0: আমি
1: কথা?
0: শুনতে পাচ্ছি, আমি এটাই বলছিলাম যে ব্যঙ্গ করাটা একেবারেই ঠিক না।
1: জীবন আমি ভুলটা একবারই করেছি ম্যাডাম। আমি যখন স্কুলে পড়তাম, মানে 11-12,
0: হ্যাঁ
1: আমি একবারই ভুলটা করেছি এবং আমার যথেষ্ট অভিজ্ঞতা তখন থেকে শিক্ষা হয়েছে যে উপবাস করাটা ঠিক নয়। যে উপবাস আমি যার সম্বন্ধে করছি তার শুধু যে তার জাতীয় সম্মানে কতটুকু আঘাত আনে এই উপহাসটা, কতটি মনে ব্যথা পায় তা সেই লোকটি বুঝতে পারে। তখন আমি উপহাস জিনিসটা আমি একবারই করেছি, একজনের সাথে করেছি, আর কখনো এখন পর্যন্ত উপহাস কারোর সাথে করিনি এবং ভবিষ্যতে আমি যতদিন জীবিত থাকবো উপহাস কার সঙ্গে করবো না। আমি একটু হাসি খুশি থাকি কিন্তু কাউকে ব্যঙ্গ করে কখনো হাসি না। যেরকম আমি উদাহরণ দিচ্ছি, কেউ একটু খুঁড়িয়ে হাঁটে, দেখবেন বিকলঙ্গ যারা একটু খুঁড়িয়ে হাঁটে,
0: ঠিক,
1: আর হাঁটতে তো অসুবিধা হয়, অনেকে দেখবেন উপবাস করে ব্যঙ্গ করে নিয়ে হাসে, এবং অনেকে দেখবেন কথা বলার সময় চুতলায়, মানে কথাটা সঠিকভাবে বলতে পারে না, তাদেরকে দেখবে অনেকে দেখবে ব্যঙ্গ করে উপহাস করে হাসাহাসি।
0: কিন্তু তাতে তো সেই ব্যক্তির কিছু করার থাকে না।
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু এই এই যে আরো অনেকে আছে যে একটু মোটা মানুষ, তো মোটা মানুষ দেখলে তাকে ব্যঙ্গ করেও হাসে যেমন লোকটা মোটা। আসলে এই বিষয়গুলো আমি প্রায়ই লক্ষ্য করি এবং আমি ছোট্ট একটা কথা বলে আমার জীবন অভিজ্ঞতা বলে শেয়ার করছি, যদি আপনি 1 মিনিট সময় দেন।
0: হ্যাঁ বলুন বলুন।
1: যেটা আমি বলতে চাইছিলাম যে আমি জীবনে একজনের সাথে উপহাস করেছিলাম। আমি যখন ক্লাস 11-12 পড়তাম, প্রথমে আমি সায়েন্সের স্টুডেন্ট ছিলাম, পরবর্তী সময় আমি সায়েন্স থেকে দিয়ে মানে কলা বিভাগে যুক্ত হয়েছি। সে সময় আমাদের একজন স্কুলে ম্যাডাম ছিলেন, উনি আমাদের এডুকেশন ক্লাস পড়াতেন।
0: আচ্ছা,
1: তো ম্যাডামটা খুবই সহজ সরল ছিলেন এবং খুব ভালো ছিলেন। তো বলে না যে স্কুলের মধ্যে বা ক্লাসের মধ্যে কিছু বকাটে ছেলেরা বা মেয়েরা থাকে এরকম অবাধ্যগত, তো কি বলবো, এই ম্যাডাম একটা উনার যে কণ্ঠস্বরটা মানে একটু স্বাভাবিক ছিল, একটু মানে কি বলবো, চিকন টাইপের উনি কণ্ঠস্বরে কথা বলতেন, মানে দেখতে একটু বেশি ভালো লাগতো না, কিন্তু ওনার কণ্ঠস্বরটা অন্যরকম ছিল। তখন যখন ম্যাডাম যখন ক্লাসে আসতেন, যে এই বকাটে ছেলেরা, তারা একটু ব্যঙ্গ করে ম্যাডামকে উপহাস করতেন, এবং শুধু আমার ক্লাসে নয় এবং প্রায় স্কুলের ছেলের যে বকাটে ছেলেরা, যে মানে যারা খারাপ ছেলেরা, তারা এই ম্যাডামকে নিয়ে একটু ব্যঙ্গ করতেন, উপহাসটা হাসাহাসি করতেন। একবার কি হয়েছিল, দুর্ভাগ্যক্রমে আমি সেই ছেলেদের পাল্লায় পড়েছিলাম। তখন উনি যখন ক্লাসে আসতেন, আমি লক্ষ্য করেছি ছেলেগুলো ওইভাবেই কণ্ঠস্বরটা আওয়াজ করে একটু শব্দ করতো এবং হাসতো। একবার আমি, শুনতে পাচ্ছেন তো?
0: আমি শুনতে পাচ্ছি, বলুন।
1: একবার কি হলো, আমি ওই ছেলেদের পাল্লায় পড়ে একবার আমি নিজেও ওই কাজটা করেছিলাম। করার পর ম্যাডাম কিন্তু আমার খুব ভালো, মানে খুব ভালোবাসতেন এবং আমার আদর করতেন, কারণ আমি সবসময় চাপে পড়া সঠিকভাবে দিতাম। সেই দিন কিন্তু ম্যাডাম আমাকে লক্ষ্য করলেন, লক্ষ্য করার পর উনি যখন ক্লাসে ঢুকছিলেন, তখন ওই ছেলেরা ওই কথা আওয়াজটা করে, ম্যাডামের কণ্ঠস্বর আওয়াজটা করে হাসছিলেন। তখন ম্যাডাম লক্ষ্য করলো আমি হাসছিলাম,

0: ম্যাডাম কিন্তু ক্লাসে সেদিন আর ক্লাসটা সঠিকভাবে নিতে পারেনি, এবং আমি লক্ষ্য করেছিলাম যে সেই ম্যাডাম মানে ক্লাসে বসেই মানে মানে স্তব্ধ হয়ে বসে রয়েছেন, এবং কিছুক্ষণ সময় রুমাল দিয়ে ওনার চোখগুলো মুছছিলেন। তখন আমি বুঝতে পেরেছি ম্যাডামে কাঁদছেন। তখন আমরা সবাই সেদিন মানে পরের দিন আমরা যে স্কুলে একটা ছুটি ছিল, তখন আমরা যারা ক্লাসে যারা যে বকাটো ছেলেরা ছিল, তখন আমরা বসছিলাম যে ম্যাডামরা আমরা এরকম যে করি, উনি কষ্ট পেয়েছেন, আঘাত পেয়েছেন। তখন তো ম্যাডাম আমাদের বয়সটা কম ছিল, সেই বুঝতে হয়নি। তখন পরের দিন সকালে ম্যাডাম আমাদের এই যে ম্যাডাম পড়াতেন, উনি ওনার বাড়ি অন্যত্র ছিল, উনি মোর্চমুনিতে ভাড়াটিয়া থাকতেন। পরের দিন সকালে আমরা যারা যতটুক সম্ভব যে বকাটে ছেলেরা তাদেরকে নিয়ে আমি আমরা সেই ম্যাডামের বাড়িতে গিয়েছি এবং পা চেয়ে ক্ষমা চেয়েছিলাম। আমি বলেছিলাম ম্যাডাম আসতে কাল থেকে আপনার সঙ্গে আর আমরা এই দুর্ব্যবহার করবো না। এবং সেই দিন থেকে এর পরের দিন থেকে যখন ম্যাডাম স্কুলে আসতেন, কোনো ছেলেরাই বা যারা এরকম ম্যাডাম নিয়ে ব্যঙ্গ করতেন কেউ আর সেদিন আর করেনি এরপরের থেকে। এবং ওনার ম্যাডামকে আমরা শেষ পরে আর বেশি দিন পাইনি, কিছুদিন পরে উনি রিটায়ারমেন্টে কি বলবো রিটায়ারমেন্ট নেই সরি উনি ট্রান্সফার হয়ে গেলেন এখান থেকে। এবং সবচেয়ে আপনি হয়তো বিশ্বাস করবেন না, যখন উনি ট্রান্সফার হয়ে এখান থেকে চলে যান স্কুল থেকে পল্লিমুখ থেকে, উনি আমরা সবচেয়ে কিন্তু কান্নাকাটি আমরাই করেছি ম্যাডামের জন্য, যারা বকাটে ছেলেরা তারাই বেশি কেঁদেছি ম্যাডামের জন্য। আসলে এই এই ঘটনা তখন আমি অভিজ্ঞতা হয়েছে, আসলে একজনকে নিয়ে আমরা যে উপহাস করি কণ্ঠস্বর নিয়ে বা হাঁটার ব্যঙ্গ নিয়ে, বা একজনের কথা আমি আপনাকে বলছি ও তা আমার কথাটা কেউ ব্যঙ্গ করে আপনার সঙ্গে বলে একটু হাসাহাসি করবে মানে আমাকে ডিনাই করবে, এটাই উপহাস সেটা আমি মনে করি।
1: ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন, আপনিও ভালো থাকবেন। জীবনের অভিজ্ঞতাই তো আমাদের সমৃদ্ধ করে, উপহাসের শিকার হইনি বা আমাদের সঙ্গে এই বিষয়টা নিয়ে কোনো রকমের অভিজ্ঞতা নেই তা হতেই পারে না। নমস্কার।
2: হ্যালো।
1: হ্যালো,
2: হ্যাঁ হ্যালো দিদি ভাই, নমস্কার।
1: নমস্কার।
2: হ্যাঁ শুভ সন্ধ্যা দিদি ভাই।
1: শুভ সন্ধ্যা, কে বলছিলেন?
2: হ্যাঁ দিদি ভাই, আমি পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার বুধবুধ থেকে প্রবীর কুমার মণ্ডল বলছি।
1: বলুন বলুন।
2: হ্যাঁ দিদি ভাই দেখুন, আমি যখন স্কুলে পড়তাম তো অনেক সময় হয়তো হেডমাস্টার মশাই ক্লাস নিতেন, ইংরেজি ক্লাস নিতেন, কিছু কিছু জিনিস আমি হয়তো পারতাম না, তো তার জন্য হেডমাস্টার মশাই বলতো যে প্রবীর তুই তো কিছু করতে পারবি না, এ তো তোর তো দাঁড়ায় হবে না। তো এই জেদটা আমার মধ্যে মনের মধ্যে মাস্টারমশাই বলতো আর আমার জেদ তখন আরো বেশি করে বেড়ে যেত দিদি ভাই। এবং মাস্টারমশাইকে আমি পরে আমি একজন মানে আর্মি ক্যাম্পের কন্ট্রাক্টর মানে জিরো থেকে হিরো হয়েছি, তো হেডমাস্টারমশাই পরে আমার পিঠে হাত চাপড়ে বলেছিল প্রবীর আমি যেটা বলেছিলাম সেটা তোকে কিন্তু ব্যঙ্গ করে বলতাম, তুই কিন্তু আমার ব্যঙ্গর কথার উত্তরটা এইভাবে দিবি এইটা আমি বুঝতে পারিনি, তো তার জন্য তোকে অজস্র ধন্যবাদ। তো মাস্টারমশাইকে আমি একটা কথাই প্রণাম করে বলেছিলাম, মাস্টারমশাই আপনি যদি ওই রকম ভাবে না বলতেন আজ কিন্তু আমি জিরো থেকে হিরো হতে পারতাম না। হ্যাঁ এইটুকু বললাম দিদি ভাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
1: একদম, আপনিও ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ।

0: হ্যালো,
1: হ্যালো
0: হ্যাঁ নমস্কার।
1: হ্যালো, শুনতে পাচ্ছেন?
0: আমি শুনতে পাচ্ছি, বলুন।
1: হ্যাঁ, আমি পশ্চিমবঙ্গ বোলপুর থেকে অম্বিকা মণ্ডল।
0: বলুন বলুন, অম্বিকা দেবী, বলুন, শুনতে পাচ্ছি।
1: হ্যাঁ, দেখুন, আজকে যে বিষয়টা দিয়েছেন উপহার, দেখুন, মানুষ অনেক মানুষ আছে আছে যারা বিভিন্নভাবে মানুষকে উপহাস করেন এবং তারা ভাবেন না একবারও যে আমি আজকে যাকে উপহাস করছি সে একদিন, হ্যাঁ, অনেক কিছু, যেমন আমার ক্ষেত্রেই বলছি, আমাদের এক সময় মানে আর্থিক অবস্থা, আমার শ্বশুর বাড়ির কথা বলছি, আর্থিক অবস্থা খুবই খারাপ ছিল। হ্যাঁ, ঘর বাড়ি সেরকম ছিল না, মাটির বাড়ি, তারপরে

0: টয়লেটটা পর্যন্ত বাড়িতে ছিল না। তো আমার পাশের বাড়ির একজন, তিনি আবার আমার আমাদের শ্বশুরমশাইদের আবার সম্পর্কে মামাতো ভাই হন, তো খুব মানে পরিহাস করতো আমাদেরকে নিয়ে, হ্যাঁ আমার শ্বশুরমশাইকে নিয়ে, যে এদের বাড়িতে কিছু নেই, এরা কিছুই করতে পারে না, এরকম অনেক উপহাস করতো। কিন্তু আমার শ্বশুরমশাই এতটাই নিরীহ মানুষ ছিলেন, উনি ওদের কোনো কথাতে কিন্তু কর্ণপাত করতেন না বা কিছু মনে করতেন না। কিন্তু মানুষ ধরুন দিনের পর দিন কেউ যদি কাউকে এইভাবে উপহাস করে, তাহলে তার তো একটুখানি হলেও তো তার খারাপ লাগবে, এবং কোথাও না কোথাও গিয়ে তো তার মন খারাপ হবে। তো এখন তখন আমার হাজবেন্ড বলেছিল, বাবা তুমি ওদের কথায় পাত্তা দিও না বা কিছু মনে করো না, একদিন দেখবে আমি এমন কিছু করব বা আমার সব কিছু হবে, হ্যাঁ ওদেরকে আমি দেখিয়ে দেব। তো এখন বল, হ্যাঁ সত্যি ঈশ্বরের কৃপায় আজকে কিন্তু আমাদের সব কিছুই আমরা কিন্তু করতে পেরেছি, এবং সেটা সৎ পথে উপার্জন করে, এবং আজকে তাদের মানে কিন্তু সেই তুলনায় তাদের ঘর বাড়ি কিন্তু এখনো সেই মাটিরই, কিন্তু আমরা যেমনই হোক ঘর করেছি, সব কিছুই এখন ঘরে আমাদের কোনো কিছুর অভাব বলতে কিচ্ছু নেই। আমার বাড়িতে গাড়ি থেকে বাড়ি থেকে সমস্ত কিছু আমরা কিন্তু করতে পেরেছি। আজকে ওরা কিন্তু আমাদের এইগুলো দেখে আর তাকিয়ে থাকে, হ্যাঁ যে ওরা এত কিছু করে ফেললো, আমরা কিছু করতে পারছি না। তো মানুষকে উপহাস কখনোই করতে নেই, কারণ ঈশ্বর ভাগ্যের চাকা কার কখন ঘুরিয়ে দেয় সেটা একমাত্র ঈশ্বরই বলতে পারবেন, আর ঈশ্বরই জানেন। কারো উচ্চতা নিয়ে, গায়ের রং নিয়ে অনেক মানুষ অনেক সত্যিই উপহাস করে, যেমন আমার উচ্চতা বা হাইটটা খানিক কম বলে অনেকেই আমাকে অনেক উপহাস করে, এখনো করে, কিন্তু আমি গায়ে মাখি না তাদের কথা, আমি পাত্তাই দিই না। হ্যাঁ যে যত বলবি বল, আমাকে ঈশ্বর এইভাবেই বানিয়েছে, আমি এইভাবেই আমি সুখী, কিন্তু উপহাস আমি মানে পাত্তাই দিই না। তো এটুকুনি শেয়ার করলাম, ভালো থাকবেন, নমস্কার নেবেন।
1: ভালো থাকবেন আপনিও।

0: নমস্কার, কে রয়েছেন সাথে?
1: ও দিলীপ মহেন্দ্র, বিজিন আগা সেকেন্ড টু জিজি যে বললো উপাসে কথা বলেছে, সত্যি তা হয়ে আমাদের বাড়িটা অনেক বড়, অনেক লোকে হিংসা করে, বুঝলেন তো দিদি?
0: হ্যাঁ, শুনতে পাচ্ছি। আপনার শুভ নামটা আরেকবার বলুন।
1: কিন্তু হিংসা যাদের যারা করে ওদের রোগ কিন্তু খুব খারাপ রোগ হয়। হিংসা মানে একটা রোগ, আর রোগ মানে পাপ। তো যে পাপ রাস্তা চলবে তা তো রোগে ধরবেই, ঠিক না?
0: ঠিক, আমি শুনতে পাচ্ছি, আপনি বলুন।
1: আচ্ছা, আমি বলে যাচ্ছি, তাহলে আজকে কানে কম শুনি। হ্যাঁ,
0: আচ্ছা।
1: তো যারা যেমন রাধার মা হয়েছে লম্বা, আমি একটু খাটো, সামান্য একটু আর কি। তো রাধা বলে, মা তোমার সঙ্গে বাবু যেতে চায় না, তুমি লম্বা দেখে বাবু অনেক পিছিয়ে পিছিয়ে চলে। আমি অনেক সময় রাধার মার সঙ্গে যাই না, কিন্তু আর আমার সাথে বেশি একটা মনেও না, কারণ রাধার মা রয়েছে কুম্ভ রাশি, খালি ঘুমায়। আমার হচ্ছে মীন রাশি। তো মীন রাশির লোক কিন্তু খুব শান্ত, কিন্তু এক জায়গায় থাকে না, মাছ তো জল এক জায়গায় থাকে না, থাকি কি?
0: হ্যাঁ, শুনতে পাচ্ছি, আপনি বলুন।
1: হ্যালো,
0: আমি শুনতে পাচ্ছি বন্ধু, আপনি বলুন।
1: মাছ কিন্তু এক জায়গায় থাকে না, কিন্তু
0: ঠিক ঠিক
1: আমার মীন রাশি। তো আমাকে যদি কেউ উপবাস করে আর কি, তো আমি হাসি যে উড়িয়ে দিই। আচ্ছা, তারপর আমি বললাম ঠিক আছে, তুমি কাছে উপবাস দিল, তোমার কবে তুমি বিপদে পড়বে। একদিন একবার আমি যখন কলকাতার তীর্থে গেছিলাম আমরা আর কি, তো তীর্থ করে দুনিয়া সব তীর্থস্থান করে ফেলেছি, প্রায় 1.5-2 লাখ টাকা মতো খরচা হয়ে গেছে। তারপরে ওই আমাকে নিয়ে বাসে কিছু লোক উপবাস করেছে, আমি বললাম উপবাস তো করছো ঠিকই, আমি নেমে যাই, তারপর তোমরা ঠেলাটা বুঝো, একটু পরে ঠেলাটা বুঝো। যে আমি নেমে গেলাম বাড়িতে আসছি, অমনি একটা ফোন এসছে যে ভদ্রলোক উপবাস করছে, গাড়িতে স্টপ করে মারা গেছে। শুনছেন তো?
0: হ্যাঁ, শুনতে পাচ্ছি।
1: হ্যাঁ
0: শুনতে পাচ্ছি, বলুন।
1: দেখেন মারা গেছে, দেখতে নেই, আমি কিন্তু বলেই দিয়েছি কিন্তু।

0: হাসছো ঠিকই, কিন্তু আবার তোমরা সবাই কান্দবে, বাস একদম নীরব হয়ে গেল, সমস্ত বাসটা নীরব চুপচাপ। বাড়ি যেসে আমার রাধারামা বলে, তুমি এই ধরনের কথা বললে কেন? কি বলবো, আমাকে বলেছে যে আমি এক কথা বলেছি, আমার কথা লেগে গেছে, সেই জন্য পাড়াতে সব লোক আমাকে ভয় পায়, কেউ আমার সঙ্গে ভয়ে কথা বলে না, মানে দিলীপ দা যা বলে কিন্তু লেগে যায়। কিন্তু ওই একদিন ওই নদীর পাড়ে কে যেন বোতলে কাঁচ ফেলেছে, তো কাঁচ ফেলে আমি বললাম, দেখো ভাই কাঁদতে ভেবছে লোকের যে পা কাটবে, ওর যদি 10 টাকা খরচা তোমার কিন্তু 10,000 টাকা বেরিয়ে যাবে, কিছুদিন পরে ওর প্রচুর টাকার লোকসান হয়ে গেছে, কারণ কাঁচ ভেঙেছো তুমি, পাশের ভাগি তুমি, ওর কষ্ট পেয়েছে, কষ্টের ভাগিটা তুমি হইলে। মানুষকে কখনো উপহাস করতে নেই, আমাকে করে আমি চুপচাপ থাকি, কারণ আমি তো গান শুনি, একটু আগে গান শুনলাম তোমাকে থেকে এই গানটাই শুনতে দিলাম একটু বসে, আমার কাছে অনেক আপনি যে গান দেন সব গান আমার কাছে আছে কিন্তু।
1: বাহ ভালো, অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন।
0: ঠিক আছে, হ্যালো হ্যালো হ্যালো,
1: হ্যাঁ বলুন।
0: আপনার যে নাম, এই অক্সিজেন রূপের নাম না?
1: হ্যাঁ।
0: আপনার এই অক্সিজেন তো, এই অক্সিজেন তো
1: একদম,
0: এই অক্সিজেন কিছু লাখে একজনের হয়, এই অক্সিজেনের লোক খুব ভাগ্য চাই, এরা কিন্তু নেগেটিভ লোক একদম পছন্দ করে না, ঠিক নাকি তাই বলেন?
1: নেগেটিভ লোক এমনি তো কেউ পছন্দ করে না।
0: এই অপশন সব থেকে উপরে, এই অপশনে গান একটা প্লগ হয়নি, আসছেন তো একটা গানও প্লগ হয়নি, একটা গানও প্লগ হয়নি, একটা সিনেমা আসছেন তো প্লগ হয়নি, সিনেমা সিনেমা।
1: অসংখ্য ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
0: ঠিক আছে, ভালো থাকবেন, সুখে থাকবেন
1: একদম। আর আমাদের আমাদের সবারই ভালো থাকতে হবে, ভালো যদি আমরা না থাকি তো ভালো রাখবো কী করে, এবং আমরা কীভাবে প্রতিদিন নিজের জীবনটাকে আরও সুন্দর থেকে সুন্দর করে তুলতে পারি। ছোটোখাটো কিছু অভ্যাস আমাদের জীবনে থাকে, আমার আপনার কম বেশি, আমাদের উদ্দেশ্য একটাই, আমাদের জীবনশৈলী প্রতিদিনকার যতটা সুন্দর হবে বিশ্বাস করুন আমাদের আগামী ঠিক ততটাই সুন্দর হবে। আমাদের আগামীকে সুন্দর করতে হলে আমাদের বর্তমানটাকে একেবারে সুন্দর করে প্রতিদিনের প্রতিদিন যে আমরা দিনটাকে যাপন করি, সেই দিনের সমস্ত কিছু সকাল থেকে রাত পর্যন্ত আমাদের একটু ভাবনা চিন্তা করার প্রয়োজন রয়েছে। কি খাবো, কতটা খাবো, কি বলবো, কতটা বলবো, কোন ধরনের অভ্যাস আমাদের সঙ্গে রাখবো, কোনটাকে ত্যাগ করব, এই সমস্ত ছোটোখাটো বিষয়কে আমরা যতটা মান্যতা দেব, দেখবেন একটু একটু করে আমাদের জীবনটা ঠিক ততটাই সুন্দর হয়ে উঠবে। আরও একজন বন্ধু রয়েছেন, কথা বলে নিই, চলুন। নমস্কার, কে রয়েছেন সাথে? হ্যালো হ্যালো, নমস্কার, হ্যালো, না শুনতে পাচ্ছি না বন্ধু, আবার চেষ্টা করবেন। হ্যালো
2: হ্যালো, নমস্কার
1: নমস্কার, কে বলছিলেন? হ্যাঁ রতন বাবু বলুন।
2: উপহার নিয়ে কথা হচ্ছিল,
1: ঠিক
2: তো? আসলে এগুলি কিছু মানুষের স্বভাব থাকে এগুলি করা, এটা কিছু কিছু মানুষ আছে এমন থাকে। আমি এরকমের এরকম পরিস্থিতির অনেক ফেস করেছি, এক সময় খুব মন খারাপ হয়ে গিয়েছিল, তো এগুলি তো খুবই খারাপ, যারা করে আলটিমেটলি খারাপটা ক্ষতিটা ওদেরই হয়, বুঝেছেন তো? যেমন আমি আমার এই ছোট্ট অভিজ্ঞতা আমি মানে দেখেছি, যারা এগুলি করেছে, যেমন ইদানিংকাল হয়তো আজকে বস্ত্রখানেক যাবৎ একটু আমি রিলিফ পেয়েছি এইগুলি থেকে, একটু হয়তো একটু মানে দূরে সরে আসতে পেরেছি, বা এগুলি ইদানিংকাল একটু সবাই ভাবছে যে না, আমরা যেমনটা ভাবছি আর আমরা যেমন ভেবে ওনার সঙ্গে ওনাকে বিভিন্ন সময় বিভিন্নভাবে চিৎকারি মেরে কথা বলি বা ইনডাইরেক্টলি এটা সেটা বলি, আসলে ব্যক্তিটা সেরকম না, অরিজিনালি আমি সেরকম না, একদম না। আমি কাউকে আঘাত দেব, আমার আমি যদি কারোর ভালো না করতে পারি, কারোর ক্ষতি করা তো আমার রাইট না,
1: ঠিক একেবারে ঠিক।
2: তো এই কিছু কিছু মানুষ আমাকে আমার চলা বলা দেখে, দেখুন আমি একটা এটা কি করে হয়েছে কিছুটা আপনাকে আমি বলি, একটু যদি সময় আপনার দিকে নেব আমি। আমি দেখুন একটা একদম সাধারণ একটা কৃষকের ছেলে, বুঝলেন তো? দেখুন আমার কোনো সেরকম

0: পড়াশোনা করতে পারিনি, একটা সময় আমাদের খুব আর্থিক খুব ইয়ে ছিল, তো যেটুকু করেছি তারপরে একটা নিজের হাতের কাজ থেকে এখন ওইটা নিয়েই জীবিকা অর্জন মানে ইয়ে করছি, বউ মেয়েরকে নিয়ে। তো এই অবস্থাতে আবার নিজে একটু আমার অরিজিনালি বাড়ি তেলিয়ামুড়ায়, তো আমি এখানে আগরতলা একটু মাটি করেছি, ওইটা করার সময় আমার সঙ্গে এত কিছু হয়েছিল, এত কিছু হয়েছিল, এতটা ঘৃণা এসেছে মানুষের প্রতি, আপনি আপনাকে আমি বলে সেটা শেষ করতে পারবো না, এতটা ঘৃণা এসেছিল। মানুষে ওরকম হতে পারে, এরকম হয়, আর যারা আমার সঙ্গে এগুলি করতো এদের কাছে আমি কিছুই না, কিছুই না। তো যাই হোক, আমার আমি শারীরিকভাবে বিভিন্ন খুব কষ্ট পেয়েছি, শারীরিকভাবে অসুস্থ হয়েছি, আবার কিছু সংকট লোক যারা যারা আমাকে চিনত এদের কল্যাণে আমি হয়তো আবার মানে বেঁচেও এসেছি, মানে শারীরিকভাবে এখন আমি খুব সুস্থ, তার দয়া, ঈশ্বরের দয়া। তো ওই যারা আমাকে দু একজন চিনত ওরা আমাকে নিয়ে, আমি যখন অসুস্থ হয়েছি আমাকে নিয়ে ওরা খুব কান্না করেছে, বিভিন্ন আশ্রমে বিভিন্ন বাড়িতে আমাকে নিয়ে প্রার্থনা হয়েছে ঈশ্বরের কাছে যেন আমি যেন সুস্থ হয়ে ঘরে ফিরি। তো যাই হোক, আমি সুস্থ হয়ে ঘরে ফিরেছি। তো যারা এগুলি করে ওদের এটা এগুলি একদমই ঠিক না, খুব খারাপ জিনিস। আজকে আমি ওদের কিছু কিছু খারাপ দেখছি, ওই লোকগুলির খারাপ দেখছি, দেখে আসলে আমারও সেটা মনে ভালো লাগে না, মানে আমি ঈশ্বরের কাছে বলি যে আমি তো এমনটা চাইনি। তো আমি আবার সেটাও ভাবি যে তুমি যেমনটা করেছো এটার প্রতিফল তো তোমাকে পেতে হবে ভাই, এটা তো আমি নিতে পারবো না, আমি যাই কিছু করি না, এটা তো ঈশ্বরের হাত। তো এটুকু বললাম, আপনি অনেকে অনেক কথা বলেছে শুনলাম,
1: ঠিক, ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন। হ্যাঁ।

0: নমস্কার।
1: হ্যাঁ নমস্কার,
0: বলুন।
1: হ্যালো,
0: হ্যাঁ কে বলছিলেন?
1: ম্যাম আমি রামনগর থেকে রাজু।
0: বলুন রাজুবাবু।
1: ম্যাম কথা বললে একটু কম আসছে।
0: হ্যাঁ আপনি বলুন, আমি শুনতে পাচ্ছি।
1: হ্যাঁ এখন ঠিক আছে। আমার কথার সময় রাজ্যের মিল সাংঘাতিক, মনে করুন অনেকে গরিব মানুষ আছে, এটা অনুষ্ঠান করতেছে ঋণ চিন নিয়ে গেলে অনেকে সমালোচনা করে, তখন আমি প্রতিবাদ করি, উনি ঋণ নিয়ে অনুষ্ঠান করছেন, ঋণ উনি পরিশোধ করবেন, আমি তো আর করবো না পরিশোধ, এটা নিয়ে আলোচনার কি দরকার?
0: ঠিক,
1: এটুকু বলার আছে।
0: ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন।
1: ভালো থাকবেন ম্যাম।
0: একদম, আপনিও ভালো থাকবেন। আমাদের হোয়াটসঅ্যাপেও এই বিষয়ের উপর একটি বার্তা লিখে পাঠিয়েছেন অরবিন্দ বিশ্বাস আগরতলা থেকে। তিনি লিখেছেন, উপহাস কথাটা কিন্তু শুনতে ভালো লাগে না, হাসা বা হাসি খুবই ভালো জিনিস, এতে হার্ট ভালো থাকে, কিন্তু কাউকে উপহাস করা বা ব্যঙ্গ করা অত্যন্ত বাজে জিনিস। যেমন অনেক ছেলে মেয়ে আছে যারা কথা বলতে বা ঠিকভাবে হাঁটতে পারে না ঠিক মতো, তারা তো নিজেরা দায়ী নয়, জন্ম থেকে সে ত্রুটি নিয়ে জন্মগ্রহণ করেছে, যে বিদ্রুপ করছে দূর থেকে হাসছে সে কিন্তু মনে খুবই কষ্ট পাচ্ছে। আমি দেখেছি আমার বাবা মা কাউকে ব্যঙ্গ করতে দেখতে বাধা দিত এবং ওদেরকে ধমক দিত, সাবধান করত, এই উপহাস বা ব্যঙ্গ করা কোনো কাউকে উচিত নয়। যাকে ব্যঙ্গ করা হচ্ছে বা উপহাস করা হচ্ছে তার মনের কষ্টটা কিন্তু আপনার জন্য কষ্টটা রয়ে গেল, তাকে কিন্তু ভুগতেই হবে, একদিন না একদিন তাকেও কষ্ট পেতে হবে। এতটুকুই বললাম ম্যাডাম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি, নমস্কার। নমস্কার অরবিন্দবাবু, ধন্যবাদ আপনাকে। একজন বন্ধু আমাদের সাথে ফোন লাইনে রয়েছেন, নমস্কার। হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছিলেন? না কথা হচ্ছে না, সঙ্গে থাকুন।

0: হ্যালো,
1: হ্যাঁ হ্যালো,
0: হ্যাঁ নমস্কার।
1: হ্যাঁ নমস্কার, আমি মঠ চৌমুহনি থেকে কমল কৃষ্ণ বলছি।
0: হ্যাঁ বলুন।
1: উপহাস, আসলে উপহাস, ব্যঙ্গ বা বিদ্রুপ বিভিন্ন পরিস্থিতিতে অনেকে করে থাকে, কেউ মজা করে করে করে, কেউ বা ইচ্ছাকৃত করে করে। কিন্তু যাদের মানে যাদের জন্য করা হয়, সে যে মনের থেকে কতটা কষ্ট পায় এটা যদি বুঝতো তাহলে কেউ উপহাস করতো না। মজা করার ছলেই অনেকে করে, অনেকে হয়তো ব্যথা পাচ্ছে, ব্যথা পেয়েছে কোনো কারণে, সেটা নিয়ে উপহাস করে।
0: ঠিক,
1: তা আমি বেশি কিছু বলবো না, এই একটা ব্যথা পাওয়া নিয়েই আমার একটা স্বরচিত কবিতা, এটা একটু পরে শোনাচ্ছি। হ্যালো, শুনতে
0: বলুন।
1: পাচ্ছেন?
0: হ্যাঁ শুনতে পাচ্ছি।
1: হ্যাঁ, কবিতাটার নাম উপহাস। ঝির ঝির বৃষ্টিতে চলিতে চলিতে হঠাৎ পড়িয়া ধপাস, ওই ছুটকুট বাবুরা খিলখিল হাসে করে উপহাস। দৌড়ে আসিল ঠেলাওয়ালা রিক্সাওয়ালা, টানিয়া তুলিল বুকে, প্রাণপণ চেষ্টায় জড়াইয়া ধরিয়াছি তাকে। কোমরে এমন চোট প্রাণটা বুঝি যাইবে নিমিষে বাহির হইয়া। পাজা কুলে লইয়া ভ্যান গাড়িতে করিয়া পাঠাইল চিকিৎসালয়ে, মনে মনে ভাবি কি হইল জানি, হাড়গুলি বুঝি গেল ভাঙিয়া। খবর পাঠাইল বাড়ি, আসিল ভাই বন্ধু স্ত্রী শ্বশুর শাশুড়ি, 6 মাস অতিক্রান্ত চিকিৎসক ভারাক্রান্ত, উঠিতে না পারি, করিয়াছি কি পাপ, মনে বড় অনুতাপ,

0: যন্ত্রণায় ছটফট করি। দিন যায়, রাত্রি আসে, সকলেই ধীরে ধীরে চলিয়া গেল দূরে সরে। পারি না দাঁড়াইতে সোজা, হইয়াছি সকলের বোঝা, ভাগ্যের নির্মম পরিহাস। লোকেদের বলা বলি কালা কানে ক্ষীণ শুনি, ভেসে আসে উপহাস। নমস্কার, রাখছি,
1: ধন্যবাদ আপনাকে। শ্রোতা বন্ধুরা, আপনারা ফোন করবেন, কথা বলবেন, আজকে আজ রাতের পর্বের বিষয় উপহাস, আর আমি আপনাদের বন্ধু আর যে অন্তরা এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছে। স্টুডিওর ঘড়ি বলছে সময় হয়েছে রাত 10:22 হয়ে 55 সেকেন্ড, আর দুটো ফোন লাইন দুটোই কিন্তু খোলা রয়েছে, 0381-232-6253, পাশাপাশি রয়েছে 9485-007172, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে 9402169965। একজন বন্ধু আমাদের সঙ্গে রয়েছেন, নমস্কার।
2: নমস্কার,
1: হ্যাঁ নমস্কার, বলুন কে বলছিলেন?

0: হ্যাঁ, আমি সুমন মুড়ি বলছি, জুলাইবাড়ি থেকে।
1: বলুন।
0: একটু বয়স নিয়ে কথা হচ্ছে তো?
1: একদম
0: হ্যালো,
1: বলুন।
0: আমি এই বিষয়ে কিছু বলবো।
1: হ্যাঁ হ্যাঁ বলুন।
0: উপবাস করা হয়তো কারো কাছে মজা মনে হতে পারে, কিন্তু অন্যের মনে তা গভীর কষ্ট তৈরি করতে পারে। কিন্তু
1: ঠিক
0: আর মানুষের দুর্বলতা চেহারাটা এই দুর্বলতা চেহারা ভুল বা পরিস্থিতি নিয়ে হাসাহাসি না করে আমাদের উচিত তাকে সম্মান ও উৎসাহ দেওয়া। কারণ আজ যাকে আমরা উপবাস করছি, কাল সেই মানুষটি হয়তো আমাদের থেকে অনেক দূর এগিয়ে যাবে। তাই কাউকে ছোট করা উচিত নয়, সবার পাশে দাঁড়ানো উচিত।
1: একদম,
0: এটাই বলবো ম্যাডাম, ভালো থাকবেন।
1: আপনিও ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হোয়াটসঅ্যাপে দয়া করে কেউ ভয়েস মেসেজ পাঠাবেন না, আপনারা আপনাদের বার্তা লিখে পাঠাবেন, তবেই সেই বার্তা আমি আপনাদের পড়বো অনুষ্ঠানে। লিখে পাঠাবেন, কেউ ভয়েস মেসেজ পাঠাবেন না। রয়েছেন একজন বন্ধু, নমস্কার। হ্যালো,
2: হ্যালো দিদি।
1: হ্যাঁ বলুন।
2: হ্যাঁ, আমি পশ্চিমবঙ্গ বীরভূম থেকে গৌতম চট্টোপাধ্যায় কথা
1: বলুন,
2: বলছি।
1: গৌতম বাবু বলুন।
2: হ্যাঁ, ভালো আছেন দিদি?
1: আমি ভালো
2: অনেকদিন
1: আছি,
2: পরে কথা।
1: একদম
2: হ্যাঁ হ্যাঁ,
1: ঠিক।
2: বলি, দেখুন, উপবাস দিয়েছেন তো, উপবাস করাটা বা বিদ্রুপ করাটা খুবই বাজে জিনিস, ওই কোনো দিন উচিত নয় ওইসবগুলো করা। কারণ আমি দেখুন, আমি একদিন বাজারে গিয়েছিলাম, বাজারে দেখলাম যে আমাদের পাশে এক বন্ধু, বুঝলেন, একজন বেশ খুব মোটা এক ভদ্রলোককে দেখতে পেলেন। তারপরে প্রায় অনেকটা ওজন ওনার, প্রায় 1.5 কুইন্টাল এরকম ওজন। তো এত মোটা, তো এত ও হাসতে হাসতে হাসতে সামনে গিয়ে আবার বলছে যে, দাদা আপনার ফিগারটা কত সুন্দর, স্লিম ফিগার আপনার, এবার বলুন। এবার ওর সামনে কত বিদ্রুপ করলো, করার পরে ও একটা কথায় বললো যে, এটা করা উচিত নয় আপনার, হ্যাঁ আপনারও তো এরকম হতে পারে, এরকম বলে ওকে বিদ্রুপ করে দিল। আমি, আমারও খুব খারাপ লাগলো, আমি আর কিছু বলতে পারলাম না। তো দিদি, এটা তো খারাপ লাগলো, আর আমাকে আবার একজন কি বলেছিল জানো তো? হ্যাঁ, একটু শুনুন বেশ। হ্যাঁ, তো দেখুন, আমার খুব ছোট থেকেই গান বাজনার উপরে নেশা আছে। আমি প্রত্যেকটি তবলা ডুগি ঢাক ঢোল খোল সব বাজাইতে পারি। হ্যাঁ, তো গানের সঙ্গে আমার একটু বেশ ওতপ্রোতভাবে জড়িত। আর রেডিও ছাড়া আমি 1 মিনিট কোনো জায়গাতে ইয়ে করতাম না, যখনই যা করতাম রেডিও সঙ্গে থাকতো, কাজ করতাম রেডিও থাকতো আমার পাশে। তো এই গানগুলো শুনে শুনে আমি অনেক সময় তবলাতেও রেওয়াজ করতাম, আমার অনেকটা গ্লো হয়েছে ওখানে নিয়ে। জুনাবাদ আমার দাদা সবে মাত্র চাকরি পেয়েছে, আমার রেডিও তো খুবই পছন্দ হতো, কাঠের একটা রেডিও, আর তখনকার দিনে কাঠের রেডিও ছিল, ওই 3টে 4টে করে ব্যাটারি বা। তো দাদাকে বললাম, দাদা আমাকে একটা রেডিও এনে দিও। আমি আবার এর আগে, আমার যখন রেডিও ছিল না, পাশের বাড়িতে জানলাটা খুলে ওই গীতা দত্ত, তারপরে সন্ধ্যা মুখোপাধ্যায় গানগুলো হতো, আমি চুপ করে জানলাটা খুলে আমি জানলার কাছে বসে থাকতাম। আর কত সুন্দর, মানে এরকম যদি আমার একটা রেডিও হতো, তাহলে আমি আর কোথাও জানলা না খুলে আমি কাছে বসে বসে আমি গানটা শুনতে পেতাম। নিয়ে দাদা চাকরি পেলো, দাদাকে কলকাতাতে বললাম যে একটা রেডিও এনে দিও, নিয়ে 220 টাকা দিদি, এখনো মনে আছে, 30 বছর আসে আমার মনে আছে, 220 টাকা দাম নিয়েছিল। তো রেডিওটা দাদা এনে দিল, নিয়ে আমার রেডিও আনার আগেই একজন পাশের বাড়ি আর কি, ও কি বলে যে না, ওদের বাড়িতে এক ভদ্রলোক এসেছে, নিয়ে আমাকে উনি বলছেন যে, গৌতম তোর দাদাকে বল টিভি কিনে দিতে। নিয়ে ওই ছেলেটা কত ইয়ে, দেখুন, সঙ্গে সঙ্গে আমার বলার আগেই ও বলে ফেলছে যে, টিভি টিভি অনেক দূরের কথা গো, এখন একটা রেডিও কিনতে পারে নাই। তো বললি বিধা দিদি, আমি সেই শুনে না আমি মুখটা নামিয়ে দিলে কোনো কথা, মুখটা নামিয়ে দিয়ে কোনো কথা বলিনি, আমি ওপরওয়ালাকে জানিস না ঠাকুর যা করবে সেটাই ভালো। তো বললি বিধা না দিদি, আজকে যাক ভাই চাকরি পেয়েছে, দাদা পেয়েছে, আমি একটা হাই স্কুলে চাকরি পেয়েছি, তো আমার আজকে 2-3টে রেডিও টেপ, আর ভাইদেরও বাড়িতে ইয়ে টিভি, আমার বাড়িতে একটা টিভি, সবার বাড়িতেই, যাক বাইরে সব বাড়ি করেছে, আমি একটা করেছি আপনাদের আশীর্বাদে, মা বাবা গুরুদেবের আশীর্বাদে অনেক ভালো আছি। তো দিদি, এত ভালো লাগলো আপনার সঙ্গে কথা বললে, না আনন্দ পেলাম।
1: ভালো থাকবেন, ধন্যবাদ
2: দিদি, আপনি খুব ভালো থাকেন,
1: একদম একদম
2: খুব ভালো লাগলো,
1: শুভরাত্রি। আর অবশ্যই আপনারাও আপনাদের মতামত কিন্তু জানাবেন, আমাদের 2টো ফোন নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার খোলা রয়েছে, আপনারা ফোন করবেন।

0: যে বিষয়টি নিয়ে আপনাদের সঙ্গে কথা বলছি তা হচ্ছে উপহাস। আসলে একটা বিষয় আপনাদের সাথে বলতেই হচ্ছে, আমার বিশ্বাস যে আপনারাও আমার এই কথাটায় একমত হবেন। জানেন কিছু, যেটা অবশ্য আগেও একবার বলছিলাম, যে কিছু আঘাতের কখনোই কোনো শব্দ হয় না, শরীরে দাগ পড়ে না, কেউ বুঝতেও পারে না, শুধু যে আঘাতটা পেল সেই মানুষটা একটু চুপ হয়ে যায়, সে আর আগের মতো হাসে না, আগের মতো কথা বলে না, নিজেকে একটু একটু করে গুটিয়ে নেয়। আর আশেপাশের মানুষরা ভাবে কি হয়েছে, এত চুপচাপ কেন, কিন্তু সেই মানুষটা হয়তো কাউকে কিছু বলতে পারে না। কারণ কি বলবে, বলবে আজ কেউ আমার চেহারা নিয়ে হাসলো, আজ কেউ আমার ব্যর্থতা নিয়ে মজা করলো, কেউ আমার স্বপ্নটাকে ছোট করলো, হয়তো বলবেই না। কারণ কিছু কষ্ট আমরা কাউকে বলতে পারি না, আমাদের জীবনের অনেক কষ্টের গল্পের কোনো সাক্ষী থাকে না। কেউ জানে না কতবার আমরা একা ঘরে বসে নিজের চোখের জল মুছেছি, কেউ জানে না কতবার নিজের মনকে বলেছি যে আমি ঠিক আছি, যদিও আমরা ঠিক ছিলাম না। তাই আজ যদি আপনার সঙ্গেও এমন কিছু হয়ে থাকে, তাহলে একটা কথা মনে রাখবেন, কেউ আপনাকে নিয়ে কি বলছে সেটা আপনার সত্যি হয়ে যায় না। আপনার মূল্য অন্যের কথায় নির্ধারিত হয় না, আপনি যেমন আপনি কিন্তু তেমনই মূল্যবান। আর আজ যারা আপনাকে নিয়ে হাসছে, তাদের হাসির শব্দের চেয়ে আপনার নিজের মনের কথাটাকে একটু বেশি গুরুত্ব দেবেন, কারণ আপনার জীবনটা আপনার একান্তই নিজের, আপনার গল্পটাও আপনার। আর সেই গল্পের শেষটা অন্য কেউ লিখবে না, সেটা লিখবেন আপনি নিজে। নমস্কার, হ্যালো, না, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, বন্ধু আবারও ফোন করবেন। আচ্ছা, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আরও একটি ভয়েস মেসেজ এসছে, আমি রিকোয়েস্ট করব আপনারা কেউ আপনাদের বার্তা ভয়েস মেসেজের মাধ্যমে দেবেন না, আপনারা আমাদের মেসেজটা লিখে পাঠাবেন, কি আপনি কী বলতে চাইছেন সেটা লিখে পাঠাবেন। নমস্কার, হ্যালো, হ্যালো,
1: হ্যালো,
0: হ্যাঁ, নমস্কার।
1: নমস্কার ম্যাডাম, আমি রাজীব দাস বলছি অভিনগর থেকে।
0: রাজীব বাবু বলুন।
1: আজকের যে বিষয়টা, যে মানুষের সমালোচনা করুন, এই তো?
0: না না, উপহাস,
1: উপহাস। আমি দেখুন একজন রিক্সা চালক, আমি সারাদিন সকালে ঘুমাতে উঠে পূজা টুজা দিয়ে ঘর থেকে বাড়ি কাম করে আসি রাতে। আমার ওয়াইফ মারা গেছে, আমি এখানে আনি একটা ইলিশ মাছ আনলাম, মাকে নিয়ে বাবাকে নিয়ে খাই। একজন মাকে বাবাকে নিয়ে উপহাস করে, তারা হাসাহাসি করে, এই তো নিয়ে আসলো, তারা খালো। হ্যালো,
0: শুনতে পাচ্ছি, আপনি বলুন।
1: উপহাস যে করে, হাসাহাসি করে, ও করছে এইভাবে রাঁধবেন, ওভাবে রাঁধবেন, হ্যাঁ, হাসাহাসি করে, এটা আর কি, ওই জিনিস চালাবে আর কি, নিজের ব্যর্থতা আমি বুঝি, তারা যে আমাকে নিয়ে হাসাহাসি করছে, যা বলবো আমি এতটুকুই বলবো।
0: অসংখ্য ধন্যবাদ, আপনি সঙ্গে থাকুন। তাহলে আগামীতে আপনার অনুষ্ঠানের শেষ মুহূর্ত পর্যন্ত অনেকের বক্তব্য শুনে আমার বিশ্বাস যে আপনি বুঝে যাবেন যে সব উপহাসের জবাব দিতে নেই, আর তার প্রতিউত্তর কী হওয়া উচিত। ঠিক আছে, আপনি সঙ্গে থাকুন।
1: থ্যাংক ইউ ম্যাডাম,
0: ভালো থাকবেন।
1: নমস্কার।
0: আর হ্যাঁ, নমস্কার। আমাদের উদ্দেশ্য একটাই, যে বিষয়গুলো নিয়ে আমরা কথা বলি তার থেকে কীভাবে আমরা ওভারকাম করব। কেউ কিছু বলে নিমিষে আমাদের আঘাত করে চলে যাবে, আর আমরা সারা জীবন তাকে নিয়ে বসে থাকবো, তা তো হয় না। নমস্কার, হ্যালো, না, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, বন্ধু চেষ্টা করবেন, কথা হবে আপনাদের সঙ্গে, একজন বন্ধু চলে এসছেন। নমস্কার, কথা হচ্ছে না। আর যে বিষয়টা আপনাদের বলছিলাম, যে উপহাসের

0: কি হওয়া উচিত? আমি বলবো প্রতিটা কথার জবাব কথা দিয়ে দিতে হয় না, কখনো কখনো চুপ করে থাকাটাই সব থেকে বড় উত্তর, আর কখনো কখনো নিজেকে প্রমাণ করাটাই সব থেকে সুন্দর উত্তর। একজন বন্ধু সঙ্গে রয়েছে, নমস্কার। হ্যালো, হ্যাঁ কে বলছিলেন?
1: হ্যাঁ দিদি ভাই
0: বলুন, কে বলছিলেন?
1: আমি দিলীপ ভাদুরি বলছিলাম, মোটর স্ট্যান্ড রোড থেকে।
0: হ্যাঁ দিলীপ বাবু বলুন।
1: হ্যাঁ বলছিলাম, উপবাস এটা ইংরেজিতে কি বলে? ক্রিটিসাইজ হয় না?
0: ক্রিটিসাইজ অর্থ হচ্ছে সমালোচনা করা।
1: শুনতে পাচ্ছেন?
0: আমি শুনতে পাচ্ছি। উপহাস, ব্যঙ্গ, বিদ্রুপ বলুন যে কোনো একটা যেটা আপনার মনে হয়।
1: উপবাসটাকে ইংরেজিতে কি বলে? ক্রিটিসাইজ।
0: ক্রিটিসাইজ হচ্ছে সমালোচনা করা। আমরা কথা বলছি শুধুমাত্র উপহাসের সমসাময়িক অর্থ রয়েছে, যেটাকে বলা হয় যে বিদ্রুপ অথবা ব্যঙ্গ।
1: না ব্যঙ্গ সেটা তো বাংলা।
0: হ্যাঁ
1: না ইংরেজিতে কি বলবে?
0: অবশ্যই সেটাকে, আমাদের যেহেতু বাংলায় পর্ব চলছে আপনাকে তো বাংলাতেই বলতে হচ্ছে বন্ধু। আচ্ছা আপনি ইংরেজির অর্থটা, আপনাকে কেউ নিয়ে ঠাট্টা করছে, আপনি বাংলাতে কথা হচ্ছে, বাংলা বিষয়টা নিয়ে বলুন।
1: ব্যঙ্গ বলে তাই?
0: হ্যাঁ ব্যঙ্গ, বিদ্রুপ।
1: ঠিক আছে ধন্যবাদ।
0: আমরা সেটাকে, আপনি কি সেটাকে ইংরেজিতে জানার জন্য বলেছিলেন? আমরা তো অ্যাকচুয়ালি এই অনুষ্ঠানটা হচ্ছে সেই বিষয়ের উপর কথা বলার জন্য। আপনাদের যদি বিষয়ের উপর কথা না বলতে হয় দয়া করে অনুষ্ঠানে ফোন করবেন না। আমরা সেই সব শ্রোতা বন্ধুদের সঙ্গে কথা বলতে চাইছি যারা এই বিষয়টা নিয়ে বিষয়ের উপর ভিত্তি করে কথা বলবেন। আর জানার জন্য আজকাল আমাদের হাতে মোবাইল রয়েছে, বিভিন্ন মাধ্যম রয়েছে, সেখান থেকে আপনারা না হয় জেনে যাবেন। নমস্কার, কে রয়েছেন সাথে?
2: হ্যালো, আমি বর্তমানে থেকে অনিমেষ দাশগুপ্ত বলছি।
0: অনিমেষ বাবু বলুন, কথা হচ্ছে উপহাস নিয়ে।
2: হ্যাঁ আমি শুনতে পাচ্ছি, অনেকক্ষণ ধরে শুনছি উপহাস নিয়ে।
0: একদম।
2: ভালো আছেন তো?
0: আমি ভালো আছি, আপনি?
2: হ্যাঁ আমিও ভালো আছি। যে উপহাস নিয়ে যে কথাটা বলছে, উপহাস দেখুন, আমাকে আমি যখন কর্মস্থান যখন কোনো কিছু করতে পারিনি বা চাকরি পাইনি তখন কি করব? অনেকে আমাকে অনেক অনেকে অনেক রকম উপহাস করে, হ্যাঁ ইউ এটা হবে না, ওইটা কিছু করতে পারবে না, হ্যাঁ ভাবে রূপে বসে বসে খাবে, এরকম এরকম অনেক কথাবার্তা বলেছি। এই আমার একটা দুঃসময়ে আমি একজনের কাছে 200 টাকা হলাতে 200 টাকা হলাতে চেয়েছি। ওটা নিয়ে যে কত ব্যঙ্গ বিচিত্র, মানে ও টাকা নিলে টাকা দেবে কি না, হ্যাঁ এইসব নিয়ে অনেক কথাবার্তা হয়েছে। তখন আমি চিন্তা করা করলাম, বাবু আমাকে বলেছে যে তোকে এত এত কথা বলে তুই এমন একটা কাজ কর যাতে ভবিষ্যতে দাঁড়াতে হবে, তারপর তোকে জবাব দিতে পারবে। তখন আমি একটা চিন্তাধারা করলাম, ঠিক কথাটা কারে সেই, তখন আমি একটা এমন একটা কাজ হাতের কাজ শিখলাম ইলেকট্রনিক্সের। তখন ওই কাজ শিখে সবাইকে দেখিয়ে দিলাম যে আমি পারি কি পারি না। আজকে ওরা অবাক হয়ে গেছে, বুঝলেন যে এখন ঠাকুর দিলে ঠাকুরের ঈশ্বরে আছে, যে উপহাস যারা উপহাস করেছে করে ও করেছিল আমার বিরুদ্ধে, তারা থেকে আমি অনেকটা এগিয়ে আছি, তারাও বুঝতে পেরেছে। আর আমিও তাদের সাথে আজও কোনো কথা বলিনি, আর ওরা সব দেখে, ওরা সব কোনো কথার উত্তর আমি দেইনি, ওরা সব দেখতে পায়, আমি ওদের সাথে কোনো কথাই বলিনি। এই কথাটাই আমি বলার ছিল আর কি।
0: ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন। আমাদের প্রতিদিনকার জীবনে সকাল থেকে রাত পর্যন্ত আমরা যখন ঘর থেকে বের হই এবং রাতে ঘরে ফেরা পর্যন্ত আমরা প্রচুর মানুষের সাথে মেলামেশা করি। যদি কেউ আমরা কর্মস্থলের সঙ্গে যুক্ত থাকি সেক্ষেত্রে যেমন মানুষ থাকে, আমরা যদি স্টুডেন্ট হয়ে থাকি সেক্ষেত্রেও আমাদের মানুষের সাথে ওঠা বসা থাকে। অর্থাৎ আমরা যেহেতু সমাজবদ্ধ জীব, আমাদের মানুষের সাথে আমাদের সেই দৈনন্দিন চলাফেরা থাকবেই, এটা হবেই। আর সেই চলাফেরার মধ্যে, কথাবার্তার মধ্যে উপহাস করা, ব্যঙ্গ করা বা বিদ্রুপ করা স্বীকার হননি বা আমরা করিনি অনেকে।

0: হয়তো করে কথা বলি বা অনেকেই তার শিকার হয়েছে। আজ এই বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলছিলাম। এবং কিছুক্ষণ আগে একজন বন্ধু বলছিলেন যে কেউ যখন সে বন্ধুর বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন, উপহাস করেন, ওনার ভীষণ খারাপ লাগে এবং তিনি তার উত্তর দিতে পারেন না। আসলে প্রতিটা কথার উত্তর দিতে নেই, প্রতিটা কথার উত্তর কথা দিয়ে দিতে হয় না। কখনো কখনো চুপ করে থাকাটাই সব থেকে বড় উত্তর, আর কখনো কখনো নিজেকে প্রমাণ করাটাই সব থেকে বড় সুন্দর উত্তর। যে মানুষটা একদিন আপনাকে বলেছিলেন বা বলেছিল যে তুমি পারবে না, তার সামনে দাঁড়িয়ে একদিন বলার দরকার নেই যে দেখো আমি পেরেছি, কারণ আপনার সাফল্যের জন্য তার অনুমতির দরকার নেই। আপনার স্বপ্নকে সত্যি করার জন্য তার স্বীকৃতিরও দরকার নেই। আপনার পথটা একান্তই আপনার। আপনি জানেন কত রাত জেগে আপনি চেষ্টা করেছেন, কতবার ব্যর্থ হয়ে আবার শুরু করেছেন, কতবার মনে হয়েছে হয়তো সত্যি আমি পারবো না, তারপরও পরের দিন উঠে আবার চেষ্টা করেছেন। সেটাই তো আসল জয়, কারণ সাফল্য শুধু একটা ফলাফল নয়, সাফল্য হলো হাল ছেড়ে দেওয়ার হাজারটা কারণের মাঝেও আরেকবার চেষ্টা করার সাহস। আর যদি আপনার সাফল্য আসতে একটু সময় লাগে, লাগুক, সব ফুল কিন্তু একই সময়ে ফোটে না। কেউ খুব তাড়াতাড়ি সফল হয়, কেউ একটু দেরিতে, কেউ 20 বছর বয়সে নিজের জায়গা খুঁজে পায়, কেউ 30-এ, কেউ 40-এ, আবার কেউ জীবনের অনেকটা পথ পেরিয়ে, তাতে কী আসে যায়? দেরি মানেই তো শেষ নয়, মনে রাখবেন। ধীরে এগোনো আর থেমে যাওয়া এক জিনিস নয়। আপনি যদি আজও এক পা এগিয়ে থাকেন, তাহলে আপনি গতকালের চেয়ে এক পা সামনে রয়েছেন। একজন বন্ধু সঙ্গে রয়েছেন, কথা হলো না, বন্ধুরা চেষ্টা করবেন 03-8-1-2-3-2-6-2-5-3। পাশাপাশি আমাদের আরও একটি ফোন নাম্বার রয়েছে 9-4-8-5-0-0-7-1-7-2 রয়েছে একজন বন্ধু। নমস্কার,
1: শুভ সন্ধ্যা ম্যাডাম।
0: শুভ সন্ধ্যা, কে বলছিলেন?
1: আমি পশ্চিমবঙ্গ বীরভূম থেকে রহমান বলছি।
0: বন্ধু বলুন।
1: দেখুন, কাউকে উপহাস বা ইগনোর করা ছোটভাবে দেখা ঠিক নয়।
0: ঠিক,
1: তার কারণ আমার অভিজ্ঞতায় আমি দেখেছি, আমাদের এখানে একজন দাদা স্কুল ফাইনাল পরীক্ষায় 3 বারে পাস করতে পারেনি, 4 বারে পাস করেছিল। সে যাই হোক, তারপর অনেকে উপহাস করেছিল তাকে যে আর পরীক্ষা দিয়ে কি হবে, তুমি পাস করতে পারবে না। মানে যাই হোক, পরবর্তী ক্ষেত্রে উচ্চ মাধ্যমিকে দুর্দান্ত রেজাল্ট করেছিল, তারপরে ইতিহাসে অনার্স নিয়ে MA পাস করেছিল। MA পাস করার পর হয়তো গভর্নমেন্টের জব পায়নি, কিন্তু ইংলিশ পড়াতো 11-12, এখনো পর্যন্ত প্রায় 70 কাছাকাছি বয়স, এখনো সেই পুরুদমে চালিয়ে যাচ্ছে। এখন তার চাহিদা, তার জনপ্রিয়তা কোনো অংশে কম নয়। তাহলে সে যদি আর পড়াশোনাটা না করতো, উপহাসকে যদি উপহাসই ভেবে নিজের জীবনে আর যদি নিজে পায় না দাঁড়ানোর চেষ্টা, আত্মবিশ্বাস যদি না ফিরে পেত, তাহলে বোধ হয় এরকম পজিশনে আসতো না। বুঝলেন ম্যাডাম? আরেকটা কথা বলি, আরেকজন আমাদের এখানে একজন বামুন টাইপের ছেলে, সে তাকে অনেকে উপহাস করতো নানাভাবে, হাইট খুব কম যেমন হয় বামনত্ব। তো সেই ছেলেটা সংসার ধর্ম পালন করে তার বাচ্চা হয়েছে এবং সব কাজে পারদর্শী। সে কারো উপহাস, সবারই উপহাস, উপহাসকে উপেক্ষা করে সে নিজের পায়ে দাঁড়িয়েছে। এই দুটো ঘটনা বললাম। সুতরাং কাউকে ছোট ভেবে উপহাস না করাই ভালো, কার কে কখন দাঁড়িয়ে যাবে নিজের পায়ে এ বলা খুব মুশকিল। ভালো থাকবেন, নমস্কার।
0: একদম, আপনিও ভালো থাকবেন, ধন্যবাদ ফোন করার জন্য।

0: নমস্কার, হ্যালো, আচ্ছা বলুন।
1: আমি যে কথাটা বলেছিলাম, আমাকে নিয়ে অনেকে উপবাস করেছিল।
0: হ্যাঁ
1: হ্যাঁ, উপবাস করেছিল। আমি কি করবো, আমি কোনো কিছু দাঁড়াতে পারবো না, উঠতে পারবো না, ভবিষ্যতে কিছু হবে না, হ্যাঁ অনেক কিছু অনেক কথা বলেছি। তখন আমি একটা হাতের কাজ শিখেছিলাম, ইলেকট্রনিক্সের এই কাজ শিখে আমি এখন ওদেরকে দেখিয়ে দিচ্ছি, ওদেরকে কোনো কথা উত্তর আমি আজ পর্যন্ত দেইনি, কোনো কথাও বলিনি। আমি আমার নিজের পায়ে অনেকটা দাঁড়িয়েছি, হ্যাঁ এরপরে আপনার এখানে বর্তমানে একটা মাটির রং তৈরি করেছি, আগামী কয়েকদিনের মধ্যে একটা বাড়ি তৈরি করার আমার ইচ্ছা ছিল, আমি দেখিয়ে দেবো তাদের। আর আমার একজন রিলেটিভ কাছে

0: সময় আমি 200 টাকা চেয়েছিলাম।
1: আপনি বলেছেন সে কথাটা বলেছেন,
0: এটা নিয়েও আমাকে অনেকে উপবাস করেছে, তার জন্য এই কথাগুলি আপনার সাথে শেয়ার করলাম।
1: একদম ধন্যবাদ, আপনি বলেছিলেন কথাটা প্রথমে, ধন্যবাদ আপনাকে। আর অবশ্যই বন্ধুরা চেষ্টা করবেন একবার যদি আপনাদের সঙ্গে কথা হয় অনুষ্ঠানে, আরেকটি বার ফোন না করার, কেন কি অন্যান্য শ্রোতা বন্ধুরা হয়তো সেই ক্ষেত্রে ফোন লাইন থেকে বঞ্চিত হবেন। আমাদের স্টুডিও ঘড়িতে সময় এই মুহূর্তে 10:48:55, আর আজকের আজ রাতে পর্বে আমরা কথা বলছি উপহাস নিয়ে। আর আমাদের ফোন লাইন রয়েছে 0381-232-6253, পাশাপাশি রয়েছে 9485-007172, পাশাপাশি রয়েছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার। কিন্তু আমাদের সময় কিন্তু ফুরিয়ে আসছে, তাই আপনারা চটজলদি ফোন করে নিন, বিষয়ের সাথে জড়িত কোনো আপনার কোনো বিশেষ অনুভূতি বা আপনার মতামত ব্যক্ত করতে অবশ্যই। আমরা কথা বলছিলাম যে সব ক্ষেত্রে নিজেকে প্রমাণ করাটাই সব থেকে সুন্দর উত্তর। যে বা যিনি উপহাস করছেন সেই সময় আপনি যদি একটু কষ্ট করে দাঁড়িয়ে সেই উপহাসটা অ্যাকসেপ্ট করে নিতে পারেন, তবে দেখবেন তার উপহাসও একদিন সময় তাকে ফিরিয়ে দেবে উত্তর। আর আপনার ক্ষেত্রে যেটা করার সেটা হচ্ছে আপনি নিজেকে প্রমাণ করবেন, নিজেকে সেই জায়গায় পৌঁছে যাবেন যেখান থেকে আপনার সাফল্য কথা বলবে। তবে আমি এটাও বলবো যে কারো আপনার সাফল্যের জন্য সেই ব্যক্তিটির অনুমতিরও কিন্তু দরকার নেই। আপনি একদিন সফল হবেন এবং তার সামনে দাঁড়িয়ে বলবেন যে দেখো আমি পেরেছি, তারও কোনো প্রয়োজন নেই। আপনার স্বপ্নকে সত্যি করার জন্য অন্য একজনের স্বীকৃতির কোনো দরকার নেই, আপনার পথটা আপনার। আপনি জানেন যে কত রাত জেগে আপনি চেষ্টা করেছেন, কতবার ব্যর্থ হয়ে আবার শুরু করেছেন, কতবার মনে হয়েছে হয়তো সত্যি আমি পারবো না, তারপরে পরের দিন উঠে আবার চেষ্টা করেছেন, সেটাই তো আসল জয়। কারণ সাফল্য শুধু একটা ফলাফল নয়, সাফল্য হলো হাল ছেড়ে দেওয়ার হাজারটা কারণের মাঝেও আরেকবার চেষ্টা করার সাহস। আর যদি আপনার সাফল্য আসতে একটু সময় লাগে, লাগুক, সব ফুল কিন্তু একই সময়ে ফোটে না। কেউ খুব তাড়াতাড়ি সফল হয়, কেউ একটু দেরিতে, কেউ 20 বছর বয়সে নিজের জায়গা খুঁজে পায়, কেউ 30-এ, কেউ 40-এ, আবার কেউ জীবনের অনেকটা পথ পেরিয়ে। তাতে কি আসে যায়? দেরি মানে কিন্তু শেষ নয়। মনে রাখবেন, ধীরে এগোনো আর থেমে যাওয়া এক জিনিস নয়। আপনি যদি আজও এক পা এগিয়ে থাকেন, তাহলে আপনি গতকালের চেয়ে এক পা সামনে রয়েছেন। হয়তো আপনার গতি কম, কিন্তু আপনি চলছেন। আর যতক্ষণ আপনি চলছেন, ততক্ষণ আপনার গল্প কিন্তু শেষ হয়ে যায়নি। তাই যারা আপনার স্বপ্ন নিয়ে হাসে তাদের আপনি হাসতে দিন, যারা আপনার সামর্থ্য নিয়ে প্রশ্ন করে তাদের প্রশ্ন করতে দিন, যারা বলে তোমার দ্বারা হবে না তাদের উত্তর দেওয়ার জন্য আপনার গলা উঁচু করার কোনো প্রয়োজন নেই। শুধু নিজের হাতটা শক্ত করে ধরবেন আর নিজেকে বলবেন যে হয়তো আজ পারছি না, কিন্তু আমি চেষ্টা ছাড়ছি না। কারণ একটা দিন আসবে যেদিন আপনার সাফল্যের গল্প শুনে মানুষ আপনার পুরনো ব্যর্থতার কথা ভুলে যাবে, আর সেদিন হয়তো আপনি পিছনে ফিরে তাকিয়ে বলবেন ভালোই হয়েছিল, ওরা সেদিন আমাকে নিয়ে হেসেছিল। কারণ সেই উপহাসই হয়তো আপনাকে আরও শক্ত হতে শিখিয়েছিল। তাই আজ যারা আপনাকে ছোট করছে তাদের কথায় নিজের মূল্য কমাবেন না, নিজের উপর বিশ্বাস রাখবেন, আপনার সময় আসবে। হয়তো আজ নয়, হয়তো কাল নয়, কিন্তু আপনি যদি থেমে না যান তাহলে আপনার গল্পে একটা সুন্দর একদিন অবশ্যই আসবে। আর মনে রাখবেন, আপনার জবাব আপনার মুখে নয়, আপনার পথ চলায়। আপনার সাফল্য একদিন আপনার হয়ে কথা বলবে। আর একটা ফোন চেষ্টা করছি, কথা হলো না, আর মনে হচ্ছে না আজ আপনাদের সাথে কথা হবে, কেননা স্টুডিওর ঘড়ি বলছে এই মুহূর্তের সময় 10:53:55 হয়ে 11 সেকেন্ড, আমরা আর বড় জোর 6-7 মিনিটের পর্বে রয়েছি।

আজকের এই পর্বে আমরা অনেক কথা বললাম, উপহাস নিয়ে কথা বললাম। আপনাদের মতামত আমরা কিন্তু শুনলাম, তবে এটা স্পষ্ট বুঝতে পেরেছি আপনারা যখনই এই উপহাসের সামিল হয়েছেন বা সেই সিচুয়েশনে সেই পরিস্থিতির আপনারা মুখোমুখি হয়েছেন, সেই সময়ে কিন্তু যথেষ্ট খারাপ লাগা আপনার মধ্যে কাজ করেছে। আপনাদের হাসির আড়ালে লুকিয়ে থাকা সেই কান্নার কথাও কিন্তু বললাম, ব্যর্থতার কথা বললাম, আত্মবিশ্বাসের কথা বললাম। শেষে শুধু একটা কথা এই পর্বে আমি বলতে চাই, কাউকে হাসানোর অনেক উপায় আছে, কিন্তু কাউকে ছোট না করেও হাসানো যায়। তো কখনো কাউকে আপনারা উপহাস করে, বিদ্রুপ করে, ব্যঙ্গ করে কখনোই কোনো কথা বলবেন না, তাকে কষ্ট দেবেন না। এবং আপনার অপর দিকের মানুষটা যদি এই ধরনের কোনো কাজ করে, তাকেও বিরত থাকতে বলবেন। আপনার হাসি যেন কারোর চোখের জল না হয়, আপনার একটা কথা যেন কারোর আত্মবিশ্বাস কেড়ে না নেয়। আর আপনি যদি নিজেই কখনো উপহাসের শিকার হয়ে থাকেন, তবে কি করবেন? মনে রাখবেন, আপনি সেই কথাগুলো নন, সেই কথাগুলো আপনার জন্য নয় যেগুলো মানুষ আপনার সম্পর্কে বলছে বা বলেছে। আপনি তার থেকেও অনেক অনেক বেশি। আপনার ব্যর্থতা আপনার পরিচয় নয়, আপনার চেহারা আপনার মূল্য নয়, আপনার বর্তমান পরিস্থিতি আপনার ভবিষ্যৎ নয়। তাই যারা হাসছে তাদের হাসতে দিন, আপনিই আপনার পথটা হাঁটতে থাকুন। কারণ একদিন হয়তো সেই মানুষগুলোই বলবে, আমরা ভুল ছিলাম, আর সেদিন আপনার কিছু বলার দরকার হবে না, আপনার জীবনটাই আপনার হয়ে উত্তর দেবে। আমি অন্তরা, আজকের এফএম উজ্জয়ন্ত 101.6 মেগাহার্সের সান্ধ্যকালীন পর্বের সর্বশেষ পর্ব আজ রাতে সঙ্গে আজকের এই বিশেষ আড্ডায় আপনাদের সঙ্গী ছিলাম। প্রত্যেকে ভালো থাকুন, নিজেকে ভালোবাসুন, আর মনে রাখবেন, কাউকে নিয়ে হাসার আগে একবার তার জায়গায় নিজেকে দাঁড় করিয়ে দেখুন। কারণ একটা হাসি আনন্দ দিতে পারে, আবার একটা হাসি একটা মানুষকে সারা জীবনের জন্য ভেঙেও দিতে পারে। আর যেতে যেতে এই গানটি আপনাদের প্রত্যেকের জন্য রইল, আর সেই সাথেই আজ রাতে পর্ব এখানে শেষ করছি। কথা হবে আপনাদের সঙ্গে অন্য কোনো পর্বে।

এবারে জানিয়ে দেব আবহাওয়ার বিজ্ঞপ্তি। আগামী 24 ঘন্টায় রাজ্যের সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। আগামীকাল আগরতলায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.4 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26.8 ডিগ্রি সেলসিয়াস। এবারে জানিয়ে দেব আগামীকালের অনুষ্ঠান সূচি। আকাশবাণী আগরতলা FM উচ্চান্ত 12 আগস্ট 2026 বুধবার 101.6 মেগাহার্টসে FM উচ্চান্ততে এবং ওয়েবস OTT প্ল্যাটফর্মে আপনারা শুনতে পাবেন আমাদের অনুষ্ঠান। এছাড়াও ফেসবুক ও ইউটিউবে আকাশবাণী আগরতলা পেজেও লাইভ অনুষ্ঠান শুনতে পারেন। অনুষ্ঠান সূচি সকাল 6:05 ককবরক অনুষ্ঠান সালকামা পান্ডা, 6:25 ককবরক অনুষ্ঠান হায়ুংনি খরাং, 6:55 ককবরক লাইভ ফোন ইন অনুষ্ঠান সালকামা পান্ডা। কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ শুনবেন 7:25, স্থানীয় সংবাদ রয়েছে 7:35, তারপরে শুনবেন ককবরক সংবাদ এবং 7:45 অনুষ্ঠান অভিজ্ঞাপন, 8:40 অনুষ্ঠান যুবমানী, আর যুবমানী অনুষ্ঠানটি শুনবেন আর জে মৃন্ময়ীর সঙ্গে, 9:10 শুনবেন নিউজ হেডলাইন্স বলছি তোমায় এই পর্বটি নিয়ে, ঠিক সকাল 9:12 আপনাদের সঙ্গে থাকবে আর জে শ্বেতা, সকাল 10:00 রয়েছে তুমি অনন্যা, সকাল 11:00 ককবরক অনুষ্ঠান খানিরা চাপমুং, 2:30 অনুষ্ঠান চিরায়ত সফরনামা শুনবেন ঠিক বিকেল 3:00, নিউজ হেডলাইন্স রয়েছে 3:58, আজকের শিল্পী শুনবেন ঠিক বিকেল 4:00। আর যে অনিন্দিতার সঙ্গে আপনারা আগামীকাল বিকেল 5:00 শুনবেন অনুষ্ঠান রাগে অনুরাগে, 6:30 পদ্মাপুরাণ বিষয় লক্ষ্মীন্দরকে জিয়াতে মহাদেব ও দেবগণের পদ্মার প্রতি আদেশ পরিবেশনায় বাপন দেব ও সহশিল্পীবৃন্দ, ঠিক 7:00 রয়েছে খোলা আকাশ, 7:25 সেরা কথা, 7:35 কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ শুনবেন, ককবরক সংবাদ শুনবেন 7:45, স্থানীয় সংবাদ রয়েছে 7:55, রংমহল শুনবেন ঠিক রাত 8:05, আর নাটক সূর্যোদয় রচনা কমল রায়চৌধুরী প্রযোজনা সৌমেন বসু, 8:45 সমাচার সন্ধ্যা, ঠিক রাত 9:00 নিউজ হেডলাইন্স, 9:02 শ্যামেগাছল। আর আগামীকালের আজ রাতে পর্বে আপনাদের সঙ্গে থাকবেন আর যে অম্বালিকা, রাত 11:00 দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত FM গোল্ডের অনুষ্ঠান, অনুষ্ঠানের সময়সূচি প্রয়োজনে পরিবর্তন হতে পারে, শুনলেন অনুষ্ঠান সূচি। আজকের মতন অনুষ্ঠান থেকে আমি অন্তরা বিদায় নিচ্ছি, কথা হবে আপনাদের সঙ্গে অন্য কোনো পর্বে অন্য কোনো বিষয় নিয়ে। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার, শুভরাত্রি।